0: চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর কণ্ঠে। আর এই কথাগুলো শুনতে শুনতে, মানে গানের মধ্যে না অনেক কথা থাকে যেখানে একটা বড় দর্শন, জীবন দর্শন, বিশ্ব দর্শন, আর আমরা গল্পের মধ্যে একেবারে তাৎক্ষণিক বা বলা যায় অনেকখানি ছোট স্প্যানে একটা ঘটনা বা একটা মুহূর্ত দেখতে পাই। তো যাই হোক, তারই মধ্যে দিয়ে আজকে আমরা অরিন্দমের নানান রকম পরিস্থিতি দেখছি। তো হসপিটালে যখন মা তাকে একথা বললেন কাঁদতে কাঁদতে, তার মধ্যে কিন্তু একটা দারুণ পরিবর্তন এলো। প্রথমবার বোধহয় অরিন্দম ওই প্রলোভনের পরে নিজের অবস্থা উপলব্ধি করল। সে দেখল বাবার চুল আগের চেয়ে অনেক বেশি সাদা হয়ে গিয়েছে, মায়ের চোখের নিচে গভীর কালো দাগ। নিজের জন্য নয়, আজও কাঁদল বাবা মায়ের জন্য। সেই রাতে হসপিটালে জানলার পাশে বসে সে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। নিজের মনে বলল, আমি কি এটাই হতে চেয়েছিলাম? আমি কি এদের স্বপ্ন ভাঙার জন্য জন্মেছিলাম? পরদিন থেকেই নিজেই সিদ্ধান্ত নিল নেশা ছাড়বে। কিন্তু সিদ্ধান্ত নেওয়া সহজ, তাকে বাস্তবায়ন করা বেশ কঠিন। নেশা ছাড়ার সময় তাকে অসহনীয় শারীরিক এবং মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হলো। মাথা ব্যথা, অস্থিরতা, রাগ, হতাশা, সব কিছু একসঙ্গে ওকে আক্রমণ করল। অনেকবার মনে হয়েছে হাল ছেড়ে দিচ্ছে বা হাল ছেড়ে দেবে, কিন্তু না, প্রতিবার অরিন্দমের মায়ের চোখের জল আর বাবার মুখ মনে পড়ছে। ধীরে ধীরে চিকিৎসা, কাউন্সেলিং আর পরিবারের ভালোবাসার সাহায্যেই ও সুস্থ হতে শুরু করে। প্রায় এক বছর কঠিন সংগ্রামের পর অরিন্দম একেবারে নেশামুক্ত হল, আর শুরু হল অরিন্দমের নতুন জীবন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম শ্যামা রহমানের কণ্ঠে। আর এই যে আজকে গল্পটা শুনছি, শুনতে শুনতে তো প্রায় গল্পের শেষ মুহূর্তে চলে এসেছি, যে হসপিটালে থেকে একটা রিহ্যাবের মধ্যে দিয়ে অরিন্দমের নতুন এক জীবন শুরু হলো, আবার সে পড়াশুনো শুরু করল, এর সঙ্গে সঙ্গে ও সমাজ সেবামূলক কাজে যুক্ত হলো, বিশেষ করে নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাকে নিজের জীবনের লক্ষ্য বানালো। এই কথাটা বলতে গিয়ে না অনেক দিন আগের একটা ছোট্ট গল্প মনে পড়ে যাচ্ছে, একজন এরকম আর কি নানান রকম নেশাগ্রস্ত এক সন্তানকে নিয়ে এক মা একজন সাধুর কাছে এসেছেন, যে প্রভু আপনি বলে দিন আমি এই সন্তানকে নিয়ে এত মানসিক অশান্তিতে রয়েছি, আর্থিক অশান্তিতে রয়েছি, কি করব। তো উনি তখন তাকে বললেন যে ঠিক আছে, তুমি এক সপ্তাহ বাদে এসো। তারপরে এক সপ্তাহ বাদে তিনি যখন এসেছেন, তখন ছেলেটিকে তিনি বললেন, শোনো তুমি নেশা করো না, নেশা করা ভালো না। তখন সেই মা বললেন যে এটা তো আপনি বাবা সেদিনই বলতে পারতেন, এক সপ্তাহ পরে এসে আপনি কেন এই কথা বললেন। বললেন, শোনো আমার তো আর এই ধরনের কোনো উৎপাত ছিল না, তোমার সন্তানের মঙ্গলের জন্য, ভালোর জন্য, সত্যিই এটা ভালো না মন্দ, নেশা খারাপ না ভালো, সেটা বোঝার জন্য এক সপ্তাহ আমি নানান রকম নেশা করে দেখলাম, না ও শরীরের জন্যও ভালো না, কোনো কিছুর জন্যই ভালো না, তাই জন্যই আমি এক সপ্তাহ নেশা করার পর তোমার সন্তানকে বলতে পারলাম নেশা করা ভালো না। এই অরিন্দমের এই ব্যাপারটা শুনতে শুনতে মনে হচ্ছিল বা পড়তে পড়তে যে অরিন্দম অনেকটা সময় নষ্ট করেছে, অনেকখানি এনার্জি নষ্ট করেছে, এবং তারপরে কিন্তু সে সমাজসেবায় নানান রকম কাজে যুক্ত হয়েছে, বিশেষত নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাতে। তো একদিন ওর ওই অঞ্চলের স্কুলে, তখন অনেক দিন হয়ে গিয়েছে ওর পড়াশুনো শিখে জীবনে প্রতিষ্ঠিত, বক্তৃতা দিতে আমন্ত্রণ জানানোয় মঞ্চে উঠে অরিন্দম বলল, আসলে নেশা কখনো বন্ধু নয়, নেশা প্রথমে আনন্দের প্রতিশ্রুতি দেয়, তারপর স্বাধীনতা কেড়ে নেয়, তারপর পরিবার ভাঙে, তারপর

কে আনতে পারে। আর এবার লিখছেন, সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দ মোটর থেকে বলছি। আজ প্রথম দিনের চিরন্তনী শুনছি, মানে এই সপ্তাহের। গল্প গান বেশ ভালো লাগছে। এরকমভাবে অতি অল্প বয়সে কত সুন্দর জীবন নষ্ট হয় তার অনেক ঘটনা শুনতে পাই। খুব খারাপ লাগে, পরিবারে নেমে আসে অন্ধকার। সবাই ভালো থাকুন। ঠিক কথা, আপনিও খুব ভালো থাকুন দিদি। আধার থেকে আলোর পথে গল্পখানি বেশ ভালো লাগলো। অরিন্দমের জীবন কাহিনী সঙ্গদেশে লৌহা ভাসে, নেশা অনেক প্রকার, কিন্তু গান করা, গান শোনা নেশা, খেলা করা, খেলা দেখা নেশা, আর কি ভ্রমণ করা নেশা, ভ্রমণ করা নেশা, এগুলো ভালো। তবে অধিক মাত্রায় কোনো নেশাই ভালো নয়। কাজ ক্ষতি করে দিদিভাই আমি কি ধূমপান জাতীয় কোনো নেশা করি না, দণ্ডবত আমাবতী আম্বাবচী, আচ্ছা অম্বাবচীর, আচ্ছা লেখাটা আমাবতী এসেছে। শুভেচ্ছা সবাইকে, প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। একেবারে যে নেশা সবাইকে ভালো করায়, এই যে আমরা যদি এখন দেখি সবাই ফোন ছেড়ে বইয়ে মুখ বুঝে আছি, বলবো না ভালো নেশা? যা কিছু আমাদের পক্ষে হিতকর তাই ভালো, যা কিছু ক্ষতিকর তাই খারাপ। তাই নেশা হিত করে ভালো, ক্ষতি করে অত্যন্ত ক্ষতিকর। নমস্কার সুপ্রভাত, আজ বিশ্ব মাদক বিরোধী দিবসে অরিন্দমের কথা শুনছি। আচ্ছা, সর্বনাশা নেশা থেকে মুক্ত হোক তরুণ প্রজন্ম তথা আমাদের সমাজ, এই শুভকামনায় চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে বলছেন। অনেক ধন্যবাদ। আর 5:53 হয়ে 5 সেকেন্ড, তাই একটু তাড়াতাড়ি পড়ব। বিশ্বনাথ মণ্ডল ইসলামপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন, প্রিয় ইন্দ্রাণী তোমার সুন্দর উপস্থাপনায় শুনছি শুক্রবারের চিরন্তনীতে অন্ধকার থেকে আলো ফেরা গল্পটি। আর গল্পটা ছোট্ট করে আপনি বলেছেন, গল্পটি আমাদের মন কেড়ে নিয়েছে, ধন্যবাদ জানাই এত সুন্দর গল্পটি পরিবেশন করার জন্য। ধন্যবাদ আপনাকেও, খুব ভালো লাগলো আজকের আলোর পথের যাত্রী ঘুরে দাঁড়াবার গল্প। নেশা যে শুধু ধ্বংস করে তাই নয়, একটা পরিবারকে রাস্তায় বসিয়ে দেয়। কি আপনার গলা প্রায় ঠিক হয়ে এসেছে? উফ, আপনি একদম ডাক্তারের মতন প্রায় লক্ষ্য করছেন। মৃদুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি। অনেক ধন্যবাদ, আর অবশ্যই সঙ্গে থাকবেন চিরন্তনীর। সুপ্রভাত দিদি ভাই, আজ মনে হচ্ছে ওয়েদারের হাত থেকে গলার কন্ট্রোল বেশ কিছুটা মুক্ত। নেশার প্রকারভেদে আজকের উপাখ্যান, অন্ধকার থেকে আলোর পথে মনোজ্ঞ উপস্থাপনা। কুনেশা যেমন সব কিছু শেষ করে, জীবনকে অন্ধকারে তলিয়ে দেয়, সুনেশা জীবনে আলোর পথ দেখায়। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ, সুপ্রভাত জানাই। আর এবারে লিখছেন কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বকাপ ফুটবল দেখছি, আনন্দ পাচ্ছি চিরন্তনী। হ্যাঁ, খেলা দেখার নেশাটাও ভালো নেশা। আকাশবাণী FM রেইনবোর কি লিখেছেন, কে লিখেছেন আগে দেখি। ভোর 5টায় চিরন্তনী অনুষ্ঠানটা দিন শুরুর সব থেকে সুন্দর সঙ্গী। সকালে শান্ত আবহে পুরো দিনটাকে উপস্থাপনায় মন জুড়িয়ে দেয়। আচ্ছা বেশ বেশ বেশ বেশ, কিন্তু কে লিখলেন, নামটা তো লেখেননি, খুঁজে পাচ্ছি না নামটা। যাই হোক, পরের দিন নাম লিখবেন, 5:55, একদম সময় কম। চন্দন কুমার মাল কলকাতা দমদম থেকে লিখেছেন, দিদি খুব সুন্দর গল্পটা, থ্যাংক ইউ। শুভ সকাল, ঘুম ভাঙানো মাসের শেষ সপ্তাহে প্রথম শুক্রবারে চিরন্তনী। লিখেছেন শিবশঙ্কর সাত, পুয়া গড়হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে, যে শুধু অরিন্দমের সঙ্গদেশে নয়, পৃথিবীর সব মানুষের সঙ্গদেশে শেষ করে আবার পরিবর্তন নিজের কাছে। একদম, নিজে চাইলেই পরিবর্তন আনা যায়। লিখছেন সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে পরিতোষ বন্দ্যোপাধ্যায়, চিরন্তনী সকালে উঠে মন ভালো করে দেয়, সবাই ভালো থেকো, আপনিও শুভ সকাল জানাই, খুব ভালো থাকুন। কেমন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, শেষ সপ্তাহ, প্রথম চিরন্তনী। আজ ওয়ার্ল্ড ড্রাগ ডে, অরিন্দমের নেশার আসক্তি থেকে ভালো হয়ে ওঠার গল্প শুনছি, ভালো লাগছে। মাধবীশীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন। বেশ, এরপরে লিখছেন সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, সুপ্রভাত, আনন্দাশ্রু বয়ে চলুক, সবার চোখে সুখের শান্তিতে ভরুক সব অমর্ত্য লোকে। বেশ বেশ, একদম
সময় কিন্তু শেষ। আগামীকাল আপনাদের সঙ্গে চিরন্তনীতে থাকবেন উজ্জ্বল।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়।

0: মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIRFM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM রেইনবো কলকাতা @gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ভালোবাসার নেশা, ভালোবাসাবাসীর নেশা। কিন্তু সেই নেশা কার প্রতি ভালোবাসা? কোন জনের প্রতি ভালোবাসা? আপনার সন্তানের প্রতি ভালোবাসা, নাকি আপনার কর্তার প্রতি ভালোবাসা, নাকি স্ত্রীর প্রতি ভালোবাসা, নাকি আপনার মা বাবা আত্মীয় স্বজন আপনজন, নাকি ওই যে প্লাস্টিকে মোড়া ওই সাদা দ্রব্যটির প্রতি? কার প্রতি ভালোবাসা, কার প্রতি নেশা? নেশার নেশা, যে নেশাকে আমরা শুরুতে ভাবি ও কোনো ব্যাপার নয়, ও আমি ওকে কন্ট্রোল করব, আমি ওর বস, আমি যা বলবো আমাকে শুনবে সে। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। আর ফিরে রয়েছে আজ ভোরাইতে আপনাদের কানে শুধুমাত্র 107-এ। আজ অবশ্যই নেশার দিনে নেশার কথা, ভালোবাসাবাসির কথা, কিন্তু সে ভালোবাসার একটা পর্যায়ে রয়েছে, একটা বলে না ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। সেই সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের ভালোবাসা যখন পৌঁছে যায় তখনই কিন্তু যত বিড়ম্বরা। কার কথা বলবে আর পি আজকে? আজকে বেশ কয়েকটা একেবারে বাস্তব জীবনের গল্প বলবে। ধরা যাক সেই বাস্তব জীবনের একটি ছেলে যে আইআইটিতে, নামিয়ে আইআইটিতে চান্স পেয়েছিল, অত্যন্ত মেধাবী ছাত্র। স্কুল জীবনে সে ছিল সকলের গর্ব, কঠোর পরিশ্রম করে দেশের অন্যতম সেরা আইআইটিতে পড়ার সুযোগ পেয়েছিল। কিন্তু নতুন পরিবেশ, পড়াশোনার চাপ, একাকিত্ব এবং কিছু ভুল বন্ধুর সঙ্গ, তারপর কোন দিকে মোড় নিয়েছিল তার জীবন, সেই জীবনের কথা ফিরবে আরপি। কিন্তু তার আগে ইন্দ্রাণী সেন আর এক নেশার কথা বলছেন আপনাকে শুধুমাত্র 107-এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে।
1: সেই ছেলেটির কথা কিংবা সেই মেয়েটির কথা যারা অত্যন্ত ট্যালেন্টেড, অত্যন্ত মেধাবী বলে সকলের গর্ব, স্কুলে, বাড়িতে, পাড়ার আশেপাশে, এমনকি আত্মীয় স্বজন, চেরা পরিচিত, বন্ধুজন সবার কাছে, আরে তুই করে দেখাবি, ডেফিনেটলি করে দেখাবি, তোর মধ্যে এত ট্যালেন্ট, এত তুই ভাবতে পারিস, ব্রিলিয়ান্ট স্কোর, অতএব তুই তো IIT থেকে ফাটিয়ে দিবি। হ্যাঁ, এমন ভাবনা, এমন স্বপ্ন সকলের মনে। আর সেই ছেলেটি কোথায় গিয়েছিল না, সেরার সেরা IIT-তে সুযোগ পেয়েছিল, কিন্তু সেখানে গিয়ে নতুন পরিবেশ, কারণ প্রত্যেকটা IIT-র বিশাল একটা চত্বর হয়, কয়েক একর জায়গা নিয়ে সেই প্রতিষ্ঠান, সেখানে কিন্তু ছোট্ট কোনো জায়গা নয়, বেঁধে বেঁধে থাকা নয়, কেউ চাইলে উচ্ছন্নে যাওয়ার সুযোগ ভীষণ রকম রয়েছে, কিন্তু ওই যে নিজেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, কাছাকাছি পাশাপাশি বেঁধে বেঁধে থাকা, নতুন পরিবেশ, পড়াশোনার চাপ, একাকিত্ব এবং কিছু ভুল বন্ধুর সঙ্গ ধীরে ধীরে তাকে টেনে নিয়ে যায় একেবারে মাদকের দিকে। শুরুটা ছিল খুব সাধারণ, বন্ধুরা বলেছিল আরে

একবার চেষ্টা করে দেখ না, কি আর হবে, ও কোনো ব্যাপার নয়, একবার তো। কিন্তু সেই একবার খুব দ্রুত, খুব দ্রুত পরিণত হয় আর একবারে। তারপর তারপর নেশার কারণে প্রতিদিনে কয়েক মাসের মধ্যে বদলে গিয়েছিল সব কিছু। পড়াশোনায় না মন আর তার নেই, পরীক্ষার ফল স্বাভাবিকভাবেই খারাপ হতে লাগলো, পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ল, নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা সে তো আরও স্বাভাবিক ঘটনা। শেষ পর্যন্ত বিষয়টি বুঝতে পেরেছিলেন তার মা বাবা। তারা শিক্ষকদের জানালেন, তারপর শুরু হয় দীর্ঘ চিকিৎসা, মনোবিদের কাউন্সেলিং এবং পুনর্বাসনের পথ। অনেক বছর পর, অনেকগুলো বছর কাটিয়ে সেই ছেলেটি আবার স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হয়। আর সেই ছেলেটি এই যে এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পেয়েও নিজেকে একেবারে স্রোতে ভাসিয়ে দিয়েছিল, উচ্ছন্নের জীবনে নিজেকে টেনে নিয়ে গিয়েছিল, সে পরবর্তী সময়ে কি বলেছিল একেবারে সত্যি কথা, সত্যি ঘটনা আজ আরপির এই অনুষ্ঠানে। কি বলেছিল সে কথা ফিরবে আরপি, কিন্তু তার আগে সেই নেশার গানে অমিত কুমার আপনার কানে শুধুমাত্র 107।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আজ ভোরাই জুড়ে খালি নেশা আর নেশা। হ্যাঁ, নেশা নেশা নেশার কথা। যে ছেলেটি, যে ব্রিলিয়ান্ট ছেলেটি নেশার মধ্যে পড়েছিল, নেশায় ডুবে গিয়েছিল, কি বলেছিল তার নতুন জীবনে, সে একটা কথাই বলেছিল, আমি ভেবেছিলাম নেশাকে কন্ট্রোল করব, পরে বুঝলাম নেশাই আমাকে কন্ট্রোল করতে শুরু করেছে। কৌতূহল থেকে শুরু হওয়া একটা ভুল সিদ্ধান্ত, আমার জীবনের এতগুলো বছর, কেড়ে নিয়েছিল। না, আমি এই ভুল আর করব না, কাউকে করতেও দেব না, যতটা পারি আমি নেশার হাত থেকে নতুন প্রজন্মকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। এবং সেই ছেলেটি পরবর্তী সময়ে এই নেশা মুক্তি কেন্দ্র করে, একই সঙ্গে একটি বিখ্যাত প্রতিষ্ঠানে সে চাকরি করে, কিন্তু তার একটা কাজের পরিধির মধ্যে পড়েছিল নেশা মুক্তির কেন্দ্র। সেই তিনি এই পশ্চিমবঙ্গেরই একজন, না নামটা বলা ঠিক হবে না, তো তার জীবনের গল্প বললাম। আজ এই নেশা মুক্তির দিনে, নেশা নিয়ে হাজারো কথা বলতে বসার দিনে, আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে আজ স্পেশাল অনুষ্ঠান FM রেইনবোতে। নমস্কার আরও একবার আপনাদের, নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ 26 জুন, 26/6/26, 26/11/26/12, না তা কিন্তু বলছে না আরবি, কিন্তু 26/6/26 এই কথাটা মনে রাখবার মতো দিন। পৃথিবীর বিভিন্ন দেশের মতো ভারতেও কিন্তু পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এই বিশেষ দিনটি পালিত হয়? সে কথা ফিরবে আরবি, কিন্তু তার আগে গানে গানে কানে কানে 107 রয়েছেন বিশ্বজিতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: আবার একবার মনে করিয়ে দিয়ে, আজ কিন্তু আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস। কিন্তু ওই যে একটুকে জিজ্ঞেস করেছিলাম, ভাবতে বলেছিলাম, কখনো কি আমরা ভেবে দেখেছি কেন এই বিশেষ দিনটি পালিত হয়? এর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1987 সেই বছর জাতিসংঘের সাধারণ পরিষদ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মাদকাসক্তি, মাদকের অবৈধ পাচার এবং তার ভয়াবহ সামাজিক প্রভাবের কথা মাথায় রেখে 26 জুনকে এই বিশেষ দিবস হিসেবে ঘোষণা করা হয়। উদ্দেশ্য ছিল একটাই, মানুষকে সচেতন করা, বিশেষ করে তরুণ প্রজন্মকে বোঝানো যে মাদক কখনো আনন্দের পথ নয়, বরং ধ্বংসের পথ। আজ প্রায় প্রতিটি দেশেই এই দিনে সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা, বিদ্যালয় এবং কলেজে প্রচার, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নেশামুক্তির অঙ্গীকার গ্রহণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। কারণ মাদক আজ শুধুমাত্র একজন মানুষের সমস্যা নয়, 10 জন নয়, 20 জন নয়, 1000 জন নয়, লক্ষ কোটি মানুষের সমস্যা। এটা একটা গ্লোবাল একটা সংকট। হ্যাঁ, গ্লোবাল কথাটার যদি আমরা বাংলা করি এমনভাবে বৈশ্বিক, তাহলে বলবো বৈশ্বিক সংকট। তাহলে এই নিয়ে আমরা কথা বলবো না? নতুন প্রজন্ম যারা হয়তোবা আইআইটি পড়তে যাচ্ছে, হয়তোবা অন্যান্য প্রতিষ্ঠানে যাচ্ছে, নিট দিয়ে ডাক্তারিতে সে জয়েন করবে, কিংবা অন্যান্য প্রতিষ্ঠান সে হয়তো যাচ্ছে, হয়তোবা সে অভিনয়ের জগতে পা রাখতে চাইছে, ফ্যাশন ডিজাইনিং সেখানে পা রাখতে চাইছে। প্রতিটা জায়গায় কিন্তু এরকম ট্র্যাপ রয়েছে, সেই ট্র্যাপে পা দিলেই কিন্তু পিছলে যাওয়ার, পিছলে পড়ার সমূহ সম্ভাবনা। আর ফির নিজের জীবনেও কিন্তু এইরকম ট্র্যাপে পা দেওয়ার সুযোগ হয়েছিল, ট্র্যাপে আমি নিজে কিন্তু পা দিয়েছিলাম। একটি বিখ্যাত প্রতিষ্ঠানে, আমাদের পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত প্রতিষ্ঠানে পড়ার সুযোগ হয়েছিল, আর সেই সুযোগ অপব্যবহার করবার সুযোগে ছিল অন্যান্য জন। আজ নিজের গল্প নমস্কার কলকাতায় আরপি ডেফিনেটলি শেয়ার করবে, কিন্তু এই মুহূর্তে কানে কানে 107 কে রয়েছেন? আশা ভোসলে নেশার গানে, তবে এ নেশা অন্য নেশা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: FM রেইনবোতে স্বাভাবিকভাবেই আজকে নেশার কথা, মাদক দ্রব্যের কথা, সেই ট্র্যাপ থেকে কীভাবে বেরোবেন, কোন কোন ফাঁদ কোথায় কে পেতে রেখেছে, কীভাবে জানবেন, সেই সব কথাগুলো ছুঁয়ে ছুঁয়ে যাওয়া। মাদকের অবৈধ ব্যবসা থেকে প্রতি বছর, হ্যাঁ প্রতি বছর, হাজার হাজার কোটি টাকার অপরাধ চক্র গড়ে ওঠে। সেই অর্থ অনেক সময় সন্ত্রাসবাদ, অস্ত্র পাচার, মানব পাচার এবং সংগঠিত অপরাধকে শক্তিশালী করে। অন্যদিকে মাদকাসক্তি ধ্বংস করে দেয় অসংখ্য তরুণ তরুণীর শিক্ষা জীবন, কর্মজীবন, পারিবারিক জীবন আর অবশ্যই ভবিষ্যৎ জীবন। তাই এই দিবসের মূল বার্তা একটাই, মূল বার্তা একটাই, মাদকের বিরুদ্ধে শুধু আইন নয়, দরকার সচেতনতা, শিক্ষা, পারিবারিক বন্ধন এবং সামাজিক সহযোগিতা। একটুখানি কল্পনা করুন তো, একটা শিশু, একটা বাচ্চা যখন পৃথিবীতে জন্ম নেয়, তাকে ঘিরে আমাদের হাজারো স্বপ্ন থাকে। কেউ বড় হয়ে ডাক্তার হতে চাইবে, কেউ বিজ্ঞানী, কেউ শিক্ষক, কেউ শিল্পী, কেউ খেলোয়াড়, কেউ আবার ফ্যাশন ডিজাইনার, কেউ অভিনেতা অভিনেত্রী, কত কিছু, কত রকম কাজের সুযোগ রয়েছে এই পৃথিবীতে। মোটামুটি একটা হিসেব বলে প্রায় 550 রকম জীবিকার সুযোগ রয়েছে এই পৃথিবীতে। আর সেই স্বপ্নগুলোর পাশে দাঁড়িয়ে থাকেন মা বাবা, পরিবার, শিক্ষক, বন্ধুরা। কিন্তু কখনো কখনো মাত্র একটা ভুল, একটা সিদ্ধান্ত, একটা কৌতূহল সেই সমস্ত স্বপ্নকে মুহূর্তের মধ্যে অন্ধকারে ঠেলে দেয়, আর সেই অন্ধকারের নাম মাদকাসক্তি। আরও একটা ঘটনার কথায় ফিরবে, বাস্তব জীবনের কথায় ফিরবে, আর নিজের বাস্তব জীবনের কথা আজ শেয়ার করবে আরবি, নমস্কার কলকাতায়। কিন্তু তার আগে, হ্যাঁ তার আগে কিন্তু আশা ভোসলে আবারও নেশার গানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে।
1: ভোরেতে আজ নেশা মুক্তির কথা, মাদক দ্রব্য থেকে দূরে থাকার কথা। আর সেই দূরে থাকার কথা বলতে গিয়ে আরও একটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বাস্তব ঘটনা শেয়ার করছে আরপি আপনাদের সঙ্গে শুধুমাত্র 107 FM রেইনবোতে। পাঞ্জাবের একটি কৃষক পরিবার বঙ্গদেশ থেকে বঙ্গদেশের গল্প শুনিয়েছে আরপি। আর এই মুহূর্তে কিন্তু পাঞ্জাবের একটি কৃষক পরিবারের কথা। পরিবারের একমাত্র ছেলে, ছোটবেলা থেকেই পড়াশোনায় তোখর, বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে। কলেজে ভর্তি হওয়ার পর বন্ধুবান্ধবের সঙ্গে মিশতে গিয়ে সে মাদকের সংস্পর্শে আসে। প্রথম দিকে বাড়ির কেউ কিছুই বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে ছেলের আচরণ বদলাতে শুরু করে। বাড়ি থেকে টাকা ক্রমশ যেন কোথায় উবে যায়, হারিয়ে যেতে থাকে। পড়াশোনায় আগ্রহ কমে যায় সেই ছেলেটির, পরিবারের সঙ্গে অকারণে ঝগড়া শুরু হয়, এমনকি একসময় সংসারের জিনিসপত্র কিন্তু লুকিয়ে বিক্রি করতে শুরু করে। শুধু কি তাই, মাকে এসে হুমকি দেয়, তোমার সোনার ওই চেনটা, গলার চেনটা খুলে দাও, আমি কি করবো, তোমার কানের দুলটা খুলে দাও। ঠাকুমা এসে জোর জার করে তার হাত মুচড়ে দিয়ে, প্রায় ভেঙে দিয়ে তাঁরও গলার চেনটা সে নিয়ে চলে যায়। পরিবারের সবাই বুঝতে পারে সমস্যার শিকড়টা গভীর থেকে গভীরতর হয়েছে।

বিশ বৃক্ষের সেই শিকড় ছড়িয়ে গেছে অনেক অনেক ভেতরে। আর তারপর কি হয়েছিল জানাবে আর সে কথা আজ নমস্কার কলকাতায়। কিন্তু তার আগে অরুন্ধতী হোম চৌধুরী গোলাপী নেশায় আপনার কানে শুধুমাত্র 107।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: নেশার কথা, নেশা মুক্তির কথা, মাদকদ্রব্যে যারা একেবারে ডুবে গিয়েছিল সেখান থেকে তাদের বের করে আনার কথা। হ্যাঁ, পাঞ্জাবের সেই কৃষক পরিবারের ছেলেটির কথা, যে মাদকের কারণে, মাদকে ডুবে যাওয়ার কারণে তার মায়ের গলার সোনার হার থেকে শুরু করে ঠাম্মাকেও কিন্তু ছাড় দেয়নি। আর সেই বাড়ির টাকা পয়সা যে মাঝে মধ্যে উবে যেত, সে তো আরবি আগেই বলেছে। অনেক কষ্টে অনেক কষ্টে সেই পরিবার ছেলেটিকে নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করেন। দীর্ঘ চিকিৎসা, পরিবারের ভালোবাসা এবং অক্লান্ত ধৈর্যের পর সে ফিরে আসে স্বাভাবিক জীবনে। কিন্তু কয়েকদিনের মধ্যে আবারও কিন্তু কিভাবে যেন সে জড়িয়ে পড়ে সেই নেশায়, এমনকি মাঝে সুসাইড পর্যন্ত করতে চায়। আবার নেশা মুক্তি কেন্দ্রে তাকে ভর্তি। শুধুমাত্র তাই নয়, মা বাবা তার সঙ্গে থাকতে শুরু করেন। এই করে বেশ কিছুদিনের

মধ্যে আস্তে আস্তে করে ধীরে ধীরে সে বেরিয়ে আসে সেই নেশা থেকে। বাবা বলেছিলেন, আমরা ছেলেকে দ্বিতীয়বার জন্ম নিতে দেখেছি। কি গভীর সেই কথা! সত্যি তো, দ্বিতীয়বার জন্ম নেওয়া আর সেই নেশা মুক্তি থেকে উদ্ধার পাওয়া, পরিবারের একমাত্র ছেলের

এও ফিরিয়ে দিতে পারে। তাই কাউকে ঘৃণা নয়, প্রয়োজন সহানুভূতি, সময় মতো চিকিৎসা এবং পাশে দাঁড়ানোর মানসিকতা। বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে কৌতূহল, মানসিক চাপ, একাকিত্ব, হতাশা এবং বন্ধুদের প্রভাব, আর সেই সঙ্গে হাতের কাছে খুব সহজে সেই মাদকদ্রব্য পেয়ে যাওয়া, এই কয়েকটা কারণই কিন্তু তরুণদের, তরুণীদের মাদকের দিকে সবচেয়ে বেশি ঠেলে দিচ্ছে। কিন্তু মাদক কখনো কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি নতুন সমস্যার জন্ম দেয়। সেই নতুন সমস্যার জন্ম কি দেওয়ার আগে যে বাচ্চাটি হয়তো আইআইটিতে পড়তে যাচ্ছে, হয়তো কোনো মেডিকেল কলেজে পড়তে যাচ্ছে, পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়তে যাচ্ছে, ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করতে যাচ্ছে কিংবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিচ্ছে, তাদের সঙ্গে কি কোনো একটা প্রতিজ্ঞার কথায় আপনি আসবেন, শপথের কথায় আসবেন? সে কথা ফিরবে আসবে, কিন্তু তার আগে অলকা ইয়াগনিক, হ্যাঁ অলকা ইয়াগনিক নয়, এই মুহূর্তে বরং আশা ভোসলের সঙ্গে ছোট্ট একটা গানে, নেশার গানে থাকা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: FM রেইনবোতে একেবারে ভোরাইয়ের শেষ পর্যায়ে আরপির পৌঁছে যাওয়া, সেই নেশামুক্তির কথা বলা, কিভাবে নেশামুক্তি সম্ভব এই নিয়ে না হয় আরও কিছু কথা থাকবে। নমস্কার কলকাতায়, যে ছেলেটি যে মেয়েটি নতুন কোনো প্রতিষ্ঠানে যাচ্ছে তাকে আপনি কিভাবে আপনার হাতের মুঠোয় বলছি না, অন্তত কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখবেন, তার সঙ্গে কী চুক্তি করবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে মানসিক যোগাযোগ তৈরি করবেন, একটা ব্রিজ, একটা সেতু।

একটা সেতু বন্ধ তৈরি করে রাখবেন। তার জীবনের কথা, তার কষ্টের কথা, দুঃখের কথা, একাকিত্বের কথা, এমনকি পড়াশোনার চাপের কথা, সেগুলো যাতে সে শেয়ার করতে পারে। দৈনন্দিন জীবনে কী করছে, এটা কী করেছিস, ওটা কী করেছিস, না ধমকানি নয়, চমকানি নয়, বরং অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে একেবারে বন্ধু হয়ে কথা বলা। ওই যে কথা বলে না যে 18 বছর হয়ে যাওয়া মানেই কিন্তু বাবা ছেলে কিংবা মামির একই চপ্পলে পা রাখা। হ্যাঁ, পায়ের সাইজ যখন প্রায় একই হয়ে যায় তখন কিন্তু বন্ধু হতে হয়, তখন আর ধমকানি চমকানি শাসানি রগড়ানি না, তাতে কিন্তু আমরা থাকবো না, বরং একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব যাতে সে আপনাকে বিশ্বাস করতে শেখে, বিশ্বাস করতে পারে। ওই যে বলেছিলাম মাদক কখনো কোনো সমস্যার সমাধান নয়, বরং একটা নতুন সমস্যার জন্ম দেয়। এটা ধীরে ধীরে মানুষের চিন্তা শক্তি, স্মৃতিশক্তি, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয়, ভেঙে যায় পারিবারিক সম্পর্ক, ক্ষতিগ্রস্ত হয় পড়াশোনা, কর্মজীবন, স্বাভাবিক জীবন। আজকের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা নানা ধরনের বিভ্রান্তিকর বার্তা দেখি, কোথাও কোথাও নেশাকে আধুনিকতা বা সাহসের প্রতীক হিসেবে বোঝানোর চেষ্টা করা হয়। কিভাবে তার থেকে আমরা দূরে থাকবো, এই নিয়ে আমরা কথা বলবো নমস্কার কলকাতায়। আর আশা ভোসলে আরও একবার সেই ঝিমঝিম নেশায়, নেশার কথায় আপনাদের সঙ্গে, ছোট্ট মুচকে গানে, তারপর খবর, এবং খবরের পরে নমস্কার কলকাতায় পুনরায় থাকবে আরবি।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মাননীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল তিন দিনের সফরে সেদেশে যাচ্ছেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌসেনার দুটি জাহাজ অংশ নেবে। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অসঙ্গতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এডিজি লখনৌ প্রবীণ কুমার আকাশবাণী সংবাদকে একথা জানিয়ে বলেছেন, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহন প্রথমে অযোধ্যা পুলিশ থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। শিল্প বাণিজ্যিক উপভোক্তাদের স্বস্তি দিয়ে সরকার গৃহস্থালির কাজে ব্যবহার হয় না এমন এলপিজি সরবরাহের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উন্নতি হওয়াতেই এই সিদ্ধান্ত। সরকার 36 পাতার নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী পয়লা জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি 2026 কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জলযানগুলি যেন শুধুমাত্র ইরানি কর্তৃপক্ষের চিহ্নিত জলপথ দিয়েই যাতায়াত করে সে ব্যাপারে সেদেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌসেনা স্পষ্ট করে দিয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়ণ দ্রুত কার্যকর করার লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার হাতে থাকা বিভিন্ন দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, ত্রাণ ও পুনর্বাসন, ভূমি ও ভূমি সংস্কার সহ বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে তিনি গতকাল নবান্নে

0: করেন। ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আজ মাঠে নামবে ভারত। বেলফাস্টে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে ৬টায়। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপারফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
6: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার দিয়ে নমস্কার কলকাতায় আরপি। আজ আপনার কানে শুধুমাত্র 107 ডাবল ধামাকা, গতকালে ছিল নমস্কার কলকাতায় আরপি, আর আজও কিন্তু নমস্কার কলকাতায় আপনার কানে। ওদিকে ঘটিদা ঘটিদার ছেলে, হ্যাঁ তাকে নিয়ে গল্প থাকে না, তাদের নিয়ে গল্প থাকবে না আরপির কাছে, হয় নাকি? ঘটিদার ছেলে স্কুলে গেছে, তো জিজ্ঞেস করেছে এরকম একটা মানে মাদকাসক্তি কী করে ত্যাগ ত্যাগ করে যায়, এই নিয়ে স্যার লেকচার টেকচার দিলেন। তারপর জিজ্ঞেস করলেন, বলো তো তোমাদের মধ্যে কে বলতে পারবে সবচেয়ে মারাত্মক নেশা কোন জিনিসে হয়? গরিদার ছেলে,
7: পটি নয় চটি, সে চটি।
6: সে বলছে,
7: কেন স্যার? মোবাইলের নেশা।
6: শিক্ষক অবাক হয়ে গেলেন,
7: কিরে কী বলিস, এতক্ষণ লেকচার দিলাম, এত কিছু বললাম, হেরোইন ড্রাগ এত কিছু বললাম, তা সত্ত্বেও বলছিস মোবাইলের নেশা, কেন কেন কেন, তুই কেন বললি মোবাইলের নেশা?
8: স্যার বলবেন না স্যার, হ্যাঁ বলবেন না স্যার, গত রাতে আমার বাবা ফেসবুকে কী সব যেন লাইভ টাইপ করছিল, তো ফেসবুকে মোবাইলের নেশায় এমন বুঁদ হয়েছিল, এমন বুঁদ হয়েছিল, কি আর বলবো, কখন ভোর হয়ে গেছে বাবা টেরই পাইনি। হ্যাঁ তো সকালবেলা উঠে মা তো এই মারে কি সেই মারে, কি ঝগড়া কি ঝগড়া, বাবার কানেই গেল না, কানেই গেল না। মা তখন রাগ করে আমাকে স্কুলে দিয়ে বাপের বাড়ি চলে গেছে। তাহলে বলুন কোন নেশাটা সবচেয়ে বেশি মারাত্মক?
6: কোচকাটি কোচমেঠি সঙ্গে আর পিয়ে, অসত থেকে সতের পথে নিয়ে যাও, এমন ভাবনা এমন কথা আজ নমস্কার কলকাতার প্রথম গানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আজ আজ আজ নমস্কার কলকাতা করতে বসে কিনা একটা কথা মনে পড়ছে, কাল বিকেলবেলায়, কাল সন্ধেবেলায় ওহ সারা কলকাতায় জুড়ে যে পরিমাণ বাজ পড়েছে, মোটামুটি একটা হিসেব বলছে প্রায় নাকি 400 বাজ পড়েছে, শয়ে শয়ে বাজ পড়েছে। কিন্তু কেন কেন কলকাতাকে এত টার্গেট বজ্রপাত, ও বরুণ দেবতা, যা তা অবস্থা, এবং তাতে প্রাণহানি ঘটেছে, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তাই সেই সেই সেই কথাও কিন্তু থাকবে আজ নমস্কার কলকাতায়। কেন আমাদের ওপর এত বজ্রপাতের পরিমাণটা বেড়ে গেছে জানেন কি? একেবারে 90 মিনিটের লিভিং স্ট্যাচু, ধৈর্য এবং ইতিহাস বুকে বিশ্বকাপের মূর্ত প্রতীক, কে কোথায় কি কাণ্ড ঘটেছে সেই বিশ্বকাপ ফুটবলের কথাও কিন্তু থাকবে আজ নমস্কার কলকাতায়।

আগে আপনি খবর শুনেছিলেন যে ওই যে 36 পাতার পাসপোর্ট তৈরির কথা। হ্যাঁ, 1 জুলাই থেকে কিন্তু পাসপোর্ট তৈরি এবং রিনিউয়ের খরচ কি কতটা বাড়ছে জানতে হবে, সে কথাও জানাবে আর পি সে কথা আজ নমস্কার কলকাতায়। শনি রবি শিয়ালদহ দক্ষিণ শাখায় কিন্তু বাতিল একাধিক লোকাল, সেই তালিকা জানিয়ে দেবে আর পি আজ নমস্কার কলকাতায়। ইতিহাসের একমাত্র ফাইনালহীন বিশ্বকাপ, নেপথ্যে কিন্তু জড়িয়েছিল ভারতের নাম, নেপথ্যে জড়িয়ে থাকা সেই ভারতের নাম কিভাবে ঘটেছিল, কেন ঘটেছিল, একমাত্র বিশ্বকাপ ফাইনাল হয়নি আর তার সঙ্গে জড়িয়েছিল ভারতের নাম, সে কথা শেয়ার করবে আর পি আজ নমস্কার কলকাতায়। বিশ্বকাপের মাঝে কিন্তু বিপর্যয়, প্রতিযোগিতা থেকে একটি দেশকে নিষিদ্ধ করল ফিফা, কি সেই দেশ, কেন নিষিদ্ধ, এর পাশাপাশি কিন্তু অবশ্যই থাকবে মাস্কের পরে কিন্তু শঙ্খ, যাদবপুরের ইঞ্জিনিয়ারের বিশ্বজয়। হ্যাঁ, যাদবপুরের ইঞ্জিনিয়ারের বিশ্বজয় থাকবে নমস্কার কলকাতায়। ঔষধি গুণে ভরপুর একেবারে মাশরুম চাষে সাকসেস পেয়েছেন কোথায়, আমাদের এই পশ্চিমবঙ্গের দম্পতি। কি আপনি কি সেই দিকে এগোবেন, নতুন কিছু করার পথে পা বাড়াবেন, সে কথা থাকবে আজ নমস্কার কলকাতায়। ছুটির দিনে কিন্তু না ঘুম নয়, ছুটির দিনে ঘুম নয়, ভোর 4টে উঠে দুস্থদের জন্য রান্না করেন, কি কার জন্য রান্না করেন, কেন রান্না করেন আর পি শেয়ার করবে সে কথাও জানেন কি। উত্তরবঙ্গে একটি কলেজের গর্ব 3 অগ্নিবীর কি করেছেন, কি কাণ্ড ঘটিয়েছেন, সে কথা থাকবে না আর পি কিন্তু এখানেই থেমে থাকবে না, থাকবে আরও আরও আরও একেবারে চমকে দেওয়া আজব কাণ্ড, আজব কথা, আজব খবর আজ নমস্কার কলকাতায় জুড়ে। আর এই মুহূর্তে শ্রেয়া ঘোষাল বলছেন, জাদু হ্যায় নাসা ভি হ্যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আচ্ছা, একদিন কি একদিন কি আপনি হোটেল রেস্তোরাঁ যাননি? দম টম বাড়িয়ে দিয়েছে, এইটুখানি স্বস্তি কিন্তু পাবেন। হোটেল রেস্তোরাঁ দিকে কিন্তু আমরা আরও একটু বেশি করে পা বাড়াতে পারবো। কিন্তু কেন বলুন তো, আসলে হোটেল রেস্তোরাঁর জন্য স্বস্তি শান্তির আভাস পেতে কিন্তু বাণিজ্যিক এলপিজি সরবরাহে বিধিনিষেধ তুলেছে কেন্দ্র। হ্যাঁ, পশ্চিম এশিয়ার সংকটের মেয়ে কিছুটা কাটতেই দেশের বাণিজ্যিক খাতে বড় স্বস্তি পেয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। এই বিষয়ে কিন্তু ডিটেল থাকবে আজ নমস্কার কলকাতায়। আচ্ছা, কবে শুরু হচ্ছে ডুরান্ড কাপ? আপনি তো আবার ফুটবল পছন্দ করেন, ওদিকে ওয়ার্ল্ড কাপ রাত জেগে দেখছেন, কিন্তু এদিকে বঙ্গে চোখ রয়েছে, এমনকি ইন্ডিয়াতে চোখ রয়েছে। শুরু হচ্ছে, শুরু হবে এশিয়ার অন্যতম প্রাচীন টুর্নামেন্ট ডুরান্ড কাপ। কবে থেকে কতদিন পর্যন্ত চলবে এবারে ডুরান্ড কাপ, কতগুলো দল রয়েছে, কোথায় খেলা পড়বে, সব কথা আজ নমস্কার কলকাতায়। জানেন কি, মাত্র 1% ঘুম কমলেই, মাত্র 1% ঘুম কমলেই কিন্তু ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে কতটা? হ্যাঁ, আমরা ভুলে যাওয়ার রোগে আক্রান্ত হব ঠিক কতটা, কি বলছে একেবারে টাটকা গবেষণা। আচ্ছা, জানেন কি, রেল লাইনে হেঁটে প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা মহিলার ভয়ঙ্কর ঘটনায় কি জানিয়েছে মেট্রো? মেট্রোর লাইনে নেমে, ভাবুন একবার, মেট্রোর লাইনে নেমে পড়েছেন এক মহিলা, সেই লাইন ধরে হাঁটতে হাঁটতেই উল্টো দিকের প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করেন, আর বিষয়টা লক্ষ্য করে কি হয়েছে, কি ঘটেছে, আর পি জানাবে সে কথা। জানেন কি, এই রবিবার 12 ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, তাহলে কোন রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি, সেই জরুরি কথাও থাকবে আজ নমস্কার কলকাতায়। শুধুমাত্র এখানে কিন্তু থেমে থাকা নয়, মজার মজার খবরাখবরও কিন্তু থাকবে নমস্কার কলকাতা জুড়ে, সেই সঙ্গে থাকবে আপনাদের পাঠানো মেসেজ। আজকে ডেফিনেটলি বুঝতে পারছেন নেশা নিয়ে কথা, না এই সকালবেলা কিন্তু নেশায় চোর হয়ে থাকবেন না।

বরং নেশার কথায় থাকুন। আর আরপি জানাবে তার নিজের জীবনে নেশায় জড়িয়ে পড়ার কথা, সেই কলেজ লাইফের কথা। ওকে, তাহলে এই মুহূর্তে কোন নেশা, কোন নেশা আপনাকে ঘিরে ধরেছে? এই মুহূর্তে চোখে লেগেছে নেশা, কে বলছেন? বলছেন উদিত নারায়ণ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আজ নেশা নিয়ে কথা, আর সেই নেশা নিয়ে আপনি টুইটি পুই পুই চুই চুই করে মেসেজ পাঠাবেন কোথায়? 9903653992। হ্যাঁ, 9903653992-তে আপনি টুইটি চুই চুই করে মেসেজ পাঠাবেন, কিন্তু কোন টপিকে? ওই যে নেশাকে ঘিরে আপনার কোনো বক্তব্য থাকলে, আমি কখনো জড়িয়ে পড়লে, কিংবা আপনার বাড়ির কোনো সন্তান সন্ততি, আশেপাশের কোনো বাচ্চা কাচ্চা আচ্ছা তারা যদি জড়িয়ে পড়ে এবং সেখান থেকে কীভাবে মুক্তি পেয়েছিল সেটাও বলতে পারেন। আর এগুলো যদি বলতে না চান, দূর এগুলো বলবো না, তাহলে আপনার ঠিক কার প্রতি, কোন জিনিসের প্রতি স্পেশাল নেশা রয়েছে সেটা আপনি বলতে পারেন। মানে হবির কথা বলছি আর কি, সেটা তো একটা নেশা নাকি? অনেকে দেখবেন নানা রকম কয়েন জমাতে খুব ভালোবাসেন, ডাক টিকিট জমানোর নেশা, ফিলাটেলির ব্যাপারটা সত্যি কি আপনার মধ্যে রয়েছে? আর অন্য কোনো পেন জমানোর নেশা, আরবি যেমন ছিল বিভিন্ন দেশের কি বলুন তো রাবার, হ্যাঁ রাবার জমানো, মানে ইরেজার, সেগুলো নানা রকম নানা দেশের হয়ে থাকে, সেগুলো জমানোর অন্যতম একটা নেশা কিন্তু আরপের রয়েছে। আপনার ঠিক কোন নেশা রয়েছে শেয়ার করুন 9903653992-তে। আর এই মুহূর্তে কায়া বলছে, কালকের বজ্রপাতের পর ওরে বাপরে মুখটা পুরো চ্যাঁ চ্যাঁ চ্যাঁ চ্যাঁ চ্যাঁ চ্যাঁ চ্যাঁ চ্যাঁ করে উঠছিল, যা তা কাণ্ড ঘটছিল, তারপরেই কিন্তু এরা ঝিঙ্কা ঝিঙ্কা গান হয়েই যাক আজ সকালবেলা।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আজকের হালচালটা না, আপনার হালচাল আমার হালচালের কথা বলছি না, বলছি ওয়েদার অফিস যে বার্তাটা দিয়েছে, পাঠিয়েছে, সেই ওয়েদারের হালচালটা ঠিক কেমন,
3: হাওয়া অফিসের হালচাল, হালচাল।
2: লোকাল ফোকাসে বলা হয়েছে যে আগামী 24 ঘন্টায়, হ্যাঁ আগামী 24 ঘন্টায় কিন্তু স্বাভাবিকভাবেই বর্ষাকালে একটু ক্লাউড স্কাই থাকবে না, এটা আবার হয় নাকি, সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি আজ ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, আর মিনিমাম টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 34.6 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 1.7, মিনিমাম টেম্পারেচার ছিল 24.1 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 2.7 ডিগ্রি, ম্যাক্সিমাম হিউমিডিটি ছিল 100%। ওরে বাপরে বাপ, ও হো হো, ফুল সেন্ট পার্সেন্ট পার্সেন্টাইল পেয়ে গেছে, পার্সেন্টেজ পেয়ে গেছে। অনেকদিন বাদে আমাদের ওয়েদার, ও হো হো, মিনিমাম টেম্পারেচার কত, না টেম্পারেচার মিনিমাম, আহা হা, মিনিমাম হিউমিডিটি কত ছিল, 71%, বৃষ্টি, ও বাবা বাপরে বাপ, কত কত কত হিসেব নিকেশ করা হয়েছে ভাবতে পারবেন না, 88.8 মিলিমিটার, হ্যাঁ 88.8 মিলিমিটার হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। আর সমুদ্রে অথবা নদীতে যারা মাছটা ধরতে যান না, তাদের জন্য কিন্তু আজ কোনো রকম সতর্কবার্তা জানায়নি আলিপুর ওয়েদার অফিস। তাহলে এই মুহূর্তে অন্তত একটা কথা, ছাতাটা যেন ভালো করে ধরে রাখেন, নাহলে তো উড়িয়ে নিয়ে যাবে। ও গতকাল যে পরিমাণ বাজ পড়েছে, সেই বাজের সময় আপনি কি করবেন, কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, কোথায় আপনি দাঁড়াবেন, হয়তো রাস্তায় বেরিয়েছেন, কাজে বেরিয়েছেন, সেই কাজের সূত্রে কোথায় আপনি ঠাঁই নেবেন, সত্যি কি বড় গাছের নিচে আপনি দাঁড়ান তাহলে সুরক্ষা আপনার থাকবে নাকি থাকবে না, সে কথাও জানবে, সেই জরুরি কথাও কিন্তু জানাবে আরপি আজ নমস্কার কলকাতায়। আর এই মুহূর্তে মনময় বলছেন ওই মেঘে

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা বানিয়ে কিন্তু গান মিলান্তে। হ্যাঁ, গানের রিকোয়েস্ট আপনারা পাঠিয়ে থাকেন 9903653992 আর সেই রিকোয়েস্টে কিন্তু আজ নিবেদিতা, হ্যাঁ, সে পাঠিয়েছে ফার্স্ট রিকোয়েস্ট। ও বাবা, তখনও একেবারে শুরুই হয়নি প্রোগ্রাম, তার আগে থেকে পাঠিয়ে রেখেছে, কিন্তু তার গানের রিকোয়েস্ট রাখার চেষ্টা করবে আপনি ডেফিনেটলি। এবং তারপর পরই রিয়া এবং রীতা দুই বোন কিন্তু রিকোয়েস্ট করেছে, বলছে আজকে নেশার যখন কথা হচ্ছে তখন পেসে কানেসা, শুনিয়ে দাও শুনিয়ে চৌহাদের কণ্ঠে এই গানটা প্লিজ শুনিয়ে দিও, এমনটাই রিকোয়েস্ট করেছে কে, রিয়া এবং রীতা, কোথেকে, সোনারপুর থেকে। ওকে, তাদের রিকোয়েস্ট সং এই মুহূর্তে
1: গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রোববার রোববার রোববার কিন্তু বন্ধ থাকবে, কি রোববার 12 ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। কোন রাস্তা দিয়ে ঘুরিতে হবে গাড়ি? জানিয়েছে কি লালবাজার। বৃহস্পতিবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা এমন কিন্তু এমন একটা নির্দেশিকা জারি করেছেন যেখানে বলা হয়েছে যে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন, বিকল্প রাস্তাগুলির তালিকাও কিন্তু দিয়েছেন তিনি, সেটাই শেয়ার করছে আরপি আজ নমস্কার কলকাতায়। আগামী রবিবার ফের দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 12 ঘন্টার জন্য ওই সেতু দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টার জন্য ওই সেতু দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না। আসলে দ্বিতীয় হুগলি সেতুতে দীর্ঘদিন ধরে কিন্তু সংস্কার এবং মেরামতির কাজ চলছে, সপ্তাহান্তে সাময়িকভাবে সেতু বন্ধ রেখে কাজ করা হবে এবং বলা হয়েছে কি কোন কোন রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। বলা হয়েছে এজিসি বোস রোড হয়ে আসা পশ্চিমমুখী গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে, চার্প ভিউ থেকে গ্রেট রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে গাড়িগুলি হাওড়া ব্রিজ ধরতে পারবে। তাছাড়া হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কেপি রোড ধরা যাবে, কেপি রোড দিয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসা গাড়িগুলিকে 11 নম্বর ফার্লং গেট হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ওই সমস্ত গাড়ি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠতে পারবে। অন্যদিকে খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড হয়ে আসা পূর্বমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া ঘোড়া পাসের কাছে ওয়াই পয়েন্ট থেকে কেপি রোড দিয়ে আসতে চাওয়া গাড়িগুলিকে ওয়াই পয়েন্ট দিয়েই ঘুরে যেতে হবে। 11 ফার্লং রোড হয়ে রেড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারবে ওই সমস্ত গাড়ি। এছাড়াও প্রয়োজন অনুসারে অন্য কিছু রাস্তা দিয়েও কিন্তু গাড়ি ঘোরানো হতে পারে। জরুরি কথা ছিল আপনাদের জন্য, সত্যি সত্যি কিন্তু আমাদের জানতে হবে। আর ওদিকে জয়তী, তিনি কিন্তু রেডি মেঘের বাড়িতে টোকা দেওয়ার জন্য, টাক টাক টাক টাক টাক টাক, ওই মেঘদা, হ্যাঁ, এত এত এত বাজ ফেলার কি দরকার ছিল, কি জিজ্ঞেস করবেন নাকি?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।
4: একদিন বৃষ্টিতে বিকেলে, আহা, কি গান ছিল গো, কি গান ছিল, সেই গানে প্রাণ ছিল।
5: হ্যাঁ, সেই গান এই মুহূর্তে আপনার কানে। কি বৃষ্টি পেয়ে মানে বিকেলবেলা আপনি বেরিয়ে পড়বেন নাকি অনিল দত্তের সঙ্গে?

সত্যি সত্যি কিন্তু ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া, সেই ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়া, হয়তোবা দুজনে কুজনে সুজনে, আর আজ এতগুলো বছর পেরিয়ে এসে স্মৃতির পথ ধরে হাঁটা, স্মৃতির নুড়ি পাথর নেড়ে চেড়ে দেখা। আসলে আমাদের প্রত্যেকের মন যে পাগল বন। এই গান শুনতে শুনতে আমরা চলে যাব অবশ্যই নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায়, কিন্তু তার আগে থাকবে খবর।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের দশম শীর্ষস্তরের বৈঠকে পৌরোহিত্য করবেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং মাদক বিরোধী আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙা হয়েছে। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে আইএমএফের যোগাযোগ বিভাগের অধিকর্তা হুলি কোজাক বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির ফলে বিশ্ব অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পণ্যের বাজার ও আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ পরীক্ষার্থীদের জন্য নিট ইউজি 2026 ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। চলতি মাসের 21 তারিখ ওই পরীক্ষা নেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় এনটিএ জানিয়েছে যে উত্তরপত্রগুলি এখন www.nit.nta.in ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এফ এর ম্যাচে আজ নেদারল্যান্ডস তিউনিসিয়াকে 3-1 গোলে পরাজিত করেছে। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নেদারল্যান্ডসের পক্ষে ব্রায়ান ব্রবি এবং ইয়ান পল ভ্যান হেকে গোল করেন। ম্যাচের 3 মিনিটে তিউনিসিয়ার ইলিয়াস আত্মঘাতী গোল করেন। তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হাশেম মাস্তুরি। অন্যদিকে গ্রুপ এফ এর অন্য খেলায় জাপান ও সুইডেনের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিত হয়েছে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জাপানের হয়ে দাইজেন মায়দা ও সুইডেনের হয়ে অ্যান্থনি অ্যালাঙ্গা গোল করেন। ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আজ মাঠে নামবে ভারত। বেলফাস্টে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6টায়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। কিন্তু এই মুহূর্তে রাধা কীভাবে জ্বলে উঠছে নয়, একবারে রাধা কীভাবে মেট্রোর লাইন পের হচ্ছে, হ্যাঁ সেই কথা। মেট্রোর লাইনে নেমে পড়েন এক মহিলা, সেই লাইন ধরে হাঁটতে হাঁটতেই হাঁটতে হাঁটতেই উল্টো দিকের প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি লক্ষ্য করে একেবারে অবাক হয়ে যান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। তাকে দাঁড়িয়ে যেতে বলা হয়, মেট্রোর কর্মীদের ডেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে কি, এই তো গতকাল গত পরশু দিন মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে, এমন নজিরবিহীন ঘটনা পরে কিন্তু যাত্রীদের সতর্ক করেছে মেট্রো রেলওয়ে। ব্যাপারটা কী ঘটেছে আরও একবার একটুখানি বলি। মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের মহিলা এক যাত্রী, তিনি কি করেন, তিনি কিন্তু লাইন পার হয়ে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করেছিলেন, থার্ড লাইনের কাছে চলে গিয়েছিলেন পর্যন্ত। স্টেশন কর্মী এবং আরপিএফ সদস্যরা অবিলম্বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লাইন থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। আর এই ঘটনার ফলে মেট্রো পরিষেবা কিছুটা সময় হলেও কিন্তু ব্যাহত হয়। আর ওদিকে মেট্রো রেলের থার্ড লাইনের এই যে হাই ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা কি না জানে ওই মহিলা, কি জানতেন না নাকি? রেলওয়ে স্টেশনে যেভাবে আমরা একটা স্টেশন থেকে অন্য স্টেশনে যাই সেই যে বদভ্যাস, মেট্রোতেও সেই একই রকম কাজ করেছিল। প্লিজ, এমন সিদ্ধান্ত কোনোভাবেই আমরা গ্রহণ করব না, আমাদের জীবনের ঝুঁকি এভাবে আমরা কোনো ক্রমেই কিন্তু নেব না। এমনটা বলতে বলতে আরও কিন্তু একেবারে ঝিঙ্কা ঝিঙ্কা মজার খবরে চলে যাবে, কিন্তু তার আগে বাউন্ডুলে ঘুরে শ্রেয়া এবং অরিজিৎ একসঙ্গে ঘুরে ওড়াচ্ছেন এই বৃষ্টির দিনে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আজ নেশা নেশা, হ্যাঁ নেশা করার দিন নয়, আজ বরং নেশা মুক্তির দিন। আর সেই নেশা মুক্তির দিনে কিন্তু ঘটিদার কথা না বলি না, ঘটিদাও কিন্তু নেশা করছে, বা নেশার চোটে না বিড়িতে সুকটান দিচ্ছিল, দুপুরবেলা বসে বিড়িতে সুকটান দিচ্ছে। না যদি বিধিসম্মত সতর্কীকরণ রয়েছে, না এইসব এইসব নেবেন না, এসব গ্রহণ করবেন না, এটা কিন্তু শারীরিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই, ইত্যাদি ইত্যাদি সে তো রয়েছে, সেটা আপনারা জানেন। তো ঘটিদা এরকম সুকটান দিচ্ছে, এমন সময়ে এক ভিখিরি ঘটিদাদের বারান্দায় এসে উপস্থিত হলো। এসে বলল,
4: ঘটিদা ঘটিদা, আপনার প্রতিবেশী না আমাকে পেট পুরে খাইয়েছে, বুঝেছেন, তা আপনিও কিছু দিন, যাতে আমার কিছু লাভ হয়, আমার কিছু উপকার হয়, আপনিও কিছু দিন।
3: ঘটিদা সঙ্গে সঙ্গে পকেটে হাত ঢুকিয়ে দিল, পকেটে হাত ঢুকিয়ে বের করে আনলো একটা হজমিগুলির প্যাকেট। দিয়ে বলল, ও তুই তো পেট ভরে খেয়েছিস না, ওকে ওকে ওকে,
4: এনে এনে হজমিগুলির প্যাকেট নে, হ্যাঁ এর আগে কিন্তু একেবারে তোর সব কিছু হজম হয়ে যাবে।
3: কি উপকার কি
4: করলে উপকার করলাম কিনা বল।
3: এই হচ্ছে আমাদের ঘটিদা, ঘটিদার সঙ্গে থাকতে হবে একেবারে কটা পর্যন্ত, একেবারে 10টা পর্যন্ত, কিন্তু তা তার আগে ঘটিদার একটা ফেভারিট সং রয়েছে, কোন গানটা বলুন তো, এই গানটা

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানো মেসেজ চুই করে যেগুলো চলে এসছে 9903653992 রাইট। ওকে, এখানে প্রচুর কিন্তু গানের রিকোয়েস্ট এসছে গান মিলানটির জন্য, কিন্তু নিজের কথা না তেমন করে তো দেখতে পাচ্ছি না। বরং সৌভিক কি লিখেছে, কসবা হালতু থেকে কি লিখে পাঠিয়েছে, তা আমার এই ক্রিকেট খেলা দেখার খুব নেশা আছে, পাগলের মতো ভালোবাসি আমি এই ক্রিকেটকে, আর অবশ্যই রেডিওকে খুব ভালোবাসি, রন্ধ্রে রন্ধ্রে রেডিও জাস্ট ইন করে আছে দাদা, এমনটি লিখে পাঠিয়েছে সৌভিক কসবা হালতু থেকে। আজ নেশা মুক্তির দিনে, নেশার থেকে দূরে থাকার দিনে, কিন্তু আপনার ঠিক কোন নেশা রয়েছে, কোন দিকে আপনার একটুখানি আগ্রহ বেশি পরিমাণে রয়েছে জানতে চেয়েছিল আর কি 9903653992 আপনি পাঠিয়ে দিন সেই মেসেজ। কে লিখেছেন, গুড মর্নিং আর পি, নেশাই আমার জীবন রথকে এগিয়ে নিয়ে চলেছে। ছাত্র জীবনে লেখাপড়ায় এমন প্রবল নেশা ছিল যে বই খাতার সঙ্গ আমি ছাড়তাম না। ওয়াও, সুভাষিত সুভাষ উত্তর বাউলি থেকে এমনটাই পাঠিয়েছে, সত্যি থ্যাংক ইউ। নিবিদা কি লিখেছে শ্যাওড়াফুলি থেকে, আমার বাড়ির সবার নেশা হলো গল্পের বই পড়া আর ছবি আঁকা, না আর কোনো নেশা বলতে কেউ ভালো রান্না করে বা তা হঠাৎ করে সেই যে যা গণ্ডগোল করে প্রত্যেক দিন সেই করছে, এই নেশা বাবা মায়ের থেকে পাওয়া ছোটোবেলার থেকেই। ওকে, ভালো রান্না করে, এরপর কিন্তু জাস্ট পড়বো না, মানে একটুখানি ঠিকঠাক করে লিখে না পাঠালে জাস্ট পড়বে না আরপি। ভেরি ভেরি ভেরি গুড মর্নিং আরপি, ভেরি নাইস টপিক, আমার নেশা সুন্দরী মেয়েদের, আহা জারি মারা। ওকে, গান মিলান দিতে কিশোরী কিশোরী গানটা শোনাবে প্লিজ, সোমনাথ এমনটা লিখে পাড়ছি দমদম ক্যান্টনমেন্ট থেকে, দম মারো দম। ওকে, 1942 আ লাভ স্টোরি থেকে কে শুনতে চেয়েছে গান, রিমঝিম রিমঝিম। দাদা আমার অনুরোধ রাখবে, আর দাদা তোমার কাছে অনুরোধ, বুধবারের ভোরে অনুষ্ঠানে নিয়মিত আসবে, তোমাকে ছাড়া ওই অনুষ্ঠান ভালো লাগে না। ওই রে ঠিক আছে, আরে আমাকে যেমন ডিউটি দেয় আমার বস, আমাকে তেমনভাবেই আসতে, আমি তো চাই বুধবারে তোমাদের সঙ্গে রত্নগর্ভা নিয়ে থাকতে, কিন্তু কী করবো বলো, কী করবো। ও হো, এটা তোমরা যদি মেসেজ পাঠাও এই নাম্বারে 9903653992 যদি বেশি করে মেসেজ পাঠাও যে রত্নগর্ভা নিয়ে তুমি আসো, তাহলে হয়তো বা আমার প্রতি একটু দয়া দাক্ষিণ্য এর বেশি করে হলেও হতে পারে। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু গানে 107 কে রয়েছে একেবারে অরিজিৎ আর শ্রেয়ার কণ্ঠে গানে সেই ফাটাফাটি গানটা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: অর্জুন, অর্জুন সিং নেই দৌড়াম তার সিংহ, না না না, অর্জুন তামিলনাড়ুতে রয়েছে এই মুহূর্তে, আর কোন গান শুনতে চেয়েছে আমার অনুরোধ রাখবে প্লিজ 1942 আ লাভ স্টোরির সেই রিমঝিম রিমঝিম, ডেফিনেটলি ডেফিনেটলি অর্জুনের রিকোয়েস্ট রাখতেই হবে। এই মুহূর্তে গান মিলান্তি,
3: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

0: टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
2: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: লিসন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
6: শুনছেন নমস্কার কলকাতা,
7: নমস্কার কলকাতা
6: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
7: নমস্কার কলকাতা।
8: গান মিলান্তি, গান মিলান্তি,
9: গানের দিতে এ মুহূর্তে কার গানের রিকোয়েস্ট, কার গানের রিকোয়েস্ট? সোমনাথ রিকোয়েস্ট পাঠিয়েছিল কিশোরী এই গানটি শোনার জন্য খাদার মুভি থেকে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যানের কথা আজ নমস্কার কলকাতায়। সামুদ্রিক প্রাণী এবং সেই সঙ্গে মাছকে সংরক্ষণ করতে গুজরাটের কচ্ছ উপকূলের রান অফ কচ্ছ লাগোয়া সমুদ্রের অংশে তৈরি হয়েছে দেশের প্রথম, হ্যাঁ প্রথম কি, দেশের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান। 2025 সালের সমীক্ষা অনুযায়ী 4,087 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই সামুদ্রিক জাতীয় উদ্যান গড়ে উঠেছে। এখানে নিজেদের মতো ঘুরে বেড়ায় ডলফিন, বিভিন্ন প্রজাতির 680 ডলফিনের দেখা মিলেছে এখানে। সেই সঙ্গে বেআইনি মাছ ধরা প্রতিরোধ করা, ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষা করা আর সামুদ্রিক প্রাণী এবং মাছ যাতে নিরাপদে থাকতে পারে সেজন্য সামুদ্রিক জাতীয় উদ্যান তৈরি করা হয়েছে। এই সামুদ্রিক জাতীয় উদ্যানের অংশ হল কচ্ছ উপসাগরের দক্ষিণে থাকা মেরিন ন্যাশনাল পার্ক। কি এই জাতীয় উদ্যানে আপনি যাবেন নাকি? প্লিজ ওখানে গিয়ে ডিস্টার্ব করবেন না ডলফিনদের কিংবা অন্যান্য যেসব প্রাণী থাকবে, সেটা কিন্তু করা যাবে না। একেবারে সাইলেন্ট জোন, সেটা মাথায় রেখে কিন্তু আপনি ওখানে যাবেন, আশেপাশে কাছেদের নিয়ে যাবেন। এবং এই যে ভারতের প্রথম, হ্যাঁ ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান, জয় গুরু, এনজয় গুরু, এমনটা বলবেন। আর এই মুহূর্তে কিন্তু কী রয়েছে, এই মুহূর্তে শ্যাওড়া ফুলের নিবেদিতার রিকোয়েস্ট ছিল যে গান জব উই মেট, জব উই মেট, সেই মুভির গান এই মুহূর্তে তুমসে মোহিত চৌহানের কণ্ঠে শুধুমাত্র 107।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: তিন দশক পর সিকিমে বিরল প্রাণীর খোঁজ। আজ ভালো খবরে, সুখবরে কিন্তু তেমনটাই রয়েছে। সিকিমে তিন দশক পর বিরল বিপন্ন আনগোলেট বা খুরযুক্ত প্রাণী মিসমি টাকিন, আহা কি মিষ্টি নাম, মিসমি টাকিন, তার খোঁজ মিলেছে। হিমালয়ের পাহাড়ি দুর্গম অঞ্চলে বাস এই মিসমি টাকিনের, সেই মিসমি টাকিনের সঙ্গে দেখা সাক্ষাৎ মিলেছে কোথাকার মানুষজনের। আসলে ওখানকার বন দপ্তর কর্মীদের দেখা সাক্ষাৎ মিলেছে, মিসমি টাকিনের দেখা মিলেছে উত্তর সিকিমের টিংদা সংরক্ষিত বনাঞ্চলের বাকুচেন এলাকায়। কখন না বন দপ্তরের কর্মীরা যখন টহলদারি দিচ্ছিলেন সেই সময় আটটি মিসমি টাকিনকে একসঙ্গে তারা দেখতে পান। বনকর্মীদের ক্যামেরায় ধরা পড়ে এই মিসমি টাকিনদের গতিবিধি। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং নিজেই কিন্তু মিসমি টাকিনের ভিডিও এক্স স্যান্ডেলে শেয়ার করেছেন। পাহাড়ি দুর্গম অঞ্চলে বসবাস করে এই মিসমি টাকিন আর শারীরিক গঠনের জন্য গোট অ্যান্টিলোপ বা ছাগ কৃষ্ণসার মৃগ বলে কিন্তু এরা পরিচিত। আর এর ত্বক, ওহো, পুরো মাখন। কিন্তু যারা শিকারী প্লিজ এদের খোঁজে আবার বেরিয়ে পড়বেন না। এদের যদি তাক করেন না তাহলে ভারত সরকারও কিন্তু আপনাদের দিকে তাক করে থাকবে। অতএব টাক ফেরে গিয়ে কি হবে বুঝতেই পারছেন। এভাবেই গল্প হোক। বলছেন লগ্নজিতা শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: রূপকথাগুলো একেবারে চুপ কথা হয়ে যেত যদি আপনি, যদি আমি, আমরা গতকাল বজ্রপাতের কোপে পড়তাম, রাইট? এত এত বজ্রপাত, কিন্তু কেন কেন এই এত বজ্রপাত? ওরে বাপ রে বাপ! সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভাবুন, একবার ভর দুপুরেই যেন ঘনিয়েছিল সন্ধ্যা, আকাশ কালো করে নেমেছিল বৃষ্টি। গতকাল দুপুরের এই ছবিটা সেদিক থেকে কোনো না এক্সেপশনাল কেস নয়, বরং বর্ষাকালের একেবারে চির চেনা দৃশ্য। একটা পরিসংখ্যান বলছে যে ঘন্টা দুয়েকের মধ্যে বাজ পড়েছে কত বলুন তো? আপনি হিসেব করেছিলেন? কাউন্ট করেননি তো? শুধু খালি কেঁপে কেঁপে উঠেছেন, কেঁপে কেঁপে উঠেছেন।
3: ফ্রিজের সুইচটা, ওরে বাপরে, অফ কর! আরে কম্পিউটার চলছে, বলছি না অফ করতে। উফ, তোমার কি এখনই এখনই দরকার এত ঠান্ডার মধ্যে এসিটা চালানো?
2: আমরা যত রকম গ্যাজেটস রয়েছে সেগুলো অফ করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে ওই বজ্রপাতে দুরুম দারুম গুরুম গারুম এতে ক্ষতিগ্রস্ত না হয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু পরিসংখ্যান বলছে গতকাল ঘন্টা দুয়েকের মধ্যে বাজ পড়েছে প্রায় পৌনে 400। ভাবুন একবার, আবহবিদদের লাইটনিং ডিটেক্টরে কিন্তু ওই তথ্য, হ্যাঁ, ধরা পড়েছে। কিন্তু কেন এমন ভয়ঙ্কর বজ্রপাত? আলিপুর আবহাওয়া অফিস কি বলছে জানাবে সে কথা, কিন্তু এটাই হচ্ছে আজ শহরের ইতিকথা।
0: শহরের ইতিকথা,
2: আলিপুর আবহাওয়া অফিস বলছে একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশার উপরে বিস্তৃত, তার জেরে কিন্তু আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও কিন্তু দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে, বজ্রপাতের সময় সুরক্ষিত জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আসলে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি নামছে, ফলে ঘন ঘন বজ্রপাত হচ্ছে। এদিন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে কিউমুলোনিম্বাস, আরে যেটা ওই যে ক্লাস 8-9 পড়েছিলেন না, কিউমুলোনিম্বাস, যার থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে, সেই

0: কিউমুলোনিম্বাস মেঘ থেকে কিন্তু এত এত মেঘের স্তম্ভ তৈরি হয়েছিল যে সেই মেঘ থেকে কিন্তু লাগাতার বজ্রপাত হয়ে গিয়েছে। এবারের বর্ষায় রয়েছে কিন্তু এল নিনোর ভ্রুকুটি। এবারের এল নিনোকে ডাকা হচ্ছে গার্জিলা এল নিনো বলেও কিন্তু এই নামকরণের নেপথ্যেই রয়ে গিয়েছে এতটা ভয়াবহতা, এতটা আশঙ্কা। আর সেই আশঙ্কা আমরা গতকাল টের পেয়েছি। হ্যাঁ, সেই টের পাওয়ার গল্প আমরা জানবো, শুনবো, কিন্তু সেই টের পাওয়ার গল্পটা যে কোথায় পৌঁছতে পারে সেটাই আর একটুখানি বলতে চাইছে আরপি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হাজার কিলোমিটার দূরে উষ্ণ হয়ে ওঠা জলের একটা অংশে কিন্তু গোকুলে বেড়ে ওঠে এবার ভারতের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে চলেছে, যার জেরে পূর্বাভাস স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আসন্ন এই যে জুন সেপ্টেম্বর বর্ষা মরশুম দেশে বৃষ্টিপাতে মানে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় 8% কম হতে পারে। একদিকে কম বৃষ্টি, অন্যদিকে উৎপাদন খরচের বৃদ্ধি, এই দুইয়ের মাঝে পড়ে কিন্তু আমাদের কৃষি, আমাদের অর্থনীতি অনেকটাই বিপর্যস্ত হতে পারে। তবে এদিনের বৃষ্টিতে এল নিনোর প্রভাব কি ছিল কি জানে বাপু, খুঁজতে হবে, গবেষণা করতে হবে। হ্যাঁ, সেই গবেষণা আমাদের চলতে থাকবে। খরার আশঙ্কার মাঝে কিন্তু প্রবল বৃষ্টিতে ভেসেছে মহানগরী, দুর্যোগ রাজ্য জুড়েই, এবং সেই সঙ্গে প্রায় 400 ভাবুন একবার, প্রায় 400 বৃষ্টিপাত। ওরে বাপ রে বাপ। শুনতে থাকুন FM রেইনবো, আমরা চলে যাব একটু পরে খবরে এবং তারপর যথারীতি যথারীতি নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টায়। হ্যাঁ, সে তৃতীয় ঘন্টায় চলে যাওয়া।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। ভেনেজুয়েলায় জাতীয় পরিষদের সভাপতি হোরহে রড্রিগেজ জানিয়েছেন যে দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 200 ছাড়িয়েছে। এছাড়া 1520 জন আহত হয়েছেন এবং 200 জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। মার্কিন প্রশাসন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আমেরিকা প্রথম নীতির আওতায় কোয়াডের মাধ্যমে ভারতের সঙ্গে সহযোগিতার পরিসর বাড়াতে উদ্যোগী হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে চীনের ওপর নির্ভরতা কমানোর কথাও ভাবা হচ্ছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর প্রশাসন সীমান্ত এলাকায় প্রাচীর তৈরির কাজ সম্পন্ন করার পরিকল্পনা করছে। এর পাশাপাশি মেক্সিকোর মাদক পাচারকারী চক্রগুলির মোকাবিলায় অত্যাধুনিক পদ্ধতিতে প্রাচীর তৈরি, ড্রোন এবং নজরদারি প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে। ওমানের উপকূলে গতকাল একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনায় হরমুজ প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলিকে উদ্ধার কাজ সাময়িকভাবে স্থগিত করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। তেহরানের অনুমতি ছাড়া ওই জলপথের রুট ব্যবহার না করার বিষয়ে জাহাজগুলিকে সতর্ক করে ইরান। এরপরই ব্রিটিশ সেনাবাহিনী এই হামলার খবর জানায়। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম, বিহার, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে বিহার, পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশেও আজ ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ক্রিকেটে ICC মহিলা T20 বিশ্বকাপে গতরাতে ইংল্যান্ডের ম্যানচেস্টারে গ্রুপ এর ম্যাচে ভারত বাংলাদেশকে 5 উইকেটে পরাজিত করেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: টাটকা তাজা শুনতে মজা, হ্যাঁ টাটকা তাজা শুনতে মজা, রাইট। রিসেন্ট যে মুভিগুলো রিলিজ করেছে সেই সব মুভি থেকে কিন্তু এই মুহূর্তে 3-1 গানের হ্যাট্রিকে তিন তিনটে গান।
4: FM রেইনবোতে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
0: খাঁচা মুভি থেকে এই গান আপনার জন্য শুধুমাত্র 107 FM রেইনবোতে।

FM Rainbow Team. Tine ke tin. Tine ke tin. Ganer hat trick. Ganer hat trick. Red 2 সেই ভাবে গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা।

ওকে ওকে, এই মুহূর্তে এমন একজনের মেসেজ, এমন একজনের মেসেজ যে কিন্তু খুব বকা খেয়েছে, খুব বকা খেয়েছে, কিন্তু সে কোনোভাবে কোনোভাবে কিন্তু ছাড়তে পারবে না তার সেই অভ্যেস। কে সে, কে সে? আমাদের বন্ধু অরুণিমা। অরুণিমা কোথেকে পাঠিয়েছে? বৈশিগ্রাম হুগলি থেকে লিখেছে, মিষ্টি সকালের শুভেচ্ছা দাদা ভাই, আমার কাছে সব সময়ের জন্য একমাত্র নেশা হচ্ছে চা, চা, চা। সকালে ঘুম থেকে উঠে চা না খেলে আমার দিন শুরুই হবে না। ছোটবেলা থেকে চায়ের নেশার জন্য অনেক অনেক অনেক বকা খেয়েছি, তবুও এই নেশা যাবে না আমার। শুধুমাত্র ভালো চা খাওয়ার জন্য 10 মিনিট টোটো করেও গিয়েছি, আর কোনো চিন্তা থাকলে 4-5 কাপ চা তো লাগবেই লাগবে আমার। সকাল, দুপুর, রাত, ভোর, চা সবসময় চলতেই থাকে, এর কোনো সময় বাধা নেই। ওকে, তবে হ্যাঁ, আমি যত ভালো চা খেতে পারি তত ভালো চা বানাতে পারি না, সে কার চেষ্টা চলছে? আরে ভাই, আমার কাছে চলে এসো। হ্যাঁ, আমি কি তোমাকে হেভি প্রো ফার্স্ট ক্লাস চা খাইয়ে দেবো? অন্তত আমার বাড়ির লোকজনরা বলে, আরে কি চা করেছিস রে বেটা? কেউ যখন বাড়িতে আসে না তখন কিন্তু আমার বলে, এ আর পি, তুই কিন্তু চা করবি। হ্যাঁ, আমার উপর দায়িত্ব পড়ে, আশা করি আমার তৈরি চা তোমাকে, তোমার মন ভরিয়ে দেবে, আর এই গানটা ডেফিনেটলি আরও বেশি মন ভরিয়ে দেবে আমাদের বন্ধু অরুণিমার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শর্মিষ্ঠাও কিন্তু চা ভালোবাসে। শুভ সকাল দাদা ভাই, চা কফির নেশা আছে, সব থেকে বেশি নেশা কিন্তু তোমাদের রেডিও, রেডিওর নেশা কিন্তু মারাত্মক। শর্মিষ্ঠা এমনটাই লিখে পাঠিয়েছে অরুণিমার মতো। আর এই মুহূর্তে আর কার চায়ের নেশা রয়েছে, শাশ্বতী এবং সংযুক্ত। উরে বাপ রে বাপ, আয় আরপিদা, সকালবেলা চায়ের চুমুক দিয়ে আমরা বসে পড়ি তোমার শো থাকলে। তুমি কেন বুধবার আসো না? এটা কিন্তু অন্যায়। আমরা একটা ফিক্সড ডেট করে রেখেছিলাম, বুধবার তুমি আসবে, তোমার শো আমরা শুনবো। বিশেষ করে রত্নগর্ভে আমাদের শুনতেই হয়, অনেক কথা জানতে পারি। তুমি কিন্তু বুধবার আসোনি, কেন আসোনি জবাব দিয়ে চেয়েছে আমাদের বন্ধু শাশ্বতী এবং সংযুক্ত। কী করো বলো, আমার ডিও যদি আমার, মানে ডিও না, আমার বস যদি না দেয়, আমার পেক্স যদি অকল না, তুমি কিন্তু বুধবার না এসে বৃহস্পতিবার আসবে। কী করবো বলো, দিলটাও তো দুঃখ দুঃখ হয়ে যায়। কী করি বলো, তোমাদের মেসেজ একমাত্র হয়তো পারে আমাকে বুধবারে আবার নিয়ে আসতে। ওকে, এই মুহূর্তে কার মেসেজ, মাদের মেসেজ, লম্বা মেসেজ পাঠিয়েছে আজকে। শুভ সকাল, আমার জীবনে দুটি নেশা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এক নম্বর হচ্ছে রেডিও শোনা, দু নম্বর হচ্ছে খবরের কাগজ পড়া। এর বাইরে আর কোনো নেশা করি না। রেডিওর সঙ্গে জড়িয়ে আছি প্রায় 45 বছর, আর খবরের কাগজ পড়ছি ওই রকমই হবে। তবে খারাপ লাগে যখন দেখি বর্তমান যুব সমাজ বিভিন্ন নেশায় আক্রান্ত। খারাপ লাগে তখন এই পতন দেখেও কিছু করতে পারে না, কারণ পরিচিত যুবকদের যখনই বলতে গিয়েছে নেশা করা শরীরের পক্ষে ক্ষতিকর, শুনতে হয়েছে ব্যঙ্গ বিদ্রোহ, বেশি জ্ঞান দিতে এসো না তো, আমাদের পয়সায় আমরা নেশা করি, তোমার কি হাতে কি। তখন কিন্তু সত্যি সত্যি খারাপ লাগে, তবে হাল ছাড়িনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। একজনকে হলেও কিন্তু যদি নেশামুক্ত করতে পারি সেটাই হবে আমার জীবনে সেরা উপহার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর তোমার জন্য কিন্তু সেরা উপহার রয়েছে এই গানটা, ইচ্ছেগুলো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আজ মাদক বিরোধী দিবস। মাদক কিভাবে আমাদের আক্রমণ করে, আক্রান্ত করে, এবং আমরা সেই ফাঁদে কি করে পা দিই, সেসব নিয়ে কথা হয়েছে, প্রচুর প্রচুর কথা হয়েছে। কোথায়? মোড়াইতে। আর সেই সঙ্গে বলেছিলাম যে আরপি নিজেও কিন্তু একটা সময় এই ফাঁদে জড়িয়ে পড়েছিল। তখন একবারে গাম অফসল থেকে উঠে আসা কোথায়, কলেজ স্ট্রিটের একটি নামি দামি কলেজ, এখন সেটা অবশ্য ইউনিভার্সিটি না, নামটা বলছি না, নামটা উল্লেখ করছি না। তো সেই ইউনিভার্সিটিতে একবারে ঝাঁ চকচকে ব্যাপার, সেখানে হুশহাস করে সব চার চাকা ঢুকছে। গাম অবসরের ছেলে, পকেটে না তেমন ড্রেস তো নেই, কিন্তু আমার ছিল হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স সেই সাবজেক্টে দেখলাম পুরো হাইফাই জোন, সাইফাই জোন একবারে হাইফাই জোন। তখন কি বলবো, যারা আসছে ঝাঁ চকচকে, হাতে সবসময় সিগার রয়েছে, আবার সেই সঙ্গে কিন্তু রয়েছে পুরিয়া, তারাই এসে ধরলো একটা সময়, আরে খানা খানা কোনো ব্যাপার নয়, এই দেখ না আমরা সবাই মিলে খাচ্ছি, তুই কেন খাবি না, জোর জার করে কিন্তু একটা পুরিয়া প্রথম দিন হলো। তারপর পাত্তি চলে এলো, সিলভারের পাত্তি, সেটাতে কি যেন রেখে, আসলে সেটা ছিল ব্রাউন সুগার, সেটা রেখে নিচে দেশটাই কাঠে, কিংবা ওই যে লাইটার দিয়ে জ্বালিয়ে সেটা ইনহেল করতে বাধ্য করলো। এই করে একদিন, দুদিন, তিন দিন, চার দিনের দিন আমার অবস্থা ছিল খুব সঙ্গীন। বারবার মনে হচ্ছে ওটা কখন পাবো, মাত্র চার দিন। চতুর্থ দিন কিন্তু আমার মধ্যে সেই নেশা ক্রমশ ক্রমশ আমাকে আক্রমণ শুধু নয়, গ্রাস করে ফেলতে শুরু করেছিল। আর তারপর তারপর পকেট ফুটো হওয়ায় কোনো ক্রমে কোনো ক্রমে বেঁচে যাওয়া, নিজেকে সরিয়ে নেওয়া, কারণ তারপরই কিন্তু ডিমান্ডটা আসে, এই পয়সা ছাড়, টাকা ছাড়, টাকা না ছাড়ে আর পাবি না। কিন্তু যখনই ওরা বুঝতে পেরেছে যে এ ক্রমশ নেশার পথে বা নেশায় তলিয়ে যাচ্ছে, তলিয়ে গেছে, অতএব এবার কিন্তু শুরু হবে টাকা পয়সা কালেক্ট করা, কিন্তু টাকা থাকলে তো দেবে আর কি, না টাকা ছিল না, সেই অভাব, সেই দারিদ্র আমাকে বোধহয় ওই পথ থেকে বাঁচিয়ে দিয়েছিল। পরে যখন বুঝতে পারলাম না এই ডিপার্টমেন্টে থাকলে আমার পক্ষে কোনোভাবে সম্ভব নয়, তখন আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করেছিলাম, অন্য সেকশনে চলে গিয়েছিলাম, চলে যেতে বাধ্য হয়েছিলাম। সেদিন যদি আমার মধ্যে এই দারিদ্র ব্যাপারটা না থাকতো, তাহলে আজকে আপনাদের সঙ্গে কথা বলতে বসা, শেয়ার করতে বসা আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলো সত্যি কি সম্ভব হতো? হয়তোবা তলিয়ে যেতাম, হয়তোবা নামের আগে ওং এই শব্দটা বসে যেত। আপনাদের পাঠানো সেই নেশার গপ, কারুর চায়ের নেশা, কার বই পড়ার নেশা, কার বা খবরের কাগজের নেশা, কার আবার জারি মারার নেশা রয়েছে, কিন্তু আরপি যে নেশায় তলিয়ে গিয়েছিল সেই নেশার থেকে না বেরোতে পারলে খুব ভয়, খুব ভয়াবহ একটা অবস্থা তৈরি হতো আমার পরিবারের পক্ষে, আমার মা বাবার কাছে। তারে জমিন পর এই মুভির গান আপনার কানে শুধুমাত্র 107 এ এই মুহূর্তে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, আর সেই কারণে আমাদের অনেক বন্ধু কী করছেন, তার ছবি পাঠাচ্ছেন, পোস্টার পাঠাচ্ছেন, লিখেছেন শুভ জন্মদিন 11ই আষাঢ় 1433 ছাব্বিশে জুন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জানাই আমাদের আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য। হ্যাঁ, এমনটা লিখে পাড়েছেন, কিন্তু কে লিখে পাড়েছেন, নিজের নাম লেখেনি, কিন্তু ডিপি বলছে তিনি হচ্ছেন প্রসেনজিৎ। শুধুমাত্র প্রসেনজিৎ নয়, একই সঙ্গে কিন্তু প্রায় একই রকম মেসেজ ঘুরিয়ে ফিরিয়ে পেয়েছে আরপি অন্তত 4-5 জনের কাছ থেকে। একজন হচ্ছেন নম্রতা। নম্রতা কোথেকে লিখেছে না সেটা লেখেনি, সেও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তার শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে। শুধুমাত্র তাই নয়, তুলিকা, তুলিকা সাঁতরাগাছি হাওড়া থেকে পাঠিয়েছে, সেও জানিয়েছে তার শ্রদ্ধার্ঘ্য। একই সঙ্গে বিমান, বিমান বোস, সেও কিন্তু পাঠিয়েছে বঙ্কিমচন্দ্রের প্রতি শ্রদ্ধার্ঘ্য, এবং একই সঙ্গে লিখেছে বঙ্কিমচন্দ্রের বই পড়া আমার কাছে নেশা, ছোট্টবেলায় যখন শুরু করেছিলাম তখন সেভাবে বুঝতে পারিনি, কিন্তু তার যে শব্দবন্ধ, তার যে লম্বা লম্বা যে শব্দবন্ধগুলো, সেগুলো কিন্তু আমাকে নেশার মতো নেশার মতো পাগল করে তুলেছিল। আর সেই থেকে একটু একটু করে পড়া, শেখা, শব্দগুলোকে নিয়ে চর্চা করা, শব্দগুলোকে ভাঙা, এবং পরবর্তী সময়ে বাবার কাছে আবদার করেছিলাম একটা ভালো ডিকশনারি কিনে দিতে হবে, বাংলা ডিকশনারি, বাংলা থেকে বাংলা যেটা করা যায়। আর সেই ডিকশনারি দেখে দেখে আমার ওই বঙ্কিম রচনাবলীর পাশে শব্দের মানিগুলো লেখা, বইটা জাস্ট কালো হয়ে গেছে, ভূত হয়ে গেছে, কিন্তু আমার সেই ছোট্টবেলার যে চর্চা, সেই নেশা কিন্তু আজও রয়েছে। আমি চাই আমার পরবর্তী প্রজন্ম সেই বইটা পড়ুক, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেই বইটা কি সত্যি সত্যি তারা পড়তে পারবে? আজকের দিনে ছেলেপুলেরা ওইভাবে ওই বঙ্কিমী ভাষাকে সত্যি আয়ত্ত করে, আয়ত্ত করেছে, যদি করে থাকে তার জন্য স্যালুট কুর্নিশ, ওহো, হৃদয় থেকে প্রচুর প্রচুর ভালোবাসা যদি করতে পারে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিমান। আ হা হা, এই মুহূর্তে কার মেসেজ, নমস্কার জানাই ইত্যাদি ইত্যাদি লিখেছেন। তারপরে লিখেছেন কি, আমার কিন্তু রেডিও শোনা, বই পড়া, লেখালেখি করা এবং বাগান পরিচর্যা করা ছাড়া আর কোনো নেশা নেই। আজ ভোরাইতে যেসব কথা আলোচনা করেছে আরপি, সেগুলো তার খুব ভালো লেগেছে, এমনটি লিখে পাঠিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা, জুকিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই সঙ্গে কে, কার মেসেজ, আশিস জানা কোথেকে, বাড়িপুর থেকে পাঠিয়েছে, হাই, আমি আপনাদের লাভ শর্ট শুনতে খুবই ভালোবাসি, সেখানে ভালোবাসা এমন দিকগুলো ধরিয়ে দেওয়া হয় যা আমার খুব ভালো লাগে, এছাড়াও ঘুমানোর জন্য যখন তখন শুয়ে পড়ি, কোনো কোনো সময় ক্যালকুলেশন করি না, এতটাই ঘুমানোর নেশা রয়েছে আমার মধ্যে, না এর বাইরে কিন্তু আর তেমন নেশা আমার মধ্যে নেই। আশিস এমনটা লিখে পাঠিয়েছে বাড়িপুর থেকে, ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আশিস। আশিসের প্রতি আমাদের অনেক অনেক আশিস রইল। বানপুর নদিয়া থেকে কে পাঠিয়েছে, রজত লিখেছে, গুড মর্নিং, আমার হবি বা নেশা আছে, সেটা হলো গান শোনা আর গল্প শোনা, ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মুহূর্তে কার মেসেজ, শ্যামসুন্দরের মেসেজ লিখেছে, লেখার পরে কলমগুলি, লেখার পরে কলমগুলি রেখেছি যতনে, বাক্সবন্দি ওরা সবাই দীর্ঘ সময়ের ব্যবধানে, লাল, নীল, সবুজ, হলুদ, আকাশী কিংবা কালো, সংগ্রহে আছে নানা রকম সুন্দর সব গঠনগুলো, ছেলে ছোকরা কচি কাঁচা, গৃহে এলে ছুটে বাক্স খুলে দেখালে কলম, আনন্দ নেয় লুটে, রবি ঠাকুর, বিবেকানন্দ কিংবা সুভাষচন্দ্রের বাণী, সারা জীবন জমিয়ে রেখেছে শ্রদ্ধায় নত মস্তকখানি। এমনটা লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু শ্যাম সুন্দর, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে। আর এই মুহূর্তে শ্যাম সুন্দরের কথা উঠলেই যখন, আমি জানি ও খুব টিউশন পড়ায়, একজন শিক্ষক আর মানুষ করে তোলার চেষ্টা করছে এই নতুন প্রজন্মকে, তার জন্য এই গানটা স্পেশাল।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: নমস্কার প্রিয় অর্পিতা, সুপ্রভাত। মর্নিং স্কুলের কারণে আপনার মিষ্টি কণ্ঠ এবং অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়েছি, তবে আজ ছুটি তাই আপনার সঙ্গে রয়েছে। অনুষ্ঠান ভীষণ ভালো হচ্ছে আর অনেক গুরুত্বপূর্ণ তথ্য শুনে সমৃদ্ধ হচ্ছে, কৃষ্ণেন্দু এমনটাই লিখেছে, সেই সঙ্গে লিখেছে আর আমার আজকের যে বিষয়, এই যে নেশা নিয়ে কথা বলছো, সে তো আমার নেশার কথা বন্ধুদের জানা হয়ে গিয়েছে। বসুন্ধরাকে সুন্দর এবং চিরসবুজ করে তোলার ক্ষুদ্র নেশা আমার মধ্যে রয়েছে। আরে না ভাই না, এই ক্ষুদ্র থেকে কিন্তু বৃহতের পথে এগিয়ে যাওয়া, আমাদের মধ্যে যদি সেই নেশা ছড়িয়ে পড়ে না, এর থেকে ভালো নেশা আর কিচ্ছুটি হয় না। গোপাল লিখেছে, গোপাল সিনহা কী লিখেছে, শুভ সকাল। প্রথমে বলি আমার প্রিয় আর যে ফ্রেন্ড অর্পিতাকে বলি, আমার মন খারাপ করার বিষয় এটাই, আগের দিনের আপনার দুটি অনুষ্ঠানে আমি SMS করে বিষয়ভিত্তিক মেসেজ করেছিলাম, আপনি পড়েননি।
1: খুব অপরাধ করেছেন।
0: একদম একদম একদম অপরাধ করছি, স্বীকার করছি, একদম দু হাত তুলে স্বীকার করছি গোপাল ভাই। ওকে, এবার আজকের টপিকে বলি, আমার ছোটবেলা থেকে নেশা হচ্ছে রেডিও শোনা, গল্পের বই পড়া, আর এই বড়বেলা এসেও সেই নেশা বা ভালোবাসা যাই বলুন অটুট আছে, আর তার সঙ্গে এখন যুক্ত হয়েছে সুন্দরী মেয়েদের দিকে করে তাকিয়ে থাকা, কারণ আমি তো আবার সুন্দরের পূজারী। আরে ভাই সুন্দরী ঠিক আছে, ওকে ঠিক আছে, এই যে করে তাকিয়ে থাকা, সেখানে আবার মাছির যেন কোনো ভূমিকা না থাকে, এটাই হচ্ছে একটা প্রশ্ন, বড় প্রশ্ন। ওকে, এই মুহূর্তে কার মেসেজ? আয়ুষ, প্রশান্ত, অঙ্কুশ, এরা কোথেকে পাঠিয়েছে? বাওয়ালি, বড়পোল, বেনিয়াপাড়া, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছে। কী লিখেছে? সুন্দর শুভ সকাল দাদা, খুব খুব খুব ভালোবাসে গান শুনতে, আকাশবাণী FM শুনতে, আর ফুটবল খেলা দেখতে আমাদের খুব ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ তোমাদের নেশার কথা জেনে। ওকে, প্রিয় অর্পিতা, কে লিখেছে এমন করে? তোমাকে সুপ্রভাত জানাই, গান মিলনতিতে ওকে রিকোয়েস্ট পাঠিয়েছিল, দেখছি ওই নীল নদীর ধারে। ওকে, শুভমিতার কণ্ঠে না এই মুহূর্তে আর সম্ভব হবে না, কিন্তু মেসেজটা কে পাঠিয়েছে তার নাম তো উল্লেখ করতে হয়। রিঙ্কু, রিঙ্কু সাপুই, বাউরিয়া থেকে পাঠিয়েছে। ওকে, থ্যাংক ইউ রিঙ্কু, টিঙ্কু, মিঙ্কু, পিঙ্কু, ওকে থ্যাংক ইউ। এই অনেকগুলো নাম দিয়ে ফেললে কিন্তু আর ফে সবগুলো নামকে তুমি ক্যারি করবে কি জানি। উৎপল কি বলেছে? রাধে রাধে বলে লিখেছে, পোস্ট কার্ডে পেন্টিং করে আকাশবাণীকে বিষয়ের উপর লিখে চিঠি পাঠানো, এটাই আমার নেশা ছিল চিঠি পাঠানোর সময়। এখনও আমার কালেকশন আছে চিঠির সঙ্গে পেন্টিং করা 200 মতো চিঠি, তখন পোস্ট কার্ডের দাম ছিল 25 পয়সা, পরে 50 পয়সা, দুরকম পোস্ট কার্ড আছে। যদি আবার পোস্ট কার্ড ফিরে আসে, কেন ফিরে আসে, কেন ফিরে তো রয়েছে। আরে ভাই পোস্ট কার্ড, তুমি পোস্ট অফিসে গেলেই কিন্তু পোস্ট কার্ড পাবে, আমি ইতিমধ্যে বেশ কয়েকটা পোস্ট কার্ড কিনে এনেছি চিঠি পাঠাবো বলে। এই প্রজন্ম কিন্তু পোস্ট কার্ড কী কেমন দেখতে তারা জানে না, আর সেই কারণেই পোস্ট কার্ড কিনে এনে সেসব বন্ধুদের চিঠি পাঠানোর ইচ্ছে রয়েছে। বেশ কিছু পোস্ট কার্ড আর পি কিনে এনেছে, এবং পোস্টমাস্টার বলেছেন, আরে অনেকদিন বাদেই 50 খানা এতগুলো পোস্ট কার্ড বিক্রি হলো তোমার জন্য, এটাও কিন্তু বলেছেন। ওকে, থ্যাংক ইউ। শঙ্কর মেসেজ পাঠিয়েছে, কী লিখেছে? ও বাবা, এত বড় মেসেজ! স্কুল থেকে স্ট্যাম্পের খাতা এখনও আছে মজুত, দেশলাইয়ের মার্কা জমানোর আছে মাথায় ভূত, রকমারি চাবির রিং, নানা রকম কলম, ওয়াও, নানা প্রকার বিয়ের কার্ড সংখ্যাতে নয় কম, মেনু কার্ডে নেই অবসরে, নানা খাবারের ঘ্রাণ, কয়েন জমানোর অ্যালবাম আছে মোর দুইখান, গণেশ ঠাকুরের নানা ভঙ্গির ছবি, পকেট ক্যালেন্ডার, এখনও জমানোর নেশা রয়ে গেছে আমার, দুধ কোম্পানির দুধ বালিকার কার্টুন খবরের কাগজ থেকে কেটে এখনও খাতায় আমি দিব্যি রাখি সেটে, ছোটবেলা থেকে যে নেশাটা রয়ে গেছে আমার, রেডিও শোনার নেশা চলবে জীবনভর। এটা লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু শঙ্কর। এই মুহূর্তে রেডিও শোনা নেশা, আর সেই নেশায় যারা একবার শুতে শুতে ওপরে চলে গেছে, না ওপরে মানে ওই ইহ জগৎ ছাড়িয়ে পরজগতের কথা বলছি না, একবার টপে রয়েছে, তাদের জন্য স্পেশালি এই গান।

আছে ভালো বিশ্ব জুড়ে দেখি খারাপ শুধুই নেশা টেনশন আর চাপ শুধুই, এমন ওর ছিল পেশা। তবু আমি মানিনি হার, কর জোরে সেটাই বলি, নেশাহীন জীবন দিয়েছে খুব, নেশাহীন আজও চলি। মনকে নিয়ে হাতের মুঠোয় যত্নে ভুলাই রাগ, সফলতা ফেলে যায় যেন মনে শান্তির দাগ। এমনটাই শান্তি করে মেসেজ পাঠিয়েছেন সুখেন্দুবাবু গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। গুড মর্নিং আরপি দাদা ভাই, আমাদের বাড়ির সবার নেশা হলো বিছানা ছেড়ে প্রথম খালি পেটে এক গ্লাস করে জল খাওয়া, তারপর সবাই যে যার মতো যে যার কাজ করবে আর যার যা খাবার দাবার আছে ইত্যাদি ইত্যাদি এইসব কথাবার্তা লিখেছে আমাদের বন্ধুকে দীপক বেলপকর তোংপাড়া থেকে। আজকে একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়া সুপ্রভাত, আমি নদিয়া শান্তিপুর থেকে বাবুল বলছি। রাংবাজ মুভির একটা গান শুনতে চেয়েছে, না এক্ষুনি আর শোনানো সম্ভব নয় নতুন করে এই মুহূর্তে। আরপি নিজের শিকার কী লিখ বলেছেন, আরপি নিজের স্বীকারোক্তি শুনে নিজেই কিন্তু ফিরে আসা নেশা থেকে। ওকে, বোল্ড ডিসিশনকে স্যালুট করি, এমনটা কি পাঠিয়ে লিখে লক্ষ্মী সরকার। ওকে লক্ষ্মী সরকার বালিগঞ্জ থেকে, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সত্যি কিন্তু এই যে ফিরে আসা, সেই ফিরে আসাটা, এই কামব্যাকটা কিন্তু খুব জরুরি ছিল। এটা প্রত্যেকের জীবনে যেন সম্ভব হয়, আর সেই সম্ভবে অসম্ভবের জায়গা থেকে গিভ মি সাম সানশাইন। এই গানটা আরপির অত্যন্ত প্রিয় গান, থ্রি ইডিয়টস মুভির। ওই ছেলেটিকে দেখলে বারবার করে ইচ্ছে করে, কেন বাঁচাতে পারল না এই সমাজ তার ইচ্ছে, তার স্বপ্ন, তার সাকসেস, তার পাশে দাঁড়ানোর মতো কেউ যদি থাকত, আর যারা দাঁড়াতে চেয়েছিল তাদের মাঝখানে একটা গ্যাপ, সেই গ্যাপটুকুর কারণে এমন একটা তরুণ তাজা প্রাণ, এমন একটা সাকসেসফুল লাইফ অসময়ে চলে গিয়েছিল। না, সেই চলে যাওয়া নয়, বরং কামব্যাক করা, পাশে থাকা, শুশ্রূষা করা। মনের সেই শুশ্রূষার কথা বলতে বলতে আরপি বলছে, জয় করো, এনজয় করো।

আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। উত্তরাখণ্ড, গুজরাত ও অসমের পর এবার এরাজ্যেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহে চলতি বিধানসভা অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। বিলটি পাশ হলে পশ্চিমবঙ্গ হবে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করা চতুর্থ বিজেপি শাসিত রাজ্য। পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন দপ্তরে হওয়া অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার খতিয়ান প্রকাশে আনতে আগামী দিনে প্রতিটি দপ্তরের শ্বেতপত্র প্রকাশ করা হবে। বিধানসভায় রাজ্য বাজেটের ওপর দুদিনের আলোচনা শেষে গতকাল জবাবি ভাষণে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, শুধু রাজনৈতিক অভিযোগ নয়, প্রতিটি দপ্তরই নথি সহ জানাবে কোথায় কি অনিয়ম এবং তার জেরে রাজ্যের কি ক্ষতি হয়েছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনে শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 14, আহতের সংখ্যা 19। এসএসকেএম হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। অন্যদিকে কলকাতার তারাতলায় গোডাউনে শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার 11 সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এদিকে উত্তরবঙ্গেও আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে। পুরুলিয়ার বান্দোয়ান থানার অন্তর্গত ধাতকা গ্রাম পঞ্চায়েতের ধাঙ্গাজুড়ি মোড় এলাকায় আজ সকালে লরির চাকায় পিষ্ট হয়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। ভামরাগোড়া গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে এই বিপত্তি ঘটে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235, আহত 1500-এরও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লা গুয়াইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ভারতসহ বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ওমানের উপকূলে গতকাল একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনায় হরমুজ প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলিকে উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। আইএমওর মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেজ জানিয়েছেন, ওই অঞ্চলে চলাচলকারী অন্যান্য জাহাজের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রসংঘ তাদের এই পরিকল্পনা স্থগিত রাখবে। অস্ট্রেলিয়াকে আনুমানিক 250 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের FA-18F সুপার হর্নেট এবং EA-18G গ্রাউলার যুদ্ধবিমানের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি সংক্রান্ত অনুমোদনের কথা জানিয়েছে মার্কিন বিদেশ দপ্তর। এ সংক্রান্ত চুক্তি মার্কিন বিদেশনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলেও জানিয়েছে তারা। মার্কিন প্রশাসন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আমেরিকা প্রথম নীতির আওতায় কোয়াডের মাধ্যমে ভারতের সঙ্গে সহযোগিতার পরিসর বাড়াতে উদ্যোগী হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে চীনের উপর নির্ভরতা কমানোর কথাও ভাবা হচ্ছে। কোয়াডের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া এবং ফিলিপিন্সের সঙ্গে ত্রিপাক্ষিক সহযোগিতা এবং অকাসের মতো গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের ওপর এতে গুরুত্ব দেওয়া হচ্ছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই তার প্রশাসন সীমান্ত এলাকায় প্রাচীর তৈরির কাজ সম্পন্ন করার পরিকল্পনা করছে। এর পাশাপাশি মেক্সিকোর মাদক পাচারকারী চক্রগুলির মোকাবিলায় অত্যাধুনিক পদ্ধতিতে প্রাচীর তৈরি, ড্রোন এবং নজরদারি প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: গানে বাজুক, মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
5: স্টুডিওর ঘড়ি বলছে সময়টা 11:03 হয়ে 33 সেকেন্ড। 107 FM এর স্টুডিওতে রয়েছি, 107 FM রেনবো স্টুডিওতে রয়েছি আমরা। আমরা মানে আমি বিদিশা,
6: আর বিদিশার সাথে রয়েছি আমি নীলাঞ্জনা। আপনারা তো অবশ্যই রয়েছেন, আর আজকের দিনটা যখন শুক্রবার বিদিশা, তাহলে আমরা কাজী সাহেবের গানই তো আজকে শুনবো।
5: একদম, আজকের গান দরিয়া ভেসে যাবে একদম কাজী সাহেবের গানে গানে, তার কথায়, তার গানের যে অফুরন্ত ভাণ্ডার, সেই ভাণ্ডার থেকে কিছু মণিমুক্ত আমরা আহরণ করেছি, সেই মণিমুক্ত আমাদের পাথেয় করে আমরা আমাদের পানসি ভাজাবো আজকের গান দরিয়ায়।
6: তাহলে শহরে যখন বর্ষা এসেই গেছে এবং
5: সজোরে এসে গেছে, বলো, আমাদের একেবারে ডুবিয়ে
6: ভাসিয়ে দিয়ে গেছে, তো

0: কাজী নজরুলের গানে বর্ষা তো এক অন্য রকম ভাব নিয়ে আসে, তো আমরা সেই বর্ষা বন্দনা দিয়ে শুরু করি আজকের গান দরিয়া।
1: শিল্পী অজয় চক্রবর্তী।

না মেঘ আর পরদেশি করি কই, মানে মেঘ তো একেবারে আমাদের এখানে চলেই এসেছে, মানে মেঘ শুধু নয়, মেঘের রাশি একেবারে, মেঘপুঞ্জ এবং এসে আমাদের বৃষ্টিধারায় ভিজিয়ে দিচ্ছে অঝোর বর্ষণে। আর ঠিক সেইরকমভাবেই কাজী সাহেবের সুরের

0: ধারায় আজ আমরা ভিজতে এসেছি। এবং সর্বোপরি সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের এই সুরের যে অবগাহন সেটা কিন্তু চলবে একদম বেলা একটা পর্যন্ত।
1: কিন্তু আজকে আমরা কোনো নির্দিষ্ট একটা বিষয় নিয়ে কথা বলবো না,
0: বা মানে কাজী সাহেবের গানের যে বিভিন্নতা, মানে কোনো একটা নির্দিষ্ট ধারায় আমরা নিজেদের বাঁধবো না,
1: একদম
0: বিভিন্ন ধরনের গান তিনি যেমন লিখেছেন, বিভিন্ন ধরনের সুর যেমন করেছেন, সেরকম কাজী সাহেবের নানা রঙের গান নিয়ে নানা রঙের কাণ্ডারি কাজী সাহেবকে আজ আমরা ফিরে ফিরে দেখবো, ফিরে ফিরে শুনবো।
1: একদমই তাই। আর যেহেতু আমরা আজকে নানান ফুল নিয়ে, কাজী সাহেবের এই বিস্তৃত ভাণ্ডারের নানান ফুল নিয়ে একটা অসাধারণ মালা গাঁথবো বলে ঠিক করেছি, আর প্রকৃতি পর্যায়ের গান বা প্রকৃতির নানান রূপ, নানান ভাবনা, নানান চিন্তা কাজী সাহেবের লেখনীতে অন্য মাত্রা পায়। কিন্তু এই মুহূর্তে যেহেতু ঋতুটা বর্ষা এবং বর্ষার মধ্যেই আমরা যাচ্ছি, তাই সেই বর্ষার কথা কিভাবে এসেছে কাজী সাহেবের গানে, পরদেশী মেঘ যাও রে ফিরে।
0: হ্যাঁ, পরদেশী মেঘ তো আমরা শুনেছি, আমরা এক্ষুনি শুনলাম শিল্পী অজয় চক্রবর্তী।
1: পরদেশী মেঘের একটা ভাবনা কাজী সাহেবের গান থেকে আমরা পেলাম, কিন্তু শুধু এই একরকম ভাবেই নয়, বিরহ এসছে, মিলন এসছে, আরো অন্য রকমের। কখনো তিনি শ্যামলিমার সাথে একজন কিশোরীকে মিলিয়ে দিয়েছেন, নানান কবি কল্পনা মাত্রা পেয়েছে এই বর্ষাকে ঘিরে। আর একটু বর্ষার গান শুনি, তারপরে আরো নানান ধাঁচের গান, যা কিন্তু আমরা আজকের গান দরিয়াতে সকলের জন্য নিয়ে আসবো।
0: আর তুমি যখন এত কথাই বললে বর্ষা নিয়ে, এবং সবচেয়ে বড় কথা দেখো, কবি গীতিকার লেখক এনাদের, মানে বিশেষত শিল্পীদের বর্ষা ঋতুটি বড়ই পছন্দের ঋতু। হ্যাঁ, কারণ বর্ষার যা রূপ, হ্যাঁ, মানে সেই মেঘ করে গেল, আকাশ কালো হলো, তখন সেই অভিমান, অনুরাগ, কারোর কথা মনে পড়া, সব কিছু মিলিয়ে বর্ষাকে এত সুন্দর করে আমরা গানে, কবিতায়, চলচ্চিত্রের সব কিছুতে পেয়েছি। তাই কাজী সাহেব যে বর্ষাকে নিয়ে বিশ্লেষণ করবেন, এটার মধ্যে নতুনত্ব কি বলো? তাই আমরা বরং বর্ষার দুটি গান শুনবো। প্রথমটি শুনবো মানবেন্দু মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং পরেরটি শুনবো নীলুফার ইয়াসমিনের কণ্ঠে, এখনের শিল্পী মানবেন্দু মুখোপাধ্যায়।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এমন একটা আবহ তৈরি হয়ে গেল, দেখো মনে হচ্ছে যেন মানে আমাদের স্টুডিওতেই বরষা এসেছে, যদিও বরষা এসেছে একেবারে মানে কি বলবো সেই সরসে এসেছে
1: এবং
0: ভাসাচ্ছে ডোবাচ্ছে সবটাই করছে, কিন্তু মানে এই মুহূর্তে যখন বাড়ি থেকে আসছি আকাশে খুব যে মেঘের ঘনঘটা আছে তা না, তবে একটা মেঘলা পরিবেশ তো রয়েছে বটে,
1: বলা যায় না কখন আবার
0: একদম।
1: এবং মল্লার রাগে যে ধরনের গান কাজী নজরুলের আমরা শুনেছি, প্রচুর প্রচুর গান, মানে সেই সমস্ত গান নিয়ে একটা গোটা অনুষ্ঠানও যথেষ্ট নয়, এবং বিশেষ করে বর্ষা। তো আজকে আমরা এইটুকু বুঝলাম যে রাগ রাগিনী এবং তার সাথে এই যে তুমি দেখবে বর্ষার বৃষ্টির তো রকম ফেরাচ্ছে, কখনো টিপ টিপ, কখনো টুপ টুপ, কখনো একদম
0: অবিশ্রান্ত বর্ষণ।
1: তো ঠিক তেমন ভাবে সুরের ধারাটাও যেন ওরকম ভাবেই যাচ্ছে, দেখো কখনো একদম রাগ রাগিনী কলকাকলিতে একদম মুগ্ধ, কখন আবার ঢিমে তাল, মানে ওই যে একটা ছন্দ ওইটাকে তিনি যেন একদম বয়ে বয়ে বয়ে বয়ে নিয়ে চলেছে,
0: মানে রাগ রাগ রাগিনীর যে জাল বিস্তারটা, কখনো সেই জাল একেবারে ঘন বুনট, কখনো আবার সেই জাল উনি একদম ছড়িয়ে দিয়েছেন, হ্যাঁ আস্তে আস্তে সেই জাল, গানের জাল, সুরের জাল, তিনি মানে জাল, তিনি তো দক্ষ কারিগর, হ্যাঁ তাই জালের যে অগ্রভাগটা সেটা কিন্তু তার হাতে খুব সুন্দরভাবে ধরা আছে, তিনি সময় বুঝে
1: জাল বোনা, হ্যাঁ সেই সুরের জালের মূল চাবিকাঠিটা তার হাতে,
0: একেবারে
1: কখনো ধরছেন কখনো ছাড়ছেন, আর সেই যে যতটুকু ছাড়ছেন তাতেই কিন্তু আমরা একেবারে সম্পূর্ণ মজে আছি।
0: তার প্রথম দিকটা দেখো আমরা তো এটা এটা খুব মানে জানা কথাই, তবু একবার ওই শুরুর দিকে শুরুর কথা বলতে হয় না, এই যে রাঙামাটির যে পথ বা রাঙামাটি মানে আমাদের রাঢ় বাংলায় যে তার জন্ম, জন্ম হলো খুব খুব যে ধনী পরিবারে তিনি জন্মেছিলেন তা তো আর নয়, একেবারে দিন আনা দিন খাওয়া বরং কষ্টে জন্মেছিলেন বলেই তো তার নাম দুঃখুমিয়া, দুঃখের মধ্যে কষ্টের মধ্যে জন্মেছিলেন
1: এবং সারাটা জীবনই এই দুঃখ কিন্তু তাকে ছুঁয়ে ছুঁয়েই গেছে,
0: একদম একদম
1: মানে
0: সুখের মুখ বোধহয় তিনি প্রায় দেখেননি বলতে গেলে, সেটা আর্থিক কষ্ট হতে পারে, মানসিক কষ্ট হতে পারে এবং সর্বোপরি শারীরিক কষ্ট,
1: সুখ তাকে কখনো কখনো এক ঝলক দেখা দিয়ে বেরিয়ে গেছে,
0: একেবারে
1: কিন্তু দুঃখ তাকে সারা জীবন আগলে রেখেছে, বলা যায় ঘিরে রেখেছে।
0: তো শুরুর দিকটা যদি ধরি, এই যে তিনি পড়াশোনা করছেন এবং পড়াশোনা করছে মক্তবে যাচ্ছে।

0: সেখানেই আবার খাদেম হয়েছেন এবং সেখানে আবার বাচ্চাদের পড়াচ্ছেন,
1: আজান দিচ্ছেন,
0: আজান দিচ্ছেন, আবার সেখান থেকে লেটোর গানের দলে ভিড়ে গেলেন। হ্যাঁ, এই যে লেটোর গানের দল, মানে নাটকের গান, মূলত নাটকের গান, তো তো এইভাবেই কিন্তু চলছে তার মানে জীবনটা,
1: লোক জীবনের সাথে, মানুষের সাথে, সমাজের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে যাচ্ছেন, কখনো আলকাপ, কখনো আবার অন্য ধরনের লোকসঙ্গীত। এবং সেই কারণেই আমরা দেখেছি যে কাজী নজরুলের গানে বারবার কিন্তু লোকগানের বিভিন্ন ধারা, বিভিন্ন আঙ্গি মিলেমিশে গেছে। আমরা আসি ধীরে ধীরে সেই সমস্ত সুরে, কিন্তু গানগুলো আগে শুনে নিই আমরা।

0: এই যে লিটো দলের কথা বলছিলাম না, লিটো দল মূলত নাটকের দল, যেখানে মানে বিভিন্ন ধরনের নাটক হচ্ছে। এবং মানে সুকুমার সেন লিখছেন যে লেটো অর্থাৎ নাটুয়া বৃত্তি বা নাট্যকর্ম। এবং যে সময়টা মানে ষোড়শ থেকে সপ্তদশ যে সময়টা, শতাব্দীর যে সময়টা, সেটা কিন্তু লেটো কিন্তু সর্বসাধারণের মধ্যে প্রচলিত ছিল। তারপরে এটা আস্তে আস্তে মানে সেই লেটো গানের দলের মধ্যে বা লেটো গানের যে ধারাটা সেটার মধ্যে কিন্তু অনেক ধরনের মিশ্রণ ঘটে। এবং তবে লেটোই কিন্তু মানে একটা একটা জিনিস খুব ভালো ছিল, সেটা ছিল এটা ধর্মনিরপেক্ষ। এবং এই লেটো দলের সাথে নজরুলের যে পালাগানগুলো রচনা হয়েছিল, যে পালাগানগুলো নজরুল রচনা করছেন, একটা কথা ভাবো তো, লেটো গানে তিনি যখন গেছেন তিনি বালক থেকে কিশোর অবস্থা তখন তার, তাই না? 8-9 বছর 10 বছর এরকম বয়স তার, তখন থেকে তিনি লেটো গানের দলে রয়েছেন এবং গান রচনা করছেন, পালা গান রচনা করছেন। তাহলে প্রতিভা স্ফুরণ কত ছোট থেকে শুরু হয়েছে।
1: এবং পরবর্তীকালে নাটকের গানের সঙ্গে কিন্তু তার একটা অঙ্গাঙ্গী যোগাযোগ ছিল। পরবর্তীকালে তিনি অনেক কমার্শিয়াল নাটকেও কিন্তু সুর দিয়েছেন। এবং আঙুরবালা, ইন্দুবালার মতো প্রথিতযশ গায়িকারা, তারা কিন্তু সে সমস্ত গান মঞ্চে গিয়ে একেবারে অসাধারণ খ্যাতি পেয়েছিলেন। সেই সমস্ত গানও কিন্তু আমরা জানি, যে মোর ঘুমো ঘরে এলে মনোহর। এবং বহুবার এরকম ঘটনাও ঘটেছে যে নাটকে ওই একটি গান দর্শকের অনুরোধে অনেকবার গাইতে হয়েছে,
0: মানে বারবার করে সেই গান শুনতে হয়েছে।
1: কিন্তু আমরা যেটা বলছি, যে এই যে লেটো গানের কথা বলছি বা আলকাপের কথা বলছি, লোকগানের সাথে কিন্তু কবি একেবারে ছোট থেকে জড়িয়ে যাচ্ছেন। এবং ওই যে আমরা শুনলাম না রাঙামাটির পথে লো, একদম ঝুমুর গানের একটা তুমি দেখবে চল রয়েছে গানটা, এটা আড় অঞ্চলের যে
0: রাঢ় বাংলার যে
1: একদম
0: একেবারে। এবারে একটু যদি ওই
1: পদ্মার ঢেউরে দেখো তুমি, একদম কিন্তু সেখানে ভাটিয়ালি, জারি গান, শাড়ি গান, মাঝি মল্লাদের কথা, নদীর কথা, ভাওয়াইয়ার কথা,
0: নদীর কথা, জল মানে কি বলবো, সেই জলের কথা। তিনি তো বারবার বারবার তিনি নদীর কূলে ফিরে এসেছেন। তিনি আসলে মানে বলা যায় এক কথায় যে তার পায়ের তলায় সর্ষে ছিল। হ্যাঁ, তিনি কখনোই এক জায়গায় টিকে থাকেননি, একবার এখানে একবার এখানে, কখনো তিনি রয়েছেন রাঢ় বাংলে, আবার সেখান থেকে হঠাৎ করে তিনি চলে গেলেন যুদ্ধে, নাম লিখিয়ে যুদ্ধে। মানে তিনি যে সরাসরি সমরে অবতীর্ণ হয়েছেন এরকম ব্যাপারটা
1: তা নয়,
0: শোনা যায় না। কিন্তু তিনি আর্মিতে তো চলে গিয়েছিলেন, তাই না? সেনাদলে যোগ দিয়েছিলেন। তবে আমরা আবার যদি একটু লেটোতে ফিরি, যেমন তার রচনাগুলোর মধ্যে রয়েছে বানর রাজকুমারের সং, রাজা হরিশ্চন্দ্র, সিন্ধুবধ, মেঘনাদ বধ, লবকুশ, কুশলব, কংসবধ, দেবযানী শর্মিষ্ঠা, দাতাকর্ণ। এবং পৌরাণিক ছাড়াও লেটো দলের জন্য নজরুল কিন্তু ব্যঙ্গাত্মক, ইসলামী, ডুয়েট, যেগুলো তুমি বলছিলে, সামাজিক পালা, হ্যাঁ, এগুলোও কিন্তু রচনা করেন। এবং এই সময়ে এই সব যে গান, এগুলো কিন্তু জনপ্রিয় ছিল কি নামে বলতো? নজরুলের গান নামে কিন্তু জনপ্রিয় ছিল না, জনপ্রিয় ছিল দুখুমিয়ার লেটো গান নামে। তখন তো তিনি দুখুমিয়া,
1: হ্যাঁ, তখন তিনি নজরুল হয়ে ওঠেননি। পরবর্তীকালে যখন তিনি নজরুল, তখনও কিন্তু এই কমার্শিয়াল জগতের সঙ্গে কবির যোগাযোগ ছাড়েনি। এবং সেই কারণেই ধ্রুব ছবিতে তিনি অভিনয় করছেন, সাপুড়ে ছবিতে সুর দিচ্ছেন, ওই যে
0: সাপুড়ে ছবির কাহিনীও তো তার নিজে,
1: হ্যাঁ, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়,
0: পাহাড় ঘুমায়,
1: অসাধারণ বিখ্যাত গান। তো এইভাবেই দেখা গেছে যে নজরুল শুধুমাত্র যে

ঐতিহ্যবাহী লোকসুর ব্যবহার করেছেন সেটা নয়। তিনি কি করছেন, লোকসুরের মৌলিক কাঠামোটাকে অক্ষুণ্ণ রাখছেন, কিন্তু সেখানে তিনি একটা নতুন কাব্যময়তা মিশিয়ে দিচ্ছেন এবং লোকগীতির যে সুর সংগ্রহ করেছেন, সুর দিয়েছেন, সুর আবার নতুন করে সুরারোপ করেছেন, সব মিলিয়ে নজরুল কিন্তু তার নিজস্ব প্রতিভা, নিজস্ব ঘরানার স্বাক্ষর বারবার রেখেছেন। আমরা ভাটিয়ালি শুনলাম, আমরা ঝুমুর শুনলাম, আমরা একটুখানি শুনি যে কীভাবে কীর্তনাঙ্গ বা কৃষ্ণের গান বা বাউল গান, এই ধরনের গানও তো কাজী সাহেবের গানের মধ্যে মিশে গেছে, তো সেই গোঠের রাখালের কথা আমরা একটুখানি এবারে শুনি।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা এই যে একটু সেই সময়টা চলে গিয়েছিলাম যখন মানুষটা যুদ্ধে চলে গেলেন, মানে সৈন্য দলে যোগ দিলেন, সময়টা তখন বিশ্বযুদ্ধের আর কি,
1: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
0: হ্যাঁ, এবং এবং বলছেন যে আমি তখন স্কুল পালিয়ে যুদ্ধে গেছি, সে আজ 1917 সালের কথা। এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রায়শই বিভিন্ন দেওয়ালে সৈন্যদলে যোগদান করা বিজ্ঞাপন দেখা যেত। এইরকমই একটা বিজ্ঞাপন দেখে কিন্তু তিনি মনস্থির করে ফেললেন যে আমি সৈন্যদলে যোগ দেব। তখন তিনি পড়েন ক্লাস টেনে এবং ফৌজে তার স্থান হয় 49 নম্বর বাঙালি পল্টনে। এবং সক্রিয়ভাবে, বললামই তো যে সক্রিয়ভাবে যে যুদ্ধে অংশ নিয়েছিলেন তা বলা যায় না, তবে করাচি ও নৌসেরায় যখন তিনি ছিলেন তখন কিন্তু একজন পাঞ্জাবি মৌলবি রেখে তিনি ফার্সি ভাষার চর্চা শুরু করেন। এবং শুধু ভাষা চর্চায় নয়, সেই সময় প্রায় সমস্ত যে বিখ্যাত ফার্সি কাব্য সাহিত্য তা কিন্তু তিনি পড়ে শেষ করে ফেলেছিলেন। এবং পল্টনে মানে তাঁর যে সর্বশেষ পদোন্নতি সেটা কিন্তু হয়েছিল কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত, এটা আদতে স্টোর কিপারের কাজ ছিল। এবং তিনি যখন ফিরে এলেন সৈন্যদল থেকে তখন কিন্তু তিনি মুসলিম ভারত পত্রিকায় যে লেখালেখি শুরু করলেন সেখানে তিনি কি নাম ব্যবহার করতেন বলতো? হাবিলদার নজরুল ইসলাম। যেমন ছিল সেই লেটো গানে দুঃখ মিয়ার গান, তখন তিনি

0: কিন্তু সেই সৈন্যদলে যে থাকার যে প্রভাবটা তখনও কিন্তু তার মধ্যে রয়েছে, এবং তিনি তখন ব্যবহার করছেন কি নাম, হাবিলদার নজরুল ইসলাম।
1: এবং এই যে হাবিলদার নজরুল ইসলাম, তখন তিনি যে প্যারেড করছেন, এই যে সঙ্গবদ্ধতা, সেটা কিন্তু পরবর্তীকালে তার গানে আমরা দেখছি, কোরাস গান, মার্চ সং, যেটা কিন্তু আমাদের বাংলা গানের মধ্যে সেভাবে ছিল না। এবং এই যে ছন্দে ছন্দে পা মিলিয়ে একসাথে চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, এই যে একটা জার্ক আসছে এবং একসাথে সকলে মিলে মার্চ করে বিদ্রোহের আগুন জ্বেলে দেওয়া, এইটা কিন্তু মনে হয়, মানে যারা গবেষক তারা বলছেন এইটা সেনাবাহিনী থেকে এসছে। এবং পরবর্তীকালে নজরুলের আমরা যে বিদ্রোহী কবি, সেখানে কিন্তু তার প্রচুর প্রভাব দেখেছি। তাহলে
0: আসলে তুমি যে কোরাসটা বললে, এই কোরাসটাতে যেমন শুধু মার্চ সং রয়েছে তাই নয়, এখানে কিন্তু মেহনতি মানুষের কথাও বলা হচ্ছে। সেটা কখনো কৃষকের কথা বলা হচ্ছে, কখনো শ্রমিকের কথা বলা হচ্ছে, কখনো আবার মানে সেই জাতীয়তাবাদের কথা বলা হচ্ছে। যখন তিনি গান লিখছেন শুরু করছেন, ওই সময়টা তো বড় অশান্ত সময়, না
1: অশান্ত সময়। এবং এই যে একজোট হয়ে কোনো কিছু করতে হবে, শৃঙ্খল মোচন করতে হবে, সমস্ত কিছুকে ভেঙে চুড়ে নতুন করে গড়তে হবে, এই এই যে একটা একতা বা একটা ইউনিট, এটা সেনাবাহিনীর তো একটা, এটা একটা মোটো, তো সেইটা কিন্তু এই যে জিলটা, সেটা কিন্তু নজরুল একেবারে, যে তুমি যেটা বলছো হাবিলদার নজরুল ইসলাম, সেখান থেকেই চলে এসেছিল। আমরা তাহলে চল চল চল শুনি।
0: হ্যাঁ, শুনতেই পারি।

0: এই গান শোনার পর রক্ত কি আর জমাট বেঁধে থাকতে পারে বলো? এমনিতেই শিরায় শিরায় দোল লেগে যায়, এমন সমস্ত মানে তার কলম থেকে আগুন ঝরে পড়ত।
1: এবং আমরা গানটা যখন হচ্ছে, এই গান তো অনেকবারের শোনা গান, চেনা গান, এবং এই গান বাজানোর জন্য কোনো নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট সময় হয় না। হ্যাঁ, এই গান মানে নিজেকে উজ্জীবিত করার জন্যও এই গান শোনা যায়, তাই না? এবং মানে গানের কথার মধ্যে না কোথাও কোনো ভণিতা নেই, একেবারে প্রত্যক্ষ আঘাত করা হচ্ছে। হ্যাঁ, মানে কি করতে হবে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে।
0: হ্যাঁ,
1: তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি, এবং সেই উদ্দেশ্য, সেই লক্ষ্য সাধনের জন্য তোমাকে কি করতে হবে, তার সঠিক নির্দেশ, সঠিক পথ কবি কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছেন, তাই না?
0: দেখো না, সেই কারণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয়, সেই সময় নজরুলকে উৎসাহিত করে বলেছিলেন, তিনি যেন শত্রু মিত্র নির্বিশেষে নির্ভয়ে সত্যি কথা বলতে পারেন। এবং সত্যিই তো তাই,
1: ঠিকই
0: নজরুল নিজেই বলেছিলেন যে তাই বিপ্লবানী বিদ্রোহ করি। যদিও ধূমকেতু পরে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু নজরুল এই ধারাটা বজায় রেখে
1: একেবারে, এবং সেই সেই ধারাকে বজায় রেখে কিন্তু তাকে যখন ওই মানে ধূমকেতু বন্ধ করে দেওয়ার সময় এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল, তখন কিন্তু তিনি বলেছিলেন যে আমার বাঁশিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে বাঁশির সুর কিন্তু থেমে থাকবে না, কারণ সুর আমার বাঁশিতে নেই, আছে হৃদয়ে। আমরা একটা ঘন্টা মানে প্রথম ঘন্টা তো শেষের পথেই একেবারে, আমরা চলে যাব সংবাদ বিরতিতে, ফিরছি সংবাদ বিরতির ওপারে, সঙ্গে থাকুন 107 FM রেনবোর বিদিশা নীলাঞ্জনার।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, লন্ডনে তিনি ব্রিটেনের বাণিজ্য শিল্প বিষয়ক মন্ত্রী পিটার কাইলের সঙ্গে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সমাজ মাধ্যমের বার্তায় শ্রী গোয়েল একথা জানিয়ে বলেন, আগামী মাসের 15 তারিখ থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ এবং ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি কার্যকর হতে চলেছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235, আহত 1500 বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লা গুয়াইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ভারতসহ বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। কলকাতার তারাতলা নির্মীয়মান গোডাউনের সেট ভেঙে বিপর্যয়ের ঘটনায় কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার 11 সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে প্রমুখ। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মানুষকে সচেতন করতে মাদকের বিষ থেকে আগামী প্রজন্মকে রক্ষার বার্তা দিয়ে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিশাল পদযাত্রা হয় চুঁচুড়ায়। বাঁকুড়া জেলা প্রশাসন ও আবগারি দপ্তরের আয়োজনে এক পদযাত্রাও হয়। জেলা আবগারি দপ্তরের সামনে শুরু হওয়া পদযাত্রায় অংশ নেন স্কুল কলেজের পড়ুয়া ছাড়াও বিভাগীয় দপ্তরের কর্মী আধিকারিকরা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন দেশাত্মবোধক সঙ্গীত বন্দে মাতারাম গানের স্রষ্টা। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আপনি শুনছেন 107 FM রেনবো। সংবাদ বিরতির পরে ঘোষণা শেষে বিদিশা নীলাঞ্জনা আবারও স্টুডিও প্রান্তে। আমরা তো রয়েইছি স্টুডিও প্রান্তে, ছোট্ট বিরতিতে গিয়েছিলাম, কিছু কিছু নির্দিষ্ট নির্ধারিত কাজ আমাদের করতেই হয়, সেগুলো করে আমরা আবারও ফিরে এলাম কাজী সাহেবের সুর দরিয়ায় পানসি ভাসানোর জন্য। পানসি আমরা ভাসিয়েই রেখেছি,
1: এবং এই গানের মালা না কাউকে দান করতে হয় না, আমরা সকণ্ঠে সাগ্রহে গ্রহণ করি, কারণ এমন সুরে অবগাহন করার মজাই আলাদা। আর গান দরিয়া সত্যি সত্যি আমাদেরও সেই পরিসরটা এনে দেয় যে অনেক গান দেখবে তুমি আমরা সবসময় শোনা হয় না, এই পরিসরে কিন্তু আমরা নিজেরাও শুনি আর প্রাণ ভরে আমাদের বন্ধুদেরও শোনাই। তো আমরা যে কথায় ছিলাম যে
0: এই যে বাঁশির সুর, মানে যে বাঁশিকে স্বর, মানে কি বলবো, তদানীন্তন যে প্রশাসক তারা কেড়ে নিয়েছিল, এবং তিনি বলেছিলেন যে সুর তো আমার হৃদয়ে, আমার বাঁশিকে কেড়ে নিয়ে তোমরা কি করবে, সে সুরের ধারা তো বইতেই থাকবে যেভাবেই হোক। এবং দেখো আমরা যে বলছিলাম না যে তাকে তো কোথাও বেঁধে রাখা যায়নি, বিশেষত শিল্পী মানুষদের কোথাও বেঁধে রাখা যায় না, মানে শারীরিকভাবে তিনি কোথাও হয়তো অবস্থান করলেও তার মন কিন্তু মানে মনের গতি অবাধ।
1: এবং যার হাতে কলম আছে, কলমের ঝর্ণা ধারা তুমি আটকাতে পারবে না
0: একেবারে। এবার যখন তিনি কারাবাস করছেন তখন কিন্তু তার শরীর ভেঙে পড়ছে, কিন্তু মানে অনিয়ম বলো, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, পরিশ্রম হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু সেই অসুস্থ শরীরেও তিনি কি লিখছেন, সুপার বন্দনা নামে একখানি প্যারোডি, রবীন্দ্র প্যারোডিতে প্রকাশ করছেন, কি লিখছেন ভারী সুন্দর। তোমারই জেলে পালিছো ঠেলে তুমি ধন্য ধন্য হে, আমার এ গান তোমারই ধ্যান, তুমি ধন্য ধন্য হে, রেখেছে শান্তি পাহারা দোরে, আধার কক্ষে জামাই আদরে, বেঁধেছ শিকল প্রণয় ডোরে, তুমি ধন্য ধন্য হে। মানে রসবোধের কোথাও এতটুকু খামতি ঘটেনি কিন্তু।
1: এবং একটা সময় কবি প্রচন্ড ব্যস্ত ছিলেন, মানে গ্রামোফোন কোম্পানি, তার সাথে বিভিন্ন নাটকের গান, সব মিলিয়ে অসম্ভব চাপ তখন তার,
0: মানে প্রচুর ফরমাইশি গান তাকে লিখতে হচ্ছে,
1: এবং কোনো কোনো দিন 7-8টা গানও তাকে লিখতে হতো এবং সুর দিয়ে রেকর্ড করবার ব্যবস্থা করতে হয়েছে। এটা আমরা বলছি না।

0: বলছেন কবি জসিমউদ্দিন, এবং তিনি লিখছেন যে আমি দেখিয়াছি গ্রামোফোন কোম্পানিতে নানান রকমের গানের হট্টগোলের মধ্যে কবি বসিয়া আছেন, সামনে হারমোনিয়াম, পাশে অনেকগুলি পান ও গরম চা, ছ সাতজন নাম করা গায়ক বসিয়া আছেন কবির রচনার প্রতীক্ষায়। একজনের চাই শ্যামাসঙ্গীত, অপরজনের কীর্তন, একজনের ইসলামিক সঙ্গীত, অন্যজনের ভাটিয়ালি গান, আরেকজনের চাই আধুনিক প্রেমের গান। এছাড়াও চলতো টকি সিনেমার গান, নাটকের গান বাঁধা, শেখানোর পালা। এর মধ্যে ওই যে ইসলামিক গানের কথাটা ছিল, এই ইসলামিক গান নিয়ে কিন্তু একটা ভারী মজার গল্প আছে। মানে সেই অর্থে সেই সময় কিন্তু ইসলামিক গান বলতে আলাদা কোনো ক্যাটাগরি ছিল না, বা রেকর্ডেড কোনো ভার্সন ছিল। তো আব্বাসউদ্দিনের কাজী নজরুলকে এসে বললেন যে আপনি যদি এরকম লেখেন তাহলে খুব ভালো হয়। তো নজরুল বললেন যে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, তুমি দেখো বড় সাহেবকে রাজি করাতে পারো।
1: তখন হ্যাঁ, তখন যে কোম্পানিতে কোম্পানির ফরমাইশি গান তিনি লিখছেন। এবং দেখো আব্বাসউদ্দিন কিন্তু এখানে দারুণ একটা মানে সে বলা যায় ট্রিক,
0: হ্যাঁ,
1: সেটা তিনি অ্যাপ্লাই করলেন এবং বললেন যে আসলে আপনার এই গান লেখা নিয়ে, মানে তিনি তখন কীর্তনাঙ্গের গানও লিখেছেন, অথচ মানে কোনো একজন তিনি ইসলাম ধর্মাবলম্বী মানুষ ছিলেন, এবং সেক্ষেত্রে সেই সমাজে কিন্তু তিনি তাকে একটু বাঁকা চোখে দেখা হচ্ছিল, হ্যাঁ, যে তিনি এই সব গান লিখছেন, ধর্মীয় সঙ্গীত যখন লিখছেন, কিন্তু তিনি তো ধর্মীয় সঙ্গীত হিসেবে লেখেননি, তিনি তো তার কাছে ভক্তিরস, তার কাছে ঈশ্বর সাধনা, তার কাছে মানে কি বলবো, সেই যে নিরাকার সাধনা,
0: এবং কোনো জাত পাত সম্প্রদায়ের ঊর্ধ্বে
1: ঊর্ধ্বে একেবারে একেবারে।
0: তো যাই হোক, যখন আব্বাসউদ্দিন বললেন তো বড়কর থেকে রাজি করিয়ে এলেন, এবং
1: হ্যাঁ, তাতে ইসলামী গান লিখলে আপনার দিকে যে বাঁকা চোখটা পড়ছিল সেটা কিন্তু মানে সেই জায়গায় আপনার ভাবমূর্তিটা খানিক পরিষ্কার হবে, খানিক পরিচ্ছন্ন হবে।
0: তো এটা মনে ধরলো কাজী সাহেবের, এবং যখন বড় সাহেব রাজি হলেন তখন আব্বাসউদ্দিন এসে জানাতে কাজী সাহেব সোজা চলে গেলেন পাশের ঘরে, সমস্ত কাজ বাতিল করে দিলেন, ইন্দুবালা দেবী গান তুলছিলেন তাকে বাড়ি পাঠিয়ে দিলেন, এবং দরজা বন্ধ করে আধ ঘন্টা খাতা কলম নিয়ে বসে রইলেন। তারপর যে গান তার কলম থেকে বেরোলো সেই গান আব্বাসউদ্দিন রেকর্ড করলেন, এবং সেই থেকে এই যে ইসলামিক গান তার কিন্তু একটা চলন হলো। তাহলে আমরা আর দেরি করি না, সেই গানটা শুনে ফেলি কি গান লিখেছে।
2: রমজানের ওই রোজার শেষে এলো পুষ্টি, মন রমজানের ওই রোজার।

0: আমরা এই গানটি আমাদের আকাশবাণীর সংগ্রহ থেকে বাজালাম, আব্বাসউদ্দিনের কণ্ঠে গানটি,
1: একদম অরিজিনাল আব্বাসউদ্দিনের কণ্ঠে যে সেই ভার্সনটা,
0: মানে সেই সময়ের গানের মানে ধরনগুলো, চলনগুলো, এই গান পরে আরও অনেকেই গিয়েছেন, অনেক শিল্পী এই গানটি গিয়েছেন নজরুলগীতি গাওয়ার ক্ষেত্রে। এবং এই এই গানটি যেমন শুনলাম ইসলামী গানটি, হ্যাঁ, বা এরপরে আর একদিন দিয়েছিলেন, আর একদিন এই গানটি রচনা করলেন ইসলামের ওই সৌদালয়ে, এলো নবীন সৌদাগর, আজকের যে দিনটি, আজকে পবিত্র মহরম, সেই দিনে মানে এই গানটি কিন্তু খুবই মানে প্রাসঙ্গিক বলা যায়। আবার একইভাবে দেখো, তিনি কৃষ্ণপ্রেমের গান লিখছেন, তিনি কালী কীর্তন লিখছেন, এই যে শ্যামাসঙ্গীত, শ্যামাসঙ্গীত কিন্তু সবসময় তিনি মানে খুব তাড়াতাড়ি যে লিখে ফেলছেন তা কিন্তু নয়। মানে তুমি যেভাবে বলছিলে না যে মানে শোনা যায় যেভাবে যে তিনি দিনে 7-8টা করেও ফরমাইশি গান লিখছেন, এবং কমল দাশগুপ্ত এক জায়গায় বলছেন যে কাজীদা কিভাবে গান লিখতেন, তিনি প্রথমে না একটা সুর করতেন, সেই সুরে প্রথম দুটো লাইন লিখে ফেলতেন, লিখে ফেলে তারপরে একটু মানে যেমন খুশি কথা বসি সুরটাকে ধরে রাখতেন, তারপরে যখন পুরো সুরটা হয়ে গেল তখন করতেন কি, এবার গানটা নিয়ে বসতেন, বসে ওই যে যেমন খুশি কথাগুলো লিখেছিলেন সেইগুলো সব মুছে ফেলে মানে ডিলিট করে দিয়ে তিনি কিন্তু এবার তাঁর মনোমতো কথা লিখে পুরো গানখানি সম্পূর্ণ করে ফেলতেন। আবার দেখো
1: কমল দাশগুপ্তই আবার বলছেন যে শ্যামাসঙ্গীত লিখতে কবি বেশ কয়েকদিন সময় নিচ্ছেন, একলা থাকছেন, তারপর যখন তার কলম চলছে তখন কবির এক অন্য রূপ, সে রূপে ভক্তিভাব প্রবল, এবং তিনি তখন একের পর এক শ্যামাসঙ্গীত লিখে চলেছেন।
0: শ্যামাসঙ্গীতের কথা যখন হচ্ছে, আর আমরা ইসলামী সঙ্গীত তো শুনেইছি, কৃষ্ণ কীর্তনও শুনেছি, গোঠের রাখাল শুনেছি, তাই শ্যামাসঙ্গীত এবার না শুনি আর পারছি না। স্টুডিওর ঘড়ি বলছে সময়টা 12:17 হয়ে 42 সেকেন্ড, আপনি রয়েছেন 107 FM রেনবোয় গান দরিয়া অনুষ্ঠানে। আজ শুক্রবার, তাই আমরা শুনছি কাজী সাহেবের গান, নজরুলের গান, আর কথা বলছি আপনার সঙ্গে বিদিশা আর নীলাঞ্জনা, এবারে নজরুলের শ্যামাসঙ্গীত।

0: আবার দেখো এই যে বিভিন্ন ধরনের গান, যেমন কখনো ইসলামী সঙ্গীত, কখনো কালী কীর্তন, কখনো আরো নানা ধরনের গান যেমন লিখছেন, তাহলে তেমন নিজেকে যে শুধু তিনি মানে দেশে আবদ্ধ করে রাখছেন সুরের চলনের ক্ষেত্রে দেশীয় রাগ রাগিনীর মধ্যে, তা কিন্তু নয়। তিনি কিন্তু মধ্যপ্রাচ্যে,
1: হ্যাঁ মধ্যপ্রাচ্যের যে সুরগুলো সেটা তাকে বারবার নাড়া দিয়ে গেছে, এবং ইরান, পারস্য, মিশর এই সমস্ত গানের সুর, তাদের ছন্দ, তাদের যে চলন, সেগুলো কিন্তু কবিকে বারবার নাড়া দিয়েছে।
0: এবং শুধু তাই নয়, শুধু যে সুরের প্রভাব তার বা সেই সুর নিয়ে তিনি কাজ করেছেন তাই নয়, ভাষা, হ্যাঁ ভাষাও কিন্তু তিনি নিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, তিনি যখন লেটর দলে গান লিখছেন তখনও কিন্তু মিশ্র ভাষায় গান লিখছেন, উর্দু ব্যবহার করছেন, বাংলার সঙ্গেই উর্দু ব্যবহার করছেন। ঠিক তেমনই বিদেশি সুরে যখন গান লিখছেন স্বভাবতই তার মধ্যে তো বিদেশি ভাষা থাকবেই,
1: কখনো ফার্সি আসছে, কখনো উর্দু আসছে, এবং সেই গানগুলো শুনলে তুমি বুঝতেই পারবে কখনো মানে
0: মিশরীয় সুর, কখনো কিউবান সুর, কখনো আরবি সুর,
1: কখনো মনে হচ্ছে যেন ইজিপ্ট, একজন জিপসি রমণী, ইজিপশিয়ান, সেই যেন একজন নর্তকী নেচে চলেছে, এই সমস্ত তো কিছু কিন্তু। এবং তুমি দেখবে ওই গানগুলো যখন শুনবে আরব বেদুইনের প্রসঙ্গ আসছে, আমরা দেখেছি রূপকথাতে পারস্য দেশের রাজকন্যারা যেরকম ওড়না দিয়ে মুখটা ঢাকা
0: ঢেকে রাখে,
1: ওরকম ধরনের ড্রেস গুলো পরা, ঠিক যেন চোখের সামনে একটা ছবি ভেসে উঠছে।
0: ঠিক ঠিক,
1: এই যে সুরকে নিয়ে নিজের মতো করে তৈরি করা, এক্ষেত্রে কিন্তু নজরুলের জুড়ি মেলা ভার।
0: আমরা বরং হ্যাঁ সেই বিদেশি সুরে যে গান বা বিদেশি ভাষার রয়েছে যে গানে, সেই গান শুনবো এবার চন্দ্রবলি রুদ্রদত্তের কণ্ঠে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে

0: লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আবার একটা গল্প বলি, কাজী সাহেবের অন্যতম সহকারী চিত্ত রায় বলছেন যে ঢাকায় রেডিও স্টেশন উদ্বোধন হবে, কাজী সাহেব কলকাতা থেকে শিল্পীদের নিয়ে যাচ্ছেন গোয়ালন্দ পর্যন্ত, স্টিমার গোয়ালন্দ। হ্যাঁ, মানে যারা বাংলাদেশ সম্পর্কে কথা বলেছেন বা লিখেছেন কিছু, তারা গোয়ালন্দের কথা লেখেননি তো হতে পারে না।
1: এবং শরৎচন্দ্রের লেখাতে তো প্রচুর আছে, এমনকি গোয়ালন্দের স্টিমারে ইলিশ মাছের ঝোল পদ্মার, আহা হা, আমরা শুনেই
0: মানে জিভে জল চলে আসছে। মানে ব্যাপারটা এরকমই হয়েছে, মানে গল্পের গল্পটা এমন জায়গায় পৌঁছেছে যে মানে ওখানে নাকি স্টোভ জেলে তেল, মানে কড়াইতে তেল দিয়ে তেল দেওয়া হলো এবং ইলিশ মাছ লাফিয়ে কড়াইতে পড়ে গেল আর কি। ব্যাপারটা এইরকম হয়ে গেছে আর কি, এই পর্যায়ে পৌঁছে গেছে মিথটা, ইলিশের মিথটা। তবে হ্যাঁ, কড়াইতে লাফিয়ে না পড়লেও এই বাংলাদেশের ইলিশের যে জুড়ি মেলা ভার সে কথা বলাই বাহুল্য, একদম। তো গোয়ালন্দ পর্যন্ত স্টিমার, সেখান থেকে আবার ঢাকা মেলে করে ঢাকা যাওয়া হবে। তো কোনো এক স্টিমার ঘাটে স্টিমার থেমেছে, স্টিমার থেকে কাজী সাহেব কিছু একটা দেখে হঠাৎ করে বসে কি একটা লিখে ফেললেন। লেখাটা শেষ করেই স্টিমারে উঠেই সবাইকে ডাক দিলেন, এসো এসো এসো আমরা গানটা সবাই তুলে নিই। কাজী সাহেব ওখানেই হারমোনিয়াম নিয়ে গান শোনাচ্ছেন একটার পর একটা সুর, শেষে পছন্দ যেটা হলো, মানে সবার সর্বসম্মতিক্রমে যে সুরটি ধার্য করা হলো সেটা কিন্তু দক্ষিণ ভারতীয় একটি সুরের ধাঁচে। নদী তীরে মহিলাদের জল নিয়ে যেতে দেখে কবির কলম থেকে বের হয় এই গানটি। কোন গানটি সেটা আমরা একটু শুনি।
1: হ্যাঁ নিশ্চয়ই
0: শুনি, বরং
1: কেউ ছাড়ে
0: একেবারে একেবারে শুনে বরং একটু ভাবার চেষ্টা করি যে দক্ষিণ ভারতীয় সুরগুলো কি ঠিক এইরকমই হয়।

0: আবার তিনি যেমন এই রকম গান লিখছেন, বিভিন্ন সুরের প্রভাবে গান লিখছেন, কোন একটা দৃশ্য দেখে গান লিখে ফেলছেন, আবার
1: স্পন্টেনিয়াস
0: একেবারে একেবারে মানে ভাবনা, সাত আটটা গান তিনি ফরমাইশে লিখে ফেলছেন, লিখতেই হবে।
1: হ্যাঁ,
0: আর্থিক চাপ আছে, কোম্পানির চাপ দিচ্ছে তাকে লিখতে, আবার দেখো
1: তিনি সেই কাজটা হাসি মুখে পারছেন, কোনো ব্যাপারই নয়।
0: আবার নিজের মনের সাড়া থেকে, নিজের প্রাণের আবেদন থেকে, নিজের ভীষণ কাছের মানুষের জন্য গান লিখে ফেলছেন। তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রমীলা দেবীর সঙ্গে, যদিও তার নাম আশালতা ছিল বিয়ের আগে, পরে তিনি প্রমীলা দেবী হন, নাম পরিবর্তন হয়, এবং সেই তাদের নবদম্পতির নতুন জীবন শুরু করা, তাদের দাম্পত্য জীবনের শুরুর যে রাতটি, সেই রাতে কিন্তু, বাসর রাতে, তিনি কিন্তু স্ত্রীকে উদ্দেশ্য করে এই গানখানি লিখলেন।

মন্ত্রজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: প্রেমের গান আসলে কাজী সাহেবের প্রেমের গান তো আমরা শুনলাম, যে গান তিনি লিখেছিলেন তাদের নবদম্পতির নতুন জীবনের প্রথম রাতে, এবং এই একটি প্রেমের গান শুনে কিন্তু মন ভরে না। কাজী সাহেবের গানের মধ্যে, গানের মানে যখন তার দাম্পত্য জীবন চলছে, তিনি একে একে তার সন্তানেরা জন্মাচ্ছেন, এবং তবে কি এই যে প্রমীলা দেবীর সঙ্গে তার দাম্পত্য, বা দেখো কবি মানুষ, শিল্পী মানুষ, হ্যাঁ তার তো মন প্রেমিক হবেই। হ্যাঁ, বিভিন্ন সময়ে তিনি যেসব ভালোবাসার গান লিখেছেন, হ্যাঁ সেই সব সময়ে যে, এবং সবচেয়ে বড় কথা তার ভালোবাসার গানগুলোর মধ্যে যেসব কি বলবো ফুলের নাম, হ্যাঁ এই যে নার্গিস,
1: হ্যাঁ
0: এই নামটি কিন্তু তার জীবনে একটা বিশাল বড় জায়গা দখল করে আছে, তাই না?
1: এবং বুলবুলি নীরব নার্গিস বনে,
0: হ্যাঁ
1: এই গানটি অসাধারণ।
0: তবে
1: যদিও এখন শাওন আসেনি, শ্রাবণ আসেনি, তবে
0: সবে আষাঢ়,
1: বর্ষা এবং নজরুলের প্রেমের কথা মনে পড়লেই, তার প্রেমের গান মনে পড়লেই, যে গানটা আমাদের প্রত্যেকের মনে একটা আলাদা জায়গা করে নেয় সেই গানটা,
0: এবং সেই যে গানটি ছাড়া, মানে যে গানটি না শুনে প্রেমের গানের কথা বলাটা অসম্পূর্ণ হয়ে যায়, তাই না? যদিও আজকে আমরা শুধু প্রেমের গান নিয়ে তো নেই, বিভিন্ন ধরনের গান শুনছি, তার উপর আবার বর্ষা ঋতু, তাই এই গানটি শোনাতেই হতো, কি বলো?
1: শুনেনি সেই গানটি।

প্রায় অনেক ধারার গানের কথাই আমরা শুনলাম এবং সেই গান আমরা শুনলামও। 12:49 হয়ে 49 সেকেন্ড হয়ে গেছে, তাই গজল আঙ্গের গান মানে কাজী নজরুল ইসলামের গানের ধারা এবং

0: গজল, এই দুটো তো বলা যায় একে অপরের পরিপূরক, মানে তার গানের কথা বলা হবে আর গজল শোনানো হবে না, এটা তো হতে পারে না,
1: বৃত্তটা অসম্পূর্ণ
0: একেবারে একেবারে।
1: তাই কথায় না গিয়ে
0: আমরা গানে চলে যাই।

0: ঘড়ির সময় বলছে 12:53 হয়ে 3 সেকেন্ড, আর গান্দরিয়ার পরিসর একটা পর্যন্ত বাঁধা, সময়ের হাতে আমরাও বাঁধা, আমরা মানে বিদিশা নীলাঞ্জনা।
1: সেই কারণে আজকে কিন্তু এই সুরের আসর আমরা এখানেই সাঙ্গ করলাম, যদিও শোনার ইচ্ছে অবশ্যই রয়ে গেল।
0: একদম, আর শোনার ইচ্ছে শুধু যে আমাদের রয়েছে তা তো নয়, আপনাদেরও রয়েছে। সপ্তাহের 7 দিন সোম থেকে রবি আপনারা শোনেন গান্দরিয়া 107 FM রেনবো বেলা 11টা থেকে 1টা। আজকে গান্দরিয়া এখানেই শেষ, আবার 2:02 মিনিটে ফিরবো নিয়ে অনুষ্ঠান নাটকের দুপুরে, বাংলা নাটক শুনবেন সেখানে।

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের সেট ভেঙে বিপর্যয়ের ঘটনায় কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার ১১ সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পুরুলিয়ার বড়বাজার থানায় পুলিশ গতরাতে আগাজোড়া গ্রামে অভিযান চালিয়ে একটি ভ্যানসহ দুই ব্যক্তিকে আটক করেছে। ওই ভ্যান থেকে প্রায় ৩৩৮ কেজি পোস্তর খোসার গুঁড়ো বাজেয়াপ্ত করা হয়। এর কোনো বৈধ নথিপত্র দেখতে না পারায় পুলিশ বিকাশ সাঁতরা ও গোপাল বাগ নামে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। শিলিগুড়ি পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডে রাস্তা দখল করে গোডাউনে একটি পার্ক ভেঙে দিল পুর কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল পার্কটি নির্মাণের ফলে রাস্তার একটি বড় অংশ অবরুদ্ধ হয়েছিল, যার জেরে এলাকায় তীব্র যানজট ও যাতায়াতের সমস্যা তৈরি হয়েছিল। বর্ষার কারণে আগামী ৩ মাস ডুয়ার্সের সমস্ত নদীতে বালি ও পাথর তোলার কাজ বন্ধের ফলে সংকটে পড়েছে নদীকেন্দ্রিক কাজে যুক্ত শ্রমিকরা। এই সমস্যা নিরসনে প্রশাসন বালি পাথরের পুরনো মজুদ ব্যবহারের অনুমতি দিয়েছে। পশ্চিম বর্ধমানের বারাবণীতে তৃণমূল নেতা অসিত সিং সহ ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাদের আসানসোল আদালত চত্বরে নিয়ে আসা হলে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও বচসা বাধে। মুহরমের শোভাযাত্রা নিয়ে রাজ্য পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে আজ রাজ্য সরকার একটি আধুনিক মানের মিউজিয়াম গড়ে তুলবে। সাহিত্যিকের জন্মবার্ষিকী উপলক্ষে আজ মধ্য কলকাতার কলেজ স্ট্রিটের তার বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন থেকে সাহিত্যিককে সরকারি মর্যাদায় সম্মান জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

0: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। ভারত সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর উইমেন্স ফোরাম 2026 মহিলাদের নেতৃত্বে উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। কিরগিজস্তানের বিশ্কেকে আয়োজিত এই সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখার সময় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, মহিলারা কেবল উন্নয়নের সুবিধাভোগীই নন, বরং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে তাঁরাই সবচেয়ে বড় শক্তিশালী চালিক শক্তি। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারম্যান বলেছেন, পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভারত ও জার্মানির মধ্যে পরিবেশ বান্ধব ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক অংশীদারিত্বের সাফল্যের উপর জোর দেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারতসহ 34 দেশ স্বাক্ষর করেছে। এদের মধ্যে রয়েছে গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স শিলিখা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব ফিলবার্গের

0: এআই অপরচুনিটি বিষয়ে ঘোষণাপত্র। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, লন্ডনে তিনি ব্রিটেনের বাণিজ্য শিল্প বিষয়ক মন্ত্রী পিটার কাইলের সঙ্গে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এর ফলে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলছে। এই তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ আই এর ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে নরওয়ে ফ্রান্সের ও টরন্টো স্টেডিয়ামে সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। পুরুষদের FIH প্রো লীগ হকির সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো তে নাটকের দুপুর, নাটকের দুপুর।

0: অনেক দিন পর আমি শ্বশুর বাড়ি যাইতেছিলাম। আমার বয়স 19 বৎসর হইলেও শ্বশুরের ঘর করি নাই। তাহার কারণ আমার পিতা ধনী, শ্বশুর দরিদ্র। বিবাহের কিছুদিন পরে শ্বশুর আমাকে লইতে লোক পাঠাইয়াছিলেন, কিন্তু পিতা পাঠাইলেন না, বলিলেন,
1: না, আমার মেয়েকে এখন আমি পাঠাবো না।
2: যে আজ্ঞে বাবু।
1: তুমি এখন আসতে পারো।
2: যে আজ্ঞে। তা বাবু, আমার কথা বাবু রে, আমি তাহলে কি বলবো বাবু?
1: বেয়াইমটিকে বলো জামাই বাবা জীবন আগে উপার্জন করতে শিখুক, তারপর আমার মেয়েকে আমি পাঠাবো।
2: যে আজ্ঞে। এখন আমি তাহলে
1: এসো।
2: প্রণাম হই বাবু, শত কোটি প্রণাম।
1: ঠিক আছে, ঠিক আছে। ইন্দু, মা ইন্দু, ইন্দিরা, ইন্দিরা,
0: ইন্দিরা। আজকের নাটক ইন্দিরা, কাহিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাট্যরূপ অসীম সেন, বেতারূপারোপ ও প্রযোজনা সুভাষ দাস, নাট্যানুষ্ঠান ইন্দিরা।
1: ইন্দিরা, ইন্দিরা মা, ইন্দিরা, ইন্দিরা, ইন্দু, এই যে মা।
0: বাবা, মনোহরপুর থেকে কি একটা খবর নাকি?
1: কর্ত্রীর মুখে খবরটা শুনেছিস তাহলে?
0: শুনেছি মানে মা বলছিল।
1: হ্যাঁ, পশ্চিম দেশে কমিশারিয়েটের কাজে প্রচুর অর্থ উপার্জন করে জামাতা উপেন্দ্র বাবা জীবন সম্প্রতি গৃহে ফিরেছে।
0: ও তাই বুঝি। তারপর বাবা, তারপর?
1: তারপর রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হলে যথারীতি যা হয়।
0: যা হয় মানে?
1: মানে বেয়াই মশাই বেশ মিছরির ছুরি সানিয়ে আমাকে একটি পত্রাঘাত করেছেন আর কি।
0: শ্বশুর ঠাকুর পত্রে কি লিখেছেন বাবা?
1: লিখেছেন, এই যে, আপনার আশীর্বাদে আমার উপেন্দ্র এখন উপার্জন করিতে শিখিয়া বধূমাতা প্রতিপালনে সক্ষম। পালকি বেহারা, পাহারাদার এবং দাস দাসী পাঠাইলাম, বধূমাতাকে আমার বাটিতে পাঠাইয়া দিবেন।
0: তারপর? তারপর বাবা?
1: নচেত আজ্ঞা করিলে

0: আমার পুত্র শ্রীমান উপেন্দ্রর বিবাহের আবার সম্বন্ধ করিব।
1: বাবা,
0: না না, ভয় পাবার কিছু নেই মা। হালের বড় লোক হলে হাঁক ডাক একটু বড়ই হয় রে। ওরা কি আর তোর বাবা এই হরমোহন দত্তর মতো জাত জমিদার?
1: কিন্তু বাবা, এবারেও যদি তুমি আমাকে না পাঠাও।
0: না রে ইন্দু, না, আর আমি তোকে আটকে রাখবো না মা। 19 বছর বয়স হলো তোর, এখন কি আর তোকে শ্বশুর বাড়ি না পাঠিয়ে পারি মা?
1: বাবা,
0: যা মা যা, দাসীদের কাছে সাজগোজ করে তাড়াতাড়ি তৈরি হয়ে নে।
1: আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি বাবা, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি।
0: ইন্দু মা, আমার এতদিনে নিশ্চিন্ত হলো, কিন্তু কিন্তু আমি এখনো নিশ্চিন্ত হতে পাচ্ছি না। এই মহেশপুর থেকে মনোহরপুর তো আর একটুখানি রাস্তা নয়, তার উপর পথের মাঝখানে আবার সেই কুখ্যাত কালাদিঘি। ওই ডাকাতে কালাদিঘি অঞ্চলটা যদি সন্ধ্যের আগেই পেরিয়ে যায় তাহলে অবশ্য বিপদের কোনো আশঙ্কা নেই, কিন্তু কিন্তু কোনো কারণে যদি ওই কালাদিঘিতেই সন্ধে হয়ে যায়, না না না না, সে বড় বিপদের ব্যাপার হবে। যাই যাই, পাহারাদার আর পালকি পেহারাদের সাবধান করে দিয়ে আসি।

0: কি ঠান্ডা হাওয়া! দরজাটা না খুললে তো বুঝতেই পারতাম না রাত হয়ে গেছে। ও মা গো, আর একটু হলে দরজার ফাঁক দিয়ে নিচে পড়তাম। পালকি বেড়া গুলো এমন পরিমরি করে দৌড়ুচ্ছে কেন কে জানে। আর একটু বেঢাল হলে, একটা ছোটখাটো সমুদ্রের মতো কি ওটা? ওটাই কি সে?
1: Yeah!

এই অভাগিনী ইন্দিরার কপালে শিশুর দিয়েছিল, ডাকাতে কালা দেখি টাকা তালের হাতে সর্বস্ব খুইয়ে এই কালা মুখ আমি এখন দেখাবো কোথায়। পালকির গা থেকে রূপোর পাত গুলো খোলার পর আমার গা থেকে সমস্ত গয়না, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত। লজ্জা নিবারণের জন্য দিয়ে গেছে গামছার মতো খাটো এই নোংরা ময়লা একটা কাপড়। হায় ভগবান, এই বেহারা বেশ বাস নিয়ে আমি একটু যাই।

0: অবস্থায় এখান থেকে এই অবস্থায় আমি তো কোথাও যেতে পারবো না, না বাপের বাড়ি মহেশপুর, না শ্বশুর বাড়ি মনোহরপুর, কোন দিকের পথই তো জানা নেই আমার। আমি আমি এখন কি করব, আমি এখন কি করব ঠাকুর, আমি এখন কি করব?
1: তুমি কাঁদছো কেন মা?
0: আপনি
1: ভয় পেও না মা, আমি চোর ডাকাত নই।
0: আপনি আপনি কে বাবা?
1: আমি আমি ওই গৌরী গ্রামের এক গরিব ব্রাহ্মণ। তুমি কে মা?
0: আমি আমি আমি এক অভাগিনী বাবা।
1: কাঁদছো কেন মা, কাঁদছো কেন? তুমি কি পথ হারিয়েছো?
0: আমি আমি পথ হারিয়েছি বাবা। আচ্ছা বাবা, এখান থেকে মহেশপুর কত দূর?
1: মহেশপুর?
0: হ্যাঁ বাবা, মহেশপুর
1: সে তো প্রায় একদিনের পথ গো মা।
0: একদিনের পথ?
1: হ্যাঁ মা।
0: ও আচ্ছা বাবা, মনোহরপুর কত দূর?
1: সেও যে অনেক দূর মা।
0: সেও অনেক দূর?
1: তুমি এক কাজ করো মা।
0: কি কি কাজ বাবা?
1: এখন এই দু একটা দিন তুমি আমার কুঁড়ে ঘরে থাকবে চলো, তারপর না হয়।
0: কিন্তু কিন্তু বাবা।
1: না মা না, কোনো ভয় নেই, আমার ব্রাহ্মণী তোমাকে মেয়ের আদরেই রাখবে মা।
0: কিন্তু বাবা, চিরদিন তো আমি আর।
1: চিরদিন কি কেউ কাউকে ধরে রাখতে পারে মা? দু চার দিন বাদে আমাদের গায়ের গণ্যমান্য মানুষ ওই কৃষ্ণদাস বাবু, ওর সঙ্গে আলাপ আলোচনা করে তোমাকে তোমার যে কোনো গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, কেমন? এখন চলো মা।

0: পুজুরি বামনের ঘরে চুরি করা সমস্ত সুন্দরী।
1: আরে শোনো শোনো শোনো, সবটা তো শুনুনি এখনো। ওই চুরি করা সুন্দরীকে বামনি যখন মেয়ের মতন বরণ করে ঘরে তুলল, তখন তার বরণ পোশাক তো দেখনি তুমি?
0: বরণে কিছু ছিল না বুঝি?
1: আরে ছিল ছিল, তবে না থাকার মতো। মেয়েটার গা গতরে তখন এই গামছার মতো ছোট খাটো, আর ছেঁড়া খোড়া এক টুকরো, টেনা ছাড়া আর কিছুই ছিল না।
0: এমন কথা শুনলিও পাপ, বামনি শেষে ভীমরতি ধরল গা। কোথাকার কোন অজাত কুজাত
1: বজ্জাত হতে পারে? হ্যাঁ, ওই মেয়েটার গা গতরে জৈবন যেন উঠলে উঠতেছে,
0: আর উঠলে ওটা জৈবন দেখে বামনের মন দয়া দরদে একেবারে উতলে উঠল। মরধুলি তবু দরদের হেতু ছিল, এই আধ বুড়ো বয়সে ওই বিটকেলে বামনের বিটকুটে চরিত্রকে বামনি পেশয় দিচ্ছে কি করে? সেটাই আমার পেত্তয় হচ্ছে না বাপু।
1: আরে ওই বামনি জোরে এই শেষ কালটায় শেষ রক্ষের চেষ্টা চরিত্রের চলছে। হে
0: কিরকম কিরকম?
1: এই বামনের যজমান ওই কৃষ্ণদাস বাবু।
0: হ্যাঁ হ্যাঁ, এই কৃষ্ণদাস বাবু আবার কি করেছে?
1: ওই কৃষ্ণদাস বাবু তার পরিবারকে সঙ্গে নিয়ে কিছুদিনের মধ্যেই কলকাতায় যাচ্ছেন, শুনেছ তো?
0: হ্যাঁ শুনেছি বটে শুনেছি বটে। ওই কলকাতায় কালীঘাটের কালী মায়ের থানে কৃষ্ণদাস বাবুর
1: ওই কৃষ্ণদাস বাবুর লোকই করে ওই চুরি করা সুন্দরী।

0: কে এখন কলকাতায় পাচার করার চেষ্টা হচ্ছে?
1: কৃষ্ণদাস বাবুর মতন একজন সচ্চরিত্রের মানুষকে দুশ্চরিত্র করার প্রচেষ্টা?

0: ভেঙে পড়ো না মা, ভেঙে পড়ো না। এই কৃষ্ণদাস বসুকে বিশ্বাস করে তুমি নিশ্চিন্তে থাকতে পারো মা। শুধু একটা কথা জানতে চাই মা।
1: কি কথা বলুন।
0: ব্রাহ্মণ ঠাকুরের কাছে শুনেছিলাম প্রথম সাক্ষাতে তুমি নাকি দুটো গ্রামের নাম করেছিলে মা।
1: মহেশপুর আর মনোহরপুর।
0: ও তা মা, এই দুই গ্রামে কেউ কি থাকেন তোমার?
1: না না, কেউই জানেই। তার আবার থাকবে কে? কেউ নেই আমার, কেউ নেই, কেউ নেই। আপনি আপনি শুধু দয়া করে এই গৌরী গ্রাম থেকে আমাকে কলকাতায় নিয়ে চলুন। ওখানে আমার এক জ্ঞাতি কাকা থাকে, সেখানে পৌঁছে দিলে।
0: বেশ, তোমার যখন তাই ইচ্ছে আমি সেই ব্যবস্থাই করছি মা। কাশি যাবার পথে আমার মানসিক পূজোর জন্য কালীঘাটে দু চার দিন থাকতে হবে আমাকে। সেই অবসরে তোমার জ্ঞাতি কাকার কাছে তোমাকে আমি নিশ্চয়ই পৌঁছে দেব মা।

0: একুশ
1: এই শুনছো, গৌরীগ্রামের মেসুমশাই আর মাসিমা কদিন হলো কালীঘাটে এসেছেন। কাল বিকেলে ওরা আমাদের এখানে এসেছিলেন, আজ বিকেলেই কাশী চলে যাবেন। জানো ওদের সঙ্গে না একটা মেয়ে আছে বুঝলে, মেয়েটার না কেউ কোথাও নেই, অথচ মেয়েটা নাকি খুব কাজের, স্বভাব চরিত্র ভালো, তাই ভাবছি।
0: তুমি তো বলে যাচ্ছিলে, আমি তো শুনে যাচ্ছিলাম।
1: শুনছিলে? বলি শুনছিলে না গুনছিলে?
0: ওহো,
1: মক্কেলদের মোকদ্দমার দিস্তে দিস্তে দলিল গুনতে গুনতে আমার কথা কত যে তুমি শোনো তা কি আর আমি জানি না ভেবেছো?
0: কি মুশকিল! আরে বাবা, শুনতে শুনতে গোনার, গুনতে গুনতে শোনা, এ তো সুভাষিনী তুমি জানো আমার বরাবরের অভ্যেস,
1: বদ অভ্যেস।
0: আচ্ছা বাবা, আচ্ছা তাই, এবার মাথা ঠান্ডা করে যা বলছিলে বলো দেখি।
1: কান এবং প্রাণ দুই এবার খোলা তো?
0: তার বলতে, আরো যদি খোলা খুলে চাও তো একটা মৌখিক মুচলেকাও দিতে পারি।
1: কিরকম?
0: একাধারে আমি স্বামী ও আসামি, উকিল রমন দত্ত, মোকদ্দমার কাজ যেতে আজি হব না কো আর মত্ত।

0: এই নাও, এই নাও কুচমান বাবা, তোমার ভাড়া নাও।
1: ছেলাম বাবু, ছেলাম
0: ছেলাম ছেলাম। একি মা, তুমি দরজায় দাঁড়িয়ে আছো কেন মা?
2: বাবা, আমার জ্ঞাতি কাকার কোনো খোঁজ পেলেন
0: না? কদিন ধরেই বিস্তর জায়গায় গাড়ি ছুটিয়ে তন্ন তন্ন করে খুঁজলাম মা, কিন্তু ঠিকানা না পেলে এই কলকাতা শহরে কাউকে কি খুঁজে পাওয়া যায় মা? এইদিকে আজই বিকেলে আমরা কাশী যাত্রা করব, তাই বলছিলাম মা, তুমি যদি আপাতত আমার এক আত্মীয়ের বাড়িতে

0: পড়ি বাবা, আপনার পায়ে পড়ি, আমাকে এখানে ফেলে যাবেন না বাবা, আমাকে আপনারা।
1: আহা, তোমাকে তো আমরা জলে ফেলে যাচ্ছি না গো মেয়ে। কলকাতার বনেদি বড় লোক রাম রাম দত্তর বাড়িতে আমাদের শুভর বিয়ে হয়েছে। হ্যাঁ, আমাদের শুভ। তুমি তো আবার শুভকে চেনো না মা? যাকে তা শুভ বলছিল তার একটা কাজের মেয়ে চাই। হ্যাঁ, তাই
0: বাবা আমাকে আপনি দাসী বনে করতে রেখে যাবেন?
1: কান্নাকাটির কি আছে মা? আমাদের শুভকে তো তুমি চেনো না, একটু বাদে সে এলেই বুঝতে পারবে কেমন হাসি খুশি স্বভাব তার।
0: কিন্তু কিন্তু বাবা,
1: এই কৃষ্ণদাস বসুকে যদি বিশ্বাস করো তাহলে তুমি বিশ্বাস করো মা, আমাদের শুভর বাড়িতে তুমি ঠিক বাড়ির মেয়ের মতোই থাকবে মা।
0: বেশ, আপনি যখন বলছেন আমার আর কোনো আপত্তি নেই।

0: শুভ বলতে তুমি বুঝি কোনো কাঠখোট্টা সাহেব শুভ ভেবেছিলে তাই না?
1: না, মানে আমি আসলে
0: আসলে কি জানো ভাই, মাসিমা মেসোমশাই ছেলেবেলা থেকে আমাকে শুভ বলেই ডাকেন। আমার নাম কিন্তু শুভাসিনী।
1: বাহ, ভারী মিষ্টি নাম তো আপনার।
0: আর তোমার নামটা বুঝি তেতো?
1: না, ঠিক তা নয়। মানে
0: মানে আবার কি ভাই, আমি তো আমার নাম নিজে থেকেই বললুম, এবার তুমি তোমার নামটা বলবে তো নাকি?
1: আমার নাম কুমুদিনী।
0: ইয়ে কুমুদিনী, এ কেমন নাম ভাই?
1: না না, শুধু কুমুদিনী।
0: তাই বলো, কিন্তু আসল না নকল?
1: আসল নকল মানে?
0: মানে মানে আমাকে তুমি সহজে ফাঁকি দিতে পারবে না ভাই।
1: না না,
0: তোমাকে দেখেই বুঝেছি যে কোনো কারণেই হোক তুমি তোমার অনেক কিছুই গোপন করে আছো।
1: গোপন করার মতো আমার কি আছে বলুন? আমি হলাম এক অনাথিনী অভাগিনী।
0: ও তুমি যাই বলো, আমার চোখ কিন্তু বলছে তুমি বড় মানুষের মেয়ে।
1: না না, আমি
0: সব কিছু লুকলেও তোমার গলায় আর হাতে গহনার কালি কিন্তু এখনো আপছা। সুতরাং তোমাকে আমি দাসীপনা করতে বলবো না ভাই। তুমি কিছু রাঁধতে পারো তো?
1: পারি, বাপের বাড়িতে রান্নায় আমার সুনাম ছিল।
0: তাহলে তো আর কথাই নেই। তা বলে তুমি মনে করো না জানো, রাঁধুনির মতো রোজ রোজ তোমাকে রাঁধতে হবে। মাঝে মাঝে আমি রাঁধবো, মাঝে মাঝে তুমি রাঁধবে, কি রাজি?
1: দিদি, আপনার কাছে আমি দাসীপনা করতে রাজি।
0: আমি কিন্তু তোমার ওই আপনি আগে শুনতে আর রাজি নই ভাই। ওসব করতে হয় মার কাছে গিয়ে করো।
1: মা মানে?
0: আমার শাশুড়ি ঠাকুরুন, তিনি একটু খিটখিটে আছেন, তাকে তোমাকে বশ করে নিতে হবে ভাই।
1: কিন্তু দিদি, আমি কি তা পারবো?
0: পারবে পারবে, খুব পারবে। তাবড়ো তাবড়ো পুরুষ মানুষকে যারা বশ করে, তুমি সেই মেয়ে মানুষ হয়ে অন্য একটা মেয়ে মানুষকে বশ করতে পারবে না? খুব পারবে, চলো চলো।

0: তা ইটি ক্যা বৌমা,
1: তুমি একটা ভালো রাঁধুনি খুঁজছিলে না মা? তাই ওকে নিয়ে এসেছি।
0: বামুন না কায়েত?
1: কায়েত?
0: হ্যাঁ, আমার পোড়া কপাল।
1: কি হলো মা?
0: ও হো, বলি কায়েত।

0: বেতের মেয়েটা নিয়ে হবেটা কি শুনি? একদিন যদি একজন বামুনকে ভাত দিতে হয় তখন
1: সে তোমা পালে পাবনে একদিন, সেজন্য বামুন দিদি তো রইলই।
0: তা বলি মাইনে করির কথাবার্তা কিছু বলেছো নাকি?
1: না মা।
0: ও হায় রে কলিকালের বৌঝি,
1: আবার কি হলো মা?
0: রাঁধুনি রাখতে নিয়ে এসেছো, অথচ মাইনের কাঁদুনিটা আগে ভাগে মিটিয়ে আসুনি। কি গো মেয়ে, তুমিও কিছু বলনি আমার বৌমাকে?
1: না মা, ও কিছু বলেনি মা।
0: ও তা বাছা, মাইনে করির কথাবার্তা ওই পোষ্টা পোষ্টি বলে নেয়াই ভালো।
1: ও তুমি যা ভালো বুঝো তাই ওকে দিও না মা।
0: শোনো, বামনের মেয়েকে কিছু বেশি দিতে হয় বুঝেছ? কিন্তু ও তো কায়েত। তা তোমায় আমি মাসে মাসে ওই 2-3 করে টাকা আর ওই খোরাক পোশাক দেব বুঝেছ?
1: ঠিক আছে মা, তুমি যা দেবে ও তাই নেবে।
0: দাঁড়াও বাছা দাঁড়াও। আরে অন্ধকারে তোমার বয়সটা ঠিক ঠাউর হচ্ছে না। তা হ্যাঁ গা, তোমার বয়স কি গা?
1: আমি বলছি মা, ওর বয়স এখন 19 চলছে।
0: হ্যাঁ 19? আমার পোড়া কপাল রে,
1: আবার কি হলো মা?
0: আচ্ছা অমন সুমত তুমি, আমি কি করি রাখি বৌমা? না কিছুতেই রাখবো না, কিছুতেই না।
1: কেন মা, সমস্ত মেয়ে কি কাজকর্ম করে না?
0: আরে দূর পাগলি, সমস্ত মেয়ে কি ভালো হয় নাকি?
1: সে কি মা, দেশশুদ্ধ সমস্ত মেয়ে কি মন্দ? তাহলে আমার যখন ওই বয়স ছিল তখন আমি কি?
0: হা হা, তুমি আবার তোমাকে টানছো কেন বৌমা? তোমার কথা আলাদা, কিন্তু এই বয়সে এই এদের মতো সমস্ত মেয়ে মানি একটা মূর্তিমতি আপদ বিপদ। এসব কাঁচা বয়স।
1: বয়সটা কাঁচা ঠিকই, কিন্তু রাঁধুনি হিসেবে পাকা বলেই
0: বলছ?
1: হ্যাঁ মা, আমি বলছিলাম কি, একবেলা ওর হাতে রান্না চেখেই দেখা যাক না, তারপর যদি তোমার অপছন্দ হয়।
0: আমার আবার পছন্দ অপছন্দ কি মা, ওই ছুঁড়ির রান্না যদি আমার খোকা রমনের পছন্দ হয়
1: তাহলে ওর কাঁচা বয়স হলেও ওর চাকরিটা পাকা হবে, তাই তো মা?
0: তা তুমি যখন অত করে বলছো বৌমা।
1: ঠিক আছে মা, এখন আমি তাহলে কুমুদিনীকে নিয়ে রান্নাঘরে যাচ্ছি, কেমন?
0: আচ্ছা আচ্ছা, এসো আমার নক্কি বৌমা।

0: অনেক দিন বাদে চেটেপুটে চারটি খেলুম।
1: আরে বাবা কেমন, আর কিছু নিবি নাকি রে?
0: না না, আগে পেট পুড়ে খেয়েছি মা। মা আজকে কি রেঁধেছে বলো তো?
1: এই একটা নতুন রাঁধুনি।
0: বাহ চমৎকার রেঁধেছে কিন্তু, এমন রান্না খেলে আহারে রুচি ফিরে যায়।
1: তাহলে ওই নতুন রাঁধুনিটাকেই রেখে দি, কি বল খোকা?
0: সে তুমি যা ভালো বুঝো করো, আমি বরঞ্চ মুখটা ধুয়ে নিয়ে যাই মা।
1: বৌমা, ও বৌমা।
2: কি মা?
1: শোনো, ওই কাঁচা বয়সে রাঁধুনিটা রান্নায় বেশ পাকা মনে হচ্ছে। তা বলি, আমার খোকার যখন আরে রুচি ফিরেছে, ওই নতুন রাঁধুনিটাকেই আমি রেখে দিলুম।
3: ঠিক আছে মা,
1: কিন্তু একটা কথা বৌমা শোনো, একটা কথা বলি।
3: কি কথা মা?
1: ওর রান্না যতই ভালো হোক, ওর বয়সটা কিন্তু ভালো নয় বাপু। হ্যাঁ শোনো, সদা সর্বদা ওকে একেবারে চোখে চোখে রাখবে, বুঝেছ?
3: আচ্ছা মা।
1: তা হ্যাঁ শোনো, সে রমণী হোক আর রমণের বাপই হোক, কারুর কাছে ও যেন খেঁচতে না পারে, কেমন? কথাটা মনে রেখো বৌমা।
3: আচ্ছা মা।
0: মা

0: পৌঁছে গেছেন, আমি এখন যাই।
1: আচ্ছা আচ্ছা, কি হলো, বারান্দায় দাঁড়িয়ে রইলে কেন, ভেতরে এসো।
2: তোমার রাধুনী বান্ধবীকে বেশ খুশি খুশি দেখলাম শুভা।
1: আজকাল আর আগের মতো মনমরা হয়ে থাকে না।
2: মনের খোরাক পেলে মনমরা থাকবে কেন বলো?
1: কিন্তু বয়সের খোরাকটা পাচ্ছে না গো।
2: সে খবরও নিয়েছো?
1: আরো অনেক খবরই নিয়েছি।
2: যেমন
1: ওর বাপের বাড়ির মতো ওর বরের বাড়িও মস্ত ধনী।
2: তো নামধাম কিছু জেনেছো?
1: জেনেছি শুধু কালাদিঘি নামে একটা ডাকাতি জায়গার কথা।
2: তার মানে ডাকাতির কেস?
1: উকিলদের নিয়ে এই এক বিপদ।
2: কেন?
1: শেষমেশ একটা কেস খাড়া করবেই করবে।
2: কি মুশকিল! আরে বাবা, ডাকাতি হলে তো কেস করতেই হবে।
1: কিন্তু কেস করতে গেলে যে ক্যাশ লাগবে সেটাও পাবে কোথায় শুনি?
2: ঠিক আছে ঠিক আছে, তোমার বান্ধবী ওই কুমুদিনীর কেস আমি বিনা ক্যাশেই লড়বো।
1: ঠিক ঢের হয়েছে তোমার ওই লড়াইয়ের বড়াই আমি ঢের ঢের দেখেছি।
2: কি এত বড় কথা! ঠিক আছে ঠিক আছে, আজই তুমি কুমুদিনীর বাপের বাড়ির আর শ্বশুর বাড়ির নামধামগুলো আমাকে দিয়ে দাও তো, তারপর আমি দেখছি।
1: তা না হয় দিলুম, তারপর?
2: তারপর তারপর এই উকিল রমন দত্ত যদি তাদের সমন ধরিয়ে ওই কুমুদিনীর কোর্টে হাজির করতে না পারে, তাহলে এই কালো কোট আমি আর কোনো দিনই পরব না, এই আমি তোমাকে বলে রাখলাম।
1: আমিও শুনে রাখলুম। হ্যাঁ
3: শোনো, এই যে কুমুদিনী, শোনো বাছা, খোকা তার এক মস্ত বড় মক্কেলকে বাড়িতে আজ খেতে বলেছে, বুঝেছো? রান্না বান্না দেওয়া থোয়া কোনো ব্যাপারই কোনো গোল বাঁধিও না যেন বাপু। হবি শিব, তোমার কাজে ছিঁড়ি ছাঁদ আমার বেশ পছন্দ, তবুও বলে রাখছি শোনো, মস্ত বড় মক্কে, বুঝেছো? ধনী মানি মানুষ, মান মর্যাদা যাতে নষ্ট না হয় সেটা দেখো বাপু। আর শোনো, ওই দেওয়া থোয়ার সময় মাতার ঘোমটা যেন ছাতা হয়ে না যায়, বুঝেছো?

0: আরে উপেন্দ্র বাবু আসুন আসুন আসুন।
1: ব্যাপার কি রণবাবু, বাড়িতে আজ গান বাজনার আয়োজন কেন এত?
0: আরে ওসব বাবার ব্যাপার, বাড়িতে মাঝে মাঝে গান বাজনা সান্ধ মজলিস না বসলে বাবার আবার মন মেজাজ ঠিক থাকে,
1: তাই না? এটা খাওয়া দাওয়া আগে খাওয়া দাওয়ার গান, গানটা কিন্তু দারুণ হচ্ছে মশাই।
0: এখন গাওয়ার মতো খাওয়াটাও ভালো হলেই মাছ।

0: রান্না কিন্তু অপূর্ব হয়েছিল অন্য প্রত্যেকটা পদই একেবারে যাকে বলে উপাদেয়। আপনার পাক করলে কি করে বাড়ি কোথায় গা মেয়ে?
1: আসলে কি জানেন, ও খুব লাজুক স্বভাবের মেয়ে, দেখছেন না দেড় হাত ঘুমটা দিয়ে রেখেছে। ওর কাছ থেকে আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন না উপেন্দ্র।
0: সত্যি তুমি কথা বলবে না গা মে?
2: তাকে কপালে কথা বলে
0: থাক তাহলে, কথা যখন বলবেই না তখন।
2: না না বলছি, কি যেন জিজ্ঞাসা করছিলে?
0: বলছিলাম যে তোমার নাম
2: কুমুদিনী।
0: কুমুদিনী?
2: হ্যাঁ।
0: তারপর তোমার বাড়ি কোথায়?
2: বাড়ি কালাতিখি।
0: হ্যাঁ, কোন কালাতিখি? ঠিক আছে, ইয়ে আমি একটু উঠছি রমন বাবু, বুঝলেন? আমার শরীরটা বুঝলেন হঠাৎ কেমন যেন
1: ইয়ে মনে হয়। মুখ ধুয়ে শুয়ে পড়বেন, চল চল চল।
2: কেমন কুমুদিনী, চেনা মানুষটিকে চিনেছো তো?
3: কিন্তু দিদি তুমি কেমন করে জানলে?
2: কোলাকুলিটা তো সেয়ানে সেয়ানেই হয় ভাই। আর তাছাড়া তোমার ওই সোনার চাঁদটি কি আপনি আপনি এসে ধরা দিয়েছে ভেবেছ? আমার র বাবুটির ফন্দির ফাঁদে তোমার উ বাবুটি পা না দিয়ে পার পায়নি, বুঝেছো কুমুদিনী?
3: দিদি গো দিদি, এতই যখন করেছো, একবার শুধু একবারটি দেখা করিয়ে দাও আমার সঙ্গে। মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে।
2: ধীরে রজনী ধীরে, আগে তোমাকে অভিসারিকার সাজে সাজাই, তারপর তো অভিসার।
0: কে?
3: আমি আমি কুমুদিনী।
0: তুমি তুমি এসেছো?
3: এসে অন্যায় করেছি কি?
0: না না, অন্যায় কিসের? আমি তো তোমাকে মনে প্রাণে চাইছিলাম, জানো, খাবার ঘরে ঘুমটার আড়াল থেকে তোমার তোমার ওই মুখচন্দ্রটি দেখার পর থেকে আমি না ইয়ে মানে সত্যি বলতে কি আমি আমি তোমার মতো সুন্দরী।
3: আপনার স্ত্রীও তো খুব সুন্দরী ছিলেন। ডাকাতির পর তার সন্ধান পেয়েছিলেন?
0: ডাকাতি? এসব তুমি জানলে কি করে?
3: কালা দেখিতে বাড়ি আর কালা দেখির সেই সারা জাগানো ডাকাতির কথা জানবো না?
0: ও,
3: সন্ধান পেয়েছেন আপনার স্ত্রীর?
0: না।
3: আপনি কি তাহলে আবার বিবাহ করেছেন?

0: না
1: না ভালোই করেছেন। এখন যদি আপনার স্ত্রীর সন্ধান পান,
0: তাকে আমি ত্যাগ করব।
1: তাকে ত্যাগ করবেন কেন?
0: তোমাকে গ্রহণ করব বলে।
1: আমাকে আমাকে আপনি গ্রহণ করবেন?
0: হ্যাঁ কুমুদিনী, হ্যাঁ, তোমাকে ছাড়া আমি।
1: আচ্ছা, আমাকে কি আপনি কুলোটা ঠাউরালেন?
0: কুলোটা? না না, আমি প্রতিজ্ঞা করছি, তুমি বিশ্বাস করো আমাকে। আমি
1: পুরুষের প্রতিজ্ঞায় বিশ্বাস কি? তেষ্টা যেই মিটে গেল, অমনি কালা কেষ্টা গোটা মথুরা বৃন্দাবনকে কাঁদিয়ে রাধার বাধা মারিয়ে দ্বারকায় রাজা হতে চলে গেলেন।
0: কিন্তু আমি চলে যাব না, তুমি বিশ্বাস করো আমার কথা।
1: প্রমাণ কি?
0: কি প্রমাণ চাও তুমি বলো
1: এক্ষুনি। এই মাঝরাতে আমাকে আপনার বাসায় নিয়ে যেতে পারবে?
0: কেন পারবো না, চলো তাহলে। রাস্তায় আমার গাড়ি প্রস্তুত আছে, চলো।
1: আমিও প্রস্তুত, চলুন।
0: হ্যাঁ চলো।
2: উপেন্দ্রবাবু, উপেন্দ্রবাবু, আরে কি ব্যাপার মশাই? হ্যাঁ, সেদিন রাতে না বলে কই চলে এলেন যে বড়?
0: মানে খুব জরুরি একটা কাজ
2: ছিল, ভীষণ জরুরি।
0: হ্যাঁ হ্যাঁ রমণবাবু, তাই ওরকম অভদ্রের মতো আমাকে।
2: যাক গে, সে কথা যাক, তা আজকে আবার হঠাৎ তলব কেন?
0: কিছু গোপন কথা আছে।
2: ও,
0: আপনার সময় আছে তো হাতে?
2: হ্যাঁ হ্যাঁ মশাই, খুব আছে, আমি জমিয়ে বসি, আপনি বলুন।
0: বসুন বসুন। আচ্ছা, আপনাদের সেই পাচিকা মানে
2: কুমুদিনী?
0: কুমুদিনী, সে সধবানা বিধবা?
2: সধবা।
0: আচ্ছা, তার স্বামী কে জানেন?
2: হ্যাঁ জানি জানি, কিন্তু বলা বারণ।
0: বারণ কেন? কোনো গুপ্ত রহস্য
2: আছে? আছে আছে।
0: ও আচ্ছা, তো চরিত্র কেমন?
2: নিখুঁত মশাই।
0: হ্যাঁ,
2: ওর রান্নার মতোই নিখুঁত।
0: ওর স্বামীর বাড়ি কোথায় আপনি জানেন?
2: জানি, কিন্তু বলা বারুন।
0: বারুন? আচ্ছা, স্বামী জীবিত না মৃত সেটা অন্তত?
2: কি মশাই, বহাল তবিয়তে জীবিত।
0: আপনি তাকে চেনেন রমণবাবু?
2: হ্যাঁ চিনি, কিন্তু আপনাকে চিনিয়ে দেওয়া আপাতত বারুন।
0: আমাকে চিনিয়ে দেওয়া
2: বারুন,
0: মুশকিল হয়ে গেল তো।
2: হ্যাঁ বলুন। বলুন বলুন।
0: আচ্ছা, সেই পাচিকাটি এখন কোথায় আপনি জানেন?
2: জানি মশাই জানি, আপনার এই বাসায়।
0: হ্যাঁ হ্যাঁ, আমার এই বাসায়। মানে আপনি কি
2: মানে? কুমুদিনীর সব খবরই আমি জানি উপেন্দ্রবাবু, এবং যা যা জানি একটা কাগজে লিখে দস্তখত করে এই পুলিন্দার মধ্যে রেখেছি।
0: দেখি দেখি দেখি।
2: না না না না না, এখানে এটা খোলা চলবে না, খুলবেন দেশের বাড়িতে গিয়ে। আর কুমুদিনীও এখন চলে যাবে দেশের বাড়িতে। রাজি?
0: রাজি।

0: আজ এই মহাভৈরবী মন্দিরে যা মজা হবে না দিদি?
1: আচ্ছা কামিনী, তুই সব কি করছিস বলতো?
0: কামিনী নয়, আমার নাম এখন বিদ্যাধরী।
1: বিদ্যাধরী,
0: হাসছিস যে বড়? শ্রীযুক্ত বাবু উপেন্দ্রনাথ মিত্র মহাশয় তো এখানে এসে ওই নামেই আমাকে খুঁজবেন।
1: তার মানে?
0: ও মা, তাও জানিস না, আমি তো বিদ্যাধরী নামেই চিঠি লিখে তাকে এই মহাভৈরবী মন্দিরে আসতে বলেছি।
1: আসতে তার বইয়েই গেছে।
0: আসবেন না মানে? দেশের বাড়িতে এসে অবধি কুমুদিনীকে ছেড়ে এখন তিনি তার হারানো ইন্দিরার জন্য পাগল হয়েছেন, জানিস তুই?
1: তাই বুঝি।
0: দিদি আর হাসাহাসি নয়, উপেন্দ্রবাবু যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। এখন তুই চোখ বুঝিয়ে ধ্যান ও মগ্না ভৈরবী হয়ে যা।
1: আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে।
2: বিদ্যাধরী,
0: মন্দিরের মধ্যে প্রবেশ করুন।

0: আচ্ছা আচ্ছা, আপনি কি সেই
1: বিদ্যাধরী যে আপনাকে পত্র লিখেছিল?
0: ও, আপনি তাহলে আমার ইন্দিরার?
1: ও সব কথা পরে হবে,
0: পরে হবে। আচ্ছা,
1: এখন আপনি প্রণাম করুন।
0: কাকে?
1: আমাকে নয়, ওই ধ্যান ও মগ্না ভৈরবী মাকে।
0: ভৈরবী?
1: কি হলো? করুন প্রণাম।
0: করছি করছি করছি, সাষ্টাঙ্গে প্রণাম করছি।
1: দেখলো দিদি, দেখ তোর পতি দেবতাটি তোকে কেমন সাষ্টাঙ্গে প্রণাম করছে, দেখ। সত্যি কি মিথ্যে একটু বাদেই বুঝতে পারবেন উপেন্দ্র বাবু? আপনার উকিল বাবু তার দেওয়া সেই সিল করা পুলিন্দাটা খুলে একটু চোখ বুলোলেই সব বুঝতে পারবেন।
0: এই তো, এই তো সেই সিল করা পুলিন্দা, কই দেখি দেখি দেখি দেখি।
1: আপনি পড়তে থাকুন, ততক্ষণে আমি কুমুদিনীকে ডেকে নিয়ে আসি, কেমন?
0: আপনি

0: কি হলো উপেন্দ্র বাবু, অমন ফেল ফেল করে চেয়ে আছেন কেন?
1: কেন চেয়ে আছি তুমি শুনতে চাও?
0: একি আপনি থেকে তুমি, সাহস তো কম নয়?
1: আমার উকিল বাবু সেই সিল করা কাগজটা পড়ে বিদ্যেধরীর বিদ্যেটা আমি ধরে ফেলেছি কামিনি।
0: আপনি কিছু মনে করেননি তো জামাই বাবু?
1: আরে না না, মনে করবো কেন, মনে করবো কেন, তুমি হচ্ছে আমার বালিকা শ্যালিকা, সে কথায় আছে না, অমৃতং বালোভাষিতং।
0: তাহলে আমাকে এবার ক্ষমা করিতং, আর দিদিকে আমি ডাকিতং।
1: তারপর তারপর
0: তারপর দুজনে মিলে আমাদের বাড়ি অনেক দিন থাকিতাম।
1: যদি না থাকিতাম
0: তাহলে আমি জোর করে রাখিতাম।
2: বঙ্কিমচন্দ্রের কাহিনী অবলম্বনে ইন্দিরা নাটকটির অভিনয় এখানেই শেষ হল। নাট্যরূপ অসীম সেন, বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন হরমোহন, প্রমোদ গঙ্গোপাধ্যায়, রমন, শোভনলাল মুখোপাধ্যায়, শুভাসিনী, শুক্লা বন্দ্যোপাধ্যায়, ব্রাহ্মণ অমিয় কান্তি, কৃষ্ণদাস, শৈবেশ আদক, কামিনী আম্রপালী ঘোষ। অন্যান্য ভূমিকায় গোপাল চন্দ্র দে, অজিত ঘোষ, উপেন্দ্র, জগন্নাথ বসু এবং ইন্দিরা রণিতা দাস। কণ্ঠসঙ্গীতে রামকুমার চট্টোপাধ্যায়। নাটকটির বেতার রূপারূপ এবং প্রযোজনা করেছেন সুভাষ দাস।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সব কটি প্রচার তরঙ্গ সহ

0: প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: 107 FM রেনবো এখন শুনবেন আধুনিক গান।

0: না, উড়ছে কত ঘন ভনিয়ে ভন ভনিয়ে, আসছে কারা হন হনিয়ে,
1: না হে না,
0: হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাটুরে,
1: না না,
0: কুকুরগুলো শুকছে।

কেচালে নৃত্য তালে ছয় বেহারা জোয়ান তারা রাম ছাড়িয়ে আগ বাড়িয়ে নামলো মাঠে তামার কাটে তপ্ত তামা যায় না থামা উঠছে আলে নামছে গাড়ায়।

পালকি দেখি আসছে ছুটে, ন্যাংটা খোকা মাথায় পুটে, পালকি দেখি আসছে ছুটে, ন্যাংটা খোকা মাথায় পুটে, ওড়ো রাওয়াজ যাচ্ছে সোনা, ঘোড়ো ঘরে চাঁদের কোনা, পাঠশালাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে, ওড়ো ভিটের পোতার পরে শালিক নাচে ছাগল চরে, গ্রামের শেষে অশ্বতল।

আবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাতে আপন নাটে, শঙ্খচিলের সঙ্গে যেছে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। ইন্দো জাপান বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী পয়লা জুলাই তিন দিনের সফরে নতুন দিল্লিতে আসছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করবে। প্রধানমন্ত্রী তাকাইচির এটি প্রথম ভারত সফর। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার অর্থে বন্ধুত্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ একথা ঘোষণা করে বলেন, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার দুটি এমসিসি C-17 বিমান সেদেশে আপৎকালীন সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15, হাসপাতালে চিকিৎসাধীন 18 জন। উদ্ধার কাজ চলছে। কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলায় ঘটনার তথ্য এবং নথি চেয়েছে লালবাজার। পুর আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের পুরসভাগুলিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের উন্নত প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ দুর্গাপুরে CMERI পরিদর্শন শেষে একথা জানান রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। মন্ত্রী জানান, প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি, জৈব বর্জ্য থেকে সার, শুকনো পাতা থেকে বিকল্প জ্বালানি এবং নির্মাণ বর্জ্য থেকে কম খরচে ইট তৈরির আধুনিক প্রযুক্তি রাজ্যের বিভিন্ন পুরসভায় কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, অন্ধ্রপ্রদেশের উপকূল অংশ

উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে ঝাড়খণ্ড ও পূর্ব উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা। পুরুষদের FIH প্রো লীগ হকি সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:30 মিনিটে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: इसलिए हमें लगता है ऊपर है, और कभी कभी मन करता है कि शायद इसको छू के देखें।
1: हमें सबसे छोटे इसलिए लगता है क्योंकि वो बहुत दूर है।
0: हाँ,
1: वो चांद से भी ऊपर होते हैं।
0: अरे वाह भाई, ये तो मुझे भी नहीं पता था। अच्छा एक बात और, धरती का जो भाग सूरज के पास होता है वहाँ गर्मी होती है, और जो दूर वहाँ
2: सर्दी।
0: ऐसी वाली सर्दी ना। अच्छी लगती है सर्दी।
1: हाँ, पर सर्दी में ठंड बहुत लगती है।
0: हाँ, शुक्र है गर्मी में नहीं लगती
3: है।
0: सूरज आग का गोला, लेकिन
2: सूरज आग का गोला लेकिन
0: फिर भी जीवन दाता है।
2: फिर भी जीवन दाता है।
0: धरती काटे चक्कर इसके।
2: धरती काटे चक्कर इसके।
0: लगे ये चलता जाता है।
2: लगे ये चलता जाता है।
0: सर्दी गर्मी बनते इससे।
2: सर्दी गर्मी बनते इससे।
0: ये दिन रात बनाता है।
2: ये दिन रात बनाता है।
0: दे प्रकाश पर नहीं है दीपक।
2: दे प्रकाश पर नहीं है दीपक।
0: सूरज ये
2: कहलाता है।
0: शाबाश, सूरज ये कहलाता है। सूरज ये कहलाता है। चलो अब अगली बार के लिए अगली पहेली लेकर मैं फिर आऊंगी।
1: मौसी कर पहेली आज ही बता दो।
0: आज नहीं, अब मुझे देर हो रही है। ठीक है,
3: जल्दी आना मौसी।
0: बिल्कुल जल्दी आऊंगी बेटा।
1: हमने देर की तो फिर हम मुश्किल पहेली पूछ लेंगे आपसे।
0: मैं तो डर रही हूँ भाई। मैं कल आऊँ कि नहीं आऊँ?
1: वो भी दस पूछेंगे।
0: दस पहेलियाँ। अच्छा चलो, मैं भी फिर तैयारी करके आऊंगी ना। डर जाती
1: है। कोई मिला के 70 हो जाएंगे।
0: 70 हो जाएंगे? वो 10 से एकदम 70
3: नहीं, 80 हो जाएंगे।
0: फिर 100 हो जाएंगे, फिर 200। ओके, इससे पहले कि ये 500 तक पहुँचे मैं जा रही हूँ। टाटा बाय बाय।
4: अभी आप सुन रहे थे कार्यक्रम आग का गोला, और अब इसी कार्यक्रम के साथ हमारा आज का उमंग कार्यक्रम यहीं पर समाप्त होता है। तो अब अपने मित्र अजीत को उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ अगले सप्ताह तक के लिए आज्ञा दीजिए। नमस्कार।
5: आकाशवाणी कोलकाता रेनबो प्रचार तरंगे এই মুহূর্তের খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। ষোড়শ ভারত জাপান শিখর সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি আগামী মাসের 1-3 তারিখ ভারতে আসছেন। সে দেশে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। বিদেশ মন্ত্রক জানিয়েছে তাঁর এই সফরে দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পূর্ণ পরিসর খতিয়ে দেখার সুযোগ করে দেবে। জাপানে জোড়া ক্রান্তীয় ঝড় মেখালা এবং হিগোসের প্রভাবে মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, যান চলাচল ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ ভূমিধসের উচ্চ সতর্কতা জারি করেছে। অন্তত 10 লক্ষ মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার অর্থে বন্ধুত্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ একথা ঘোষণা করে বলেন, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার 2টি এমসিসি C-17 বিমান সেদেশে আপৎকালীন সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235, আহত 1500 বেশি। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। এই তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ। ফ্রান্সে তীব্র গরম থেকে স্বস্তি পেতে জলে ডুবে গত এক সপ্তাহে বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ড্রাগস রুলস বা ওষুধ সংক্রান্ত বিধিতে সংশোধনের প্রস্তাব সম্বলিত একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রস্তাব অনুযায়ী আমদানির সময় ওষুধগুলির মেয়াদ বা সেলফ লাইফের অবশিষ্ট সময়কাল অন্তত 12 মাস হতে হবে। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ আই এর ম্যাচে ফক্সবরো স্টেডিয়ামে নরওয়ে ফ্রান্সের এবং টরন্টো স্টেডিয়ামে সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ডি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া এবং গ্রুপ এফ থেকে জাপান ও নেদারল্যান্ডস দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: এক্স্যাক্টলি তুমি শুনছো উইকেন্ড ক্যাফে, কার সাথে? না রাজীবের সাথে। আর সময় হয়ে গেছে বিকেল চারটে, মানে চারটে বেজে প্রায় দশ মিনিট হতে যায়। অলরেডি আমরা একটা গান শুনে ফেলেছি, আর আজকে কিন্তু আমি থাকবো তোমার সঙ্গে, মানে 107 FM রেনবো শ্রোতাদের সঙ্গে টানা আড়াই ঘন্টা। দেখো শুক্রবার চলে এসছে, এবং শুক্রবার আসতে মানে এই যে উইকেন্ড শুরু হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই শো এর নাম কিন্তু উইকেন্ড ক্যাফে। আর সবচেয়ে মজার বিষয় জানো, আজকে যখন বাড়ি থেকে আমি আসি তখন রাস্তা একেবারে মাখনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন, তবে হ্যাঁ হালকা মেঘ জমেছে। ওয়েদার মোটামুটি গতকাল যেভাবে ভাসালো, প্রচুর বিদ্যুৎ চমকেছে, থান্ডার স্ট্রম হয়েছে, আই গেস কারোর সেভাবে কোনো ক্ষতি হয়নি তাতে। বৃষ্টি বাদলা তো হচ্ছে, কারণ আষাঢ় মাস, এই আষাঢ় মাসকে কেন্দ্র করে জিনিস মানে একটা বিষয় তোমার সাথে আমি শেয়ার করব, সেসব তো রয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে কলকাতার এই মুহূর্তে ট্রাফিক একদম স্মুথ, তো ট্রাফিক নিয়ে কোনো চাপ হবে না, তুমি উইকেন্ডের প্ল্যান বেরিয়ে পড়তে পারো। অবশ্যই কানে জিনিস একটা, মানে কানে একটা জিনিস, হেডফোন গুঁজে তোমাকে বেরোতে হবে, সেটা হচ্ছে 107 FM রেনবো, মানে আমাকে শুনতে হবে। এছাড়া তুমি যদি সন্ধ্যের দিকে প্ল্যান করো তো আই গেস কোনো অসুবিধা হওয়ার কারণ নেই, কলকাতা এবং আশেপাশে সমস্ত রাস্তা ক্লিয়ার, ট্রাফিক সেরকমই খবর জানাচ্ছে। আপাতত একটা গানে যাচ্ছি, গান থেকে ফিরে একটা খুব ইম্পর্ট্যান্ট ট্রাফিক সংক্রান্ত খবরই তোমার সাথে শেয়ার করব, আর শেয়ার করব অনেক কিছু। আমার সঙ্গে থাকো, রাজীবের সঙ্গে থাকো, আর আর আর আজকে কিন্তু প্রচুর মজা হবে, প্রচুর আড্ডা হবে, হবে হই হুল্লোড়, কারণ মাঝে মাঝে আকাশ বলছে, কি বলছে, ছাম ছাম, এই গানটার মতো।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: হ্যাঁ তুমি শুনছো উইকেন্ড ক্যাফে, তোমার সঙ্গে রয়েছি আমি রাজীব। আর তোমাকে বলেছিলাম গানটায় যাওয়ার আগে যে কলকাতার ট্রাফিক সংক্রান্ত একটা খবর তোমাকে দেব, যে খবরটা ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ উইকেন্ড শুরু হয়ে গেছে। এছাড়াও এই খবরটার সাথে মোটামুটি হাওড়ার সাথে সম্পর্ক রয়েছে কলকাতার, কারণ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যেই গত বৃহস্পতিবার কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ একটা নির্দেশিকা জারি করেছে যে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে সেই বিষয়। এবং তার কারণ হচ্ছে মানে রক্ষণাবেক্ষণের জন্য আগামী রবিবার দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে। তার বিকল্প রাস্তাগুলোর তালিকাও তিনি দিয়েছেন এবং বলা হয়েছে যে রবিবার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ওই সেতুতে সংস্কারের কাজ চলবে, তাই সেখান দিয়ে কোনো গাড়ি যাতায়াত করবে না। তার পরিবর্তে এজেসি বোস রোড হয়ে আসা পশ্চিমমুখী গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংসের দিকে। তো এবার এর সাথে সাথে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে গাড়িগুলো হাওড়া ব্রিজ ধরতে পারবে খুব ইজিলি। তাছাড়া হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কেপি রোড ধরা যাবে। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি 12 ঘন্টা আগামী রবিবার হুগলি সেতু বন্ধ থাকবে। তো যারা কলকাতা

রাস্তা বা এইদিক থেকে প্ল্যান করছো যে হুগলি সেতু ধরে মানে হুগলি সেতুকে কাজে লাগিয়ে ওপারে যাবে এবং দূরে কোথাও বা কাছাকাছি কোথাও যেতে চাও, তো রবিবারের এই সকালবেলা সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত সময়টাকে একটু অ্যাভয়েড করো, কারণ বুঝতেই পারছো মেরামতির জন্য রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হবে। তো অনেক সময় আমাদের জীবনটাকেও মেরামত করতে হয়, মেরামতির সময় অ্যাকচুয়ালি খুব ভালো আসে কখন জানো, মানে বিশেষ করে যখন উইকেন্ড আসে, কারণ সারা সপ্তাহর যে স্ট্রেস, যে কাজের চাপ সব কিছু এই শুক্রবারের বিকেলবেলা থেকে মানে মোটামুটি আমাদের দিল মে লাড্ডু ফুটা বলে না সেরকম ব্যাপার হয়। কারণ আমরা একটা জিনিস সবসময় খেয়াল করি যে সারা সপ্তাহ কাজের পরে যখন আমরা একটু রেস্ট নিই তখনই কিন্তু আমরা কি বলবো যে আমাদের মধ্যে ক্ষয়গুলো হয় বা ভাঙনগুলো হয় সেগুলোকে কিন্তু আরও নতুনভাবে জুড়ে সুন্দর করে মেরামত করে আমরা সোমবার আবার কাজে ফিরে আসতে পারি। ঠিক বললাম তো? আই গেস ঠিকই বলেছি। তো তোমাদের জন্য একটা টপিক থাকবে, টপিকটায় যাচ্ছি, এত তাড়াহুড়োর কিচ্ছু নেই, আমি অনেকক্ষণ আছি এবং আমি কথা দিচ্ছি, আর যে রাজীব কথা দিচ্ছে, তোমার লেখা পত্র তুমি যা পাঠাবে আমাকে সেই টপিকের নিরিখে সব কিছুই পড়া হবে। তো বেফিকার, কই চাপ নেই, কারণ দেখো আসলে যেটা হয় এই বর্ষাকালকে কেন্দ্র করে আমাদের মন অনেক সময় ভালো হয়, অনেক সময় খারাপ হয়, অনেক সময় মনে হয় যে না কিছু হবে না, ধর বৃষ্টি পড়ছে বোধহয় ব্যাপারটা কেচড়ে গেল, কিন্তু না, একদমই না। কারণ আমাদের এই যে লাইফটা বা এই জীবনটা জানো তো, মানে মাঝে মাঝে ভালো চলে যেরকম কিছু তার সাথে সাথে খারাপও কিছু চলে, আবার খারাপ যখন চলে দেখবে সেটা মেঘলা আকাশের সাথে বর্ণনা করতে পারো, সেই বৃষ্টি হয়ে গিয়ে মেঘলা আকাশ কেটে গিয়ে এক সময় দেখবে ঠিক রোদের ঝলকানি উঁকি মারছে, সে যতই বর্ষাকাল হোক না কেন।

আসলে কি হয় বলো তো, এই যে ভরসার কথা বলা হচ্ছে, এই ভরসা কিন্তু ছোটোখাটো ভুল চুক এগুলো থেকেই জন্মায়। তার কারণ হচ্ছে এই যে, যদি ভুল না করো তাহলে তুমি এক্সপিরিয়েন্স তোমার হবে না যে সঠিক কাজটা কি করে করতে হয় এবং কি করে এগিয়ে যেতে হয় সামনের দিকে। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে ব্যাপারটা কিরকম। ব্যাপারটা হচ্ছে, দেখো এখন ওয়ার্ল্ড কাপ ফিভার চলছে, মানে ফুটবল ওয়ার্ল্ড কাপ ফিভার। তো এখানে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বড় বড় দেশ, নাম জাদা দেশ, যারা বহুবার ওয়ার্ল্ড কাপ ট্রফি লিফট করেছে, তারা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এসে ট্যাঁ ফিস। তো গতকালের কথাই যদি বলি তাহলে দেখবো জার্মানি এবং ইকুয়েডরের যে খেলা ছিল, ইকুয়েডর কিন্তু জার্মানিকে হারিয়ে দিয়েছে এবং আঙ্গুলো এবং প্লাতা এই দুজন কিন্তু স্কোর করেছে এবং জার্মানির তরফ থেকে গোল করেছে সানে। জার্মানি আগে গোল করেছিল কিন্তু তা সত্ত্বেও ইকুয়েডর এগিয়ে গেছে। এবার তুমি ভাবো যে অত বড় একটা দেশকে একটা ছোট দেশ হারিয়ে ফেলছে, এটার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে একাগ্রতা এবং এই যে সারা বছর নিয়মিত নিয়মানুবর্তিতার সঙ্গে প্র্যাকটিস করা, এগিয়ে চলা। তো সেইভাবে সেখান থেকে কিন্তু এই সফলতাটা আসে। সেরকম আমাদের জীবনেও, যে মানে কখনো কখনো যদি ভুল হয়, মেঘ আসে, বৃষ্টি হয়, কিছু ভালো না লাগে, তো সেই সময়টাকে ওভারকাম করে আমাদের ভালো সময়ের জন্য ওয়েট করতে হয় এবং নিজের যে লক্ষ্য, সেই লক্ষ্যটার জন্য যে পরিশ্রম করা দরকার, যে প্র্যাকটিসটা করা দরকার, তুমি যাই করতে পারো, তুমি স্টুডেন্ট হও, তুমি প্লেয়ার হও, তুমি চাকুরিজীবী হও, তুমি ব্যবসায়ী হও, যাই কাজ করো, সেই কাজটার প্রতি না কখনো হাল ছাড়তে নেই, ভালোবাসাটা বজায় রাখতে হয়, তাই না? ভালোবাসা বজায় রাখতে পারলেই তবেই কিন্তু তুমি, এই যে একটা গান আছে না, সেই গানটা ডেলি সিক্সের মাসাক্কালি, সেই পায়রাটা যেরকম আস্তে আস্তে পাখা মেলে, হয়তো পায়রাটা ওড়ে না কিন্তু সেই পাখা মেলার মধ্যেই অদ্ভুত একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্যর জন্য হয়তো এই পায়রাগুলোকে, বা এই আমরা বলতাম না নতুন পায়রা, সেই নতুন পায়রার সৌন্দর্য সারা পৃথিবী বিখ্যাত। এই গানটাতে কিন্তু অভিষেক বচ্চন আর সোনম কাপুরের কেমিস্ট্রিটা এই পায়রার পালক বা ডানার মধ্যে দিয়েই ব্যক্ত করা হয়েছে। চলো গানটা শুনি, তারপরে ফিরে এসে সোজা টপিকে চলে যাব। তোমার সঙ্গে রয়েছি আমি রাজীব, 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফে চলছে এবং রাজীব বলছে, লিসেন টু মাই ভয়েস।

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। হ্যাঁ, তুমি শুনছো উইকেন্ড ক্যাফে। আর চলছে, কি বলবো, চলছে এমন চলছে, সেটা হচ্ছে মানে যে বিশ্বকাপ ফিভার এইটা চলছে। এইটা কিন্তু মানে মোটামুটি অনেক বড় বড় টিমকে আটকে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং একটা যেরকম ইকুয়েডর আটকে দিয়েছে জার্মানিকে, সেরকম কিন্তু এবার আমাদের এশিয়ার দেশ হিসেবে জাপান কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবং গতকালই জাপান নিশ্চিত করেছে যে তারা তোমার একদম মানে মানে রাউন্ড অফ 32 সেখানে কিন্তু ব্লু সামুরাইরা একদম মানে পাকাপাকি জায়গা করে নিয়েছে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, তাদের সামনে বিশ্বকাপ মানে অতীতের বিশ্বকাপ জয়ী আর আমাদের প্রত্যেকের ফেভারিট টিম দ্য ইয়েলো ব্রিগেড আর কি, মানে সেই ব্রাজিল, ব্রাজিলের সাথে খেলার রয়েছে। তো ব্রাজিলকে সামনে পেয়ে আমি জানি না, বলা হচ্ছে তাদের মনোবল একেবারে তুঙ্গে আছে। তো ভয় ডরের কোনো ব্যাপার নেই, এবং এশিয়ার দেশ হিসেবে যদি ব্রাজিলকে জাপান হারাতে পারে সেটা মোটামুটি আমাদের থেকে আর কেউ বেশি খুশি হবে না, তাই না? তো একটা কথা সবসময় মাথায় আসে যে এরকম ছোট ছোট দলরা যদি বড় দলকে হারিয়ে দেয় তো সেটা নিঃসন্দেহে একটা সাফল্যের অঙ্গীকার জায়গা তৈরি করে। তো সেই আশাই রাখবো যাতে আমাদের জাপান একটা ভালো জায়গা তৈরি করতে পারে। আচ্ছা, তুমি কিন্তু এখন যেহেতু ঘড়ির কাঁটা বলছে 4:31 হয়ে গেছে প্লাস, তো আমি ভাবলাম যে তোমাকে একটা টপিক দিই। এই উইকেন্ড শুরু হয়ে গেছে, এবং উইকেন্ড মানে হচ্ছে ধরো খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, বিভিন্ন রকম করে তুমি তোমার টাইমটাকে স্পেন্ড করো। কিন্তু ধরা যাক, এমন অনেক কাজ থাকে আমাদের জীবনে যেগুলো উইকেন্ড ছাড়া কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না আমাদের পক্ষে। মানে উইকেন্ড এলেই আমরা কাজগুলো করতে পারি, এছাড়া আমরা সময় করতে পারি না, বা সময় হয় না, বা বিভিন্নভাবে আটকে যাই। এমন কোনো কাজ কি তোমার জীবনে আছে এই উইকেন্ডে, মানে যে কাজটা তুমি একমাত্র উইকেন্ডেই করো, বা উইকেন্ডেই করতে সফল হও, বা করে উঠতে পারো, এরকম কোনো কাজ কি এই উইকেন্ডে আছে তোমার কাছে? তো যদি থাকে বা যদি কোনো প্ল্যান থাকে করা, সেটা আমাকে জানাতে পারো। 9903653992 ইজ মাই নাম্বার। এই নাম্বারে তুমি নিজের নাম এবং লোকেশন লিখে তোমার মতামত জানাও, তোমার কি কাজ রয়েছে, বা তুমি কোন কাজের প্ল্যান করেছো কিনা, বা অতীতে কোনো কাজ করেছিলে সেটা কিভাবে সাকসেসফুল হয়েছে বা হয়নি, পুরো গোটা বিষয়টা আমাকে জানাও। নিজের নাম এবং লোকেশন অবশ্যই লিখবে, আর পাঠিয়ে দাও 9903653992 মেসেজ করে এবং হোয়াটসঅ্যাপ করে, দুটোতেই অপশান তোমার কাছে খোলা রয়েছে। তবে হ্যাঁ, প্লিজ কিছু বন্ধুদের বলছি যারা অযথা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় ভিডিও কল করেন, তাদেরকে বলছি প্লিজ তারা ভিডিও কল করবেন না, আমাদেরকে মেসেজে জানান, হোয়াটসঅ্যাপ করুন এই যে টপিকটা দেওয়া হলো সেই টপিকটায়, ভিডিও কলের দরকার নেই। তো আমি আর একবার টপিকটা বলে দিচ্ছি, উইকেন্ড মানে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া। কিন্তু এমন অনেক কাজ থাকে আমাদের জীবনে যেগুলো উইকেন্ড ছাড়া করা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না আমাদের পক্ষে। এমন কোনো কাজ কি তোমার জীবনে আছে এই উইকেন্ডে, আছে কি? এই যে বললাম ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, সেই জন্যই কিন্তু জিৎ আর দেব বাইক নিয়ে বেরিয়ে পড়েছে।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
2: একদমই তুমি শুনছো উইকেন্ড ক্যাফে। আর আমরা কিন্তু মানে ফাল্গুনী পাঠক, মানে সেই সময়ের একটা ইন্ডি পপ শুনলাম, শুনে তারপরে ফিরলাম। আর তাছাড়াও মন কি বাতের ঘোষণা তো আমরা শুনলামই, মন কি বাত রয়েছে যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার মনের কথা সমগ্র দেশবাসীর কাছে তুলে ধরেন আমাদের রেডিওর মাধ্যমে। তো সেটা সবার শোনার একটা ব্যাকুলতা থাকেই, তো এই এই মাসেও রয়েছে সেই ব্যাকুলতাটা। এনিওয়ে, যেটা তোমাকে বলার এই টপিকটা আজকে যেটা চলছে সেটা হলো যে উইকেন্ড মানে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া। কিন্তু এমন অনেক কাজ থাকে আমাদের জীবনে যেগুলো উইকেন্ড ছাড়া করা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না আমাদের পক্ষে। এমন কোনো কাজ কি তোমার জীবনে আছে এই উইকেন্ডে? প্রচুর মেসেজ এসছে, প্রচুর হোয়াটসঅ্যাপ এসছে, পড়ব। কিন্তু তার আগে একটা কথা, মানে একটা ছোট্ট কি বলবো, একটা ইনফো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে মন চাইছে। তার কারণ হচ্ছে এই যে সারা সপ্তাহের কাজ বাজ এই করতে গিয়ে কিন্তু মানে কাজ এত বেড়ে গেছে আমাদের, এবং মোবাইল আমাদের জীবনে একটা মহিষাসুরের মতো একটা ভূমিকা পালন করে। তো সেই জন্য আমরা সারা দিন কাজ করছি, করে রাতে যখন শুচ্ছি সেই শোয়ার পরেও দেখবে আমরা মোবাইল কিন্তু স্ক্রল করতে থাকছি, এবং যেটা হচ্ছে সেটাতে আমাদের ঘুমের 12টা বাজছে। এবার একটা জার্নালে বেরিয়েছে, সেটা হচ্ছে মাত্র 1% ঘুম কমলেই নাকি আমাদের ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে 27% বলছে এরকম গবেষকরা। তো বলছে 60 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে, মানে এটা একটু এজের যারা তাদের ক্ষেত্রে এই রিপোর্টটা বেরিয়েছে, বলছে 60 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে প্রতিবছর গভীর ঘুম বা ডিপ স্লিপের পরিমাণ মাত্র 1% কমে গেলেই ডিমেনশিয়ার ঝুঁকি 27% পর্যন্ত বেড়ে যেতে পারে। ডিমেনশিয়া বুঝতেই পারছো তো, সেখানে মানুষ অনেক রকম কিছু করে ফেলে, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তো ডিমেনশিয়া একটা মারাত্মক রোগ, সেই রোগের ঝুঁকি কিন্তু বেড়ে যায় যদি 1% ঘুমের ঘাটতি হয়ে যায়। এবার আমরা সাধারণত ঘুমের গুণমান বিচার করি কত ঘন্টা ঘুম হলো বা ঘুম থেকে উঠে কতটা সতেজ অনুভব করছি তার উপর ভিত্তি করে। দেখো, ভালো ঘুম না হলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর একটা গভীর প্রভাব পড়ে, এটা আমরা সবাই জানি। তো ঘুমের ভীষণ প্রয়োজন, তবে বিজ্ঞানীরা এখন ঘুমের বিভিন্ন স্তর নিয়ে আরও গভীর গবেষণা করছেন। সম্প্রতি জামা নিউরোলজি পত্রিকায় প্রকাশিত একটা গবেষণাপত্রে বলা হচ্ছে যে ষাট বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে প্রতি বছর গভীর ঘুম বা ডিপ স্লিপের পরিমাণ 1% যদি কমে যায় তো এই রকম ডিমেনশিয়ার ব্যাপারটা 27% বেড়ে যেতে পারে। এবার ডিপ স্লিপ কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি, যে ডিপ স্লিপ হলো ঘুমের এমন এক স্তর যেখানে মস্তিষ্কের তরঙ্গ ধীর হয়ে যায়, হৃৎস্পন্দন কমে আসে এবং শরীর বিশ্রাম ও মেরামতির কাজে মন দেয়। সাধারণত প্রায় 90 মিনিটের ঘুম চক্রে তৃতীয় ধাপ এটা, ভীষণ গুরুত্বপূর্ণ। এবং 60 বছরের পর কি করবে তোমরা বা করবেন আপনারা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিপ স্লিপ কমে যাওয়া স্বাভাবিক এবং গবেষণায় দেখা গেছে যে 60 বছরের পর ধীরে ধীরেই ঘুম কমতে থাকে এবং 75 থেকে 80 বছরের মধ্যে সবচেয়ে বেশি হ্রাস পায় এটা। তাই বিষয়টা অনেক সময় স্বাভাবিক বার্ধক্যের অংশ বলে মনে হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব কিন্তু হতে পারে। বিশেষজ্ঞরা বলছে যে ডিপ স্লিপের জন্য নিয়মিত সময় ঘুমানোর ও জাগার অভ্যাস ভীষণ গুরুত্বপূর্ণ, অ্যালকোহল এড়াতে হবে, শোয়ার ঘর ঠান্ডা ও অন্ধকার রাখা এবং স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যার চিকিৎসা করানো জরুরি যদি সেক্ষেত্রে সমস্যা দেখা দেয় তো। পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও ডিপ স্লিপের গুণমান উন্নত করতে সাহায্য করতে পারে। তো ঘুমটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঘুমাতে হবে, ঘুম ছাড়া গতি নেই, তো ঘুমটা ইম্পর্ট্যান্ট। তো আপাতত একটা সুন্দর একটু মন ভালো করা একটা গানে যাচ্ছি, গানটার পর ফিরে আসছি, ঠিক আছে।

জানি জানি জানি শিলাকে আসতে হবে না, কিন্তু তোমার মেসেজ, তোমার হোয়াটসঅ্যাপ, এইটা নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি। আর চিন্তা করার কারণ নেই, কারণ প্রচুর মেসেজ হোয়াটসঅ্যাপ আমার কাছে চলে এসেছে। তোমার কাছে জিজ্ঞেস করেছিলাম 9903659992 তে উইকেন্ড মানে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, সব কিছুই করা, কিন্তু এমন কাজ যেগুলো উইকেন্ড ছাড়া করা কখনোই পসিবল না, কী কী জানিয়েছে একটু পড়ে ফেলি ঝটপট। সেটা হলো দাদা ব্যাংকের কাজ, কখনো কখনো যেতে হয় এইসব কাজের জন্য, ঘর বা গোছানো এই সময় করি আমি। আচ্ছা এই সময় করি। সৌভিক ফ্রম ঢাকুরিয়া, ঢাকুরিয়া থেকে সৌভিক লিখেছ, থ্যাংক ইউ সৌভিক, গুড ইভিনিং। অন্যান্য উইকেন্ডের মতো এই উইকেন্ডও ঘরদোর এবং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ পরিবারের সকলের সাথে আমাকেও করতে হবে। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি। সুভাষদা এবং সৌভিক দুজনেই কিন্তু ঘরদোর পরিষ্কারের দিকে বেশি মনোযোগী উইকেন্ডে, এখান থেকে আমরা জানতে পারছি ভেতরের খবর, তাই তো? হাই দাদা, গুড আফটারনুন, অনুষ্ঠান খুব ভালো লাগছে। ছুটির দিন এলে আমি সেলনে যাই, আমি যেখানে যাই খুব ভিড় হয়, হাতে অনেক টাইম নিয়ে যেতে হয়। মুন্সিডাঙ্গা থেকে মুন্নার সর্দার জানাচ্ছে, মুন্না এটা তো হবেই, ছুটির দিন যদি তুমি যাও তাহলে তো সবাই সেটা ভেবেই আসে, এবং আসতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে সবাই বলে যে আমারটা আগে, আমারটা আগে, এবং আলটিমেট আমরা ভাবি যে ফাঁকার মধ্যে দিয়ে পুকপাক করে গিয়ে আমি আমার কাজটা হাসিল করে চলে আসবো, কিন্তু বাস্তবে সেটা হয় না। যাই হোক, থ্যাংক ইউ ফর মেসেজ মি, হোয়াটসঅ্যাপ মি। প্রিয় ফাটাফাটি রাজীব দাদাভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সারা সপ্তাহে প্রতিদিনের সংসারের কাজ, টিউশনি, তার মধ্যে রান্নাবান্না সব কিছু করে উইকেন্ডে রবিবার মুক্ত বিহঙ্গের মতো বেরিয়ে পড়ি। দারুণ দারুণ, প্রতি সপ্তাহের এই একটা আনন্দ আমাকে তরতাজা করে তোলে। তোমার সর্বাঙ্গীন কুশল কামনা করি দাদাভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমারও খুব খুব ভালো থেকো। কেমন উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে, থ্যাংক ইউ। এই মেসেজগুলো, এই হোয়াটসঅ্যাপগুলোর জন্যই তো আমরা চাতক পাখির মতো বসে থাকি। বৈকালিক শুভকামনা জানালাম, আমার কাছে প্রতিদিন কাজের দিন, প্রতিদিন উইকেন্ড, কারণ ব্যবসাদার মানুষদের কাছে ছুটির দিন বলে কিছু হয় না। সারা সপ্তাহ ধরে, সারা মাস ধরে প্রতিদিন একটু একটু করে ব্যবসায়িক ও সাংসারিক খুঁটিনাটি কাজগুলো শেষ করা আমার প্রতিদিনের কাজ, তাই উইকেন্ডের জন্য কাজ পড়ে থাকে না, সেই জন্য আমার কাছে আলাদা করে উইকেন্ড নেই। মাধাই দাস, বহুরু, ঘোষপাড়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একদমই একদমই। যে যেভাবে প্ল্যান করে যার জীবন, তার জীবন সেইভাবেই চলে। আপাতত এই গানটা দিয়ে এই ঘন্টাটা শেষ করছি, দেশ বিদেশের খবর শুনবো, তারপর ঠিক 5:02 রাজীব ফিরছে উইকেন্ড ক্যাফে নিয়ে। সঙ্গে থেকো, শুনতে থাকো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসুরুদ্র। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে চিহ্নিত হওয়ার পরই জোর কদমে সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। ওই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে আলিপুর আদালত আজ 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে ইসিএল এর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা তৃণমূল কংগ্রেস কার্যালয় গতকাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে কোলিয়ারি কর্তৃপক্ষ। নিমচা ফাঁড়ির পুলিশ ও আসানসোল জেলা প্রশাসনের উপস্থিতিতে চাপুই কোলিয়ারি এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। উত্তর চব্বিশ পরগনার টাকিতে ইছামতি নদীর ধারে অবৈধভাবে গড়ে ওঠা দুটি গেস্ট হাউস ভাঙার নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। টাকি পুরসভাকে আগামী 1 জুলাইয়ের মধ্যে এই দুই গেস্ট হাউস ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুটির মধ্যে একটি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের এবং অপরটি গরু ও সোনা পাচার চক্রে যুক্ত বারিক বিশ্বাসের মালিকানাধীন বলে জানা গেছে। নির্দিষ্ট পদ্ধতি মেনেই রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আজ কলকাতার কলেজ স্ট্রিটে তাঁর বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান। বাংলা সাহিত্যের অবিসংবাদী ব্যক্তিত্ব ভারতের জাতীয় স্তোত্রের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মজয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গ সহ সারা দেশে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ধর্মীয় মর্যাদায় পালন করা হচ্ছে মহরম। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 12:30 নরওয়ে ফ্রান্সের ও সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, একেবারেই তুমি শুনছো উইকেন্ড ক্যাফে, আর আমরা কিন্তু দ্বিতীয় ঘন্টায় যাকে বলে এন্টার করে গেছি। তোমার কাছে জিজ্ঞেস করেছিলাম যে উইকেন্ড মানে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া। হ্যাঁ, এমন অনেক কাজ থাকে আমাদের জীবনে, ঠিক আছে, এই সব কিছু কাজগুলো কিন্তু মানে সারা সপ্তাহ ধরে চলে, কিন্তু এবং এমন কাজ থাকে যে কাজগুলো উইকেন্ড ছাড়া পসিবল নয়। 9903653992 তে প্রচুর মেসেজ হোয়াটসঅ্যাপ এসছে, দেখি কি লিখেছে কে। আচ্ছা, শাওন বারাসাত থেকে লিখছে, চুপ কথা উইকেন্ড ছাড়া, মানে উইকেন্ড ক্যাফে ছাড়া অন্য কোনো দিন কোনোভাবেই শোনা সম্ভব না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটাও আমারই মানে আমার মতামত তাই, একেবারে একেবারে। আচ্ছা, দেখি একটু মেসেজে কে কি লিখেছে। ওকে, হাই চকলেট বয় রাজ, একা তাহলে দাদা আড্ডা জমে যাবে, অন ওয়ান অ্যান্ড অনলি শো শুনতে চাই কি। ওকে, অ্যান্ডি লিখছে, অ্যান্ডি খুব এনকারেজিং একজন মানুষ, ওর মেসেজ দেখলেই বোঝা যায়। আচ্ছা, নেক্সট মেসেজ কে করেছে দেখি, কলকাতা বালিগঞ্জ কসবা থেকে চন্দন ভান্ডারী বলছি। ওকে, আমাকে একটা গান শোনাবে, ব্যাপারটা হচ্ছে চন্দন তোমাকে দেখো বলি, এটা নিউ মানে ওই ডিমান্ড মিউজিক শো নয়, এটা অ্যাকচুয়ালি আড্ডা বা উইকেন্ডে আমরা কীভাবে আমরা সেলিব্রেট করি সেই সংক্রান্ত আমাদের স্পেসিফিক প্রোগ্রাম আছে, সেখানে তুমি মেসেজ করো, তোমার ডেফিনেটলি মনের আশা পূরণ হবে। ডিয়ার দাদা, আমি ছুটির দিনে রিলস বানাই, আমার খুব ভালো লাগে। হাওড়া শিবপুর থেকে আশিকা মোল্লা লিখছে, দারুণ দারুণ হ্যাবিট, এবং একদম জেনজি বলো বা নতুন যারা মানুষজন তাদের কিন্তু রিল একটা বিশাল ভালো লাগার জায়গা। নমস্কার দাদা, আমি রাজু দাস আন্দুল থেকে, আন্দুল মৌরি গ্রাম থেকে বলছি, উইকেন্ড শেষ হলে আমি একটা কাজ করতে পারি না, সেটা হলো আচ্ছা ও এমন কিছু শব্দ লিখেছে যেটা আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব নয়, তাই প্লিজ, এটা একটা রেডিও শো এবং এখানে অনেক মানুষ শুনছে, তাই আমরা যখন মেসেজ করব প্লিজ যদি আমরা একটু শালীনতা বজায় রাখি তো সবার পক্ষেই সেটা ভালো। তাহলে এই যে তুমি মেসেজটা করেছো, তোমার নামটা সব জায়গায় চলে যাবে এবং তুমি তোমার যে বক্তব্য সেটাও সবার কাছে পৌঁছে যাবে। এনিওয়ে, অনেকগুলো মেসেজ পড়লাম, আপাতত একটা গানে যাওয়া যাক, ভালোবাসার গান কি বলো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। হ্যাঁ, চলো একটু ঘুরে আসি ঠান্ডা গান শুনে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: দেখো, তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে উইকেন্ড আসলে আমরা বিভিন্ন রকম কাজ করি, যে কাজগুলো কিন্তু উইকেন্ডেই পসিবল, মানে উইকডেজগুলোতে পসিবল না। সুপ্রিয় কি লিখছে, সুপ্রিয় পাঁজা আমতা হাওড়া থেকে লিখছে, শুভ বিকেলে শুভেচ্ছা দাদা, উইকেন্ড আসে সপ্তাহ ঘুরে রঙিন ফ্রেমে মাঝে, সপ্তাহ শুরু প্রথম দিনে মনের মধ্যে আলসে চলে, তবুও মনে এর কোণে উঁকি দেয়, কদিন পরেই তো উইকেন্ড, রঙিন প্রেমে রঙিন উইকেন্ড, কতই না সুন্দর কতই মধুর, সারা সপ্তাহ কাজ না ভালো হলে রঙিন উইকেন্ড সবই মাটি, কাজের মাঝে আনন্দতেই রঙিন হয় উইকেন্ড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ধরনের মেসেজ বা হোয়াটসঅ্যাপেরই তো অপেক্ষা করি আমরা সব সময়, যেমন সবাই আমরা উইকেন্ডের অপেক্ষা করি। ওকে, পরের হোয়াটসঅ্যাপটা একবার পড়ে নেই টুকুস করে। সারা সপ্তাহ কাজ আর কাজ, মন বসে না ঘরে, ছুটির দিন হাতে এলে ছুটে চলে যাই দিঘির পাড়ে, জলে কত হাঁস চড়ে, জলে কত হাঁস চড়ে, গাছে গান গায় পাখি, সন্ধে নামার সাথে সাথে জোনাকি দেয় সন্ধ্যা বাতি, রূপকুমার হাওড়া থেকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কে, গুড ইভিনিং দাদা, উইকেন্ডে আমি আমার মেয়েদের ভাইজির সঙ্গে কাটাতে ভালোবাসি, আর ইভিনিংয়ে ওয়াইফকে নিয়ে বাইক চালাতে ভালো লাগে, আর সঙ্গে ভালো খাওয়া দাওয়া থাকে। ফ্রম কল্যাণ নস্কর, বীর বিপ্রণ, বিপ এটা কি বিপ্র বিপ্র না, আচ্ছা বিপ্রণ্যপাড়া, ওকে, বিপ্রণ্যপাড়া ডোমজুর হাওড়া থেকে লিখছে কল্যাণ। থ্যাংক ইউ কল্যাণ, তুমি কিন্তু মানে দারুণ, এই যে সময়টাকে তুমি মানুষের পেছনে দিচ্ছ, এটাই তো আসল, বন্ধু বান্ধব স্ত্রী বাচ্চা ভাইজি সবার পেছনে দিচ্ছ, এটাই তো সবচেয়ে বেশি কাম্য। হাই প্রিয় দাদা, কেমন আছেন? ভালো আছি। উইকেন্ড মানে আমার কাছে বাড়ির কিছুটা দূরের জায়গার নাম মহিষগোট, ওকে, ওইখানে গিয়ে গোলাপি চা খাওয়া। আচ্ছা, ইন্টারেস্টিং, গোলাপি চা কীরকম বিষয়টা একটু জানাতে, মানে একটু জানালে ভালো হতো। বাড়িতে এসে একটু বিশ্রাম নিয়ে রাত 9টা থেকে 90s গান শোনা, আনোয়ার মোল্লা মহেশতলা পদিরহাটি থেকে। কে, দারুণ দারুণ। এই গোলাপি চা কিন্তু আমি কোনোদিন টেস্ট করিনি, কেউ টেস্ট করলে তার স্বাদটা জানিও। আচ্ছা, তার সাথে সাথে তোমাকে একটা কথা বলি, গোলাপি চায়ের কথা যখন, খাবার দাবারের কথা উঠলো, তখন যেহেতু উইকেন্ড চলছে, তো আমি সবসময় চেষ্টা করি এই উইকেন্ডে শো করলে পরের উইকেন্ডে কোথাও ঘুরতে যাওয়ার ব্যবস্থা করে দিতে, কোথাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে। তো সেরকম একটা ব্যাপার আমাকে তোমাকে বলি যে দেখো, এখন মানে ফুল আমের সিজন যাকে বলে, হিমসাগরের মরশুম শেষের দিকে ল্যাংড়া ফজলি এই সমস্ত আলফান্সো এই সমস্ত আম কিন্তু ওঠার পালা, এখন চৌষা অনেক আম, আম্রপালি। তো আম খেতে খেতে তুমি ম্যাঙ্গো ট্যুরিজম যদি করতে চাও, তাহলে ঘরের কাছে তুমি কিন্তু চলে যেতে পারবে এমন একটা জেলা যেখানে কিন্তু আমের জন্য বিখ্যাত, অ্যান্ড সেটা কি আর বলার অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে মালদা। কে, ইউরোপে বা আমাদের দেশে মহারাষ্ট্রে নাসিকের আঙুর খেতে ওয়াইন ট্যুরিজম আমরা শুনেছি, সেরকমই বাংলায় যদি এমন পর্যটনের কথা বলা হয় সেক্ষেত্রে প্রথমেই উঠে আসবে আমের নাম। এবং এই যে ম্যাঙ্গো ট্যুরিজম, এটা কি, এটা আর কিছু না, সেটা হচ্ছে আম খাবো মালদাটা ঘুরবো, এটাই হচ্ছে মোটামুটি আম ট্যুরিজম বা ম্যাঙ্গো ট্যুরিজমের ইউএসপি। তো মালদার ম্যাঙ্গো ট্যুরিজম আসলে কি, এই শব্দটার সঙ্গে যাদের নতুন পরিচয় হচ্ছে তাদের উদ্দেশ্যে বলে রাখা ভালো, এই ম্যাঙ্গো ট্যুরিজম হলো সম্পূর্ণ ভিন্ন ধর্মের একটা অভিজ্ঞতা, পর্যটনের সঙ্গে আম খাওয়ার যোগ রয়েছে, তবে বাজার থেকে কেনা আম নয়, গাছ থেকে সদ্য পাড়া রাসায়নিক মুক্ত একদম টাটকা ও মিষ্টি আমের স্বাদ নেওয়ার সুযোগ আসছে, যা শহরের বাজারে মেলা একেবারেই দুষ্কর। সঙ্গে চাষিদের সাথে তুমি ডাইরেক্ট কথা বলে নিতে পারবে, এর সঙ্গে মালদার সুবিশাল আম বাগানগুলোর ভেতর দিয়ে হেঁটে বেড়াতে পারবে, এবং ল্যাংড়া ভোজলি হিমসাগর গোপালভোগের মতো বিশ্ববিখ্যাত আমের ফলন নিজের চোখে দেখার সুযোগ পাবে, যে কীভাবে এত সুন্দর জিনিস, মানে পৃথিবী বিখ্যাত জিনিস তৈরি হয়, মানে উৎপাদন হয়, কিভাবে আম পেড়ে প্যাকেটজাত করা হয়, এবং আমের বিভিন্ন উপজাত পণ্য যেমন আম সত্ত্ব আচার ইত্যাদি তৈরি হয়, এগুলো কাছ থেকে দেখা যাবে। আচ্ছা, ম্যাঙ্গো পর্যটন ছাড়া মালদায় আর কি কি তুমি দেখবে? যেমন তোমাকে বলছিলাম না যে উইকেন্ডে আমি সবসময় একটু ঘুরতে যাওয়ার কথাও শেয়ার করি। তো সেই সেটা হচ্ছে মানে এক ঢিলে দুই পাখি মারা আর কি। তো মালদায় গেছো, তুমি আমের আম খাবে, এবং আম খেতে খেতে শুধু বাগান দেখলে হবে না, এখানকার মাটির পরতে পরতে লুকিয়ে আছে বাংলার প্রাচীন ইতিহাস, এটা আমরা সবাই জানি। বৌদ্ধ, পাল বংশ, হিন্দু সেন বংশ এবং মুসলিম সুলতান ও নবাবদের উত্থান পতনের নীরব সাক্ষী এই জেলা, আমরা এটা সবাই জানি। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তুমি উত্থাপন করতে পারবে, এক্সপ্লোর করতে পারবে আমবাগানের পাশাপাশি সংক্ষিপ্ত রুট ম্যাপ বানিয়ে নিয়ে তোমাকে এই জায়গাগুলো তুমি ঘুরে নিতে পারবে, এই ঐতিহাসিক স্থানগুলো দেখো। এবার এছাড়া যদি আমি পয়েন্ট আউট করে বলি কী কী দেখবে, তাহলে বলবো দেখো প্রাচীন গৌড় রয়েছে, বাংলার একসময়ের প্রাচীন রাজধানী, এখানে তুমি সোনালী গম্বুজ পাবে দেখতে, 12টি সোনালী গম্বুজ পাবে দেখতে, দাখিল দরওয়াজা হলো গৌড়ের প্রধান প্রবেশদ্বার, সেটা তুমি দেখতে পাবে। এছাড়া তুমি পান্ডুয়াতে চলে যাবে, একটু দূরে পান্ডুয়া, গৌড়ের সামান্য দূরেই, এটা একটা ঐতিহাসিক কেন্দ্র। আদিনা মসজিদ একসময় ভারতীয় উপমহাদেশের বৃহত্তম মসজিদগুলোর একটা, এর খিলানার পাথরের খোদাই দেখার মতো, তুমি এগুলো দেখে নিতে পারবে। এছাড়া মালদা জেলা সংগ্রহশালা, মানে মালদা টাউনেই একদম অবস্থান করছে, গৌড় ও পান্ডুয়ায় খননকার্যের ফলে প্রাপ্ত পাল ও সেনযুগের প্রাচীন পাথরের মূর্তি, সুলতানি আমলের মুদ্রা এবং লিপি দেখার জন্য মালদা টাউনের এই মিউজিয়ামটা মানে দারুণ জায়গা। তো যখনই তুমি এক্সপ্লোর করে কিছু খুঁজে পাবে, হ্যাঁ, তোমার মন কিন্তু কি বলবো এই গানটা গাইবে, আমি ড্যাম শিওর, সত্যি। মিলে আ রেখা ভরদ্বাজ, দারুণ গান।

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। ওকে, উইকেন্ড ক্যাফে চলছে। আর উইকেন্ড ক্যাফেতে আমি যে সেকশনটা এবার চলে এসেছি সেইটার নাম ছড়া কাটিং। এর আজকে লাইনটা বলছি, দুটো লাইন, পরের দুটো লাইন তোমাকে কিন্তু বলতে হবে। সেই লাইনটা কি হচ্ছে? আষাঢ় মাসের শুরুতেই ছক্কা মারল বর্ষা। আই রিপিট, আষাঢ় মাসের শুরুতেই ছক্কা মারল বর্ষা। এর পরের দুটো লাইন আমাকে লিখে পাঠিয়ে দাও 9903659922 তে। আপাতত এই গানটা শুনবো, শুনে একটা বিজ্ঞাপনী বিরতি, তারপর ফিরবো তিনটে গানের পর।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते। टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: मन की बात, जनगणের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
4: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 এফএম রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
5: একদম ছড়া কাটিং কিন্তু শুরু হয়ে গেছে। তোমাকে জিজ্ঞেস করেছি, আষাঢ় মাসের শুরুতেই ছক্কা মারল বর্ষা। 9903655992 ইজ দ্য নাম্বার। এখানে তুমি নিজের নাম এবং লোকেশন সহ এই দুটো লাইনের সাথে আরও দুটো কি তিনটে কি চারটে লাইন অ্যাড করে আমাকে পাঠিয়ে দাও। রাজীব বসে রয়েছে 107 FM রেনবোর উইকেন্ড ক্যাফেতে তোমার সাথে আড্ডা দিতে, ছড়া কাটিং করতে। দেখা যাক তোমার ছড়ার সেন্স কতখানি সুন্দর। আষাঢ় মাসের শুরুতেই ছক্কা মারল বর্ষা, এর পরের দুটো লাইন কি হবে, কতটা আমাদের মনকে ছোঁবে, ঠিক আছে ছুঁক, ছোঁয়ার চেষ্টা করুক। তুমি কিন্তু তোমার মেসেজ এবং হোয়াটসঅ্যাপ করতে থাকো 9903655992। ততক্ষণ আমরা শুনে ফেলি তিন তিনটে গান, যাকে আমরা বলি গানের হ্যাট্রিক। হিয়ার উই গো,
4: এফএম রেনবোতে তিন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ছক্কা মারলো বর্ষা, কাছে বা দূরে যেথায় যাই সঙ্গে থাকা ছাতা খানাই ভরসা। শাওন ফ্রম বারাসাত থেকে, উ দারুণ দারুণ, মন জয় করে নিয়েছে পুরো। আচ্ছা, আষাঢ় মাসের শুরুতেই ছক্কা মারলো বর্ষা, বাদল ধারা ঝড়ে বলেই পাই যে বাঁচার ভরসা। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, আহা আহা দারুণ দারুণ, হাততালি হাততালি। ওকে ওকে, দেখি আর কে কি লিখেছে, একটু খোঁজাখুঁজি করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। শুভ সন্ধ্যা, উইকেন্ড ক্যাফে জমে উঠেছে রাজীবদার উপস্থাপনার গুণে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, গানগুলো সাজানো হয়েছে ভালো, ছড়াটা সুন্দর, সময়োপযোগী। এবার ছড়া কাটিংয়ে আসি। আষাঢ় মাসের শুরুতেই ছক্কা মারলো বর্ষা, এবারও আর্জেন্টিনার ঘরে যাবে বিশ্বকাপ, মেসির উপর রেখে ভরসা। ওফ ওফ ওফ, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে একদম মন কি বাত, মানে কিছু বলার নেই, আই এম বিগ ফ্যান অফ মেসি। ওকে ওকে ওকে, দারুণ দারুণ। আষাঢ় মাসের শুরুতেই ছক্কা মারলো বর্ষা, পরিবেশ কিন্তু ঠান্ডা হচ্ছে না, সেই গরমই ভরসা। বিদ্যুৎ ভৌমিক উদয়নারায়ণপুর হাওড়া থেকে লিখেছে, একদম আমিও একমত তোমার সাথে, কারণ যতই বৃষ্টি পড়ুক এই বর্ষার একটা অদ্ভুত গুণ আছে জানো তো, এই যে এই হাওয়ার মধ্যে অদ্ভুত একটা জলীয় বাষ্প থাকে যেটাকে বলে আর্দ্রতা, সেই আর্দ্রতার গুণে সবসময় একটা ভ্যাপসা গরম চলতেই থাকে। এনিওয়ে, ছড়া কাটিংটা পড়ি। আষাঢ় মাসের শুরুতে ছক্কা মারলো বর্ষা, উইকেন্ডটা জমে যাবে লুচি আর কুমড়ো ছক্কা, খাবে নাকি ও রাজীবদা লুচি আর কুমড়োর ছক্কা? সুপ্রিয় পাঁজা আমতা, তুমি রেডি করো, আমি জাস্ট এলাম বলে দারুণ খিদে বেড়ে গেল। আচ্ছা, উইকেন্ড শেষে আমি যে কাজটি প্রথমে করি, টু হুইলারে ভালোভাবে পরিষ্কার, আচ্ছা টু হুইলার ভালোভাবে পরিষ্কার করা। প্রশান্ত জগৎবল্লভপুর থেকে এটা আগের সেগমেন্টের লেখা, আমি পাঠ করে নিলাম। ওকে, এবার ছড়া কাটিংয়ে আসি। আষাঢ় মাসের শুরুতে ছক্কা মারল বর্ষা, মাঠঘাট ভরেছে নতুন জলে, আজ কদম ফুলের গন্ধে ভরেছে চারিপাশ। প্রশান্ত কুটি কুন্তি জগৎবল্লভপুর, দারুণ দারুণ, কিচ্ছু বলার নেই। আচ্ছা, আপাতত একটা গান শুনে এই ঘন্টাটা শেষ করছি। শেষ ঘন্টা নিয়ে আবারও রাজীব তোমার সঙ্গে থাকবে, কথা দিচ্ছে। এবং তুমি ঝটপট পাঠিয়ে ফেলো, আষাঢ় মাসের শুরুতেই ছক্কা মারলো বর্ষা, তারপরের লাইনটা কি হবে? আমি কিন্তু বসে আছি, একটুও দেরি করছি না, বসে থাকা আমার কাজ তোমার মেসেজ পড়ার, তাই আর বসবো না, যতক্ষণ বসে থাকবো শুধু তোমার মেসেজের অপেক্ষায় বসে থাকবো। তাই এই অপেক্ষা আর বাড়িও না, একটা সুন্দর গান, এই গানের ওপারে আমি আবার ফিরছি, তুমি মেসেজ করতে থাকো, হোয়াটসঅ্যাপ করতে থাকো। আষাঢ় মাসের শুরুতেই ছক্কা মারলো বর্ষা, মাতিম শাকিব, আহা আহা, তাকে অল্প কাছে ডাকছি, আমিও তোমাকে কাছে ডাকছি, প্লিজ চলে এসো 107 FM রেনবো রেডিও সেটে। আরে

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। কলকাতা তালাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। তালাতলার গোডাউনে শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় জড়িত প্রত্যেককে উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তালাতলার মতন মর্মান্তিক দুর্ঘটনা রুখতে কত উঁচু বাণিজ্যিক বহুতল নির্মাণ বন্ধ রাখতে হবে তা আজ নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর চব্বিশ পরগনার টাকিতে ইছামতির নদীর ধারে অবৈধভাবে গড়ে ওঠা 2টি গেস্ট হাউস ভাঙার নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। টাকি পুরসভাকে আগামী 1 জুলাইয়ের মধ্যে এই 2 গেস্ট হাউস ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট পদ্ধতি মেনে রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি ভিত্তি প্রণয়ন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তার বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, অন্যান্য রাজ্যে যেভাবে কমিটি তৈরি করে এই বিধি চালু করা হয়েছে এখানেও একইভাবে তা চালু হবে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: वाओ,
1: जिस चेहरे पर मरते हैं वो बोरिंग हो जाए।
0: I'm not listening to you.
1: दिन में नजरें इनकी इधर उधर।
0: I'm not listening to you.
1: प्यार से ज़िंदगी नहीं चलती।
0: Okay, I'm not with her.
1: इंटीरियर डेकोरेशन का कोर्स क्यों नहीं करती?
0: Okay, that's it.
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। ছড়া কাটিং।
3: হ্যাঁ হ্যাঁ, আবার ছড়া কাটিং এ ফিরে এসেছি। আষাঢ় মাসের শুরুতে ছক্কা মারল বর্ষা, সেই ছক্কা লুফে নিয়ে আকাশ হলো ফর্সা। রোদ্দুর কপালে ভাঁজ, এবার কাকে নামাবে ইনিংস সামলাতে, তাই হলো নেশা। আচ্ছা আচ্ছা, এইভাবে মেলানো হয়েছে। ওকে ওকে ওকে, শুভজিৎ চন্দ্র পার্ক মার্কেট হীরাপুর ধানবাদ ঝাড়খণ্ড থেকে, থ্যাংক ইউ। আরে দারুণ, আমি তো প্রথমে ধরতেই পারিনি কোথা থেকে কীভাবে ছড়া কাটিং মিলিয়ে দিয়েছে। এনিওয়ে, নেক্সট ছড়া কাটিংয়ে আসি। আষাঢ় মাসের শুরুতে ছ্যাঁকা মারল বর্ষা, তাই তো জগন্নাথ দেবের রথের চাকায় জিলিপি পাঁপড় ভাজাই ভরসা। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়ায় হাওড়া থেকে, থ্যাংক ইউ শর্মিষ্ঠা, খিদেটা এক্সেলারেট করে দেওয়ার জন্য। ওকে, আষাঢ় মাসের শুরুতে ছক্কা মারল বর্ষা, ছাদে দৌড়ে আকাশ দেখি ঘরে যেন ফিরছে পাখি, এই তুমি মেঘ কালো আবার কখনো ভরসা। রূপকুমার হাওড়া থেকে, থ্যাংক ইউ রূপকুমার। ওকে, আর আজকে কিন্তু আমরা কুমার শানুর দারুণ দারুণ গান শুনছি। আচ্ছা দেখি, মেসেজে কে কে কি মেসেজ করেছে। শুভ বিকেল দাদা ছড়া, আষাঢ় মাসের শুরুতে ছক্কা মারল বর্ষা, ধারতি মাতা ধুয়ে গিয়ে হলো খানিকটা ফর্সা। ডোমজুর থেকে গণেশ, থ্যাংক ইউ গণেশ। ইনোভেটিভ একটা তুমি, মানে চিন্তার মধ্যে দিয়ে তুমি লেখাটা লিখেছো, বুঝতেই পারছি। আষাঢ় মাসের শুরুতেই ঝক্কা মারল বর্ষা, জানি তুমি পাশেই আছো আর ছাতা ভরসা। সাধন মণ্ডল উদয়নারায়ণপুর হাওড়া থেকে লিখছে, একদমই দাদা, ছাতা ছাড়া বর্ষায় এক পাও এগোনো যাবে না। হাই চকলেট রাজ, এসো ঘুরতে বেহালায় আড্ডা দিতে। ওকে, তুমি আমাদের কথা বলছো, মালদা যেতে বলছো, তোমায় মালদা না নিয়ে যাব, ওকে নিয়ে যাব, এরকম কিছু লিখেছে অ্যান্ডি। সুন্দর সুন্দর মেসেজ, কিছু বলার নেই। আচ্ছা, এটা রিকোয়েস্টের প্রোগ্রাম নয়, এটা হচ্ছে আমাদের কি বলে ওই সেলিব্রেট করা আড্ডা ফাড্ডা আর কি, মানে উইকেন্ড কী করে আরও সুন্দর হয় সেই নিয়ে এই শোটা। আচ্ছা চটপট একটা গান শুনেই বরং, হ্যাঁ কন্যা দেখি বর্ষায় রেডি হয়ে একেবারে কি করছে।

ডানা মেলে ওড়া যায় না ঠিকই, কিন্তু তুমি বাইক চালিয়ে এই বর্ষায় বেরিয়ে পড়তেই পারো তোমার পছন্দের ডেস্টিনেশনে। তো ডেস্টিনেশন যেটাই হোক কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা বিষয়ে সমস্যা সেটা হচ্ছে এই যে এই বর্ষার মধ্যে তুমি যদি বাইক নিয়ে বেরো তাহলে কিন্তু ভিজিবিলিটি বলো বা যে যে সমস্যাগুলো হতে পারে আর কি, ধরো যান্ত্রিক ত্রুটি, এই ধরনের সমস্যা এড়াতে এবং বাইকটাকে ভালো রাখতে তোমাকে কিছু কিছু বা তোমার জার্নিটাকে একদম সাকসেসফুল সেফ রাখতে কিছু কিছু বিষয় তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। যেমন ধরা যাক তুমি একটা বাইক নিয়ে তুমি রকসক বেঁধে সমস্ত ব্যাটরা সব কিছু বেঁধে তুমি বাইক নিয়ে একটু লং রাইডে বেরিয়ে পড়লে, এবার সেক্ষেত্রে কী করতে হবে, রেইন গিয়ার বলে একটা বিষয়, সেটা হচ্ছে ভালো মানের ওয়াটারপ্রুফ রেইনকোট বা রাইডিং রেইন স্যুট সঙ্গে তোমাকে রাখতে হবে, ওয়াটারপ্রুফ গ্লাভস এবং জুতো কভার থাকলে আরও ভালো, এতে অনেকক্ষণ ভিজে থাকার ঝুঁকি কমবে, কারণ মাঝে মাঝেই বৃষ্টি হবে এবং সেই বৃষ্টিকে তোমাকে ডজ করতে হবে ফুটবলারদের মতো, ঠিক আছে। এবং এরপর আসছি হেলমেট ও অ্যান্টি ফগ ভিজার, ISI বা ডট প্রত্যয়িত ফুল ফেস হেলমেট ব্যবহার করবে, বর্ষায় ভিজারে কুয়াশা জমে দৃশ্যমানতা কমে যেতে পারে, তাই অ্যান্টি ফগ ভিজার বা অ্যান্টি ফগ স্প্রে কাজে লাগতে পারে। এছাড়া ওয়াটার প্রুফ ব্যাগ তুমি অবশ্যই রাখবে, কারণ মোবাইল মানি ব্যাগ গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক গ্যাজেটে জল থেকে মানে কোনো রকম যাতে ড্যামেজ না হয় সেই জন্য ওয়াটারপ্রুফ ব্যাগ বা ড্রাই ব্যাগ তোমাকে ব্যবহার করতে হবে, প্রয়োজনে জিপ লক পাউচও রাখতে পারো যেটা ভীষণ কাজে দেবে। আচ্ছা, ফার্স্ট এড কিট রাখতে হবে তোমাকে, ফার্স্ট এড কিট কেন রাখবে সেটা হচ্ছে তুমি যদি পড়ে ঠড়ে যাও তো হালকা চড়ে ফড়ে গেলে আর কি তোমাকে শুশ্রূষা তোমার শুশ্রূষায় সেটা সাহায্য করবে, যেমন ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক, গজ, পেন কিলার, প্রয়োজনীয় ওষুধ এগুলো তুমি রাখতে পারো, মশার প্রতিরোধক তোমাকে সঙ্গে রাখতে হবে, কারণ জানি না বিভিন্ন জায়গায় মানে আমাদের অজান্তে গেলে মশার আক্রমণ কিন্তু হতেই পারে, তো সেক্ষেত্রে এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনা এবং অসুস্থতাকে এড়ানোর জন্য এই ফার্স্ট এড বক্স তোমাকে রাখতে হবে। এছাড়াও বাইকের টুল কিট, অতিরিক্ত ফিউজ, টায়ার পাংচার রিপেয়ার কিট, ছোটো এয়ার পাম্প, মাল্টিটুল, টর্চ ও পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখতে হবে,

দীর্ঘ সফর এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। অতিরিক্ত পোশাক রাখতে হবে, একজোড়া শুকনো পোশাক রাখবে, তোয়ালে এবং অতিরিক্ত মোজা সঙ্গে রাখবে, যাতে ভিজে গেলে তুমি সহজেই সেটা চেঞ্জ করতে পারো এবং তোমার সর্দি কাশি যাতে একদমই না হয়। এছাড়া খাবার জল আর পানীয়, পর্যাপ্ত পানীয় জল, এনার্জি বার, শুকনো খাবার, বিস্কুট সঙ্গে রাখবে। এইগুলো রাখলে তোমার যাত্রা একেবারে দারুণ হয়ে যাবে, তখন তুমি অনায়াসে এই গানটা গাইতেই পারো, তুমি এবং তোমার পার্টনার মিলে।

সত্যি এত করে শোনা শোনা বললে ছেড়ে যাওয়া যায়, কিন্তু দেখো ছেড়ে যেতে হবেই। স্টুডিও ক্লক বলছে প্রায় 6:24 হতে যায়, আমার কাছে

বেশ গান বেঁচে রয়েছে আজকে বাজানোর জন্য, তাও একটা স্পেশাল গান। আর আর আর স্পেশাল গান কেন সে খবরটা দিচ্ছি, তার আগে যেটা বলি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এই যে আজকের টপিক, উইকেন্ডে তুমি যে কাজটা না করলে নয় সেই কাজটা, এবং ছড়া কাটিং আষাঢ় মাসের শুরুতেই ছক্কা মারলো বর্ষা, এত সুন্দর দুটো টপিকে তুমি আমার সাথে অংশগ্রহণ করলে এবং এত ভালো ভালো মেসেজ করলে, ছড়া কাটিং আমাকে পাঠালে, তো সেই জন্য তোমাদেরকে একটা বিগ অ্যাপ্লজ, বিগ থ্যাংক ইউ, মানে তুমি ছাড়া আমি নেই, তাই সব সময় তোমার সাথে থাকতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, সেই জন্যই তো তোমার মনের মতো প্রোগ্রাম করতে চাই। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় শুনতে থেকো 24/7 107 FM রেনবো। কেমন লাগলো শো সে তো জানাবেই, তার সাথে যেটা জানাবে সেটা হচ্ছে, জানাতে হবে না না, আমরাই জানাবো, এই যে 24/7 কী কী শো আছে সেটা তো আমাদের রেডিও সেট অন করলেই তুমি জানতে পারবে। এই যে পেছনে হালকা টোনটা বাজছে এটা বুঝতেই পেরেছি, এটা তা কী বলবো, আমাদের গুরুদেব শাহরুখ খানের সিনেমার গান। এই শাহরুখ খান সম্বন্ধে একটা তথ্য দিয়ে আজকে গল্পটা শেষ করি, সেটা হচ্ছে শাহরুখ খান রিসেন্ট একটা ফাংশনে গেছিল, সেখানে এক ভক্ত, বুঝতেই পারছো কীরকম ভক্ত, সে হচ্ছে মানে ডাইহার্ট ফ্যান যাকে বলে, মানে স্বামী, তিনি কী বলেছেন জানো, জোরে চিৎকার করে বলেছে, স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। এবং ভক্তের কথায় লজ্জা পেয়ে শাহরুখ বলেন, মানে শাহরুখ খান আর কি কী বলবেন, কোনো প্রশ্নের জবাব দিতে পারেননি, সাদা টি শার্টের ওপরে কালো জ্যাকেট, আহা, কালো প্যান্ট, হাতে চামড়ার বেল্ট, দেওয়া ঘড়ি, চোখে কালো রঙের রোদ চশমা, এক কানে দুল, এই না হলে বাদশার সাজ। এনিওয়ে, তুমিও বাদশা আমিও বাদশা, আর শাহরুখ খান তো আছেই, এই সুন্দর গানটা রেখে যাচ্ছি তোমার জন্য, এনজয় করো আর 107 FM রেনবোর সাথে হুকড হয়ে থাকো ফর এভার, টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা হয়েছে 15। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ। আজ সকালে তিনজনের দেহ উদ্ধার হয়, পরে হাসপাতালে প্রাণ হারান আরও একজন। এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। তারাতলার গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় জড়িত প্রত্যেককে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা রুখতে আপাতত 6 তলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলি নির্মাণ কাজ চলছে, আগামী 1 মাস তা বন্ধ রাখতে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নির্দিষ্ট পদ্ধতি মেনেই রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ স্ট্রিটে তাঁর বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে আগামী 6 জুলাই রাজ্যের সব সরকারি আধা সরকারি দফতর ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার আগামী 1 জুলাই অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় পালন করা হচ্ছে মহরম। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তাঁর সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। আজ বিশ্ব মাদক বিরোধী দিবসে নেশামুক্ত ভারত অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে নেশামুক্ত পূর্ব বর্ধমান তথা নেশামুক্ত ভারত গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করা হয় জেলা সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

0: इस प्यारे से गाने के बाद एक प्यारी से लिसनर हमारे साथ जुड़ चुकी है। चलिए देखते हैं कौन है। हेलो।
1: हेलो,
0: नमस्कार, बहुत बहुत स्वागत है आपका सेलुलॉइड सुपर हिट्स में। हाँ पायल, कैसी हो घर परिवार? मैं बिल्कुल ठीक हूँ, सब ठीक है।
1: আমি ছোটবেলা থেকে দিদি ব্যোমকেশ বক্সীটা পড়েছি, স্পেশালি তো আমার ফেলুদার থেকে আমার ব্যোমকেশ বক্সীটা বেশি ভালো লাগে।
0: আচ্ছা,
1: সাসপেন্স ফিল্মে যেটা আমি বই খুব একটা দেখিনি, বাট কয়েকটা ছোটবেলা থেকে বই পড়েছিলাম, তো সাসপেন্স এর যেটা আমার ভালো লাগতো ছোটবেলা থেকে, যে একটা হব হব ভাব থাকে না, মানে সামনে কিছু একটা হবে কিন্তু বাট হয়ে উঠছে না, বাট কিছু একটা হলেও আমরা ভাবলাম যে হ্যাঁ এটাই মনে হয় পরিণত।
0: तो वैसे वैसे तो मैंने पूछा था कि वो कौन सा सस्पेंस थ्रिलर फिल्म आप फिर से देखना चाहेंगी उसके एंड के ट्विस्ट के लिए, तो आप अगर ब्योमकेश बख्शी आपका फेवरेट है तो उसमें भी कौन सा स्पेशली कौन सी स्टोरी आपको सबसे ज्यादा पसंद है ब्योमकेश बख्शी की?
1: एक्चुअली दीदी छोटवाला मैं एक बोई तुम्हार प्राइज पे थी ना, बुझते पारले? তো ছোটবেলা তো সেখানে আমাকে প্রাইজ দেওয়া হয়েছিল ব্যোমকেশ বক্সী, মানে বইয়ের উপরেই ব্যোমকেশ বক্সী বলে লেখা ছিল আর পুরো বইটাই ওনার স্টোরিটা ছিল, সুতরাং ওই বইটাই আমি পড়েছি।
0: কোই তোমাকে আমি বলি, কোই এক পার্টিকুলার কাহিনী, ওই এক পার্টিকুলার কেস ব্যোমকেশ বক্সী কা যা আপকো বহুত পছন্দ?
1: পার্টিকুলার বলতে সেখানে ছোটবেলায় একটা ছোট স্টোরি আমার মনে আছে, সেটার নাম ছিল তোমার জানি না কি দিয়েছিল, ওটা কালো চশমা বলে লেখা ছিল।
0: আচ্ছা,
1: তো সেইটা সম্বন্ধে তো এইটুকুনি, তো জাস্ট ওইটাই পুরোটা পড়েছিলাম, বাট বইয়ের ওপরে যেটা লেখা ছিল সেটা ব্যোমকেশ বক্সীর নামেই লেখা ছিল, বুঝতে পারলে? তো ওটাই আমরা পড়েছি। আর ফিল্ম বলতে ওনার ফিল্ম আমি খুব একটা দেখিনি, বাট ওই গল্পটা পড়ে আমার জাস্ট ভালো লেগেছিল, তো সেটাই। হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলি।
1: হ্যাঁ তো দিদি, আমি কি একটা গান শোনাবো সবাইকে?
0: বিলকুল শোনাই,
1: শোনাবো?
0: বলি বলি, বিলকুল শোনাই, আমি শুননা চাহেঙ্গে।
1: ওকে,

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছে নমামি বসু রুদ্র। আজ বিশ্ব মাদক বিরোধী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি প্রত্যেক নাগরিককে ড্রাগমুক্ত বিকশিত ভারত গড়ে তোলার মিশনে যোগ দেওয়ার আহ্বান জানান। কলকাতা তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজে তত্ত্বাবধানের সঙ্গে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, নির্মাণ কাজকে ঘিরে থাকা অবৈধ চক্র ভেঙে দিয়ে বেআইনি কারবারের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারাতলাকাণ্ডে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডের নেতৃত্বে 11 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে, তারাই বেআইনি নির্মাণ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখবে। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। আজ সকালে তিনজনের দেহ উদ্ধার হয়, পরে হাসপাতালে প্রাণ হারান আরও একজন। বেশ কয়েকজনের এখনও সন্ধান মেলেনি। তারাতলার গোডাউনে শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় পালন করা হচ্ছে মহরম। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হচ্ছে। ঋষি বঙ্কিমচন্দ্রের 188তম জন্মবার্ষিকী সারা দেশে তথা রাজ্যে আজ গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে এবারই প্রথম কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের বাসভবন এবং নৈহাটির কাঁঠালপাড়ায় সাহিত্যিকের জন্মভিটায় সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। আজ বিশ্ব মাদক বিরোধী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি প্রত্যেক নাগরিককে ড্রাগমুক্ত বিকশিত ভারত গড়ে তোলার মিশনে যোগ দেওয়ার আহ্বান জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আর জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের ও যুব

0: বা ওষুধ সংক্রান্ত বিধিতে সংশোধনের প্রস্তাব সম্বলিত একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রস্তাব অনুযায়ী আমদানির সময় ওষুধগুলির মেয়াদ বা সেলফ লাইফের অবশিষ্টকাল অন্তত ১২ মাস হতে হবে। তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজের তত্ত্বাবধানের সঙ্গে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, নির্মাণ কাজকে ঘিরে থাকা অবৈধ চক্র ভেঙে দিয়ে বেআইনি কারবারের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। আজ সকালে তিনজনের দেহ উদ্ধার হয়, পরে হাসপাতালে প্রাণ হারান আরও একজন, বেশ কয়েকজন এখনও নিখোঁজ। এই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছে। জার্মানিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে ভারত ৭টি সোনা, ৮টি রৌপ্য এবং ৯টি ব্রোঞ্জ, মোট ২৪টি মেডেল নিয়ে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করে। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত ১২:৩০টায় গ্রুপ আই এর ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে নরওয়ে ফ্রান্সের ও টরন্টো স্টেডিয়ামে সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ডি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং গ্রুপ এফ থেকে জাপান ও নেদারল্যান্ডস দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে ২৪ স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
4: গানে বাজুক মনের রেডিও, শুনছো ১০৭ FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার only destination, love junction, 107 FM rainbow day।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশনে আজকে জুন মাসের শেষ শুক্রবারে অনেকদিন পর আবার সেই লাভেবল জুটি বলা যেতে পারে আর কি, সৌমিক আর অরিজিৎ একসঙ্গে।
2: অ্যাবসলিউটলি, মানে কোথা দিয়ে দেখতে দেখতে জুন মাসও চলে গেল, একদম আমরা শেষের দিকে। আর সেই জায়গায় দাঁড়িয়ে শুক্রবারের রাত মানে সেখানে একটা অন্যরকমের মজা থাকে, অনেকটা সারা সপ্তাহের ব্যস্ততার পর একটুখানি অক্সিজেন নেওয়ার টাইম পাওয়া যায়। আর সেই অক্সিজেন আরও একটু বেশি যেন পিওরেস্ট হয় তখন যখন তার মধ্যে ভালোবাসা এসে বাস করে, আর সেই ভালোবাসা আমাদের মধ্যে যেন ইন্ট্যাক্ট থাকে। এত ভালো ভালো কথার মধ্যেও কিন্তু ভালোবাসা যেটা হয় সেটা হচ্ছে একটু গণ্ডগোলটা বেশি হয়, ভালোবাসায় অভালো জিনিসপত্র একটু বেশি হয়, আর সেই সমস্ত হওয়াতে কী হয়, মন খারাপ হয়, একটু ডিপ্রেশন হয়, রাগ হয়, মান হয়, অভিমান হয়, অনেক কিছু হতে থাকে। আর এই সমস্ত কিছু হলে আমাদের মধ্যে একটু তোলপাড় হয়, তো সেই তোলপাড় যখন হয় ঠিক তখনই তোমার জন্য 107 FM রেনবোয়ে থাকে লাভ জাংশন। আর 9903653992, ইয়াস 9903653992 এই ম্যাজিক্যাল নাম্বারে তোমার জন্য আমরা ওয়েট করি, মানে তোমার সেই মেসেজগুলোর, যে মেসেজগুলো থেকে অ্যাটলিস্ট আমরা একটু হলেও তোমার পাশে তোমার বন্ধুর মতো থাকতে পারি, আর যাতে তোমার মধ্যের ওই উথাল পাথাল ব্যাপারটা একটুখানি কমাতে পারি, তোমার কাছেও ভালোবাসাটা অভালো থেকে যেন ভালোবাসায় পরিণত হতে পারে।
1: সত্যি তাই, তার কারণ হচ্ছে ভালোবাসা সত্যি কথা বলতে একসঙ্গে দুটো মানুষ থাকতে গেলে তাদের মধ্যে অনেক ঠোকাঠুকি লাগে, তাতে একটু আওয়াজ হয়, কখনো একটু মানে বাসনটা যেরকম একটু তোমার ওই স্ল্যাব থেকে নিচে পড়ে গেলে একটা টুং করে আওয়াজ হয়, ঠিক সেরকমই দুটো মানুষ একসঙ্গে থাকতে গেলে তার তো কিছু আওয়াজ হবেই। তবে ঠিক যেরকমই তুমি বাসনটাকে আবার যেমন নিজে হাতে তুলে আবার সযত্নে সেটাকে সঠিক জায়গায় রেখে দাও, তোমার ভালোবাসাটাও কিন্তু খানিকটা তাই, সেটাকে সযত্ন করে নিজে হাতে তুলে আবার সঠিক জায়গায় রাখার দায়িত্ব হচ্ছে কিন্তু তোমার। এবার তোমাকে তুমি কোন জায়গাটায় রাখবে, মানে তুমি ঠিক সেলফের কোন জায়গাটা যেখানে তোমার ছিল সেখান থেকে পড়ে গেল আর কি, সেখানে কি আবার তুলবে যাতে আবার পড়ে যায়, না এটা প্রপার সেফ জোনে তো রাখতে হবে। সেই সেফ জোনে রাখার দায়িত্ব কিন্তু আজকে 12টা অবধি সৌমিক আর অরিজিৎ।
2: অ্যাবসলিউটলি, 12টা পর্যন্ত আছি, আর তারপর যদি কোনো সারপ্রাইজ থেকে থাকে সেটাও রয়েছে, কিন্তু তার আগে এখন তোমার জন্য অর্কপ্রভু মুখার্জি 3 মিনিট 46 সেকেন্ড, সৌমিক আর অরিজিৎ ফিরছে তোমার কাছে তোমার ভীষণ ভালোবাসার লাভ জাংশনে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশনে সৌমিক আরোর যে তোমার সঙ্গে, দেখতে দেখতে আমাদের স্টুডিও ক্লক রাত 9:14 হয়ে 54 সেকেন্ড। ভালোবাসার কথা যখন হচ্ছে আর সেই ভালোবাসায় যখন তুমি জড়িয়ে রয়েছো, সেই তুমি যখন ভালোবাসায় রয়েছো না, তখন তোমার ফিলিংস, তোমার সফটনেস, তোমার ভাবনা, তুমি কিভাবে এক্স্যাক্টলি ভালোবাসাকে দেখছো, তোমার কাছে এই মুহূর্তে ভালোবাসার স্টেটটা ঠিক এক্স্যাক্টলি কীরকম, সেইটাই আমরা তোমার থেকে জানতে চাই 9903650992। আর সেখানে অলরেডি আমরা একটা মেসেজ পেয়েছি, মানে অনেকগুলো মেসেজের মধ্যে একটা মেসেজ প্রথম পড়ছি, এবং তারপর অবশ্যই আমরা দুজন ঠিক করছিলাম যে একটা স্পেসিফিক বিষয় নিয়ে যদি আজকে একটু কথা বলা যায়, এবং সেটা অবশ্যই ভালোবাসা রিলেটেড, তো সেটাও আমরা তোমার সামনে প্লেস করবো। কিন্তু তার আগে অবভিয়াসলি তোমার মেসেজ, কারণ ভালোবাসায় তো স্ক্রিপ্ট থাকে না, তাই একটু র্যান্ডম হইতে তোমার একটা মেসেজ। চলো,
2: আজকের প্রথম মেসেজ পাঠিয়েছে আমাদের রেগুলার লিসেনার পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। লিখছে, হাই লাভ জাংশন, ভালোবাসার এক অনুভূতিতে আগলে রেখো আমায়, তোমার হৃদয় পারিজাত আর তোমার ভালোবাসায়, ফুল হয়ে ফুটবো আমি তোমার হৃদয় জুড়ে, আমার সুবাসে ভরিও এ প্রাণ যতই যাই দূরে, ফুলেরা সব ঝরবে যখন তোমার হৃদয় নিড়ে, আমার হৃদয়ে ঝর্ণা ধারায় ভিজিয়ে নিও নিজেরে, আমার আবেশ জড়িয়ে নিও তোমার হৃদয় জুড়ে, পাশেই আছি প্রিয় যাইনি আমি দূরে।
1: পায়েলের লেখার মধ্যে একটা মিষ্টতা রয়েছে, পায়েলের লেখার মধ্যে একটা ভালোবাসা রয়েছে, এবং ওই যে এই বিষয়টা না, এই কাছের মানুষকে বা প্রিয় বা প্রিয়তমাকে বোঝানো যে আমি তোমার পাশেই আছি, মানে অনেক ক্ষেত্রে শ্রমিক দেখবে যে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা হয়, সবচেয়ে বড় প্রবলেম যেটা তৈরি হয় দূরত্ব, প্রথম প্রথম বিষয়টা ঠিক থাকে, কিন্তু তারপর কখনো না কখনো হয়তো একটুখানি যোগাযোগ কমতে থাকে, কিংবা অনেক ক্ষেত্রে এই সম্পর্কের মধ্যে দেখা যায় যে একটা কোথাও গিয়ে সামহাও বিশ্বাসযোগ্যতার হয়তো একটা প্রবলেম তৈরি হচ্ছে, মানে এই যে তুমি সন্ধে 6টা নাগাদ একটা ফোন করো, সেটা কেন করলে না, সেটা যে তোমার অফিসেরই প্রবলেম ছিল, সেটা যে তুমি একটা কোনো কাজে আটকে ছিলে, এইটা বোঝানোটা একটা টাইম পরে গিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। হঠাৎ করে কোনো একটা দিক থেকে এরকম কথা শোনা যেতে পারে যে ছাড়ো ছাড়ো, অনেক দূরে আছো তো, কি করছো সেটা আমি দেখতে পাচ্ছি না, যা খুশি তাই করো, এইরকম একটা ব্যাপার। তো আজকে সৌমিকা অরিজিৎ বলছিল না একটা টপিক নিয়ে কথা বলবে, সেই টপিকে আমরা একটুখানি লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে কথা বলবো, যেখানে তোমার কাছে হয়তো এই মুহূর্তে তুমি কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপে নেই বা থাকতেও পারো, যদি থাকো তাহলে তোমার এই মুহূর্তে কি স্টেট, তুমি সেটাকে কিভাবে দেখছো, আর তুমি আদৌ কখনো কি এরকম মানে ভাবনা আছে যে যদি কোনো রিলেশনশিপ সেটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় সেটা আমি করব বা করব না, না না লং ডিস্টেন্স এটা হয়ই না, হতেই পারে না, দেখা না হলে ভালোবাসা থাকবে কি করে, বা ধরো একটা ভালোবাসা ছিল, একটা খুব ভালো বন্ডিং ছিল তোমাদের, সাডেনলি কেউ একটা হয়তো পড়াশোনার সূত্রে বা কাজের সূত্রে একটা ডিস্টেন্স তৈরি হলো, মানে এরকম একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হলো যেখানে একটা 600-700 কিলোমিটার ডিস্টেন্স কি আরও বেশি ডিস্টেন্স তৈরি হলো, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভালোবাসাটাকে তোমরা কী করে কেয়ার করছো, ভালোবাসাটাকে আগলে রাখছো, বাঁচিয়ে রাখছো, সেটা আমাদেরকে বলো 9903650992। মানে সবচেয়ে গোদা কথা হচ্ছে শ্রমিকা অরিজিৎ তোমার কাছে জানতে চাইছে যে আদৌ তোমার কাছে লং ডিস্টেন্স রিলেশনশিপ এটা কি কোনো মানে রাখে, না তোমার মনে হয় যে না ইটস ইম্পসিবল।
2: সত্যিই তাই, তার কারণ হচ্ছে আমরা এরকম বহু সময় দেখেছি যে কিছু মানুষ একে অপরের সঙ্গে একটু হয়তো ডিস্টেন্স রেখে সম্পর্কটা শুরু করলো, প্রথম প্রথম ভালোই লাগে, কারণ প্রথম প্রথম যখন একজন কাউকে ভালো লাগে বা একজন কাউকে একটা ইচ্ছা করে যে একটু অ্যাপ্রোচ করি, সেই সময়তে ডিস্টেন্সটা সব সময় অতটা ম্যাটার করে না, বা প্রথমে যখন রিলেশনশিপটা শুরু হয় সেই সময় মানুষ এত কিছু ভেবে রিলেশনশিপটা শুরু করে না যে আমাদের তো দেখাই হবে না, বা আমাদের তো সবটাই ফোন নির্ভর, আমাদের তো সবটাই ভিডিও কল নির্ভর, এইভাবে তো ঠিক মানে ভালো লাগাটা শুরু হয় না, ভালো লেগে গেল, এবার যদি তার সঙ্গে কোনোভাবে বন্ধুত্ব করার সুযোগ হয় বন্ধুত্বও হয়ে গেল, এবার তার সাথে ফোনে কথা হচ্ছে ঠিক আছে, কিন্তু তারপরে আস্তে আস্তে যত দিন যায় যত সম্পর্কের মানে গাঢ় ব্যাপারটা আস্তে আস্তে যখন বেরিয়ে আসে, তখন মনে হয় যে একটু যদি দেখা হতো তাহলে বোধ হয় ভালো হতো, একটু যদি আমরা কাছাকাছি আসতে পারতাম, একটু যদি মানে আমিও কিছুটা গেলাম, ও কিছুটা এলো, তারপরে আমরা দেখা সাক্ষাৎ করে ঘুরে ফিরে কফি খেয়ে আড্ডা মেরে আবার যে যার বাড়িতে চলে গেলাম, এরকমভাবে তার তখন একটু একটু একটু একটু করে প্রথম প্রথম শুরু হয়। এইবার মানে অনেকেই আছে যে এটাকে খুব ভালোভাবে মেনটেন করছে, কিন্তু বেশিরভাগ মানুষই এরকমই রয়েছে হয়তো, দেখা যাবে, আমি জানি না, এখনও আমার কাছে এই বিষয়ে কোনো মেসেজ আসেনি আমাদের কাছে, তো এরকম মেসেজ এলে আমরা বুঝতে পারবো এক এক করে। তো তারপরে আস্তে আস্তে দেখা যায় যে রিলেশনশিপটা হয়তো শুরু হয়েছিল, ভালোই ছিল সব ব্যাপারটা, কিন্তু আমরা ওই কথায় বলে না যে আমরা যতই আধুনিক হই না কেন, যতই আমরা ভিডিও কল করি না কেন, সারাদিন ছবি পাঠাচ্ছি, কে কোথায় আছি বিভিন্ন আপডেট দিচ্ছি, আমি আজকে বাড়িতে কী রান্না করলাম, আমি আজকে আমার এখানকার, আমি বাড়ি থেকে যে এত দূরে আছি, আমার এখানকার বন্ধুদের সঙ্গে আমি সিনেমা দেখতে গেলাম, বিভিন্ন আপডেট হয়তো দিতে থাকছি ভিডিও কলে, কিন্তু ওই হয় না যে কাছের মানুষের সংস্পর্শে থাকা বা একটু কাছাকাছি থাকাটা কোথাও না কোথাও গিয়ে একটু সম্পর্কটাকে মনে হয় একটু

0: বোধ করে, আমরা জানি না।
1: রাইট, মানে অনেক ক্ষেত্রেই হয়তো দিনের শেষে এন্ড অফ দ্য ডে আমরা এটা বলতে পারি যে আগর তুম সাথ হো, তাই না? এই কথাটা আমরা হয়তো বলতে পারি। তো আমরা আর না বলি, এখন তোমরা বলো 9903650992 তে, আর তোমার কানে থাকুক অবভিয়াসলি আহা যে দুজন মানুষ আর কি বলবো। চলো শোনো, ফিরছি ঠিক 5 মিনিট 43 সেকেন্ড পর।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশনে আজকে সৌমিক এবং অরিজিৎ তোমার সঙ্গে রয়েছি, এবং অলরেডি তো আমরা প্রথম মেসেজ আমাদের পড়ে ফেলেছি এবং এক এক করে তো অনেক কিছু আমরা জানবো, অনেক কিছু কথা হবে তোমার সঙ্গে। যেমন একটু আগে আমরা বললাম যে অনেকেই তো আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকি, অনেকেই আমরা বিভিন্ন রকমভাবে অ্যাটাচমেন্টটা প্রথম প্রথম তৈরি হয়, তারপর আস্তে আস্তে তো দেখা যায় আসল, যখন ওই বলে না হানিমুন পিরিয়ডটা যখন শেষ হয় আস্তে আস্তে বিভিন্ন লেয়ারগুলো যখন একটা একটা করে খুলতে শুরু করে, খোলসটা একটু একটু করে বেরোতে শুরু করে, তখন একটু মনে হয় যে না মানে এত দূরে হয়তো শুরু না করলেই ভালো হতো। যাই হোক, আমরা একটা মেসেজে যাব এরপর। একটা মেসেজ এই কারণে বললাম কারণ তোমরা জানো যে লাভ জাংশনের আমাদের একটা খুব খুব খুব একটা মিষ্টি পার্ট থাকে, সেটা হচ্ছে লাভ শর্ট। তো আজকেও সেরকম একটা খুব মিষ্টি লাভ শর্ট আছে, যেটা এই মেসেজটার পরে একটা গানের ব্রেকে যাব, তারপরে আমরা তোমাকে সেই লাভ শর্টটা শুনব আজকের জন্য প্রথমবার। তো যাই হোক, আগে প্রথম মেসেজটা পড়ি। লিখছে, হাই লাভ জাংশন, ডিয়ার তুলিকা, যদি শুনে থাকো, অপেক্ষার মেঘ। আমরা তো চেয়েছিলাম একে অপরের পরিপূরক হতে, তবে কেন আজ সন্দেহ এসে দাঁড়ালো আমাদের পথে? অভিমানের এক ফোঁটা মেঘে ঝড় উঠল হুট করে, তুমি আমায় আড়াল করলে সব বাঁধন ছিন্ন করে। ছবি চেয়েছিলাম ভালোবেসে, রাগ তো ছিল না তাতে, মুছে দিলে সব নিমেষেই, আধার নামলো রাতে। আমি বলেছিলাম বদলে যাব কেবলই অভিমানে, তুমিও কি তা সত্যি ভাবলে, বুঝলে না মোর মনে? রাগ করে আজ ব্লক করেছ, ভেঙেছ যোগাযোগের সেতু, তুমিহীন এই একলা আকাশ কাঁদছে কেবলই অহেতু। যোগাযোগ হয়তো বন্ধ এখন, তুমি চাও না রাখতে খোঁজ, তবু এই বুকে তোমারই নাম, তোমাকেই ভালোবাসি রোজ। ফিরে এসো তুমি ভুল ভেঙে সব, মিটে যাক সব দূরত্ব, আমার এই ভালোবাসায় নেই কোনো লুকানো শর্ত। তুমি ছাড়া এই জীবন আমার বড্ড বেশি একা, আজও পথে বসে আছি, কবে পাবো তোমার দেখা, নামগুলো গোপনই থাক।
2: আরে কি লিখেছো, এরকম যদি আমি লিখতে পারতাম না, আমি এটা হই হই রই রই কাণ্ড করে ফেলতাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি এতটা ভালো লিখতে পারি না, কিন্তু আমার পাশে যে বসে রয়েছে সে কিন্তু খুব ভালো লিখতে পারে, আর তার লেখায় অনেক সময় এই ব্যাপারটা ভালোবাসার মরশুম চলে আসে। তো এখন তোমার জন্য একটুখানি সেই ভালোবাসার মরশুমে গাভে যাই, আর তারপর এই সপ্তাহের লাভ শর্টটা থাকবে তোমার জন্য, আর তারপর সৌমিক আর অরিজিৎ ফিরবে আরও একটা গানের ব্রেকের উপারে।

0: আজকের লাভ শর্টসে সৌমিকের লেখা গল্প রিক্যাপ। গল্পের নারেশনে রাজীব, অভিনয়ে অরিজিৎ, দেবারতি, সমক, সুদীপ্ত আর উজ্জ্বল। শুরু হচ্ছে লাভ শর্টস রিক্যাপ।
1: এক্সকিউজ মি, বলছি যে এই যে আমার ফাইনাল রেজাল্টটা, আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, একটু কাইন্ডলি দেখবেন।
2: উফ, তোমরা এই টিফিন টাইম শুরু হওয়ার সময় কেন আসো বলো তো?
1: আসলে আমি প্রায় 8 ঘন্টা জার্নি করে এসেছি, তো টাইমটা ম্যাচ করতে পারিনি স্যার।
2: ঠিক আছে, কাল ফার্স্ট হাফে এসে নিয়ে যেও।
1: আজকে হবে না, আসলে আমার বিকেলে ট্রেন আছে কলকাতা ফেরার।
2: আজকে কি করে হবে? তোমার ডিপার্টমেন্টের এইচওডি স্যার ছুটিতে আছেন, উনি অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড না করলে তো ডিরেক্টর স্যার সাইন করবেন না।
1: তাহলে আর কি, ঠিক আছে, আমি দেখি আসলে আজকে রাতটা কাটাতে হবে। এদিকে আবার টিকিট ক্যান্সেল করতে স্টেশনও যেতে হবে, কারণ আমি তো কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম। ঠিক আছে, আমি দেখছি।
2: হ্যাঁ, একটু ম্যানেজ করে নাও।
3: আরে কি মুশকিল বলুন তো। অভিষেক ভেবেছিল আজকের মধ্যে কাজ মিটিয়ে রাতে বাড়ি চলে যাবে, হলো না। এই দেখুন, আমারও কেমন সব গুলিয়ে যাচ্ছে। আরে পরিচয় পর্বই তো সারা হয়নি। অভিষেক, বচ্চন হলেই ভালো হতো, কিন্তু বাস্তবে অধিকারী। কেন বলছি পরে বুঝবেন। যাই হোক, অভিষেক অধিকারী উত্তর কলকাতার এক বনেদি পরিবারের ছেলে, জলপাইগুড়ির এক ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ত। গ্রাজুয়েট হয়েছে আজ থেকে প্রায় 5.5 বছর আগে। এই কলেজে ক্যাম্পাসিং থেকে চাকরি পাওয়ার পার্সেন্টেজ মোটামুটি 99% থাকে সব সময়, কিন্তু অভিষেক বাকি 1%-এর মধ্যে পড়ে গেছে। যাই হোক, বহু বছরের পরিশ্রমের পর ফাইনালি একটা সরকারি চাকরি ও পেয়েছে, এবং তার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সার্টিফিকেটটা প্রয়োজন লাস্ট কোয়ালিফিকেশন যেখান থেকে হয়েছে সেখানকার। অতএব অভিষেক জলপাইগুড়িতে। জাস্টিফিকেশন তো পেলেন, কিন্তু অভিষেক জাস্টিফিকেশন তো দূর, কোনো স্যাটিসফ্যাকশনই পাচ্ছে না।
1: বাবা, এই ঠিকটা এখনো একই রকম আছে দেখছি। দম বন্ধ লাগছে, কখন যে বেরোবো।
4: আরে ও অভিনা, কবে এলে? দেখেছো, একমুখ দাড়ি, তাও চিনতে পেরে

0: গেছি। আরে আমি তো আমি একটু আগে গো, রামদা কেমন আছো বলো? দোকানটা রং করাও নিয়ে আছো? হ্যাঁ
1: এই তো, এই বর্ষাটা চলে গেলে করব।
0: আমি জানতাম তুমি এটাই বলবে, কতদিন পর তোমার কিন্তু এই বিখ্যাত ডায়লগটা শুনলাম। হ্যাঁ
1: তা যাই হোক, বলো আর কি খবর, এত বছর পর এলে।
0: আরে বলো না, এই একটা সার্টিফিকেটের জন্য গো, ভেবেছিলাম আজকেই বিকেলে ট্রেনে ফিরবো, সেটা আর হবে না।
1: আচ্ছা এই নাও তোমার সেই স্পেশাল চা আর এই প্রজাপতি বিস্কুট।
0: বাহ বাহ, দাও দাও, কতদিন পর।
2: মুখে বাহ বললেও অভির ভেতরটা জাস্ট ফেটে যাচ্ছে। এক লহমায় ফ্ল্যাশব্যাকে মনে পড়ে যাচ্ছে নানা রঙের দিনগুলি। রামাদার দোকানটা ছিল অভিদের কমন রুম, কলেজের মেন গেটের জাস্ট সামনে। অভিদের মানে কিন্তু আমি শুধু অভিষেক অ্যান্ড গ্যাংয়ের কথা বলছি না, বলছি অন্য কিছুর কথা। কিন্তু রামাদা হঠাৎ করে এমন একটা কথা বলল, অভি বিষম খেয়ে একেবারে যা তা অবস্থা।
1: অভি বলছি, ঐশ্বর্যের সঙ্গে দেখা হয়েছে?
0: মানে না কেন, ও এখানে নাকি? কি বলছো কি তুমি?
1: সে কি তুমি জানো না? অবশ্য এখন আর নাম ধরে ডাকা যাবে না।
0: এই রামাদা কি হয়েছে একটু খুলে বলো না, এত ভ্যানতারা করছো কেন?
1: আরে ঐশ্বর্য তো এখন তোমাদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই তো গেল বছর শীতের পর থেকে জয়েন করেছে।
2: সর্বনাশ, এ তো সন্ধে নামার আগেই বাঘের ভয়। যাই হোক পরিচয় করিয়ে দিই, ঐশ্বর্য, তবে রাই নয়, ঐশ্বর্য পাল। ঐশ্বর্যর বাড়ি ছিল হলদি বাড়িতে, অভির ল্যাব পার্টনার। বাকিটা আমি বললে ফিল আসবে না। আজ থেকে প্রায় 9 বছর আগের ফার্স্ট সেমিস্টারের প্রথম ল্যাব ক্লাসে একটু উঁকি দিই বরং।
0: এই ঐশ্বর্য তুই রিডিংটা একটু চেক করে নে তো।
3: আরে তুই ঠিক করে নিবি, আমি আর কি দেখব।
0: আরে না না, তুমি দেখ না একবার।
3: দেখেছিস তো, একটা কাজ তোকে দিয়ে যদি হয়, এই 0.67 এর হিসাবটা কে ধরবে?
0: দেখলি তো, ওই জন্যই তো তোকে দিয়ে চেক করালাম আমি।
3: ঠিক আছে স্যার, চল বেরোই এবার।
0: হ্যাঁ চল, একটু রামাদায় গিয়ে বসি, মাথাটা পুরো হ্যাং করে গেছে ভাই।
3: চল।
2: এটা হলো ওদের নিপাট ক্লাসমেট ব্যাচমেট ল্যাবমেট সুলভ বন্ধুত্ব। গল্পটা শুরু এখান থেকেই। মাস ছয়েক পর একদিন পরীক্ষার হলে ঐশ্বর্যর ভীষণ শরীর খারাপ হয়, মাথা ঘুরে পড়ে যায়। অভিষেক বসত ওর পেছনেই, কারণ ওদের রোল নাম্বার ছিল পর পর। তারপর সে এক কাণ্ড, ডাক্তার দেখানো থেকে শুরু করে ওষুধ কিনে অভিষেক ঐশ্বর্যকে হোস্টেলের সামনে অবধি পৌঁছে দিয়ে আসে। আসলে কিছু করারও নেই, রেসিডেন্সিয়াল কলেজ, সবাই অনেক দূর দূর থেকেই পড়তে আসে।
0: কিরে একটু ঠিক লাগছে এখন?
3: হ্যাঁ থ্যাংক ইউ রে, আসলে ডাক্তারকে আর বললাম না, সকালে ব্রেকফাস্ট স্কিপ করেছি বিগত 1 মাস ধরে, রাতে ভালো করে ঘুমও হয় না।
0: মানে তুই কি পাগল নাকি কেন?
3: এমনি।
0: এই এমনি মানেটা কিরে?
3: কিছু না, বাদ দে, চল যাই এবার, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে।
0: এই চুপচাপ মন দিয়ে শোন যেটা বলছি, আর ভাববি না এটা আমি তোকে জিজ্ঞেস করছি, এটা আমার অর্ডারই ভাবতে পারিস। কাল থেকে সকালে আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করব, ঠিক আছে?
3: কি দরকার, কলেজে দেখা হবে একেবারে।
0: আমি আগেই বলে দিয়েছি তোর আমি পারমিশন নিচ্ছি না, মনে আছে তো?
3: দেখা যাবে, টাটা।
0: ওষুধগুলো টাইমলি খাবি, টাটা।
3: বাবার মতো কথা বলিস না তো।
2: তা কি ভাবছেন? হ্যাঁ এবার বলবো, পরদিন সকালে রামাদার দোকানে ব্রেকফাস্ট টেবিলে। না, পরদিন সকালে ঐশ্বর্য মোটেই ব্রেকফাস্ট খেতে আসেনি, ডাইরেক্ট কলেজে দেখা হলো অভির সঙ্গে। অভি দেখল ঐশ্বর্য বসে আছে।
0: কিরে কালকে এত করে বললাম এলি না, ঘুম থেকে উঠে এতবার ফোন করলাম ধরলিও না।
3: বস, কথা আছে।
0: না স্যার বসবো না।
3: মাথা গরম করাস না অভি, বসতে বলছি, বস।
0: কি হয়েছে বলতো, তোর শরীর কেমন আছে?
3: ঠিক আছে, বলছি তুই এখানে লোকাল এলাকায় আমায় কিছু টিউশন জোগাড় করে দিতে পারবি? এই ধর 9, 10 বা 11, 12।
0: সে দেখতে হবে, আমাদের ওই বয়েজ হোস্টেলের যে হেড কুক, সে তো একদিন আমাকে বলেছিল যে ওর মেয়ের জন্য একজন ভালো সায়েন্স গ্রুপের টিচার খুঁজছে। কিন্তু এর সঙ্গে তোর ব্রেকফাস্ট করতে না আসার কি সম্পর্ক?
3: দেখ, তুই জানিস না আমার বাবার ব্যবসাটা খুব একটা ভালো চলে না, তাতে অনেক কষ্ট করে এখানে পড়তে পাঠিয়েছে, প্রাইভেট কলেজ, এত খরচ, এবার আমার পার ডে খাওয়ার খরচ জোগাতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি ব্রেকফাস্টটা খেতাম না, একেবারে লাঞ্চ করতাম। কিন্তু বুঝতে পারছি এইভাবে চলবে না, তাই যদি একটু টিউশন পড়াতাম তাতে আমার অনেকটা সুবিধা হতো।
0: তুই এই জন্য এলি না? তোর কাছে কি আমি টাকা চাইছি?
3: আরে সেটা না, আমার সেটা ভালো লাগবে না রে, তুই কেন দিবি, আর কতদিনই বা দিবি?
0: ঠিক আছে, আমি আজকেই কথা বলছি সনাতনদার সঙ্গে, মানে ওই যে হেড কুক আর কি।
2: অভি কথা বলে টিউশনটা ফাইনাল করে দেয়। এরপর সেখান থেকে আরো কয়েকটা টিউশন বাড়ে এবং প্রত্যেকদিন রামাদার দোকানে ওরা ব্রেকফাস্ট খায়, কোনোদিন নুডল, কোনোদিন ডিম টোস্ট ইত্যাদি। এইভাবে বছরখানেক ভালোই চলছিল। বছরখানেক বাদে একদিন কলেজের পর অভিষেক আর ঐশ্বর্য রামাদার দোকানে বসে আছে। আসলে অনেকক্ষণ ধরে আটকে আছে, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। হঠাৎ অভিষেক ঐশ্বর্যকে প্রপোজ করে, বলে,
0: এই শোন ঐশ্বর্য, তোকে আমার হেব্বি লাগে বুঝলি তো, আমি না আমাদের বন্ধুত্বটাকে শুধু বন্ধুত্ব আটকে রাখতে চাই না, আমি তোর সঙ্গে এক ছাদের তলায় সারাটা জীবন কাটাতে চাই বুঝলি।
3: পাগল তুই, এটা কি বললি?
0: আরে না রে, এটা না বললে আমার শান্তি হচ্ছিল না।
3: ঠিক আছে, পরে দেখা যাবে, সবে তো ফার্স্ট ইয়ার, তোর তো পরে আমাকে ভালো নাও লাগতে পারে।
0: তবে বাজে কথা বলিস কেন রে?
3: বৃষ্টি একটু ধরেছে, আমি আস্তে আস্তে হোস্টেলের দিকে এগোই, তুই সাবধানে যা।
0: হ্যাঁ ঠিক আছে, কালকে দেখা হচ্ছে তাহলে।
3: একদম।
2: কথাটা তো বলে ফেলল, বলে ভাবছে যদি ঐশ্বর্য রাজি না হয় তাহলে যদি ওদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। এসব নানান সতেরো কথা অভির মাথায় ভিড় করে আসে। কিন্তু সত্যি বলতে অভিষেককেও ঐশ্বর্যর ভালোই লাগত। নেহাত অভি আগে বলেছে বলে একটু চাপ খাচ্ছে, তবে সেই চাপ আর বেশি দিন সহ্য করতে হয়নি, কারণ ঐশ্বর্য অভির প্রপোজালে ডিনাই করেনি। যাই হোক, এরপর প্রেম কাকে বলে, দুজনে হাবুডুবু খাচ্ছে, বন্ধুদের বিভিন্ন আওয়াজও শুনতে হচ্ছে। তবে যাই হোক, একেবারে কলেজের হিট কাপল যাকে বলে, এক নামে সবাই চেনে, একজনকে দেখলে আরেকজনের কথা জিজ্ঞেস করে। এইভাবেই দেখতে দেখতে কলেজ জীবনটা দুজনেই চুটিয়ে প্রেম করে কাটালো, সঙ্গে চলতে থাকলো পড়াশোনা। কিন্তু কাহানি মে টুইস্ট তো হোনা চাইয়ে। ফাইনাল ইয়ার, কলেজ ক্যাম্পাসিং চলছে, দুজনেই অ্যাপটিটিউড রাউন্ড ক্লিয়ার করেছে এবার ইন্টারভিউতে। ওদের ডিপার্টমেন্টে শুধুমাত্র ওরা দুজনই রিটেন ক্লিয়ার করেছে, কিন্তু মুশকিলটা হলো ইন্টারভিউতে। অভির ইন্টারভিউ দারুণ হয়েছে, কিন্তু ঐশ্বর্যর কমিউনিকেশন স্কিল অতটাও ভালো নয়, তাই অভিকে ইন্টারভিউয়ার বলে,
4: কনগ্রাচুলেশনস মিস্টার অধিকারী, ইউ আর সিলেক্টেড।
0: থ্যাংক ইউ স্যার, তবে একটা কথা জানতে পারি স্যার? স্যার বলছি যে আমার আগের বন্ধু যে ইন্টারভিউ দিল, ওর কি হয়েছে?
4: সরি অভিষেক, এই প্রশ্নটার উত্তর তুমি তোমার টিপিও মানে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসারের থেকে জেনে নিও, আমরা লিস্ট দিয়ে যাব।
0: স্যার প্লিজ, এটা জানা খুব দরকার ছিল, প্লিজ স্যার।
4: আচ্ছা বেশ, তবে বলছি আমরা আসলে সব ডিপার্টমেন্ট থেকে একজন করে নেব, সুতরাং তোমার ডিপার্টমেন্টে শুধু তুমি সিলেক্টেড।
0: তাহলে স্যার আমি মানে আমি জয়েন করব না, আমি তো এখনো বন্ডে সাইন করিনি।
4: হ্যাঁ, এ আবার কি, প্রথম চাকরি পেলে জয়েন করবে না?
0: না স্যার, মানে অ্যাকচুয়ালি আমার থেকেও না, আগে চাকরিটা ঐশ্বর্যর পাওয়া দরকার, ওর একাডেমিক ভীষণ ভালো, আজকে হয়তো একটু নার্ভাস হয়ে পড়েছে, বাট শি ইজ বেস্ট স্যার।

0: বেশ ঠিক আছে, তুমি যখন বলেই দিলে জয়েন করবে না, আর আমাদেরকে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একজন করে নিতে হবে, সো আমরা তোমার আগের ক্যান্ডিডেটকে নিতেই পারি। বাট তোমাকে একটা লেটার লিখতে হবে যে তুমি জয়েন করতে চাও না।
1: হ্যাঁ হ্যাঁ, আমি আমি এক্ষুনি লিখে দিচ্ছি স্যার।
2: অভি সঙ্গে সঙ্গে লেটার লিখে দেয়, এবং ফাইনালি যখন লিস্ট বেরোয় দেখা যায় ঐশ্বর্যর নাম আছে, অভির নাম নেই। ঐশ্বর্য তো আনন্দে কেঁদে ফেলেছিল, কিন্তু দুদিন পরে টিপিওর থেকে জানতে পারে আসল ঘটনাটা। তারপর
3: আমি তো ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে দয়া কবে থেকে দেখাতে শুরু করেছিস?
1: এসব কি বলছিস তুই, আমি দয়া কেন দেখাবো তোকে?
3: কি মনে করিস তুই নিজেকে, হিরো, খুব মহান?
1: দেখ, এরকম কিছুই নয়, তোর তো চাকরিটা খুব দরকার, আর আমি ইন্টারভিউতে না গেলে তুই তো চাকরিটা পেতিস।
3: সেটা তো হয়নি, আমি পাইনি, তুই পেয়েছিলি। তোকে কে বলেছিল আমার হয়ে সাফাই গাইতে?
1: আরে ভাই, সেদিন হয়তো একটু ইন্টারভিউটার সময় তুই নার্ভাস হয়ে পড়েছিলি, আদারওয়াইজ।
3: দেখো ভি, আমরা তোদের মতো স্মার্ট না হতে পারি, বড় লোক না হতে পারি, কিন্তু আমাদের শীত দ্বারা বিক্রি নেই।
1: আরে তুই কোন কথা কোথায় নিয়ে যাচ্ছিস, তুই জানিস তুই কি বলছিস?
3: হ্যাঁ হ্যাঁ জানি, আর এও জানি আমি সারা জীবন তোর দয়ার পাত্রী হয়ে থাকবো না।
2: এরপর অভিষেক কি রিপ্লাই দিয়েছিল আমার জানা নেই, কিন্তু ওদের সম্পর্কটা ওখানে ওই দিনই শেষ হয়ে গেছিল, আর সবটা চোখের সামনে দেখেছিল রামাদা। পরে কলেজ থেকে বেরিয়ে অভি সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। অভি আর ঐশ্বর্য দুজনেই আর কলেজের ক্যাম্পাসিংয়ের কোনো ইন্টারভিউতে বসেনি। অভি ফিরে এলো কলকাতায়, ঐশ্বর্য ফিরে গেল হলদি বাড়িতে। এই যে এবার ফিরে যাচ্ছি বর্তমানে, অভি রামাদার কাছে যখন শুনল যে ঐশ্বর্য এই কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন কোনো রকমে রামাদাকে দাম মিটিয়ে বেরোতে যাবে, আর অমনি ক্লাইম্যাক্স।
3: এরকম দাড়ি রেখেছিস কেন?
1: না মানে,
3: রামাদা আমায় ফোন করল, বললো একবার দোকানে আসতে, একটা সারপ্রাইজ আছে।
1: হ্যাঁ শুনে, একটা ক্যারেক্টার সার্টিফিকেটের,
3: সেটা তো আমার থেকে ভালো কেউ জানে না। রামাদা দুটো চা দাও।
1: আমি খেয়েছি আর খাবো না।
3: আমি কি তোর কাছে জিজ্ঞেস করেছি নাকি পারমিশন নিয়েছি? এটা অর্ডার।
2: উফ, বোঝো ঠেলা, প্রেমটা মাঝে 5.5 বছর পজ ছিল, আর কেউ একজন আড়াল থেকে প্লে বাটনটা প্রেস করলো। কে জানে রামাদা কিনা।

শর্টসে আজ শুনলে। সৌমিকের লেখা গল্প রিক্যাপ। গল্পের ন্যারেশনে রাজীব, অভিষেক অরিজিৎ, ঐশ্বর্য দেবারতী, বিমল দে সুদীপ্ত, রামাদা উজ্জ্বল, ইন্টারভিউয়ার সুমক।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশনে আজকে সৌমিক আর অরিজিৎ তোমার সঙ্গে। এই যে এত সুন্দর লাভ শর্টটা শুনলে, এরকম লাভ শর্ট কিন্তু তুমিও আমাদের লিখে পাঠাতে পারো, নাম্বারটা ওই একই 9903653992। শুধু যেটা করতে হবে, তোমাকে একটু শব্দ সংখ্যা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ওই মিনিমাম 1200, ম্যাক্সিমাম 1500-1600 এর মধ্যেই, এবং সেই লেখা তুমি আমাদের পাঠাবে। এবং অবশ্যই ফার্স্টে তোমাকে লিখতে হবে লাভ শর্ট। এরকম যদি তোমার লেখা আমাদের ভালো লাগে, যদি আমাদের সেটা মনে হয় যে এটাকে আমরা রেডিওতে প্রেজেন্ট করতে পারবো, সবাইকে একটা অডিও স্টোরি আকারে, লাভ শর্ট আকারে, মানে একটা সুন্দর প্রোডাকশন করে তোমাকে উপহার দিতে পারবো, তাহলে কিন্তু অবশ্যই সেটা আমরা করব। তবে ওই নাম্বারটা ওই একই থাকছে 9903653992। তো যাই হোক, তো আজকের লাভ জাংশনে তো অনেকগুলো মেসেজ পরপর জমে গেছে, তো সেরকমই পরের মেসেজটা একটু পড়ি। ডিয়ার লাভ জাংশন, আশা করি এই রিমঝিম বৃষ্টিতে তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, ভালো আছি। রিঙ্কু খান, হাওড়া আন্দুল খটিরবাজার খানপাড়া থেকে। আরে রিঙ্কু, কেমন আছো? সবার প্রথমে জানাই সকল লিসেনার ও আরজেদের মোহরমের শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমার ভালোবাসার মানুষটার শরীরটা খুবই খারাপ ছিল, জাস্ট কিছুক্ষণ আগে ডক্টরের কাছ থেকে ফিরলাম। বাড়ির মানুষের কিছু হলে একদমই কিছু ভালো লাগে না, আর তোমরা জানো আমি ড্রাইভিংয়ের জব করি, আর সেখানে ফ্রি থাকতে হয় মেন্টালি। যাই হোক, তোমরা দোয়া করো আমার ভালোবাসার মানুষ, কাছের মানুষ মুমতাজ বেগম যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমরা ভালো থেকো। একদম, আমরা তো খুব ভালো থাকবো, এবং অবশ্যই আমরা প্রার্থনা করব যে তোমার ভালোবাসার মানুষ যেন খুব তাড়াতাড়ি একদম চাঙ্গা হয়ে যায়। আর ডাক্তার যেরকম, তুমি যেরকম ডক্টরের কাছে নিয়ে গেছো, তার মানে নিশ্চয়ই একটু সিরিয়াস কিছুই হয়েছে। তো তাই তোমাকেও একটু বলবো, যখনই তুমি একটু সুযোগ পাবে একটু ভালোবাসাকে একটু যত্ন করবে, কারণ ভালোবাসার মানুষ তো আমাদের সকলেরই খুব প্রিয় হয়, খুব কাছের হয়। তো তাদের একটু যত্ন করলে আমাদের খুবই ভালো লাগে, মানে তাদেরও যতটা ভালো লাগে আমাদের, এই যে আমরা একটু তাদেরকে সঙ্গ দিই, তাদেরকে তাদের সঙ্গে একটু কথা বলি, কিছুই না, জাস্ট একটু কথা বললেই দেখবে অনেক সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায়। আর যেরকম তুমি লিখেছো রিঙ্কু, যে সত্যি বাড়ির কারোর কিছু যদি হয় তখন আমাদের কারোরই ভালো লাগে না, শুধু নয় বরঞ্চ আমাদের মাথাটা অনেক সময় কাজ করে না। তো সেই সব কিছু ভেবেই আর কি সবটা বলা। পরের মেসেজ পাঠিয়েছে লাভ জাংশন উইথ, আচ্ছা নামটা প্রথমে লেখেনি, দেখছি শেষে লিখেছে কিনা। লাভ জাংশন উইথ সৌমিক দা, অরিজিৎ দা, কীভাবে লিখলে আমার ভেতরের ঝড়টা তুমি টের পাবে কাকলি, তা আমার জানা নেই, তাও লিখছি। কারণ কথাগুলো বুকে চেপে রাখলে মনে হয় আমার দম বন্ধ হয়ে আসবে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি কথাটা শুনতে খুব সাধারণ শোনায়, তাই না? কিন্তু এটাই আমার জীবনের সবচেয়ে কঠিন আর ভারী স্বীকারোক্তি, কারণ এই ভালোবাসায় কোনো প্রাপ্তির নিশ্চয়তা নেই, কোনো প্রতিদানের দাবি নেই, নেই কোনো হিসেব নিকেশ। একপাশে শুধু তুমি দাঁড়িয়ে আর অন্য পাশে আমি, মাঝখানে এক দিগন্ত জোড়া শূন্যতা। এই শূন্যতা জেনেই বলছি আমার এই হেরে যাওয়া ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় পূর্ণতা। উৎপল মাইতি বেহালা থেকে। উৎপল মাইতি আমাদের একজন রেগুলার লিসেনার, এবং তিনি সবসময়তেই আমাদের বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন শোতে খুব সুন্দর সুন্দর মেসেজ আমাদের লেখেন। ঠিক সেরকমই, এটা যদি সত্যিকারের একটা লেখা না হয়ে তোমার সত্যিকারের কোনো চিঠি হয়, তাহলে তো তার কোনো তুলনা নেই। আর শুধু যদি এটা লেখা হিসেবে কিছু হয়, তাহলে তো মানে সেটা কিছু বলার ভাষা নেই, কারণ এত সুন্দর লেখা সত্যি আমরাও যদি লিখতে পারতাম, মানে আমাদের ওই হয় না, একটু মিষ্টি মিষ্টি হিংসে হয় আর কি, তো সেরকমই আর কি ব্যাপার। যাই হোক, উৎপল এরকমই আমাদের সঙ্গে থাকো, লাভ জাংশনের পাশে থাকো, আর এরকমই সুন্দর সুন্দর লেখা আমাদের উপহার দিতে থাকো। তো এরপর যেটা বলার, সেটা হচ্ছে যে আমরা যে কথাটা বলছিলাম যে তোমাকে, সেটা হচ্ছে যে লং ডিস্টেন্স রিলেশনশিপ। লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে যেরকম অরিজিৎ বলছিল, যেরকম আমি বলছিলাম যে সত্যিকারের যখন প্রথম প্রথম যখন একটা সম্পর্ক শুরু হয়, যখন একটা রিলেশনশিপ শুরু হয়, তখন আমাদের খুব আনন্দ হয়, তখন একটা ওই হানিমুন পিরিয়ড থাকে না, তখন ওই সব কিছুই আমাদের ভালো লাগে, সে দেখা হোক না হোক কিছু হোক, আর যাই হোক কথা তো হচ্ছে, মানে তখন যত জীবনের স্যাক্রিফাইস, যত মনের স্যাক্রিফাইস, সমস্ত কিছু আমরা করে ফেলি। এবার যত দিন যায় আস্তে আস্তে দেখা যায় যে তখন আসলে কি হয় যে ভালোবাসার আসল ভিত তো বিশ্বাস, মানে অনেকগুলো এরকম ছোট ছোট জিনিস আছে যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভিত হচ্ছে বিশ্বাস, অনেকগুলো পিলারের একটা পিলার বলা যেতে পারে। তো সেই বিশ্বাসটা ওই ফোনেই হয়তো জন্মালো, সেই বিশ্বাসটা ওই ভিডিও কলের মধ্যেই হয়তো সীমাবদ্ধ থাকলো, কিন্তু আস্তে আস্তে যখন দেখা যায় যেরকম অর্জিতা একদম শোয়ের শুরুর দিকে বলছিল যে যে কিছু কিছু সময় এরকম হয় না যে কারোর হয়তো সন্ধ্যে ছটার সময় ফোন করার কথা ছিল, সে এবার কোনো একটা কারণে, সেটা হতে পারে অফিসের কাজ,

সেটা হতে পারে তার কোনো পার্সোনাল কাজ, বা সেটা অন্য কোনো কারণেই হোক না কেন, ফোনটা কোনো কারণে 6টার জায়গায় 7টা হয়ে গেছে। এবার সেই সময় এরকম উল্টো দিক থেকে প্রশ্ন আসছে যে কেন তোমার তো রোজ 6টায় ফোন করার কথা, তুমি কেন 7টায় ফোন করলে আজকে। তো এই সব জিনিসগুলো যখন শুরু হয় তখন আমরা প্রথম প্রথম কি হয়, আমরা উত্তর দিই, অনেক বোঝানোর চেষ্টা করি যে না না ব্যাপারটা এরকম নয়, তুমি যেরকম বলছো বা তুমি যেরকম

চেষ্টা না করে, একদমই তোমাকে বোঝার চেষ্টা না করে, তখন দেখবে তোমার এই উত্তরগুলো দিতেও একটু বিরক্ত লাগবে। একটু মনে হবে যে বাবা আমাকে কি একটুও বিশ্বাস করতে পারছে না, আমি তো হতেই পারে আমার কোনো পার্সোনাল কাজ থাকতে পারে, হতেই পারে আমার কোনো অফিসের কাজ থাকতে পারে, আমি একটু আটকে গেছিলাম, তা বলে কি আমার নিজস্ব কোনো লাইফ নেই ইত্যাদি ইত্যাদি, আমার নিজস্ব কোনো স্পেস নেই দিয়ে এখান থেকে শুরু হয়ে সেই ঝগড়া কোথায় যে থামে সে আর নাই বা বললাম। তো যাই হোক, তো এই সব বিষয়গুলো কিন্তু থেকে থাকে। তো এই সমস্ত বিষয় নিয়ে যদি তুমি আমাদের সঙ্গে কথা বলতে চাও, অবশ্যই 9903652992 ইজ দ্য ম্যাজিক্যাল নাম্বার, সেই নাম্বারে কিন্তু আমরা মানে সৌমিকা অরিজিৎ অনেকক্ষণ ধরে ওয়েট করছি তোমার মেসেজের জন্য। আর এছাড়াও যদি তোমার এই লং ডিস্টেন্স রিলেশনশিপ ছাড়াও তোমার যদি নিজস্ব সম্পর্কের ক্ষেত্রে বলো বা অন্য কোনো ক্ষেত্রে বলো একটু অসুবিধা হচ্ছে বা একটু সমস্যা হচ্ছে, বা তোমার ভালোবাসার মানুষের সঙ্গে কোনো যদি তুমি কোনো ভালো মুমেন্টস শেয়ার মানে কাটিয়েছো সেইটা আমাদের সঙ্গে শেয়ার করতে চাও, সবটাই কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। নাম্বারটা ওই 9903652992। যাই হোক, এখন একটা খুব খুব খুব আমাদের দুজনেরই প্রচণ্ড প্রিয় একটা গান তোমাকে শোনাবো। গানটা শুনিয়ে ঠিক 4 মিনিট 52 সেকেন্ডে আবার স্টুডিওতে ফিরছি।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: শুনছো লাভ জাংশন, সৌমিক আর অরিজিতের সঙ্গে 9903659992 তে তোমাদের সেই উপচে পড়া ভালোবাসা কিংবা তোমাদের ভালোবাসায় একটুখানি উথাল পাথাল হওয়া, সেই জায়গার জন্য সেই বিষয়টা যাতে একটু কমানো যায়, যাতে একটু ব্যাপারটাকে ঠিকঠাক করা যায়, কন্ট্রোলে আনা যায়, তার জন্য তোমাদের মেসেজ। তো এই মুহূর্তে আমাদের কাছে যে মেসেজটা রয়েছে, সৌমিক বলো।
2: মেসেজ পাঠিয়েছে কৃষাণু বারাসাত থেকে, লিখছে, ডিয়ার লাভ জাংশন, দাদাদের অনেকদিন পর কথা শুনতে পাচ্ছি, তোমাদের প্রোগ্রাম খুব ভালো লাগে শুনতে, তোমাদের ভয়েস খুব মিষ্টি, খুব ভালো থেকো, তোমরা আছি তিনটে পর্যন্ত, গুড নাইট।
1: গুড নাইট তো নয় যখন তিনটে পর্যন্ত আছুই, সুতরাং আমাদের আড্ডা সবে শুরু হলো মাত্র, আর একদম থাকতে হবে কিন্তু তিনটে পর্যন্ত, কারণ শুক্রবারের রাত 12টা মানে ঠিক লাভ জাংশন যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় চুপ কথা।
2: এরপরে মেসেজ পাঠিয়েছে আমাদের আরেকজন রেগুলার লিসনার অ্যান্ডি, লিখছে, সৌমিক তোমার লাভ শট ভেরি নাইস হয়েছে, স্মার্ট সুইট স্মাইল অরিজিৎ, আমি যখন তোমাকে টিউন করলাম তোমার ভয়েসটা শুনতে পাইনি, তোমায় কিছু লিখিনি বলে ডোন্ট মাইন্ড, সরি, আজ লাভ শটটা শুনলাম, আজকাল জানো কি উপকার, আচ্ছা উপকার করলে ভাবে যে দয়া করছো, যেহেতু তুমি ধনী পরিবারের ছেলে তাই হবেই তো, মিস ইন্ডিয়া নামটা প্রপোজ করতে গেলে দেখবে এই ধরনের লাভ।
1: উপকার করলে সেটাকে দয়া হিসেবে দেখা হয়, এটাও কিন্তু একটা মেন্টাল স্টেটের উপর ডিপেন্ড করে যে এই মুহূর্তে আমি ঠিক কি অবস্থায় রয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আমার সঙ্গে উল্টো দিকের মানুষটার বন্ধুত্বের এই মুহূর্তের অবস্থানটা কি।
2: ঠিক, এরপরে আমাদের লং ডিস্টেন্স নিয়ে একটা মেসেজ আমরা পেয়েছি। পায়েল লিখছে, আমি আর অনির্বাণ কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপেই আছি, কিন্তু অনুভূতি দিয়ে এখনও মানুষটার প্রতি প্রতিটা আবেগকে আমি বুঝতে পারি, অনুভূতিগুলোকে ছুঁতে পারি, অনুভব করতে পারি তার দুঃখ সুখের সময়গুলোকে। আসলে ভালোবাসার মানুষ দূরে থাকলেও অনুভূতি নামক এক সেতু দিয়ে তারা একে অপরের সাথে এক বন্ধনে মিশে থাকে, এক হয়ে একসাথে মিলে যাপন করে দুটি প্রাণ, নিঃশ্বাসটা যেন একসাথেই পড়ে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে।
1: ট্রু, মানে এইভাবে যে একটা লং ডিস্টেন্সের ভালোবাসাকে বাঁচিয়ে রাখা যায়, তাকে আগলে রাখা যায়, তাকে লালন পালন করা যায়, এইটা কিন্তু পায়েল আমাদেরকে আজকে শিখিয়ে দিল সত্যি আরেকবার নতুন করে।
2: সত্যি তাই, তার কারণ হচ্ছে আমরা এরকম বলছিলাম আর কি, যে কিছু সময়তে আমাদেরকে একটু বিশ্বাস করতে হয়, কারণ সম্পর্কের আসল ভিত্তি তো বিশ্বাস। এবার দেখা যায় যেটা, সেটা হচ্ছে যেটা বলছিলাম যে প্রথম প্রথম আমাদের খুব ভালো লাগে, হানিমুন পিরিয়ড থাকে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই যে কিছু কিছু মানুষ, অবশ্যই মানে কিছু মানুষ মানে আমি সেটা একজন দুজন বলছি না, কিছু মানে অনেক কিছু মানে অনেকজন মানুষ এরকম অবশ্যই আছেন যারা একটা সাকসেসফুলি একটা লং ডিস্টেন্স রিলেশনশিপকে এগিয়ে নিয়ে চলছে, কারণ এগিয়ে নিয়ে চলছে এই কারণে বললাম, তার কারণ এটা তো অবশ্যই একটা রিলেশনশিপ মানে একটা জার্নি। এবার সেই জার্নিটা কতদিন আমার এই জার্নিটা চলবে, এবার আমার ডেস্টিনেশনটাই বা কোথায়, এটা তো পার্টিকুলার সেই রিলেশনশিপটা ডিম্যান্ড করে। প্রত্যেকটা রিলেশনশিপের একটা নিজস্ব জার্নি থাকে, একটা নিজস্ব ডেস্টিনেশন থাকে। এরকম অনেক সময় আমরা অরিজিৎ বলতে শুনেছি, সেটা হচ্ছে যে ধরো একটা মানুষের সঙ্গে মানে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের একটা বছর পাঁচেকের রিলেশন ছিল, এবার তারপর দেখা যাচ্ছে যে রিলেশনশিপটা কোনো কারণে ব্রেকআপ হয়ে যায়, তারা ছাড়াছাড়ি হয়ে গিয়ে তারা আলাদা থাকে। এবার তারপরে যখন একে মানে সেই ছেলেটি বা সেই মেয়েটির সঙ্গে যখন কোনো একজনের কথা হয়, তাকে বলছে যে না আরে আরে ওটা মিথ্যে ভালোবাসা ছিল ইত্যাদি ইত্যাদি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন একটা সম্পর্কে থাকি বা একটা ভালোবাসার সম্পর্কে রয়েছি, তখন তো আমরা সেটাকে খুব ভালো করে এনজয় করছি, আমাদের প্রতিটা আবেগকে আমরা প্রায়োরিটাইজ করছি, প্রতিটা অনুভূতিকে আমরা আলাদা আলাদা করে প্রায়োরিটি দিচ্ছি। তো এরকমভাবে আমরা কেনই বা ভাবছি না যে আমার এই রিলেশনটার জার্নিটার ডেস্টিনেশনটা এই অবধি ছিল, এরকম কেন সব সময় যে হতেই পারে যে দুটো মানুষের সঙ্গে আমরা সম্পর্ক শুরু করেছিলাম, আমরা ভালোবাসতে শুরু করেছিলাম, আমরা একে অপরের সঙ্গে থাকতে শুরু করেছিলাম,
1: ঠিক
2: ইত্যাদি। কিন্তু এরকম তো হতেই পারে যে বছর পাঁচেক পর, বা সেটা পাঁচ মাস হতে পারে, পাঁচ বছর হতে পারে, বা দশ বছর হতে পারে, হতেই পারে দুটো মানুষের সঙ্গে কোনো কারণে হয়তো আর বনিবনা হচ্ছে না। দেখা যাচ্ছে যে আমার এই সম্পর্কে যখন আমি থাকছি, সেই সম্পর্ক আমাকে এত টক্সিসিটি দিয়েছে, তার থেকে আমি যখন সিঙ্গেল থাকছি, বা আমি যখন একা থাকছি, বা কারোর সঙ্গে থাকছি না, কোনো সম্পর্কে থাকছি না, সেটা আমাকে বেশি মানসিক শান্তি দিচ্ছে, সেটা আমাকে আমার রোজকার লাইফটাকে আরও বেশি কালারফুল করছে, রাদার দ্যান সেই রিলেশনশিপটা, সেই টক্সিক রিলেশনশিপটা। এখন এরকম দেখা যায় অরিজিৎ, সেটা হচ্ছে যে আমাকে সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দিতে হবে যে আমার সম্পর্ক আজকে দশ বছরের অ্যানিভার্সারি করলো, বা আমার পনেরো বছরের অ্যানিভার্সারি করলো। এতদিনের এবার প্রচুর কমেন্ট আসবে তাতে, বাবা এতদিনের সম্পর্ক, পনেরো বছরের সম্পর্ক, বিশাল ব্যাপার, ইত্যাদি ইত্যাদি। হয়তো সম্পর্কটার মধ্যে আদতে আর কিছুই বেঁচে নেই, হয়তো তাদের মধ্যে রোজ ঝামেলা হয়, একে অপরকে বিশ্বাস করে না, এবং সেই রোজ ঝামেলা আস্তে আস্তে সে একটা অন্য পর্যায়ে চলে যাচ্ছে। তবু সম্পর্কটাকে থাকতে হবে, কেন? কারণ আমাকে বছরে একবার ওই সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাসটা দিতে হবে।
1: এবং সবচেয়ে বড় কথা, ওই দিনে একটা প্রচুর সেজে গুজে একটা মেয়েকে সাজগোজ করে আমাকে একটা দুর্দান্ত হোটেলে বা দুর্দান্ত কোনো একটা জায়গায় গিয়ে দেখাতে হবে যে আমরা কতটা ভালো আছি।
2: ঠিক।
1: এবং এই যে দেখানোটা, এই যে শো অফ করাটা ভালোবাসায়, এইটা নিয়ে যদি কখনো নেক্সট মান্থে আমরা সুযোগ পাই, যেদিন সৌমিকা রোজিত আরও একবার যদি লাভ জাংশনে থাকে কোনো দিন, তাহলে সেদিন অ্যাটলিস্ট আমরা এইটা নিয়েই কথা বলবো যে ভালোবাসায় শো অফ করা, ঠিক আছে, এটা নিয়ে কথা বলবো। কিন্তু আজকে থাকি একটুখানি লং ডিস্টেন্স রিলেশনে রয়েছি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের কাছ থেকেও প্রচুর মেসেজ পাচ্ছি। অয়ন্তিকা আমাদেরকে মেসেজ করেছে, অয়ন্তিকা লিখছে ভবানীপুর থেকে। আচ্ছা, অয়ন্তিকা কী লিখছে? হাই লাভ জাংশন, আমি ছিলাম লং ডিস্টেন্স রিলেশনশিপে, ছিলাম লিখছি এই কারণে, কারণ আমাদের মধ্যে ঠিক তোমরা যেটা বললে, একটা ভরসা এবং বিশ্বাসের জায়গার গ্যাপ তৈরি হচ্ছিল, এবং সেই গ্যাপটা আমরা পূরণ করতে পারিনি। অথচ বুঝতে পারছিলাম যে আমাদের আর হয়তো এই ব্যাপারটা টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই বিষয়টা ঠিক থাকতে থাকতেই আমরা ছেড়ে এসেছি। তবে হ্যাঁ, বলবো না যে এখন প্রেমের সম্পর্ক ছেড়ে দুজনে খুব ভালো বন্ধু আছি। এইগুলো আমার কাছে খুব বকিশ লাগে যে সম্পর্ক থেকে বেরিয়ে আসি, সেটাকে ওইভাবে ধরে রাখা হয়তো যায় না, এবং আমরা এখন দুজনই দুজনকে ব্লকলিস্টের খাতায় রেখেছি। তবু বলবো যে অনেককেই দেখেছি লং ডিস্টেন্স রিলেশনশিপ মানেটা এমন নয় যে দূরত্ব মানেই একসঙ্গে থাকা যাবে না, যায়, কিন্তু আমরা পারিনি, এটা আমার সহজ স্বীকারোক্তি।
2: দেখেছো, এটাকে মানে টেলিপ্যাথি বলবো না হোমিওপ্যাথি বলবো জানি না, তার কারণ হচ্ছে জাস্ট খানিকক্ষণ আগে এই বিষয়ে নিয়েই একটা কথা বললাম, সেটা হচ্ছে যে মানে সম্পর্কে যেই ব্রেকআপটা হয়ে গেল তখন মনে হয় যে ওর থেকে খারাপ কিছু আর হয়তো ছিল না, আর তখনই এরকম একটা মেসেজ এলো। সত্যিই তাই, যে লং ডিস্টেন্স রিলেশনশিপের, যেটা লং ডিস্টেন্স হোক বা যে ডিস্টেন্সই হোক না কেন, রিলেশনশিপ যখন একটা থাকছে, রিলেশনশিপটা কোনো কারণে হয়ে যেতে পারে ব্রেকআপ, কিন্তু আমি যখন রিলেশনশিপটায় ছিলাম তখন তো আমি রিলেশনশিপটাকে সম্মান করতাম, তখন আমি সম্পর্কটাকে যথেষ্ট মর্যাদা দিয়েছি, সম্মান করেছি, তা কোনো কারণে ব্রেকআপ হয়ে গেলে তখন আমি তাকে কেন অসম্মান করতে যাব? ওটা ওর মতো ছিল, সেই সময় ছিল, হতে পারে কোনো কারণে আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়নি, কোনো কারণে আমাদের মনে হয়েছে যে আমাদের সেপারেটেড থাকাই আমাদের দুজনের জন্য ভালো, তো আমরা থাকছি, এতে অসুবিধার কী আছে?
1: একদম। কিন্তু আমাদের সবার জন্য যেটা ভালো এই মুহূর্তে, সেটা হচ্ছে একটা অবভিয়াসলি সং ব্রেক।

তারপর আমরা ফিরছি আরও একবার, এবং এই করতে করতে আস্তে আস্তে তো সময় হয়ে আসছে যে আমাদের এই সপ্তাহের লাভ শটটা আরও একবার শোনার, কিন্তু সেটা একটু দেরি আছে, সেটা আমরা ঠিক 10:30 শোনাবো। কিন্তু তার আগে তোমার জন্য রাখলাম একটা মিষ্টি সাউন্ড ট্র্যাক।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশন সৌমিক আর অর্জিতের সঙ্গে শুধুমাত্র 107 FM রেইনবোতে। আর ভালোবাসার কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে কখন যে ঘড়ির কাঁটা প্রায় দেড় ঘন্টার দিকে এগিয়ে গেছে বুঝতেই পারিনি। 9903650992 আমাদের ম্যাজিক্যাল নাম্বার, আর সেই ম্যাজিক্যাল নাম্বারে তোমার মেসেজ। আর আজকে স্পেশালি আমরা কথা বলছি লং ডিস্টেন্স রিলেশন নিয়ে। চলো,
2: লং ডিস্টেন্স রিলেশনশিপ ব্র্যাকেটে লিখে দিয়েছি।
1: আচ্ছা, গুড।
2: দুজন থাকে দুইটি দিকে রাজ্যটির, ফোনের কলে প্রহর পেরোয় রোজ। রাতে যে যাই বলুক, তারা জানে রাজ্যটোক দূরত্বকে সামলে নেবে দুই হাতে, দায়িত্ব যা নিচ্ছে ঠিকই সব কাঁধে। সমস্যাও নানা রকম, দুইজনের দেখা হওয়ার সম্ভাবনায় বাঁধ সাধে ফোন আছে, তাই রাত্রিটুকু সান্ত্বনার। দুইটি মানুষ স্পর্শে বাঁচে, শেষ ছোঁয়ার হয় তো সেও পেরিয়ে গেছে। মাসখানে ক্লান্তি ভুলে ঘুমে ভারী চোখ ধোয়া, আর একটুক্ষণ কাটিয়ে যাব সেই টানে। তাদের মাঝেও ঝগড়া হলে ফোন কাটে, তারাও ভীষণ অভিমানে রকচটা বন্ধ থাকে কথা প্রায়ই। ভোর রাতে দুজন লেখে, আমারই দোষ সবকটা, ঘুমোতে যায় ঘুমও ভাঙায় একসাথে। দুজন রাখে দুইটি মনের সব কথা, দূরত্বকে সামাল দিয়ে চার হতে সামলে নেবে ঝড়ঝাপটা সবকটা। হাই প্রিয় দাদারা, তোমরা কেমন আছো? সময় মতো কিছু খেয়ে নিও, তোমরা ব্ল্যাক কফি খেয়ে নিও, রাত তিনটে পর্যন্ত আছি। আমি মিষ্টি মেয়ে বলছি, প্রিয়াঙ্কা গড়িয়া থেকে। প্লিজ টেক্সটটা পড়ো, একটু বড় হয়ে গেছে।
1: রাইট প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে যে টপিক নিয়ে এক্স্যাক্টলি আমরা কথা বলছিলাম, সেই টপিকে মেসেজ করার জন্য আরও একবার থ্যাংক ইউ। আর আজকে কিন্তু ব্ল্যাক কফির সঙ্গে ব্ল্যাক টিও রয়েছে, সুতরাং আজকে আমাদের খাওয়ার দাওয়ার কিন্তু একদম জমজমাট ব্যাপার। সেবার বুঝলে আরও একটা জমজমাট ব্যাপার হতে চলেছে, সেটা একটু পর ডিসকাস
2: করবো।
1: কিন্তু তার আগে, যেহেতু লাভ জাংশনে আজকে একটু লং ডিস্টেন্স রিলেশন নিয়ে কথা হচ্ছে, তাই আরও একটা মেসেজ পড়বো। আমি জানি না এটা লং ডিস্টেন্স না এটা তোমার ভালোবাসা কেন্দ্রিক কোনো একটা মেসেজ, বাট স্টিল চলো।
2: হ্যাঁ, হ্যালো লাভ জাংশন, আমি বর্তমানে ক্লাস 12 পড়ি। ক্লাস 10 একটা ছোট্ট স্মৃতি শেয়ার করলাম। একটা সময় ছিল যখন দৃষ্টির আড়ালে থাকা প্রতিটা স্পন্দন একে অপরকে ছুঁয়ে যেত, অথচ প্রকাশের ভাষাটা ছিল একদমই অজানা। আমার জড়তা আর তোমার সেই না বলার নীরবতার সংমিশ্রণে আমরা যখন এক বিন্দুতে মিলিত হলাম, তখন মনে হয়েছিল মহাজাগতিক কোনো সমীকরণ সফল হয়েছে। কিন্তু সময়ের নির্মম পাটিগণিতে আমার অগোছালো জীবনের ভার সেই সম্পর্কের সমীকরণটাকে এলোমেলো করে দিল। দূরত্বের দেওয়ালটা যখন দীর্ঘ হলো, তখন বুঝলাম কিছু কিছু প্রাপ্তি কেবল হারানোর জন্যই অমর হয়ে থাকে। আজও রাস্তাঘাটে সেই পরিচিত অবয়বের সাথে চোখাচোখি হয়, কিন্তু যান্ত্রিকতার ভিড়ে আমরা এখন কেবলই দুটি অচেনা বিন্দু। এই অসম্পূর্ণতার দায়ভার আমারই, কারণ আমি সেই সময়ের সাথে পাল্লা দিয়ে পারিনি। তুমি ভালো থেকো, দূর থেকেই প্রার্থনা করি সবটা আগলে রেখো নিশা।
1: ট্রু, এই যে দূর থেকে প্রার্থনা করি আগলে রেখো, আসলে না এই সময় তুমি দেখবে যে এই দূরে চলে গেলে সম্পর্ক না একটা অন্য ডাইমেনশন নেয়, এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট। এবং সবচেয়ে বড় কথা,
2: আচ্ছা একটা কথা বলছি, জাস্ট ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে মেসেজটা লিখেছিল অয়ন হালদার ডায়মন্ড হারবার থেকে, আমি নামটা বলতে পারি।
1: ওকে অয়ন, থ্যাংক ইউ সো মাচ।
2: আসলে কি হচ্ছে না, আজকে মানে মেসেজগুলো আমরা যেগুলো পাচ্ছি না কেন, খুব সুন্দর সুন্দর গুছিয়ে মেসেজগুলো লিখেছে,
1: তাহলে আমাদের পড়তে খুব সুবিধা হচ্ছে।
2: এবং ও এত সুন্দরভাবে লিখেছে, আমি লেখাটা নিয়ে এত কিছু ভাবতে শুরু করেছিলাম যে ওর নামটাই বলতে আমি ভুলে গেছি। যাই হোক, অয়ন পাঠিয়েছিল আমাদের এই মেসেজটা।
1: অয়নকে এত সুন্দর অয়নের মেসেজটা পাঠানোর পর অয়নের জন্য একটা গিফট থাকলো আমাদের দিক থেকে, একটা মিষ্টি গান থাকলো। এবং এই গানটা না ভালো

বাসায় যখন একটুখানি আঘাত পাওয়া যায় তখন এই গানটা যেন বড্ড বেশি টাচ করে যায়। আর এই অঞ্জলি হলো দূর থেকে ভালোবাসাকে আগলে রাখা, যেটা তোমায় বলছিলাম যে দূরে চলে গেলে ভালোবাসার ডাইমেনশন বদলে যায়। এগুলো ফ্যাক্ট, মানে যে ভালোবাসা, প্রচুর ভালোবাসা এরকম আছে দূরে চলে গিয়ে আরও গভীর হয়েছে, যেটা তারা কাছাকাছি থাকতে হয়নি, অ্যাটলিস্ট তারা ভালোবাসার মানেটা বুঝতে পেরেছে। এবং অনেক ক্ষেত্রেই হয় যেটা এখানে থেকে হয়তো একটা অভ্যেসবশত সম্পর্ক তৈরি হয়ে যায়, সেইটা দূরে চলে গেলে সেটার মধ্যে একটা অন্যরকম প্রেম এসে জড়ো হয়, এটা কিন্তু হয়। আর দূরে গিয়ে অনেক নতুন সম্পর্ক তৈরি হয়, দূরে গিয়ে অনেক নতুন অনেক পুরনো সম্পর্ক ভেঙে যায়, এগুলো তো হয়ই, মানে এটা দূর কাজ আর সবেতেই তো একই হয়। তবু আজকে আমরা একটুখানি লং ডিস্টেন্স নিয়ে কথা বলবো। আর তোমার জন্য এখন থাকলো অ্যাশকিং আর শায়নী ঘোষের গাওয়া কঠিন, আর তারপর সৌমিকের লেখা আজকের লাভ শর্ট, তারপর আরও একটা সং ব্রেক, তারপর ফিরছি তোমার কাছে তোমার লাভ জাংশনে। কিন্তু এই সময়টায় 9903605992 এই নাম্বারটা কিন্তু খোলা রয়েছে, তাই তুমি লাভ শর্ট শুনতে শুনতে, গান শুনতে শুনতে, তোমার যাবতীয় যা মনের কথা তুমি যা লিখতে চাও, সেটা তোমার ভালোবাসার বর্তমান অবস্থা, সেটা তোমার কাছে ভালোবাসা কী, এবং লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে তোমার কী বিষয়, তোমার কী মন্তব্য, সেগুলো আমাদেরকে পাঠাতেই থেকো। আমরা তোমার মেসেজগুলো বরং এই গ্যাপে টুক করে পড়ে একটা ঝাড়াই করে নিতে পারবো।

0: আজকের লাভ শর্টসে সৌমিকের লেখা গল্প রিক্যাপ। গল্পের নারেশনে রাজীব, অভিনয়ে অরিজিৎ, দেবারতী, সোমক, সুদীপ্ত আর উজ্জ্বল। শুরু হচ্ছে লাভ শর্টস রিক্যাপ।
1: এক্সকিউজ মি, বলছি যে এই যে আমার ফাইনাল রেজাল্টটা, আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, একটু কাইন্ডলি দেখবেন।
2: ওহ, তোমরা এই টিফিন টাইম শুরু হওয়ার সময় কেন আসো বলো তো?
1: আসলে আমি প্রায় 8 ঘন্টা জার্নি করে এসেছি, তো টাইমটা ম্যাচ করতে পারিনি স্যার।
2: ঠিক আছে, কাল ফার্স্ট হাফে এসে নিয়ে যাও।
1: রে, আজকে হবে না, আসলে আমার বিকেলে ট্রেন আছে কলকাতা ফেরার।
2: আজকে কি করে হবে? তোমার ডিপার্টমেন্টের এইচওডি স্যার ছুটিতে আছেন, উনি অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড না করলে তো ডিরেক্টর স্যার সাইন করবেন না।
1: হ্যাঁ, তাহলে আর কি, ঠিক আছে, আমি দেখি। আসলে আজকে রাতটা কাটাতে হবে, এদিকে আবার টিকিট ক্যান্সেল করতে স্টেশনও যেতে হবে, কারণ আমি তো কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম। ঠিক আছে, আমি দেখছি।
2: হ্যাঁ, একটু ম্যানেজ করে নাও।
3: আরে কি মুশকিল বলুন তো। অভিষেক ভেবেছিল আজকের মধ্যে কাজ মিটিয়ে রাতে বাড়ি চলে যাবে, হলো না। এই দেখুন, আমারও কেমন সব গুলিয়ে যাচ্ছে। আরে পরিচয় পর্বই তো সারা হয়নি। অভিষেক, বচ্চন হলেই ভালো হতো, কিন্তু বাস্তবে অধিকারী। কেন বলছি পরে বুঝবেন। যাই হোক, অভিষেক অধিকারী উত্তর কলকাতার এক বনেদি পরিবারের ছেলে, জলপাইগুড়ির এক ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ত। গ্র্যাজুয়েট হয়েছে আজ থেকে প্রায় 5.5 বছর আগে। এই কলেজে ক্যাম্পাসিং থেকে চাকরি পাওয়ার পার্সেন্টেজ মোটামুটি 99% থাকে সব সময়, কিন্তু অভিষেক বাকি 1%-এর মধ্যে পড়ে গেছে। যাই হোক, বহু বছরের পরিশ্রমের পর ফাইনালি একটা সরকারি চাকরি ও পেয়েছে, এবং তার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সার্টিফিকেটটা প্রয়োজন লাস্ট কোয়ালিফিকেশন যেখান থেকে হয়েছে সেখানকার। অতএব অভিষেক জলপাইগুড়িতে। জাস্টিফিকেশন তো পেলেন, কিন্তু অভিষেক জাস্টিফিকেশন তো দূর, কোনো স্যাটিসফ্যাকশনই পাচ্ছে না।
1: বাবা, এই ঠিকটা এখনো একই রকম আছে দেখছি। দম বন্ধ লাগছে, কখন যে বেরোবো।
4: আরে ও অভিনা, কবে এলে? দেখেছ, এক মুখ দাড়ি, তাও চিনতে পেরে গেছি।
1: আরে আমি তো, আমি একটু আগে গো। রামাদা কেমন আছো বলো? দোকানটা রং করাও নিয়ে আছো? হ্যাঁ,
4: এই তো, এই বর্ষাটা চলে গেলে করবো।
1: আমি জানতাম তুমি এটাই বলবে। কতদিন পর তোমার কিন্তু এই বিখ্যাত ডায়লগটা শুনলাম। হ্যাঁ,
4: তা যাই হোক, বলো আর কি খবর, এত বছর পর এলে।
1: আরে বলো না, এই একটা সার্টিফিকেটের জন্য গো, ভেবেছিলাম আজকেই বিকেলে ট্রেনে ফিরবো, কিন্তু সেটা আর হবে না।
4: আচ্ছা, এই নাও তোমার সেই স্পেশাল চা আর এই প্রজাপতি বিস্কুট।
1: বাহ বাহ, দাও দাও, কতদিন পর।
3: মুখে বাহ বললেও অভির ভেতরটা জাস্ট ফেটে যাচ্ছে। এক লহমায় ফ্ল্যাশব্যাকে মনে পড়ে যাচ্ছে নানা রঙের দিনগুলি। রামাদার দোকানটা ছিল অভিদের কমন রুম, কলেজের মেন গেটের জাস্ট সামনে। অভিদের মানে কিন্তু আমি শুধু অভিষেক অ্যান্ড গ্যাংয়ের কথা বলছি না, বলছি অন্য কিছুর কথা। কিন্তু রামাদা হঠাৎ করে এমন একটা কথা বলল, অভি বিষম খেয়ে একেবারে যা তা অবস্থা।
4: অভি, বলছি ঐশ্বর্যের সঙ্গে দেখা হয়েছে?
1: মানে না, কেন, ও এখানে নাকি? কি বলছো কি তুমি?
4: সে কি তুমি জানো না? অবশ্য এখন আর নাম ধরে ডাকা যাবে না।
1: এই রামাদা, কি হয়েছে একটু খুলে বলো না, এত ভ্যানতারা করছো কেন?
4: আরে ঐশ্বর্য তো এখন তোমাদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই তো গেল বছর শীতের পর থেকে জয়েন করেছে।
3: সর্বনাশ, এ তো সন্ধে নামার আগেই বাঘের ভয়। যাই হোক, পরিচয় করিয়ে দিই, ঐশ্বর্য, তবে রাই নয়, ঐশ্বর্য পাল, ঐশ্বর্যর বাড়ি ছিল হলদি বাড়িতে, অভির ল্যাব পার্টনার। বাকিটা আমি বললে ফিল আসবে না। আজ থেকে প্রায় 9 বছর আগের ফার্স্ট সেমিস্টারের প্রথম ল্যাব ক্লাসে একটু উঁকি দিই বরং।
1: এই ঐশ্বর্য, তুই রিডিংটা একটু চেক করে নে তো।
5: আরে তুই ঠিক করে নিবি, আমি আর কি দেখব।
1: আরে না না, তবু দেখ না একবার।
5: দেখেছিস তো, একটা কাজ তোকে দিয়ে যদি হয়, এই 0.67 এর হিসাবটা কে ধরবে?
1: দেখলি তো, ওই জন্যই তো তোকে দিয়ে চেক করালাম আমি।
5: ঠিক আছে, ছাড়, চল বেরোই এবার।
1: হ্যাঁ চল, একটু রামাদায় গিয়ে বসি, মাথাটা পুরো হ্যাং করে গেছে ভাই।
5: চল।
3: এটা হলো ওদের নিপাট ক্লাসমেট ব্যাচমেট ল্যাবমেট সুলভ বন্ধুত্ব। গল্পটা শুরু এখান থেকেই। মাস ছয়েক পর একদিন পরীক্ষার হলে ঐশ্বর্যর ভীষণ শরীর খারাপ হয়, মাথা ঘুরে পড়ে যায়। অভিষেক বসত ওর পেছনেই, কারণ ওদের রোল নাম্বার ছিল পর পর। তারপর সে এক কাণ্ড, ডাক্তার দেখানো থেকে শুরু করে ওষুধ কিনে অভিষেক ঐশ্বর্যকে হোস্টেলের সামনে অবধি পৌঁছে দিয়ে আসে। আসলে কিছু করারও নেই, রেসিডেন্সিয়াল কলেজ, সবাই অনেক দূর দূর থেকেই পড়তে আসে।
1: কিরে একটু ঠিক লাগছে এখন?
5: হ্যাঁ, থ্যাংক ইউ রে। আসলে ডাক্তারকে আর বললাম না, সকালে ব্রেকফাস্ট স্কিপ করেছি বিগত 1 মাস ধরে, রাতে ভালো করে ঘুমও হয় না।
1: মানে তুই কি পাগল নাকি কেন?
5: এমনি।
1: এই এমনি মানেটা কি রে?
5: কিছু না, বাদ দে, চল যাই এবার, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে।
1: এই চুপচাপ মন দিয়ে শোন যেটা বলছি, আর ভাববি না এটা আমি তোকে জিজ্ঞেস করছি, এটা আমার অর্ডারই ভাবতে পারিস। কাল থেকে সকালে আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করব, ঠিক আছে?
5: কি দরকার, কলেজে দেখা হবে একেবারে।
1: আমি আগেই বলে দিয়েছি তোর আমি পারমিশন নিচ্ছি না, মনে আছে তো?
5: দেখা যাবে, টাটা।
1: ওষুধগুলো টাইম লিখাবি, টাটা।
5: বাবার মতো কথা বলিস না তো।
3: তা কি ভাবছেন? এবার বলবো, পরদিন সকালে রামাদার দোকানে ব্রেকফাস্ট টেবিলে। না, পরদিন সকালে ঐশ্বর্য মোটেই ব্রেকফাস্ট খেতে আসেনি, ডাইরেক্ট কলেজে দেখা হলো অভির সঙ্গে। অভি দেখল ঐশ্বর্য বসে আছে।
1: কিরে, কালকে এত করে বললাম এলি না, ঘুম থেকে উঠে এতবার ফোন করলাম ধরলিও না।
5: বস, কথা আছে।
1: না স্যার, বসবো না।
5: মাথা গরম করাস না অভি, বসতে বলছি, বস।
1: কি হয়েছে বলতো, তোর শরীর কেমন আছে?
5: ঠিক আছে। বলছি, তুই এখানে লোকাল এলাকায় আমায় কিছু টিউশন জোগাড় করে দিতে পারবি? এই ধর 9-10 বা 11-12।
1: সে দেখতে হবে, আমাদের ওই বয়েজ হোস্টেলের যে হেড কুক, সে তো একদিন আমাকে বলেছিল যে ওর মেয়ের জন্য একজন ভালো সায়েন্স গ্রুপের টিচার খুঁজছে। কিন্তু এর সঙ্গে তোর ব্রেকফাস্ট করতে না আসার কি সম্পর্ক?
5: দেখ, তুই জানিস না আমার বাবার ব্যবসাটা খুব একটা ভালো চলে না, তাতে অনেক কষ্ট করে এখানে পড়তে পাঠিয়েছে, প্রাইভেট কলেজ, এত খরচ। এবার আমার পার ডে খাওয়ার খরচ জোগাতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি ব্রেকফাস্টটা খেতাম না, একেবারে লাঞ্চ করতাম। কিন্তু বুঝতে পারছি এইভাবে চল।

0: না, তাই যদি একটু টিউশন পড়াতাম তাতে আমার অনেকটা সুবিধা হতো।
1: তুই এই জন্য এলি না? তোর কাছে আমি টাকা চাইছি।
0: আরে সেটা না, আমার সেটা ভালো লাগবে না রে। তুই কেন দিবি, আর কতদিনই বা দিবি?
1: ঠিক আছে, আমি আজকেই কথা বলছি সনাতনদার সঙ্গে, মানে ওই যে হেড কুক আর কি।
2: অভি কথা বলে টিউশনটা ফাইনাল করে দেয়। এরপর সেখান থেকে আরো কয়েকটা টিউশন বাড়ে এবং প্রত্যেকদিন রামাদার দোকানে ওরা ব্রেকফাস্ট খায়, কোনোদিন নুডল, কোনোদিন ডিম টোস্ট ইত্যাদি। এইভাবে বছরখানিক ভালোই চলছিল। বছরখানিক বাদে একদিন কলেজের পর অভিষেক আর ঐশ্বর্য রামাদার দোকানে বসে আছে। আসলে অনেকক্ষণ ধরে আটকে আছে, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। হঠাৎ অভিষেক ঐশ্বর্যকে প্রপোজ করে, বলে,
1: এই শোন ঐশ্বর্য, তোকে আমার হেব্বি লাগে বুঝলি তো। আমি না আমাদের বন্ধুত্বটাকে শুধু বন্ধুত্ব আটকে রাখতে চাই না, আমি তোর সঙ্গে এক ছাদের তলায় সারাটা জীবন কাটাতে চাই বুঝলি।
0: পাগল তুই, এটা কি বললি?
1: আরে না রে, এটা না বললে আমার শান্তি হচ্ছিল না।
0: ঠিক আছে, পরে দেখা যাবে, সবে তো ফার্স্ট ইয়ার, তোর তো পরে আমাকে ভালো নাও লাগতে পারে।
1: তোকে বাজে কথা বলিস কেন রে?
0: বৃষ্টি একটু ধরেছে, আমি আস্তে আস্তে হোস্টেলের দিকে এগোই, তুই সাবধানে যা।
1: হ্যাঁ ঠিক আছে, কালকে দেখা হচ্ছে তাহলে।
0: একদম।
2: কথাটা তো বলে ফেলল, বলে ভাবছে যদি ঐশ্বর্য রাজি না হয় তাহলে যদি ওদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। এসব নানান সতেরো কথা অভির মাথায় ভেড় করে আসে। কিন্তু সত্যি বলতে অভিষেককেও ঐশ্বর্যর ভালোই লাগতো। নেহাত অভি আগে বলেছে বলে একটু চাপ খাচ্ছে, তবে সেই চাপ আর বেশি দিন সহ্য করতে হয়নি, কারণ ঐশ্বর্য অভির প্রপোজালে ডিনাই করেনি। যাই হোক, এরপর প্রেম কাকে বলে, দুজনে হাবুডুবু খাচ্ছে। বন্ধুদের বিভিন্ন আওয়াজও শুনতে হচ্ছে, তবে যাই হোক, একেবারে কলেজের হিট কাপল যাকে বলে এক নামে সবাই চেনে, একজনকে দেখলে আরেকজনের কথা জিজ্ঞেস করে। এইভাবেই দেখতে দেখতে কলেজ জীবনটা দুজনেই চুটিয়ে প্রেম করে কাটালো, সঙ্গে চলতে থাকলো পড়াশোনা। কিন্তু কাহানি মে টুইস্ট তো হোনা চাইয়ে। ফাইনাল ইয়ার, কলেজ ক্যাম্পাসিং চলছে, দুজনেই অ্যাপটিটিউড রাউন্ড ক্লিয়ার করেছে এবার ইন্টারভিউতে। ওদের ডিপার্টমেন্টে শুধুমাত্র ওরা দুজনেই রিটেন ক্লিয়ার করেছে, কিন্তু মুশকিলটা হলো ইন্টারভিউতে। অভির ইন্টারভিউ দারুণ হয়েছে, কিন্তু ঐশ্বর্যর কমিউনিকেশন স্কিল অতটাও ভালো নয়, তাই অভিকে ইন্টারভিউয়ার বলে,
3: কনগ্রাচুলেশনস মিস্টার অধিকারী, ইউ আর সিলেক্টেড।
1: থ্যাংক ইউ স্যার, তবে একটা কথা জানতে পারি স্যার?
3: শিওর
1: স্যার, বলছি যে আমার আগের বন্ধু যে ইন্টারভিউ দিল ওর কি হয়েছে?
3: সরি অভিষেক, এই প্রশ্নটার উত্তর তুমি তোমার টিপিও মানে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসারের থেকে জেনে নিও, আমরা লিস্ট দিয়ে যাব।
1: স্যার প্লিজ, এটা জানা খুব দরকার ছিল, প্লিজ স্যার।
3: আচ্ছা বেশ, তবে বলছি আমরা আসলে সব ডিপার্টমেন্ট থেকে একজন করে নেব, সুতরাং তোমার ডিপার্টমেন্টে শুধু তুমি সিলেক্টেড।
1: তাহলে স্যার আমি মানে আমি জয়েন করব না, আমি তো এখনো বন্ডে সাইন করিনি।
3: হ্যাঁ ইয়ে আবার কি, প্রথম চাকরি পেলে জয়েন করবে না?
1: না স্যার, মানে অ্যাকচুয়ালি আমার থেকেও না, আগে চাকরিটা ঐশ্বর্যর পাওয়া দরকার। ওর একাডেমিক ভীষণ ভালো, আজকে হয়তো একটু নার্ভাস হয়ে পড়েছে, বাট শি ইজ বেস্ট স্যার।
3: বেশ ঠিক আছে, তুমি যখন বলেই দিলে জয়েন করবে না, আর আমাদেরকে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একজন করে নিতে হবে, সো আমরা তোমার আগের ক্যান্ডিডেটকে নিতেই পারি। বাট তোমাকে একটা লেটার লিখতে হবে যে তুমি জয়েন করতে চাও না।
1: হ্যাঁ হ্যাঁ, আমি আমি এক্ষুনি লিখে দিচ্ছি স্যার।
2: অভি সঙ্গে সঙ্গে লেটার লিখে দেয়, এবং ফাইনালি যখন লিস্ট বেরোয় দেখা যায় ঐশ্বর্যর নাম আছে, অভির নাম নেই। ঐশ্বর্য তো আনন্দে কেঁদে ফেলেছিল, কিন্তু দুদিন পরে ডিপিওর থেকে জানতে পারে।

0: আসল ঘটনাটা। তারপর
1: আমি তো ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস। তুই আমাকে দয়া কবে থেকে দেখাতে শুরু করেছিস?
2: এসব কি বলছিস তুই? আমি দয়া কেন দেখাবো তোকে?
1: কি মনে করিস তুই নিজেকে? হিরো? খুব মহান?
2: দেখ, এরকম কিছুই নয়। তোর তো চাকরিটা খুব দরকার, আর আমি ইন্টারভিউতে না গেলে তুই তো চাকরিটা পেতিস।
1: সেটা তো হয়নি, আমি পাইনি, তুই পেয়েছিলি। তোকে কে বলেছিল আমার হয়ে সাফাই গাইতে?
2: আরে ভাই, সেদিন হয়তো একটু ইন্টারভিউটার সময় তুই নার্ভাস হয়ে পড়েছিলি। অদারওয়াইজ
1: দেখো ভি, আমরা তোদের মতো স্মার্ট না হতে পারি, বড় লোক না হতে পারি, কিন্তু আমাদের শীত দ্বারা বিক্রি নেই।
2: আরে তুই কোন কথা কোথায় নিয়ে যাচ্ছিস? তুই জানিস তুই কি বলছিস?
1: হ্যাঁ হ্যাঁ জানি, আর এও জানি আমি সারা জীবন তোর দয়ার পাত্রী হয়ে থাকবো না।
0: এরপর অভিষেক কি রিপ্লাই দিয়েছিল আমার জানা নেই, কিন্তু ওদের সম্পর্কটা ওখানে ওই দিনই শেষ হয়ে গেছিল। আর সবটা চোখের সামনে দেখেছিল রামাদা। পরে কলেজ থেকে বেরিয়ে অভি সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। অভি আর ঐশ্বর্য দুজনেই আর কলেজের ক্যাম্পাসিংয়ের কোনো ইন্টারভিউতে বসেনি। অভি ফিরে এলো কলকাতায়, ঐশ্বর্য ফিরে গেল হলদি বাড়িতে। এই যে এবার ফিরে যাচ্ছি বর্তমানে। অভি রামাদার কাছে যখন শুনল যে ঐশ্বর্য এই কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন কোনো রকমে রামাদাকে দাম মিটিয়ে বেরোতে যাবে, আর অমনি ক্লাইম্যাক্স।
1: এরকম দাড়ি রেখেছিস কেন?
2: না মানে,
1: রামাদা আমায় ফোন করলো, বললো একবার দোকানে আসতে, একটা সারপ্রাইজ আছে।
2: হ্যাঁ আসলে একটা ক্যারেক্টার সার্টিফিকেটের,
1: সেটা তো আমার থেকে ভালো কেউ জানে না। রামাদা দুটো চা দাও।
2: আমি খেয়েছি আর খাবো না।
1: আমি কি তোর কাছে জিজ্ঞেস করেছি নাকি পারমিশন নিয়েছি? এটা অর্ডার।
0: উফ, বোঝো ঠেলা। প্রেমটা মাঝে 5.5 বছর পজ ছিল, আর কেউ একজন আড়াল থেকে প্লে বাটনটা প্রেস করলো। কে জানে রামাদা কিনা?

শর্টসে আজ শুনলে। সৌমিকের লেখা গল্প রিক্যাপ। গল্পের ন্যারেশনে রাজীব, অভিষেক অরিজিৎ, ঐশ্বর্য দেবারতি, বিমল দে সুদীপ্ত, রামাদা উজ্জ্বল, ইন্টারভিউয়ার সুমক।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশনের সৌমিকার অরিজিত তোমার সঙ্গে, দেখতে দেখতে আমরা 2 ঘন্টা প্রায় ক্রস করে যাচ্ছি। আর 9903653992 এখন অনেকগুলো তোমার আনরিড মেসেজ রয়েছে, তো আমরা শুরু করি, নাহলে শেষ করতে পারবো না, চলো।
2: হ্যাঁ, লং ডিস্টেন্স রিলেশনশিপ টিকিয়ে রাখা কঠিন কিন্তু অসম্ভব নয়। দূরত্ব ভালোবাসা কমায় না, বরং বোঝায় সম্পর্কটা কতটা মজবুত। এখানে ভরসার যোগাযোগটাই আসল। রোজ কথা বলা জরুরি নয়, তবে মন থেকে কথা বলাটা জরুরি। সন্দেহ নয়, বিশ্বাস রাখতে হয়, একে অপরের সময়কে সম্মান দিতে হয়, ব্যস্ততা বুঝতে হয়। ছোট ছোট সারপ্রাইজ, ভিডিও কল, পুরনো ছবি দেখা, এগুলোই দূরত্ব ঘুচিয়ে দেয়। দেখা হওয়ার অপেক্ষাটাই তখন সম্পর্কের সবচেয়ে সুন্দর অংশ হয়ে ওঠে। দূরত্ব যদি ভালোবাসা বাড়ায়, তবে সেই সম্পর্ক সত্যিই দামি। জীবন প্রধান, আচ্ছা একটা স্কুলের নাম লিখেছে, খুব ভালো হচ্ছে, দুই স্যারের উপস্থাপনায় আছি রাত 3টে পর্যন্ত।
1: রাইট,
2: নাম এখানে লেখেনি কিন্তু,
1: ঠিক আছে, কোনো দরকার নেই। তুমি নিজেই জানো যে তুমি, তোমার মেসেজই পড়লাম এবং তুমি আমাদেরকে মেসেজটা পাঠিয়েছো, এবং তোমারই মেসেজের মধ্যে আমার একটা লাইন ভীষণ ভালো লাগলো, যেখানে তুমি লিখেছো যে দুজনের দুজনের সময়ের সম্মান করতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, আমরা না এটাই ভুলে যাই। মানে আমরা সবসময় ভাবি যে আমি বেশি বিজি এবং আমার সময়ের দাম রয়েছে, তোমার সময়টা একটু লেস ইম্পর্টেন্ট, এরকম একটা ব্যাপার।
2: সত্যি তাই, মানে সবসময় আমরা এরকম অনেক সময়
1: দেখবে, এটা কিন্তু আমরা করি,
2: ঠিক তাই, এরকম অনেক সময় আমরা দেখেছি যে আমরা যে সময় মানে যদি ব্যস্ত থাকি সেই সময়টা ঠিক আছে, কোনো না কোনো কারণেই হোক না কেন। এবার আমরা যখন ফোন করছি, ফোনে যখন আমি যাকে ফোন করছি তাকে যদি কোনো কারণে না পাই, তাহলেই আমাদের হয়তো একটু বিরক্তি হতে পারে, একটু রাগ হতে পারে, হ্যাঁ আমি ফোন করলাম কেন আমার ফোনটা ধরলো না, কিসের এত ব্যস্ততা, আমার থেকে কি ইম্পর্টেন্ট তার জীবনে আছে,
1: যদি
2: অনেক কিছু মনে পড়ে।
1: ঠিক,
2: আসলে সত্যি তাই, মানে আমরা একটু এটার জন্য একটু ম্যাচিউরিটি দরকার, এটার জন্য একটু গভীরভাবে নিজেকে নিজে মাঝে মাঝে যদি নিজের সঙ্গে সময় কাটানো যায়, তখন একটু একটু এই সব কথাগুলো একটু বেরিয়ে আসে, মানে এর সলিউশনগুলো একটু একটু করে বেরিয়ে আসে আর কি। তখনই মনে হয় যে না সত্যি তো, আমি যেরকম ব্যস্ত আছি এখন, ঠিক সেরকমই আমার জায়গায় আমার অপর দিকের মানুষটাও কিন্তু থাকতে পারে। আমিও যেমন তার ফোনটা ধরতে পারছি না, সেও কিন্তু কোনো না কোনো সময় আমার ফোনটা ধরতে না পারে, সেটাকে কিন্তু আমাকে বুঝতে হবে।
1: অ্যাবসলিউটলি তাই। তো আরো একটা মেসেজ বোধহয় আমাদের কাছে রয়েছে,
2: আরো আরো বেশ কয়েকটা
1: মেসেজ রয়েছে। আমি বলছি এক্ষুনি যে মেসেজটা রয়েছে সেই মেসেজটা দেখছি আকারে খুব ছোট, কিন্তু সেই শুরুটা লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়েই সে বলেছে। কি বলেছে?
2: একদম ছোট্ট মেসেজ, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখছে, লং ডিস্টেন্স রিলেশন প্রকৃত ভালোবাসাকে গভীর করে, দূরত্ব তখন লাভ করে মহত্ব।
1: আচ্ছা, রাইট, দূরত্ব তখন লাভ করে মহত্ব, অ্যাবসলিউটলি তাই। মানে এটা একটু আগে আমরাও এই একই কথা বলছিলাম যে যদি ভালোবাসাটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে না লং ডিস্টেন্স রিলেশনশিপের একটা অন্য মজা আছে কিন্তু, এবং যারা এই মজাটা নেয় তারা কিন্তু মানে জমিয়ে জমিয়ে এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে পারে। এবং মানে আমার নিজে দেখা যে অনেকেই হয়তো অফিসের সূত্রে, মানে আমার দুটো জিনিস নিজের দেখা, এবং একইবারে মানে আমি একটি কাজে বাইরে ছিলাম প্রায় ধরো 7-8 মাস ধরে, এবং সেই ক্ষেত্রে তখন আমি দেখেছি যে মানে আমার যে রুম পার্টনার ছিল তার, মানে সে বিবাহিত ছিল যখন শেষ ছিল, এবং তার উল্টো দিকের মানুষটার তার প্রতি কতটা সন্দেহ সেটাও দেখেছি। আবার ওই একই অফিসে একটা নতুন সম্পর্ক লং ডিস্টেন্সে তৈরি হতেও দেখেছি। মানে সন্দেহটা আমি যদি তোমায় বলি, মানে এরকমও করো কীরকম মানুষজন থাকে, তো মানে যে আমার যে রুমমেট আর কি, সে ধরো আমাদের

0: অফিসে, অফিস থেকে আমাদের যেখানে হস্টেলে ছিলাম সেখানে ফিরে আসার পরে খুব স্বাভাবিকভাবেই সবাই একটু টায়ার্ড থাকতো, তো ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুমোতে হতো ভিডিও কল অন করে, ঠিক আছে
1: তাই নাকি?
0: হ্যাঁ, আমি এটা আমার লাইফে প্রথম দেখেছিলাম, ও ঘুমোচ্ছে ভিডিও কলে। বা আমি প্রথম দিন ভেবেছিলাম যে ও হয়তো ঘুমিয়ে পড়েছে, কলটা অন করা আছে। আমি এটা প্রথম দিন ভেবেছিলাম যে ফট করে ঘুমিয়ে পড়েছে কথা বলতে বলতে হয়তো। আমি পরের দিন বললাম যে ভাই তোরা তো ভিডিও কল অন থা ইয়েস্টারডে, তোরা নেই নেই মানে ওটা ওকে রাখতেই হবে। বললাম ভাই তো চলতে ফিরতে সিসিটিভি, এইরকমও দেখেছি। আবার এরকমও দেখেছি যে অনেক দিনের পুরনো বন্ধু ছিল, মানে বান্ধবী ছিল রাদার, তার সঙ্গে ওই স্টপ গ্যাপে কথা বলতে বলতে আরও একটি ছেলের একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। তো লং ডিস্টেন্সের মাহাত্ম এটাই। আর এবার এটাকে আমরা কে কীভাবে ইউজ করব, দেখো এই সন্দেহ যদি থাকে আমার মনে, তাহলে সে অন্য মানে অন্য রাজ্যে কেন, আমার পাশের বাড়িতে গেলেও আমি তাকে সন্দেহ করব।
1: সত্যি তাই। এবং তুমি যে ভিডিও কলের কথা বললে এবং একটা খুব ইম্পর্টেন্ট কথা বললে যে আমরা কীভাবে ইউজ করব, এটা কিন্তু মানে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। মানে আমি তোমার কথার সূত্র ধরেই আমি একটা কথা বলি, যেরকম তুমি বললে যে ভিডিও কল অন করে থাকতো, সেটা হচ্ছে যে আমি একটা ওই পডকাস্টে দেখছিলাম আর কি, যে কোনো একটা ভয়ের জায়গায় তার প্রেমিকা গেছে, মানে কোনো একটা কারণে তার সেই একটা হোটেলে আর কি তার থাকতে প্রচণ্ড ভয় করছে আর কি। তো সে কি করেছে, তার বয়ফ্রেন্ডকে ফোন করেছে এবং মানে তার এত ভয় লাগছে, তারা ফোনে কথা বলতে বলতে তারা ফোনটা আর কাটতে পারেনি, বলছে যে তুমি তো আমার সঙ্গে মানে ফিজিক্যালি এই মুহূর্তে সঙ্গে নেই, তুমি আমার সঙ্গে ভিডিও কলে পাশে থাকো, যাতে কারণ আমি এমন একটা জায়গায় আছি, একটা মানে খুব একটা রিমোট প্লেসে গেছে, কোনো একটা হোমস্টেতে রয়েছে, সেখানে তার কোনো না কোনো কারণে ভয় লাগছে খুব। এবার তার প্রেমিকা যাতে ভয়টা না পায় বা কোনো একটা আপদ বিপদ হলে তাকে মানে সঙ্গে সঙ্গে যাতে
0: বুঝতে পারে
1: আর কি, যাতে মানে চেঁচালেও আর কি যাতে বুঝতে পারে, তো সেই জন্য সে ভিডিও কলটা সারা রাত ধরে রেখেছে। তাহলে আমি মানে তুমি যখন ভিডিও কলের কথাটা বললে সারা রাত ধরে থাকার কথা, সেটাই আমি বললাম যে দুটোই ভিডিও কল, দুটোই দুটো প্রেমিক প্রেমিকার মধ্যে ভিডিও কল, কিন্তু দুটো ভিডিও কলের মানে দুটো ডিফারেন্ট।
0: অ্যাবসলিউটলি তাই। ওই প্রত্যেকটাই হচ্ছে কোন মিডিয়ামকে আমি কীভাবে ব্যবহার করব সেটা সম্পূর্ণ আমার উপর।
1: সত্যি তাই। একটা মেসেজ এসেছে দেবাদ্রিতা যাদবপুর থেকে, লিখছে আকাশ ভরা তারা তোমার ভীষণ তারা, অহেতুক মন খারাপ কেন করছি, কিছু কথা না হয় তোলা রইল তাকের একেবারে কোনায়। আচ্ছা তবে লিখেছে আমার মেসেজটা পড়বেন না দাদা? হ্যাঁ পড়ে ফেলেছি,
0: পড়ে ফেললাম। তোমার আর মেসেজ তাকের কোনায় নেই, সেটা এবার আমাদেরকে একদম ফোনের মধ্যে থেকে আমাদের মনের মধ্যে চলে এলো।
1: আচ্ছা একটা খুব মিষ্টি মেসেজ এসেছে, হাই আমি সাথী বলছি পূর্ব মেদিনীপুর থেকে।
0: আচ্ছা
1: আমার জীবনে খুব ক্রাইসিস চলছে, আমার আর আমার স্বামী প্রচুর ঝগড়া হয়েছে, আমি তাকে ফোন করছি বাট সে আমার ফোনটা তুলছে না, আমি কিভাবে ট্রমা থেকে বেরোবো?
0: ঝগড়া হয়েছে বুঝতে পারছি, প্রচণ্ড ঝগড়া হয়েছে। এবার অভিমান করে বা রাগ করে রাদার আপনার হাজব্যান্ড আপনার কল ধরছে না, তার মানে ঝগড়াটা কোন লেভেলে হয়েছে বুঝতে পারছেন? এবার দেখুন বিষয়টা হচ্ছে কোনো কিছুই তো এক হাতে হয় না, মানে এক হাতে তালি তো বাজে না। এবার ঝগড়াও যখন হয়েছে শুধুই কি একজনের জন্য হয়েছে? ঝগড়াতেও তো দুজনই সমান মানে কিছুটা হলেও কারোর না কারোর দায় আছে। এবার এই সময় থেকে না একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে ইগোটা একটুখানি ঝেড়ে ফেলে দিন, বুঝলেন? এবার মানে এবার আপনি বলবেন যে কেন হাজব্যান্ডই বা কেন সরি বলবেন, আমাকেই বা কেন সরি বলতে হবে, আমি তো কোনো ভুলই করিনি, এরকম এরকম প্রচুর কথা বলবেন। কিন্তু দেখুন একটা কোনো একটা মুহূর্তে দাঁড়িয়ে না কারুর মানে মেন্টাল স্টেটকে আমাদের একটু প্রায়োরিটি দিতে হয়। হয়তো এই মুহূর্তে আপনি যেমন আমাকে লিখলেন ট্রমাতে রয়েছেন, তেমন দেখুন আপনার ফোনটা আবার আপনার হাজব্যান্ড ধরছে না। এবার অনেকে কি হয় না, অনেকের রাগের বহিঃপ্রকাশ এক এক রকম হয় এবং অনেকের যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাকসেপ্ট করাটার ক্ষমতাও ভিন্ন রকম থাকে। আপনি দেখুন এত কিছু ঘটনা ঘটার পর আপনি ট্রমাটাইজড সেটা লিখতে পেরেছেন, আপনি একটা মেসেজটাকে গুছিয়ে আমাদেরকে পাঠাতে পেরেছেন, আপনি লাভ জাংশন শুনতে পারছেন, এত কিছু আপনি করছেন এবং উল্টো দিকে হয়তো আপনার মানে আপনার কাছের মানুষটি হয়তো প্রচণ্ড রেগে কোথাও গিয়ে একা বসে আছে এবং সে আপনার ফোনটাও ধরছে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে আমি কিন্তু বলবো এই জায়গা থেকে আপনি মেন্টালি স্ট্রং একটা পারসন। হ্যাঁ, তো সেই মেন্টালি স্ট্রং যখন আপনি, সো দ্যাট একবার একটু যদি মিষ্টি করে একটা সরি বলা যায়, আমার মনে হয় একটা ঝগড়ার অবসান শুধুমাত্র একটা সরিতে হতে পারে।
1: হতে পারে, এবং ফোন ধরছে না সেক্ষেত্রে একটা মেসেজ যদি করা যেতে পারে,
0: এবং মনে হয় ঠিক আপনার মেসেজটা সিন না করলেও না দেখবে
1: দেখবে উপর থেকে নামিয়ে
0: দেখবে, এটা কিন্তু এখন একটা নতুন

0: ট্যাকটিস, এটা কিন্তু অফিসের বস থেকে শুরু করে সবাই করছে, হ্যাঁ ঠুক করে নামিয়ে দেখছে, কিন্তু কেউ পড়ছে না, বুঝতে পারছে না, এখন আর ব্লু টিক এমনি টিকের কোনো দরকার নেই, বুঝতেই দেব না আমি মেসেজটা পড়েছি কি পড়িনি।
1: সত্যি তাই তো,
0: এবং তার জন্য যারা আবার অতি চালাক হচ্ছে তারা একসঙ্গে 6-7টা করে দিচ্ছে, ওই ওপর থেকে নামিয়ে অ্যাটলিস্ট মাত্র তুমি 3টে মেসেজ পড়তে পারবে, বাকি 3টে মেসেজ পড়তে পারবে না।
1: আচ্ছা,
0: ও এমন করছে, 6-7টা করছে, এবার তোমাকে খুলতেই হবে।
1: সত্যি তাই, মানে
0: যাই হোক, সত্যি তাই, এটা খুব মজার ব্যাপার।
1: তো এরকম সত্যি একটা সরি যদি বলা যায়, তাহলে দেখুন না, মানে আপনিও যদি মানে প্রথম মেসেজটা যদি সরি থাকে, আরও 6-7টা মেসেজ যদি সরি সরি সরি সরি বলেই যদি ভরা থাকে, সেক্ষেত্রে যদি একবার কথা বলে বিষয়টা সর্ট আউট করা যায়। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে মানে উনি তো আমাদেরকে লিখেছেন যে ঝগড়া হয়েছে বা কথা বলছে না, আপনি ট্রমাতে আছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু এক্স্যাক্টলি ঠিক কি কারণে হয়েছে
0: ঠিক
1: সেইটা জানলে হয়তো আরেকটু আমাদের বলতে বা বুঝতে সুবিধা হতো। কারণ এখন আমরা সবটাই যেটা বললাম আপনাকে, সবটাই খুব জেনারেল বললাম, কারণ স্পেসিফিক করে যদি আপনিও আমাদের বলতেন যে পার্টিকুলার আমাদের এই সমস্যা হয়েছে, এই কারণে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে ছোট করে, তাহলে হয়তো আমরা সেটা বোঝার চেষ্টা করে একটু হয়তো আপনাকে সেই রকম কোনো যদি মানে রিপ্লাই দিতে পারতাম, তাহলে আমাদেরও হয়তো একটু ভালো লাগতো। যাই হোক, পরের বার যখন যে মেসেজ করবে এই ধরনের কোনো মেসেজ, তাকে বলবো যে একটু মানে পুরো একদম প্রথম কোত্থেকে ঝগড়া শুরু হয়েছিল আর কোথায় গিয়ে শেষ হলো সেটা না বলে, একটু মোটামুটি একটা ব্রিফ যদি আইডিয়া দেওয়া যায় আমাদের, তাহলে আমরাও বুঝতে পারি, আমাদের উত্তরটাও তাহলে সেই রকমভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, এইটুকুই।
0: অ্যাবসলিউটলি তাই। আচ্ছা, মোটামুটি আমাদের যেরকম স্টুডিও ক্লক বলছে তাতে এই মুহূর্তে ঘড়ির কাঁটা রাত 11:08 হয়ে 51 সেকেন্ড। তো এই সময় আমাদের একটা জিনিস তো থাকে, সেটা হচ্ছে যে ব্যাক টু ব্যাক 3টে গান থাকে, যেটাকে আমরা 3x3 গানের ট্রিক বলে থাকি। সেই ব্যাক টু ব্যাক 3টে গান থাকলো তোমার জন্য, যেখানে ভালোবাসা, যেখানে বিরহ, যেখানে আবার ভালোবাসার কথা বলা হবে।
1: সত্যি তাই। তবে হ্যাঁ, 3x3 আমরা গানের একটা 3টে গানের ব্রেকে আমরা অবশ্যই যাব, তার সঙ্গে আরও একটা কথা বলার, সেটা হচ্ছে যে আমাদের তো আরও একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো সেগমেন্ট থাকে লাভ জাংশনে, সেটা হচ্ছে লাভ মিটার। তো আমাদের অফিসিয়াল যে ইনস্টা হ্যান্ডেল রয়েছে 107FM রেনবো কলকাতা, সেখানে গেলেই আপনি দেখতে পারবেন যে লেটেস্ট যে পোস্টটি দেওয়া হয়েছে সেখানে আজকে লাভ মিটারটা কিন্তু পোস্ট করা হয়ে গেছে, এবং সেখানে অলরেডি অনেকগুলো ভোট পড়ে গেছে, অনেকগুলো কমেন্টও পড়ে গেছে। তো আপনি যদি এখনও না দেখে থাকেন বা তুমি যদি এখনও না দেখে থাকো, তাহলে প্লিজ একবার আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলটা ভিজিট করো, এবং সেখানে আজকে লাভ মিটারে তোমার যে বক্তব্য সেটা যদি তোমার যেটা যে কথাটা লেখা আছে সেটা যদি তুমি সহমত হও তাহলে তুমি হ্যাঁ বলো, যদি না হও তাহলে না বলো, এবং সেক্ষেত্রে তোমার যে কমেন্ট হ্যাঁ বা না এর এগেনস্টে সেটাও কিন্তু তুমি আমাদেরকে সেই কমেন্ট বক্সে লিখে দিতে পারো এবং আমরা সবটাই কিন্তু পড়ব।
0: ট্রু। আর আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107FM রেনবো কলকাতা। আর এখন তোমার জন্য 3x3 গানের হ্যাট্রিক, ব্যাক টু ব্যাক ননস্টপ 3টে গান শুধুমাত্র তোমার জন্য, অনলি অন 107FM রেনবো। FM রেনবোতে 3x3

0: আজকের লাভ শর্টসে সৌমিকের লেখা গল্প রিক্যাপ। গল্পের নারেশনে রাজীব, অভিনয়ে অরিজিৎ, দেবারতি, সোমক, সুদীপ্ত আর উজ্জ্বল। শুরু হচ্ছে লাভ শর্টস রিক্যাপ।
1: এক্সকিউজ মি, বলছি যে এই যে আমার ফাইনাল রেজাল্টটা, আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, একটু কাইন্ডলি দেখবেন।
2: উফ, তোমরা এই টিফিন টাইম শুরু হওয়ার সময় কেন আসো বলো তো?
1: আসলে আমি প্রায় 8 ঘন্টা জার্নি করে এসেছি, তো টাইমটা ম্যাচ করতে পারিনি স্যার।
2: ঠিক আছে, কাল ফার্স্ট হাফে এসে নিয়ে যেও।
1: রে, আজকে হবে না, আসলে আমার বিকেলে ট্রেন আছে কলকাতা ফেরার।
2: আজকে কি করে হবে? তোমার ডিপার্টমেন্টের এইচওডি স্যার ছুটিতে আছেন, উনি অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড না করলে তো ডিরেক্টর স্যার সাইন করবেন না।
1: তাহলে আর কি, ঠিক আছে, আমি দেখি আসলে আজকে রাতটা কাটাতে হবে। এদিকে আবার টিকিট ক্যান্সেল করতে স্টেশনও যেতে হবে, কারণ আমি তো কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম। ঠিক আছে, আমি দেখছি।
2: হ্যাঁ, একটু ম্যানেজ করে নাও।
3: আরে কি মুশকিল বলুন তো। অভিষেক ভেবেছিল আজকের মধ্যে কাজ মিটিয়ে রাতে বাড়ি চলে যাবে, হলো না। এই দেখুন, আমারও কেমন সব গুলিয়ে যাচ্ছে। আরে পরিচয় পর্বই তো সারা হয়নি। অভিষেক, বচ্চন হলেই ভালো হতো, কিন্তু বাস্তবে অধিকারী। কেন বলছি পরে বুঝবেন। যাই হোক, অভিষেক অধিকারী উত্তর কলকাতার এক বনেদি পরিবারের ছেলে, জলপাইগুড়ির এক ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ত। গ্র্যাজুয়েট হয়েছে আজ থেকে প্রায় 5.5 বছর আগে। এই কলেজে ক্যাম্পাসিং থেকে চাকরি পাওয়ার পার্সেন্টেজ মোটামুটি 99% থাকে সব সময়, কিন্তু অভিষেক বাকি 1%-এর মধ্যে পড়ে গেছে। যাই হোক, বহু বছরের পরিশ্রমের পর ফাইনালি একটা সরকারি চাকরি ও পেয়েছে, এবং তার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সার্টিফিকেটটা প্রয়োজন লাস্ট কোয়ালিফিকেশন যেখান থেকে হয়েছে সেখানকার। অতএব অভিষেক জলপাইগুড়িতে। জাস্টিফিকেশন তো পেলেন, কিন্তু অভিষেক জাস্টিফিকেশন তো দূর, কোনো স্যাটিসফ্যাকশনই পাচ্ছে না।
1: বাবা, এই ঠিকটা এখনো একই রকম আছে দেখছি। দম বন্ধ লাগছে, কখন যে বেরোবো।
4: আরে ও অভিনা, কবে এলে? দেখেছ, এক মুখ দাড়ি, তাও চিনতে পেরে গেছি।
1: আরে আমি তো, আমি একটু আগে গো। রামাদা কেমন আছো বলো? দোকানটা রং করাও নিয়ে আসো। হ্যাঁ,
4: এই তো, এই বর্ষাটা চলে গেলে করব।
1: আমি জানতাম তুমি এটাই বলবে। কতদিন পর তোমার কিন্তু এই বিখ্যাত ডায়লগটা শুনলাম। হ্যাঁ,
4: তা যাই হোক, বলো আর কি খবর, এত বছর পর এলে।
1: আরে বলো না, এই একটা সার্টিফিকেটের জন্য গো, ভেবেছিলাম আজকেই বিকেলে ট্রেনে ফিরবো, কিন্তু সেটা আর হবে না।
4: আচ্ছা, এই নাও তোমার সেই স্পেশাল চা আর এই প্রজাপতি বিস্কুট।
1: বাহ বাহ, দাও দাও, কতদিন পর।
3: মুখে বাহ বললেও অভির ভেতরটা জাস্ট ফেটে যাচ্ছে। এক লহমায় ফ্ল্যাশব্যাকে মনে পড়ে যাচ্ছে নানা রঙের দিনগুলি। রামাদার দোকানটা ছিল অভিদের কমন রুম, কলেজের মেন গেটের জাস্ট সামনে। অভিদের মানে কিন্তু আমি শুধু অভিষেক অ্যান্ড গ্যাংয়ের কথা বলছি না, বলছি অন্য কিছুর কথা। কিন্তু রামাদা হঠাৎ করে এমন একটা কথা বলল, অভি বিষম খেয়ে একেবারে যা তা অবস্থা।
4: অভি, বলছি ঐশ্বর্যের সঙ্গে দেখা হয়েছে?
1: মানে না, কেন, ও এখানে নাকি? কি বলছো কি তুমি?
4: সে কি তুমি জানো না? অবশ্য এখন আর নাম ধরে ডাকা যাবে না।
1: এই রামাদা, কি হয়েছে একটু খুলে বলো না, এত ভ্যানতারা করছো কেন?
4: আরে ঐশ্বর্য তো এখন তোমাদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই তো গেল বছর শীতের পর থেকে জয়েন করেছে।
3: সর্বনাশ, এ তো সন্ধে নামার আগেই বাঘের ভয়। যাই হোক, পরিচয় করিয়ে দিই, ঐশ্বর্য, তবে রাই নয়, ঐশ্বর্য পাল, ঐশ্বর্যর বাড়ি ছিল হলদি বাড়িতে, অভির ল্যাব পার্টনার। বাকিটা আমি বললে ফিল আসবে না। আজ থেকে প্রায় 9 বছর আগের ফার্স্ট সেমিস্টারের প্রথম ল্যাব ক্লাসে একটু উঁকি দিই বরং।
1: এই ঐশ্বর্য, তুই রিডিংটা একটু চেক করে নে তো।
5: আরে তুই ঠিক করে নিবি, আমি আর কি দেখব।
1: আরে না না, তুমি দেখ না একবার।
5: দেখেছিস তো, একটা কাজ তোকে দিয়ে যদি হয়, এই 0.67 এর হিসাবটা কে ধরবে?
1: দেখলি তো, ওই জন্যই তো তোকে দিয়ে চেক করালাম আমি।
5: ঠিক আছে, ছাড়, চল বেরোই এবার।
1: হ্যাঁ চল, একটু রামাদায় গিয়ে বসি, মাথাটা পুরো হ্যাং করে গেছে ভাই।
5: চল।
3: এটা হলো ওদের নিপাট ক্লাসমেট ব্যাচমেট ল্যাবমেট সুলভ বন্ধুত্ব। গল্পটা শুরু এখান থেকেই। মাস ছয়েক পর একদিন পরীক্ষার হলে ঐশ্বর্যর ভীষণ শরীর খারাপ হয়, মাথা ঘুরে পড়ে যায়। অভিষেক বসত ওর পেছনেই, কারণ ওদের রোল নাম্বার ছিল পর পর। তারপর সে এক কাণ্ড, ডাক্তার দেখানো থেকে শুরু করে ওষুধ কিনে অভিষেক ঐশ্বর্যকে হোস্টেলের সামনে অবধি পৌঁছে দিয়ে আসে। আসলে কিছু করারও নেই, রেসিডেন্সিয়াল কলেজ, সবাই অনেক দূর দূর থেকেই পড়তে আসে।
1: কিরে একটু ঠিক লাগছে এখন?
5: হ্যাঁ, থ্যাংক ইউ রে। আসলে ডাক্তারকে আর বললাম না, সকালে ব্রেকফাস্ট স্কিপ করেছি বিগত 1 মাস ধরে, রাতে ভালো করে ঘুমও হয় না।
1: মানে তুই কি পাগল নাকি কেন?
5: এমনি।
1: এই এমনি মানেটা কি রে?
5: কিছু না, বাদ দে, চল যাই এবার, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে।
1: এই চুপচাপ মন দিয়ে শোন যেটা বলছি, আর ভাববি না এটা আমি তোকে জিজ্ঞেস করছি, এটা আমার অর্ডারই ভাবতে পারিস। কাল থেকে সকালে আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করব, ঠিক আছে?
5: কি দরকার, কলেজে দেখা হবে একেবারে।
1: আমি আগেই বলে দিয়েছি তোর আমি পারমিশন নিচ্ছি না, মনে আছে তো?
5: দেখা যাবে, টাটা।
1: ওষুধগুলো টাইমলি খাবি, টাটা।
5: বাবার মতো কথা বলিস না তো।
3: তা কি ভাবছেন? এবার বলবো, পরদিন সকালে রামাদার দোকানে ব্রেকফাস্ট টেবিলে। না, পরদিন সকালে ঐশ্বর্য মোটেই ব্রেকফাস্ট খেতে আসেনি, ডাইরেক্ট কলেজে দেখা হলো অভির সঙ্গে। অভি দেখল ঐশ্বর্য বসে আছে।
1: কিরে, কালকে এত করে বললাম এলি না, ঘুম থেকে উঠে এতবার ফোন করলাম ধরলিও না।
5: বস, কথা আছ
1: না? স্যার বসবো না।
5: মাথা গরম করাস না অভি, বসতে বলছি, বস।
1: কি হয়েছে বলতো, তোর শরীর কেমন আছে?
5: ঠিক আছে। বলছি, তুই এখানে লোকাল এলাকায় আমায় কিছু টিউশন জোগাড় করে দিতে পারবি? এই ধর 9-10 বা 11-12।
1: সে দেখতে হবে, আমাদের ওই বয়েজ হোস্টেলের যে হেড কুক, সে তো একদিন আমাকে বলেছিল যে ওর মেয়ের জন্য একজন ভালো সায়েন্স গ্রুপের টিচার খুঁজছে। কিন্তু এর সঙ্গে তোর ব্রেকফাস্ট করতে না আসার কি সম্পর্ক?
5: দেখ, তুই জানিস না আমার বাবার ব্যবসাটা খুব একটা ভালো চলে না, তাতে অনেক কষ্ট করে এখানে পড়তে পাঠিয়েছে, প্রাইভেট কলেজ, এত খরচ। এবার আমার পার ডে খাওয়ার খরচ জোগাতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি ব্রেকফাস্টটা খেতাম না, একেবারে লাঞ্চ করতাম। কিন্তু বুঝতে পারছি এইভাবে চলবে না, তাই যদি একটু টিউশন পড়াতাম তাতে আমার অনেকটা সুবিধা হতো।
1: তুই এই জন্য এলি না? তোর কাছে কি আমি টাকা চাইছি?
5: আরে সেটা না, আমার সেটা ভালো লাগবে না রে। তুই কেন দিবি, আর কতদিনই বা দিবি?
1: ঠিক আছে, আমি আজকেই কথা বলছি সনাতনদার সঙ্গে, মানে ওই যে হেড কুক আর কি।
3: অভি কথা বলে টিউশনটা ফাইনাল করে দেয়। এরপর সেখান থেকে আরো কয়েকটা টিউশন বাড়ে এবং প্রত্যেক দিন রামাদার দোকানে ওরা ব্রেকফাস্ট খায়, কোনোদিন নুডল, কোনোদিন ডিম টোস্ট ইত্যাদি। এইভাবে বছরখানিক ভালোই চলছিল। বছরখানিক বাদে একদিন কলেজের পর অভিষেক আর ঐশ্বর্য রামাদার দোকানে বসে আছে। আসলে অনেকক্ষণ ধরে আটকে আছে, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। হঠাৎ অভিষেক ঐশ্বর্যকে প্রপোজ করে, বলে,
1: এই শোন ঐশ্বর্য, তোকে আমার হেব্বি লাগে বুঝলি তো, আমি না আমাদের বন্ধুত্বটাকে শুধু বন্ধুত্ব আটকে রাখতে চাই না, আমি তোর সঙ্গে এক ছাদের তলায় সারাটা জীবন কাটাতে চাই বুঝলি।
5: পাগল তুই, এটা কি বললি?
1: আরে না রে, এটা না বললে আমার শান্তি হচ্ছিল না।
5: ঠিক আছে, পরে দেখা যাবে, সবে তো ফার্স্ট ইয়ার, তোর তো পরে আমাকে ভালো নাও লাগতে পারে।
3: সবসময় বাজে কথা বলিস কেন রে?
5: বৃষ্টি একটু ধরেছে, আমি আস্তে আস্তে হোস্টেলের দিকে এগোই, তুই সাবধানে যা।
1: হ্যাঁ ঠিক আছে, কালকে দেখা হচ্ছে তাহলে।
5: একদম।
3: কথাটা তো বলে ফেলল, বলে ভাবছে যদি ঐশ্বর্য রাজি না হয় তাহলে যদি ওদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। এসব নানান সতেরো কথা অভির মাথায় ভেড় করে আসে, কিন্তু সত্যি বলতে অভিষেককেও ঐশ্বর্যর ভালোই লাগত। নেহাত অভি আগে বলেছে বলে একটু চাপ খাচ্ছে, তবে সেই চাপ আর বেশি দিন সহ্য করতে হয়নি, কারণ ঐশ্বর্য অভির প্রপোজালে ডিনাই করেনি। যাই হোক, এরপর প্রেম কাকে বলে, দুজনে হাবুডুবু খাচ্ছে, বন্ধুদের বিভিন্ন আওয়াজও শুনতে হচ্ছে। তবে যাই হোক, একেবারে কলেজের হিট কাপল যাকে বলে এক নামে সবাই চেনে, একজনকে দেখলে আরেকজনের কথা জিজ্ঞেস করে। এইভাবেই দেখতে দেখতে কলেজ জীবনটা দুজনেই চুটিয়ে প্রেম করে কাটালো, সঙ্গে চলতে থাকলো পড়াশোনা। কিন্তু কাহানি মে টুইস্ট তো হোনা চাইয়ে। ফাইনাল ইয়ার, কলেজ ক্যাম্পাসিং চলছে, দুজনেই অ্যাপটিটিউড রাউন্ড ক্লিয়ার করেছে এবার ইন্টারভিউতে। ওদের ডিপার্টমেন্টে শুধুমাত্র ওরা দুজনেই রিটেন ক্লিয়ার করেছে, কিন্তু মুশকিলটা হলো ইন্টারভিউতে। অভির ইন্টারভিউ দারুণ হয়েছে, কিন্তু ঐশ্বর্যর কমিউনিকেশন স্কিল অতটাও ভালো নয়, তাই অভিকে ইন্টারভিউয়ার বলে।
6: কনগ্রাচুলেশনস মিস্টার অধিকারী, ইউ আর সিলেক্টেড।
1: থ্যাংক ইউ স্যার। তবে একটা কথা জানতে পারি স্যার?
6: শিওর
1: স্যার। বলছি যে আমার আগের বন্ধু যে ইন্টারভিউ দিল, ওর কি হয়েছে?
6: সরি অফিসেক, এই প্রশ্নটার উত্তর তুমি তোমার টিপিও মানে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসারের থেকে জেনে নিও, আমরা লিস্ট দিয়ে যাব।
1: স্যার প্লিজ, এটা জানা খুব দরকার ছিল, প্লিজ স্যার।
6: আচ্ছা বেশ, তবে বলছি আমরা আসলে সব ডিপার্টমেন্ট থেকে একজন করে নেব, সুতরাং তোমার ডিপার্টমেন্টে শুধু তুমি সিলেক্টেড।
1: তাহলে স্যার আমি মানে আমি জয়েন করব না, আমি তো এখনো বন্ডে সাইন করিনি।
6: হ্যাঁ ইয়ে আবার কি, প্রথম চাকরি পেলে জয়েন করবে না?
1: না স্যার, মানে অ্যাকচুয়ালি আমার থেকেও না আগে চাকরিটা ঐশ্বর্যর পাওয়া দরকার। ওর একাডেমিক ভীষণ ভালো, আজকে হয়তো একটু নার্ভাস হয়ে পড়েছে, বাট শি ইজ বেস্ট স্যার।
6: বেশ ঠিক আছে, তুমি যখন বলেই দিলে জয়েন করবে না, আর আমাদেরকে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একজন করে নিতে হবে, সো আমরা তোমার আগের ক্যান্ডিডেটকে নিতেই পারি। বাট তোমাকে একটা লেটার লিখতে হবে যে তুমি জয়েন করতে চাও না।
1: হ্যাঁ হ্যাঁ, আমি আমি এক্ষুনি লিখে দিচ্ছি স্যার।
3: অভি সঙ্গে সঙ্গে লেটার লিখে দেয়, এবং ফাইনালি যখন লিস্ট বেরোয় দেখা যায় ঐশ্বর্যর নাম আছে, অভির নাম নেই। ঐশ্বর্য তো আনন্দে কেঁদে ফেলেছিল, কিন্তু দুদিন পরে টিপিওর থেকে জানতে পারে আসল ঘটনাটা। তারপর
5: আমি তো ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে দয়া কবে থেকে দেখাতে শুরু করেছিস?
1: এসব কি বলছিস তুই, আমি দয়া কেন দেখাবো তোকে?
5: কি মনে করিস তুই নিজেকে, হিরো, খুব মহান?
1: দেখ এরকম কিছুই নয়, তোর তো চাকরিটা খুব দরকার, আর আমি ইন্টারভিউতে না গেলে তুই তো চাকরিটা পেতিস।
5: সেটা তো হয়নি, আমি পাইনি, তুই পেয়েছিলি। তোকে কে বলেছিল আমার হয়ে সাফাই গাইতে?
1: আরে ভাই, সেদিন হয়তো একটু ইন্টারভিউটার সময় তুই নার্ভাস হয়ে পড়েছিলি, আদারওয়াইজ।
5: দেখ অভি, আমরা তোদের মতো স্মার্ট না হতে পারি, বড় লোক না হতে পারি, কিন্তু আমাদের শীত দ্বারা বিক্রি নেই।
1: আরে তুই কোন কথা কোথায় নিয়ে যাচ্ছিস, তুই জানিস তুই কি বলছিস?
5: হ্যাঁ হ্যাঁ জানি, আর এও জানি আমি সারা জীবন তোর দয়ার পাত্রী হয়ে থাকবো না।
3: এরপর অভিষেক কি রিপ্লাই দিয়েছিল আমার জানা নেই, কিন্তু ওদের সম্পর্কটা ওখানে ওই দিনই শেষ হয়ে গেছিল, আর সবটা চোখের সামনে দেখেছিল রামাদা। পরে কলেজ থেকে বেরিয়ে অভি সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। অভি আর ঐশ্বর্য দুজনেই আর কলেজের ক্যাম্পাসিংয়ের কোনো ইন্টারভিউতে বসেনি। অভি ফিরে এলো কলকাতায়, ঐশ্বর্য ফিরে গেল হলদি বাড়িতে। এই যে এবার ফিরে যাচ্ছি বর্তমানে, অভির আমাদের কাছে যখন শুনল যে ঐশ্বর্য এই কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন কোনো রকমে রামাদাকে দাম মিটিয়ে বেরোতে যাবে, আর অমনি ক্লাইম্যাক্স।
5: এরকম দাড়ি রেখেছিস কেন?
1: না মানে,
5: রামাদা আমায় ফোন করলো, বললো একবার দোকানে আসতে, একটা সারপ্রাইজ আছে।
1: হ্যাঁ আসলে ওই একটা ক্যারেক্টার সার্টিফিকেটের,
5: সেটা তো আমার থেকে ভালো কেউ জানে না। রামাদা দুটো চা দাও।
1: আমি খেয়েছি আর খাবো না।
5: আমি কি তোর কাছে জিজ্ঞেস করেছি নাকি পারমিশন নিয়েছি? এটা অর্ডার।
3: উফ, বোঝো ঠেলা, প্রেমটা মাঝে 5.5 বছর পজ ছিল, আর কেউ একজন আড়াল থেকে প্লে বাটনটা প্রেস করলো। কে জানে রামাদা কিনা।

0: অফ শর্টসে আজ শুনলে সৌমিকের লেখা গল্প রিক্যাপ। গল্পের ন্যারেশনে রাজীব, অভিষেক অরিজিৎ, ঐশ্বর্য দেবারতী, বিমল দে সুদীপ্ত, রামাদা উজ্জ্বল, ইন্টারভিউয়ার সুমক।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
4: Love Junction, Love Meter, Love Junction, Love Meter,
5: লাভ জাংশন। তুমি রয়েছো সৌমিক আর অরিজিতের সঙ্গে শুধুমাত্র 107 FM রেইনবোতে। আর লাভ মিটার নিয়ে এই মুহূর্তে আমরা, লাভ মিটার কোথায় থাকে? লাভ জাংশনের দিন অর্থাৎ শুক্রবার আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, সেখানকার স্টোরি সেকশনে থাকে। এবং সেখানে আজকের যে লাভ মিটার ছিল, সেই লাভ মিটারের টপিক ছিল সত্যিকারের ভালোবাসায় ব্যাংক ব্যালেন্স ম্যাটার করে না, এইটার পক্ষে বা বিপক্ষে তোমার থেকে জানতে চাইছিলাম। হ্যাঁ বলা মানে তুমি বলছো যে হ্যাঁ, সত্যিকারের ভালোবাসায় ব্যাংক ব্যালেন্স ডিপেন্ড করে না। আর না মানে তুমি বলছো যে না, ব্যাপারটা নয় যে মানে করে, ব্যাংক ব্যালেন্স ম্যাটার করে। এবার তার রেসপেক্টে কে কী বলেছো সেটা একটুখানি পড়ে নি। আর ভোটের রেজাল্টই বা কী বলছে বলো?
6: ভোটের রেজাল্ট মোটামুটি যা বলছে যে সত্যিকারের ভালোবাসায় ব্যাংক ব্যালেন্স ম্যাটার করে না, সেটা বলছে 72% লোক, এবং ম্যাটার করে বলছে 28% লোক।
5: আচ্ছা,
6: তো এবার কে কি কমেন্ট করেছে একটু দেখি। শ্রীরূপ দে লিখছে, রাইট অফিশিয়াল মিনিস্টার মিষ্টি মেয়ে বলছে ইয়েস। কৃষ্ণা ব্যানার্জি বলছে ব্যাংক ব্যালেন্স মাস্ট টুডে। মাইতি রীতা বলছে রাইট। একজন অ্যাডভোকেট কুশল বিশ্বাস লিখেছে আলু 15 টাকা কেজি।

0: শোভা রাজশাহী লিখেছে, সত্যিকারের ভালোবাসা গড়ে ওঠে বিশ্বাস, শ্রদ্ধা, পারস্পরিক বোঝাপড়া এবং মানসিক টানের উপর। টাকা দিয়ে কারো মন থেকে শ্রদ্ধা বা সত্যিকারের অনুভূতি কেনা যায় না। আর্থিক অবস্থা সবসময় একরকম থাকে না, জীবনের উত্থান পতন বা চরম সংকটের সময়ও যিনি হাতটা শক্ত করে ধরে রাখেন সেটাই সত্যিকারের ভালোবাসা। সেখানে ব্যাংক ব্যালেন্সের হিসাব থাকে না। আনারুল ইসলাম লিখছে, সম্পর্কের শুরুটা বা ভেতরের গভীরতা মাপার জন্য ব্যাংক ব্যালেন্স মোটেও গুরুত্বপূর্ণ নয়, সেখানে আবেগ আর সততাই প্রধান। তবে সেই ভালোবাসাকে বাস্তবে সারা জীবন টিকিয়ে রাখতে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে ন্যূনতম অর্থনৈতিক সচ্ছলতা বা দায়িত্ববোধের প্রয়োজন রয়েছে।
1: আচ্ছা,
0: সৌর্য বলছে, ভালোবাসার ব্যাপারটা জানি না, বাট বাস্তবে যা দেখছি, যাই হোক, ব্যাংক ব্যালেন্সের আর টাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি সৌর্য, আমি ক্লাস এইটে পড়ি। আচ্ছা, প্রিন্সেস অফ টিয়ার্স কমেন্ট করেছে, একদম 100%, আমি তো মানুষটাকে ভালোবাসবো, তার ব্যাংক ব্যালেন্সকে নিশ্চয়ই না। হাই, আমি তিস্তা ফ্রম সোদপুর, তোমরা সময় মতো কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফিরো, রাত 3টে পর্যন্ত আছি, লাভ ইউ অল। আনোয়ার মোল্লা বলছে, সত্যিকারের ভালোবাসা ব্যাংক ব্যালেন্স ম্যাটার করে না, কে বলল এসব বাজে কথা? ওরকম অন সাকসেস ছেলের কাছে কোনো মেয়ের অ্যারেঞ্জ ম্যারেজ করাতে পারবে না, ভালোবাসা বাসি তো পরের কথা, এইগুলো সিনেমাতে মানায়। ফোনের সাথে যে সময় কাটাই কেরিয়ার ছেড়ে, সে আনসাকসেস না তো আর কি। আমার কমেন্ট হয়তো পুরো উল্টো, কিন্তু বাস্তবটা তো মেনে নিতেই হবে। আনোয়ার মোল্লা, মহেশতলা, সন্তোষপুর থেকে। সুশান্ত সেনগুপ্ত বলছে, সত্যিকারের ভালোবাসা ব্যাংক ব্যালেন্স দেখে শুরু হয় না, দুজন মানুষের সম্মান, বিশ্বাস আর টান থাকলেই ভালোবাসা হয়। একজনের পকেট ফাঁকা থাকলেও আরেকজন যদি সত্যি ভালোবাসে সে পাশে থাকে। গল্প উপন্যাসে এমনকি আমাদের আশেপাশেও এমন অনেক জুটি আছে যারা শূন্য থেকে একসাথে জীবন গড়েছে। তবে বাস্তব জীবনটা গল্পের মতো নয়, ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে চাল ডাল কিনতে হয়, ঘর ভাড়া দিতে হয়, অসুখ হলে ডাক্তার দেখাতে হয়, এই জায়গাগুলোতে টাকার দরকার পড়েই। যখন সংসারে অভাব ঢোকে তখন ভালোবাসা যতই গভীর হোক টেনশন আর ঝগড়া এসে যায়। বেশিরভাগ সম্পর্ক ভাঙে আসলে টাকা পয়সার চাপে, ভালোবাসার অভাবে নয়। তাই ব্যাপারটা এমন যে ভালোবাসা জন্ম দিতে টাকা লাগে না, কিন্তু সেই ভালোবাসাটাকে শান্তিতে বাঁচিয়ে রাখতে ন্যূনতম আর্থিক নিরাপত্তা লাগেই। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না এটা ঠিক, কিন্তু টাকার অভাব ভালোবাসাটাকে তিলে তিলে শেষ করে দিতে পারে এটাও ঠিক। আই এম রিয়া কমেন্ট করছে, টাকা দিয়ে কখনো ভালোবাসা মাপা যায় না, কারণ ভালোবাসা টাকা দেখে হয় না, মন দেখে হয়। আর সৌরভ জেপিজি কমেন্ট করেছে, ইয়েস। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কমেন্ট।
2: দেখো, মোটামুটি খেলা যা বলছে সেই খেলায় বলতে গেলে 74%, রাইট না, ভোটটা
0: 72,
2: হ্যাঁ। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই বলছো যে ভালোবাসায়, প্রকৃত ভালোবাসায় ব্যাংক ব্যালেন্স ম্যাটার করে না, এইটাকে যে তোমরা এখনও স্বপক্ষতেই আমরা বেশি ভোট পেয়েছি এটার জন্য আমরা খুব আনন্দিত, এবং একটা আরও বেশি করে আনন্দিত সেটা হচ্ছে যে এই সৌমিক এবং এই অরিজিৎ আজকে থাকছে ঠিক রাত 12টা থেকে তোমারই সঙ্গে, কোথায় চুপ কথায়, এবং আমরা একটা টানা 6 ঘন্টার জার্নি করব। তো এই টানা 6 ঘন্টার জার্নিতে তোমার সঙ্গে আমরা থাকবো ঠিক 6টা পর্যন্ত, এই রাত 3টে পর্যন্ত, আমি আরও 3 ঘন্টা বাড়িয়ে দিচ্ছিলাম। আর যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই মুহূর্তে লাভ জাংশনে তোমার জন্য আমরা লাস্ট একটা মেসেজ পড়বো,
0: হ্যাঁ লাস্ট একটা মেসেজ আমরা পড়বো,
2: তারপর একটা গানের ব্রেকে করে আমরা জাস্ট দৌড়ে এই স্টুডিও থেকে ওই স্টুডিও যাব, গিয়ে তোমার সঙ্গে চুপ কথায় কথা হবে।
0: ঠিক তাই লিখছে, হ্যালো লাভ জাংশন, দাদা কেমন আছো তোমরা? আমি ঐশী বলছি, প্রায় 35 ডেজ পর বাড়ি এলাম আজ, খুব ভালো লাগছে নিজের কমফর্ট প্লেসে এসে। বাড়ি থেকে বাইরে থাকলে বাড়ির সব কিছু মূল্য গুরুত্ব বোঝা যায়। আজ কোনো ভালোবাসার কথা বলার নেই, আজ শুধু শুনবো তোমাদের কথা, তোমরা সাবধানে থেকো।
2: একদম, থ্যাংক ইউ সো মাচ। সত্যি বাড়ি তো আমাদের সবসময়তেই দরকার, আমরা বারবার ফিরে আসি সেই রুটে, যতই আমরা যেখানেই যাই না কেন। তো আমরাও ফিরে আসবো তোমার সঙ্গে চুপ কথায় ঠিক রাত 12টায়। তার আগে লাভ জাংশনের আজকে লাস্ট গান, কিন্তু এই জুটি বদলাচ্ছে না, এই গলা বদলাচ্ছে না, শুধুমাত্র বদলে যাচ্ছে প্রোগ্রামের নামটা আর তোমাদের মেসেজের প্যাটার্নটা।
0: ঠিক,
2: ভালোবাসা থেকে বেরিয়ে গিয়ে এবার যাবতীয় যা কিছু যা মনে আসছে সব কিছু নিয়ে চুপ কথায়। আর তোমার জন্য রেখে গেলাম জাস্ট একটা পুচকে মতো ছোট গান।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

এই আলটুসি ক্যান্টিনটা আমরা বড্ড মিস করি জীবনের অনেক মুহূর্তে। আমরা মিস করি জীবনের অনেক সময় যে এক্স্যাক্টলি আমরা ঠিক কোনটা চেয়েছি আর কোনটা পেয়েছি। আমরা মিস করি জীবনে অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ছোটোবেলাটাকে। আমরা মিস করি আমাদের লাইফের সেই স্কুল লাইফটা, আমাদের কলেজ লাইফটা, এবং একটু একটু করে আমরা ছোটোবেলায় মিস করি বড় হবার বিষয়টা। এই বড়রা কি ভালো আছে, আমি কি খারাপ আছি, আমায় পড়তে হচ্ছে। আমার বড় বয়সে মিস করি ছোটোবেলাটা। আসলে লাইফের এই যে একটা সাইকেল, এই সাইকেলটা লাইফে তার মতো করেই চলে। আমরা যতই চাই না কেন লাইফের সেই সাইকেলটাকে চেঞ্জ করব, বা একটুখানি মনে হয় যে চাকাটা যখন অন্যদিকে ঘুরছে তখন উল্টো দিকটা কি ভালো আছে, কিন্তু এটা বুঝতে পারি না যে চাকাটা যখন ঘোরে তখন প্রত্যেকটা দিক

0: না কোনো সময় মাটিতে টাচ হয়ই, আবার কোনো না কোনো সময় একটা দিক ওপরের দিকে তাকিয়েই থাকে। তো সেই বিষয়টাকে মেনে নেওয়াটা, বলাটা যতটা সুবিধাজনক হয়তো মেনে নেওয়াটা আমরা সবসময় মেনে নিতে পারি না। তো আজ যে শমিকার উড়িজিতে তোমার সঙ্গে চুপ কথা রয়েছে, প্রচুর আড্ডা হবে, প্রচুর আড্ডা হবে, রাত 3টে পর্যন্ত আছি আমরা, মাঝে একটু একটু করে আমরা আমাদের যখন গলা শুকিয়ে যাবে তখন একটু একটু করে গান শুনবো, কিন্তু বেশিটা আমরা কথা বলবো। আর সেই কথাটা আজকে আমরা যদি এটা শুরু করি যে লাইফের যে যে স্টেটে আছে, মানে আমাদের ধরো, আমি জানি চুপ কথায় সত্যিকারের লিটারেলি টেকনিক্যালি আমাদের 8 থেকে 80 দর্শক, 8 থেকে 80 আমাদের লিসনার। তো সেই জায়গা থেকে এই 8 থেকে 80 যে লিসনার বেস, সেখানে দাঁড়িয়ে যদি 8 বছরের কেউ বা ক্লাস 8-9 পরে অনেকে আমাদেরকে মেসেজ করে তাদের প্রজেক্ট করতে করতে রাত্রিবেলা, সেটা আমরা দেখেছি। তো সেরকম কেউ আবার হয়তো কেউ একদম 60-70 বছরের সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়ে, তার ম্যাচিউরিটি নিয়ে আমাদেরকে মেসেজ করছেন, হয়তো তার একাকিত্ব নিয়ে আমাকে মেসেজ করছেন, আমাদের করছেন। সবার কাছে জানতে চাই, ঠিক আজকে মানে টেকনিক্যালি 27 তারিখের এই মুহূর্তে দাঁড়িয়ে কে কোন বিষয়টাকে মিস করছো, মিস করছিস কিংবা মিস করছেন?
1: সত্যি তাই, কারণ ওই একটা কথা আছে না যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। সত্যি আমরা যখন প্রত্যেকেই, মানে আমরা যখন অরিজিৎ যখন এই কথাটা বলছিল, তখন আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে সত্যিই তো, আমি যখন ছোট ছিলাম আমিও ভাবতাম যে ধুর বাবা, কবে যে এই সিলেবাস শেষ হবে, কবে যে এই পড়াশুনো শেষ হবে, কবে যে এই পরীক্ষা শেষ হবে, আর ভালো লাগে না। একটা পরীক্ষা যায়, আবার নতুন একটা পরীক্ষা চলে আসে, আবার একটা পরীক্ষা যায়, আবার একটা পরীক্ষা চলে আসে, এই করে করেই তো মোটামুটি আমাদের স্টুডেন্ট লাইফটা কাটে। তো মনে হতো তখন যে কবে এইসব গণ্ডি ছেড়ে বেরোবো, কবে এসব নিষেধ ছেড়ে বেরোবো, কবে এসব পারমিশন নিতে হবে বা বেরোতে দেবে কি না, যেতে দেবে কি না, সবসময় একটা টেনশান, সবসময় একটা কি বলবো অনিশ্চয়তা, সেই সব থেকে কবে বেরোবো। আবার উল্টো দিকে, মানে এটা আমি যে সময়ের কথা বললাম, আবার উল্টো দিকে এত বছর পরে এসে এখন মনে হয় যে সেই সময়গুলো বোধহয় একটু অন্যরকম ছিল। তখন আমরা যেগুলোকে, মানে সেই সময়তে দাঁড়িয়ে, মানে আমাদের স্কুল লাইফের কথা যদি বলি, সেই সময়তে দাঁড়িয়ে যখন আমরা আমাদের কাছে রঙিন দিনগুলো, নানা রঙের দিনগুলো বলতে আমরা যে দিনগুলোর কথা বুঝতাম, এখন বুঝতে পারি যে নানা রঙের দিনগুলো বোধহয় অ্যাকচুয়ালি ওই দিনগুলো ছিল যখন আমরা নানা রঙের দিনগুলো খুঁজতাম। তাই এটাই বলার যে চুপ কথা তো শুধু একটা প্ল্যাটফর্ম নয়, চুপ কথা একটা আড্ডাও নয়, চুপ কথা হচ্ছে একটা ইমোশন। যে ইমোশনের জন্য, যে ইমোশনটা একটু পাওয়ার জন্য তুমি প্রত্যেক উইকেন্ডে বসে থাকো, প্রত্যেক সপ্তাহে বসে থাকো যে কবে শনিবার রাত আসবে, কবে রবিবার রাত আসবে, আমি কবে চুপ কথাকে শুনতে পারবো। তো আজ হচ্ছে সেই রাত, সৌমিক আর অরিজিতের সঙ্গে চুপ কথায় কাটানোর রাত। 9903653992, সেই ম্যাজিক্যাল নাম্বার যেখানে তুমি তোমার মনের কথা বলবে, তুমি তোমার প্রাণের কথা বলবে, যে কথাগুলো তোমার ড্রাফটে, তোমার হোয়াটসঅ্যাপের নিজেকে পাঠিয়ে রাখা হয়েছে, যে কথাগুলো কাউকে বলা যায় না, চুপ কথাকে বলা যায়।
0: ট্রু। আর সেই চুপ কথাকে বলার জন্য যে মাধ্যমটা, সেই নাম্বারটা 9903653992, 9903653992, এই নাম্বারে তুমি আমাকে মেসেজ করো, তুমি যা যা বলতে চাও সেটা মেসেজ করো, কিন্তু তার সঙ্গে আমরা শুধু এটুকু তোমার থেকে শুনতে চাই যে আজ এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি এক্স্যাক্টলি ঠিক কী মিস করছো, এবং তোমার মনে স্মৃতিতে ঠিক কী ঘুরে ফিরে আসছে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

শুনছো চুপ কথা, সৌমিক আর অরিজিতের সঙ্গে। স্টুডিও ক্লক রাত 12:17 হয়ে 50 সেকেন্ড, আর 9903659992 এখন তোমার মেসেজ আর সেই মেসেজের লিস্টটা এক্ষুনি যতটা হয়ে গেছে ততটা পড়াটাই খুব চাপের ব্যাপার। তোমরা জাস্ট এক মিনিট দেখে নিই তারপর কোন মেসেজটা দিয়ে শুরু করব। আর তার আগে দেখলাম দুটো মেসেজ রয়েছে। এই তোমাদের বিজিএমটা কোথাকার গো? কোথাকার তো বলবো না, তবে তোমাকে একটু শোনাতে পারি।

0: ব্যাস শান্তি হয়ে গেছে, এবিজিএম শুনিয়ে দিয়েছি। এইবার 9906 5999 2 তে তোমার মেসেজ সৌমিক, এই দায়িত্ব গুরু দায়িত্ব, চলো।
1: হ্যাঁ, গুরু দায়িত্ব, এবং গুরু দায়িত্ব পালন করতে আমি একদম রেডি। আজকে প্রথম মেসেজ পাঠিয়েছে, হাই প্রিয় হাই প্রিয়, চুপ কথা, জানো তো আজ আমার মনটা খুবই খারাপ। আমি ভেজিটেরিয়ান, বাট আমি নন ভেজিটেরিয়ানদেরও রেসপেক্ট করি, কে কী খাওয়া পছন্দ করেন সেটা তার ব্যাপার, বাট আমি কোনো পশুদের মেরে খেতে পছন্দ করি না। কিন্তু আজ একজন আমাকে ভুল বুঝিয়ে নন ভেজ খাইয়ে দিয়েছে, সে আমাদেরই একজন রিলেটিভ। আমার ভুল এটাই ছিল যে আমি তাকে বিশ্বাস করেছিলাম, আর কি বলবো। ভালো থেকো, সুস্থ থেকো, আমি তোমাদের সৌর্য গড়িয়া থেকে, আমি ক্লাস 8-এ পড়ি।
0: সৌর্য, একটা কথা বলি, এই মানে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান এটা সম্পূর্ণ তোমার ডিসিশন, তোমার ইচ্ছে। তো তুমি যখন মানে তুমি ক্লাস 8 মানে ভীষণই ছোট, কিন্তু এই বয়স থেকেও তুমি যখন একটা তোমার স্ট্যান্ড পয়েন্ট রেডি করে ফেলেছো, তো সেখানে সেটা ঠিক বা ভুলে আমি যাব না, ঠিক আছে? তুমি একটা ধ্যান ধারণা তোমার মধ্যে রেখেছো যে তাদেরকে, কিন্তু এটাকে যদি আমি ডিটেলে বলতে চাই, তাহলে এখন বাস্তুতন্ত্র, আমাদের খাদ্য শৃঙ্খল, এই সমস্ত কিছুতে গেলে হয়তো বিষয়টা একটু অন্যদিকে যেতে পারে, কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না, আর কারণ আমি তোমার ধারণাটাকে আমি ভাঙতে চাই না। কিন্তু যে বিষয়টা নিয়ে তুমি মেনলি ওরিড, তুমি কিন্তু ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান নিয়ে তুমি ওরিড নও, তুমি ওরিড হচ্ছে যে একটা মানুষকে বিশ্বাস করেছো, সে সেই বিশ্বাসের মর্যাদাটা দিল না। এটা হচ্ছে তোমার মেসেজের মেন পয়েন্টটা। এবার দেখো, জীবনে না সৌর্য, অধিকাংশ সময় তুমি দেখতে পাবে, তুমি যত বড় হবে আস্তে আস্তে, তুমি আরও বিভিন্ন লোকের সঙ্গে মিশবে, তখন দেখবে যে তুমি পাশের মানুষটাকে ভীষণ চেনা মনে হচ্ছে, পাশের মানুষটাকে মনে হচ্ছে যে এই কথাটা বললে হয়তো তার কাছেই থাকবে। বিশ্বাস করো, এই ভাবনাটা আমাদের সত্যি হয়তো 80% ক্ষেত্রে ভুল প্রমাণিত হয় জীবনে, সেই কথাটাই ভীষণভাবে সব জায়গায় পৌঁছতে থাকে। তো আমি একটা তোমাকে ছোট্ট টিপ দিতে পারি, একটা ছোট্ট টিপস দিতে পারি, সেটা হচ্ছে যে এই মানুষগুলোর থেকে সবসময় দূরে থাকবে, বা এই মানুষগুলোকে ভুলেও বিশ্বাস করবে না। কাকে বলো তো? ধরো তুমি দেখছো তোমার সঙ্গে সেই মানুষটি কথা বলছে, রাইট? কথা বলছে, ঠিক আছে। এবার দেখো, কখনো কখনো অন্য কারোর বিষয়ে কথা এলো, কোনো কথা আসতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু তুমি দেখছো যে সেই মানুষটার সঙ্গে তোমার যদি ব্যাক টু ব্যাক 4 দিন দেখা হয়, 4 দিনই সেই মানুষটা তোমাকে অন্য কারোর নামে কিছু একটা বলছে, তাহলে সবার আগে সেই মানুষটাকে অ্যাভয়েড করো সৌর্য। কারণ এটা জেনে রেখো, তোমার সঙ্গে তার যে কথা হচ্ছে, সেই কথাটাও কিন্তু সমানভাবে সে অন্য কাউকে গিয়ে বলছে, তবেই কিন্তু সে অন্যর কথা তোমায় এসে বলছে, তার এটাই কাজ। সো এই মানুষগুলোকে ভুলেও কোনো মনের কথা, কোনো অফিসিয়াল কথা, কোনো আনঅফিসিয়াল কথা, কোনো বাড়ির কথা, তোমার বন্ধু বান্ধবের কথা, বা এমন কি তোমার ফিউচার প্ল্যানিংয়ের কথা, এগুলো ভুলেও জানাবে না। ধরো এমন অনেক সময় হয়, অফিসে হয়তো দেখলে, আমি একটু তোমার পরের দিকেই চলে যাচ্ছি, ধরো কলেজ বা তারপর অফিস, আলটিমেটলি তো আমাদের কিছু না কিছু তো জীবনে করতে হবে, বা ব্যবসা যাই করো না কেন, তুমি ধরো তুমি সামনের 3 মাস পর বা 6 মাসের মধ্যে একটা নতুন কোনো প্ল্যানিং করছো। হ্যাঁ, এবার তুমি ভালো মনেই সেই মানুষটিকে বললে যে দাদা বা দিদি, জানেন তো আমি না এই প্ল্যানটা করছি, হয়তো আমি আর এই অফিসে থাকবো না, একটা মোটামুটি এই প্ল্যানটা যদি এক্সিকিউট হয়ে যায় তাহলে আমি ওটা করব বা এটা করব। এই যে তুমি কথাটা বললে, সেই কথাটা তোমার হয়তো সেই প্ল্যানটা এক্সিকিউট হলো কি হলো না সেটা কথা নয়, তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেনে গেলেন যে তুমি এমন একটা কিছু প্ল্যান করছো যেটা তোমার সেই অফিস বা সেই সংস্থান, সেই অর্গানাইজেশনের এগেনস্টে যায়, বা তোমাকে তাদের আর দরকার নেই কারণ তুমি তো ছেড়ে দিচ্ছ। হঠাৎ করে দেখবে 2 ঘন্টা পর থেকে তোমার অফিসের যারা যারা তোমার সঙ্গে যেমন বিহেভ করছে সেটা বদলে যাচ্ছে। তো আমি একটাই কথা বলবো, জীবনে ভরসার লোক, বিশ্বাস করার লোক খুব কম পাবে, যাদেরকে পাবে তাদেরকে তাদের হাত ছেড়ো না, আর সেই লিস্টটা কিন্তু খুব ছোট হয় জানো তো, একটু বুঝতে হবে। তবে আজকে তুমি তোমার পরিবারের একজনকে বিশ্বাস করেছিলে, সে হয়তো আত্মীয়, আসলে আত্মীয় এই শব্দটা খুব গভীর জানো তো, আমরা কেউই এই শব্দটার মানেটাকে বইতে পারি না, কি করবে বলো, ভেরি সরি, মানে আমাদেরই খুব খারাপ লাগছে
1: সত্যি,
0: এটুকুই, এটাই এটাই বলতে পারি। মানে এটা তোমার কাছে একটা লেসন হয়ে গেল কিন্তু সূর্য,
1: হ্যাঁ,
0: এইটা তুমি একটা লেসন পেয়ে গেলে লাইফের,
1: এবং মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা সম্পূর্ণটাই তো সবার নিজের ব্যাপার, সেখানে যে যেটা খায় না তাকে শুধু শুধু জোর করে সেটা খাওয়ানোর তো কোনো দরকার থাকে না। যাই হোক, অরিজিৎ সবটাই ডিটেল বলে দিয়েছে, আমি আর এই বিষয়ে কিছু বলছি না, অন্য মেসেজে যাই। আজকে পরের মেসেজ পাঠিয়েছে, মেসেজটা ওই যে আমরা সবসময় বলি না যে চুপ কথা মানে কিন্তু শুধুমাত্র খুব দুঃখের কথা বা মনোমালিন্যের কথা বা খুব মন খারাপের কথা নয়, চুপ কথা মানে হচ্ছে তোমার মনের কথা, সেটা হতে পারে কোনো আনন্দের কথা, সেটা হতে পারে কোনো অ্যাচিভমেন্টের কথা, সেরকমই একটা মেসেজ। হাই চুপ কথা, আমি মৃণালিনী, আজকে ফার্স্ট টাইম চুপ কথার দিনে আমার বার্থডে, কি মজা লাগছে কি বলবো, তার উপর বোনাস আমার ফেভারিট আর যে অরিজিৎ দা এসেছে। আর এটাও জানাই তোমাদের, আমি একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ডান্স কম্পিটিশনে সেকেন্ড পজিশন পেয়েছি, যে খবরটাও আজ পেলাম, তাই তোমাদের সাথে চুপ কথার সাথে শেয়ার করতেই হতো।
0: থ্যাংক ইউ সো মাচ। আর মৃণালিনী, উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে, খুব খুব খুব ভালো থেকো, লাইফে যা যা চাও সমস্ত কিছু একদম ফুলফিল হোক, আর এটাই চাই, গোটা চুপ কথা টিম তোমার সঙ্গে রয়েছে, আমি তো রয়েছি, সমীক রয়েছে, আমাদের 107 FM রেনবোর গোটা টিমের তরফ থেকে তোমার জন্য থাকলো জন্মদিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা। ঠিক যেমনভাবে নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে চাও সেভাবেই এগো, আমরা তো আছি।
1: একদম একদম, ভীষণ ভীষণ ভীষণ ভাবে শুভ জন্মদিন, খুব ভালো থাকো। আর আমাদের যেরকম এখন জানালে যে তুমি ডিস্ট্রিক্ট ওয়াইজ সেকেন্ড পজিশন পেয়েছো, ভবিষ্যতে আরও বড় জায়গায় যাও, ন্যাশনাল লেভেল খেলো, ন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করো, সেখানকার ডান্স কম্পিটিশান যদি হয় সেখানে আরও ভালো ভালো পজিশান হোল্ড করো, ইত্যাদি ইত্যাদি, সব কিছু ভালো ভালো হোক তোমার। আর ভালো ভালো, সব থেকে বড় কথা, ভালো ভালো খাবার খাও আজকের দিন,
0: একদম জমিয়ে এনজয় করো আজকের দিনটা,
1: একদম। পরের মেসেজ পাঠিয়েছে সৌভিক, ঢাকুরিয়া থেকে লিখছে, একজন ভালো বন্ধু শুধু পাশে থাকে না, সঠিক পথও দেখায়, ভুল করলে সে সমালোচনা নয় ভালো পরামর্শ দেয়, দুঃসময়ে সাহস যোগায়, সুসময়ে আনন্দ ভাগ করে নেয়। সত্যিকারের বন্ধু তোমার সাফল্যে খুশি হয় এবং ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করে, তাই একজন ভালো বন্ধু জীবনের অন্যতম সেরা সম্পদ। যে সৌভিক ঢাকুরিয়া থেকে, সত্যি সৌভিক, আমি সৌভিকের প্রত্যেকটা শব্দের সঙ্গে একদম একমত, এবং খুব সুন্দর লিখেছে, কিন্তু এই একটা ভালো বন্ধুর মধ্যে বা একটা বন্ধুর মধ্যে এতগুলো ক্যারেক্টারিস্টিক্স একসঙ্গে পাওয়াটাও কিন্তু একটা ভীষণ ভীষণ ভীষণ কি বলবো,
0: দুর্লভ ব্যাপার,
1: দুর্লভ একটা ব্যাপার, এবং সেটা যদি সত্যিই পাওয়া যায় তাহলে সেটা সত্যি সম্পদের থেকেও আরো বড়, যদি কিছু থেকে থাকে তাহলে সেটাই। তার কারণ হচ্ছে দেখো, প্রত্যেকটা মানুষের মানে আমরা সবকিছু যে নেগেটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতেই পারি, কিন্তু আমাদের চেষ্টাটা যেন থাকে যে আমরা সমস্ত কিছু পজিটিভ ওয়েতে, পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখব, কারণ নেগেটিভভাবে দেখার জন্য সারা সমাজ আছে, নেগেটিভভাবে তোমাকে বোঝানোর জন্য, তোমার সামনে নেগেটিভ সিচুয়েশনকে প্রেজেন্ট করার জন্য তোমার সময় আছে, তোমার সমাজ আছে। যদিও ভুল করে আমি সময় কথাটা বললাম, তবু ব্যাপারটা টেকনিক্যালি ভুল হলেও একটু ভেবে দেখলে ব্যাপারটা ভুল নয়। তার কারণ হচ্ছে আমরা সবসময় বলি না যে সময় ভুলিয়ে দেয়, সময় অনেক কিছু বুঝিয়ে দেয়, সময় অনেক কিছু পাইয়ে দেয়, ঠিক সেরকমই সময়ও কিন্তু একটা জায়গার বা একটা পার্টিকুলার কোনো বিষয়ের পজিটিভ বা নেগেটিভ জিনিসও সামনে এনে দেয়। এটা বলছি আরো ডিটেলে একটু বলছি, তো ব্যাপারটা খানিকটা এরকম যে দেখবে অনেক সময় আমরা ভাবি যে এই সময়টায় আমার সাথে এটা না হলেই পারতো, বা এই সময়টায় আমার সাথে এত খারাপ জিনিসটা না হলেই হয়তো ভালো হতো, আর পাঁচজনের সঙ্গে তো হলো না, আমার সঙ্গেই কেন হলো। এবার আরো বেশ কিছু মাস বা বেশ কিছু বছর পর এরকম দেখা যায় যে সত্যি হয়তো সেই সময়টা আমার সঙ্গে একটা খারাপ কিছু হয়েছিল, যেটার হয়তো সরাসরি আমার কোনো দোষ

0: ছিল না, তা সত্ত্বেও আমার সঙ্গে ব্যাপারটা খারাপ হলো। কিন্তু আর পাঁচজনের সঙ্গে ব্যাপারটা কিন্তু ভালো হলো, আমার সঙ্গে হলো না। বেশ কিছু সময় যখন আরও পার করবে তখন দেখা যেতে পারে এরকম একটা সিচুয়েশন যে আমার তখন এমন একটা ভালো হলো যেটা সেই গত সেই সময়ের আর পাঁচজনের সঙ্গে যে ভালোটা হয়েছিল তার থেকে অনেক বেশি ভালো। এবং এই যে তোমার সঙ্গে যে ভালোটা হলো এই ভালোটা ডিপেন্ড করেছিল ওই তখনকার খারাপটার উপর।
1: ট্রু,
0: মানে তখনকার খারাপটা তোমার মধ্যে এমন কিছু জেদ এনে দিয়েছে, তোমার মধ্যে এমন কিছু ডেডিকেশন এনে দিয়েছে, এমন কিছু কনসেন্ট্রেশন পাওয়ার এনে দিয়েছে, বা এমন কিছু অধ্যাবশ এনে দিয়েছে, যেভাবেই ডিফাইন করুক না কেন, মোদ্দা কথা সেই নেগেটিভ সময়টা তোমার জীবনে এমন কিছু পরিবর্তন ঘটিয়েছে যার ফলে হয়তো সেই সময়তে তুমি হয়তো সেরকমভাবে তোমার লাইফে পজিটিভ কিছু হয়নি, বা তোমার লাইফে সেই সময়তে সাকসেস বলো বা যাই বলো না কেন, সেই সময় পজিটিভ মোদ্দা কথা কিছু হয়নি, কিন্তু সেই নেগেটিভ সময়টা তোমাকে জীবনে যা শিখিয়েছে সেটা তোমাকে একটু পরে হলেও এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যেটা ভাঙিয়ে তুমি আগামী মানে বহু বছর কাটিয়ে ফেলতে পারবে।
1: অ্যাবসোলিউটলি তাই, বিষয়টা ঠিক এটাই। কারণ দেখো, সময় না আমাদেরকে, এই যেমন সৌমিক ডিটেলে বললো যে সময় আমাদেরকে কিভাবে শেখায়, এবং সময়ই কিন্তু সবচেয়ে বড় আমাদের কাছে শিক্ষক, এবং সময়ই আমাদের কাছে সবচেয়ে বড় হিলার। এই যে তুমি বললে খারাপ একটা সিচুয়েশন, সেখান থেকে সময় এমনভাবে আমাদেরকে পুশ করলো যে আমরা এমন একটা সময় পরে গিয়ে পৌঁছলাম, মনে হলো যে ভাগ্যিস ওই সময়টা তখন এসেছিল, সেই জন্য আজ আমি এখানে। আবার এই সময় এমনভাবে আমাদেরকে হিল করে, আমরা দেখবে সবসময় বলি যে একটু সময় দিয়ে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। ধরো তোমার আজকে ভীষণ কোনো একটা কারণে প্রচণ্ড রকমের মন খারাপ, হ্যাঁ, বা বাড়িতে তোমার ভীষণ কাছের কেউ চিরদিনের মতো হারিয়ে গেছেন,
0: ঠিক
1: সেই সময় দাঁড়িয়ে তোমার যে মন খারাপ, তুমি দেখবে তিনি যত কাছেরই হন না কেন, ঘটনা যদি আজকে ঘটে, আজ তোমার যে মন খারাপ, 7 দিন পর 0.1% কম মন খারাপ, 14 দিন পর 0.2% মন খারাপ কম, 1 মাস পর দেখবে তুমি অনেকটা নিজেকে গুছিয়ে নিতে পেরেছো, আবার তোমার ডেলি রুটিনে ফিরে গেছো, 6 মাস পর গিয়ে দেখবে বিষয়টা তোমার মনে রয়েছে কিন্তু প্রাত্যহিকভাবে এভরি মোমেন্টে তোমাকে হার্ট করছে না, এভরি মোমেন্টে সে তোমাকে হিট করছে না, এভরি মোমেন্টে সে তোমাকে ডিস্টার্ব করছে না, তুমি আস্তে আস্তে কিন্তু নিজেকে গুছিয়ে নিচ্ছ, এবং বছর খানেক পরে গিয়ে দেখবে ব্যাপারটা খুব নর্মাল হয়ে গেছে, মানে বিষয়টা হ্যাঁ ঠিক আছে, এটা তো স্বাভাবিক, এটা তো কিছু করার নেই, আমি যা যা করার করেছিলাম, এরপর তো আর আমার কিছু করার নেই। হ্যাঁ, তো সময় এই শব্দটা ভীষণ ইম্পর্টেন্ট। আর তাই একটা কথা আজকে চুপ কথা থেকে তোমাকে বলতে চাই আমরা দুজনে, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমরা সময়টাকে একটু বেশি বোধহয় অপচয় করে ফেলছি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে, কারণ এটা আমি নিজেকে দিয়ে নিজে ফিল করেছি অনেক ক্ষেত্রে। তুমি দেখবে যে তুমি ধরো মনে হলো আচ্ছা একটু 10 মিনিট ফোনটা ঘেঁটে নিয়ে ঘুমিয়ে পড়ি, 10 মিনিটে করে দিয়ে 2 ঘন্টা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না, এবং এই 2 ঘন্টার পরে যদি তুমি দেখো প্রোডাক্টিভিটি একটা বিগ জিরো, কারণ তুমি কিচ্ছু পুরো দেখোনি। তুমি যদি একটা, তাও আমি বলবো তুমি যদি একটা ওয়েব সিরিজ দেখো, কি তুমি একটা যদি সিনেমা দেখো, তুমি যদি একটু গান শোনো, তাও তার মধ্যে একটা প্রোডাক্টিভিটি রয়েছে, অবশ্যই একটা প্রোডাক্টিভিটি রয়েছে। সিনেমা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, গান আমাদের মন ভালো করে, বা যারা গানের সঙ্গে যুক্ত তারা গানটা শেখে সেখান থেকে অনেক কিছু, কিন্তু তুমি 2 ঘন্টার মধ্যে মিনিমাম 200টা রিল দেখেছো 2 সেকেন্ড করে, তার সবচেয়ে বেশি ডিউরেশন কোনোটা হয়তো ভালো লেগেছে 12 সেকেন্ড, এর বাইরে তুমি আমাকে দেখাও তো তুমি পুরোটা কি দেখেছো।
0: সত্যি তাই, মানে
1: অথচ 2 ঘন্টা তোমার লাইফ থেকে শেষ,
0: মানে উদ্দেশ্যহীনভাবে ফোনটাকে স্ক্রল করে যাওয়া। এবং সত্যি তাই, মানে এটা আমি আমার তুমি যেমন তোমার কথা বললে আমি আমার নিজের লাইফেও এটা দেখেছি, সেটা হচ্ছে যে ধরো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ঠিক আছে, দেখছি দেখছি দেখছি দেখছি দেখছি দেখছি, হঠাৎ 2 দিন পর, বা ধরো 2 দিন পর না, পরদিনই ধরো, যে বন্ধু সেই স্ট্যাটাসটা দিয়েছিল তার সঙ্গে যখন দেখা হলো আমাকে বললো যে কালকে ওটা দেখেছিলিস, তুই তো দেখলাম দেখেছিলিস, আর রিয়াক্ট করলি না? বললাম কি ভাই? বললো যে ওই যে স্ট্যাটাসটা দিয়েছিলাম, তুই সিন করেছিস তো? বললাম আমি সিন করেছি। এবং মানে ব্যাপারটা তখন আমি খুব বুঝলাম যে ব্যাপারটা সিন মানেই সিন নয়, মানে জাস্ট ওটা হোয়াটসঅ্যাপে সিন হয়েছে, না এসে গেছে না, মানে হোয়াটসঅ্যাপে সিন হয়েছে, আমি স্ক্রোল করে গেছি কিনা কিন্তু আমি মন দিয়ে দেখিও নি, আমি সেটা নিয়ে ভাবিও নি, আমি সেটা মনেও রাখিনি। তো ব্যাপারটা হচ্ছে খানিকটা সেটাই যে আমরা যখনই যে কোনো কাজ, সেটা মানে কোনো সোশ্যাল নেটওয়ার্কের নিউজ ফিড চেক করা হোক বা ইউটিউবের কোনো রিলস দেখতে থাকা হোক, কোনো কিছু যদি আমরা উদ্দেশ্যহীনভাবে করি না, তাহলে না ট্র্যাকটা না ঠিক থাকে না। কোনো কিছু যদি একটা পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে চলা যায়, তাহলে আমার মনে হয় যে একটু ট্র্যাকটা ঠিক থাকে এবং সঠিক উদ্দেশ্যটা পূরণ যদি নাও হয়, একটা ভালো লেসন আমরা প্রত্যেকেই শিখি।
1: অ্যাবসলিউটলি তাই। আর এই মুহূর্তে তোমার জন্য থাকলো একটা গান, যে গানটা আমাদের ভীষণ পছন্দের গান, লাকি আলীর গাওয়া অবভিয়াসলি, সেই গানটা থাকলো তোমার জন্য। আর তারপর ফিরছি তোমার কাছে আরও একবার যোগ্য কথায়। 9903659992 এইটা তোমার সেই ভীষণ চেনা নাম্বার, যে নাম্বারে তুমি অলরেডি প্রচুর মেসেজ করে ফেলেছ। এখানে তুমি যাবতীয় যা কিছু তোমার মনের কথা আমাদেরকে মেসেজ করতে পারো। তবে আমরা একটুখানি বেশি জাস্ট জানতে চাইছি একটা কথা, যে এই আজকে এই মুহূর্তে, জাস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি সব থেকে বেশি ঠিক কি মিস করছো?

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: সৌমিকা রঞ্জিতের সঙ্গে তুমি শুনছো চুপ কথা। স্টুডিও ক্লক রাত 12:38 হয়েছে, 51 সেকেন্ড। কথা হচ্ছে, আজ এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ঠিক কি মিস করছো? তুমি যদি আমাকে জিজ্ঞেস করতে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কি মিস করছো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে মিস করছি একটা, সেটা হচ্ছে যে ধরো এই কিসের আওয়াজ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি বলো মিস করছি, তাহলে মিস করছি বলতে পারো যে একটা সেই মোমেন্ট, যে মোমেন্টে কোনো কিছু, কোনো কিছু চিন্তাভাবনা থাকবে না, কোনো কিছুর প্ল্যানিং থাকবে না, কোনো কিছুর তাড়া থাকবে না, এই রকম একটা পূর্ণ দিন।
2: বা এরকম একটা পূর্ণ দিন পাওয়াটা একটু মুশকিল।
1: হ্যাঁ, মানে তুমি ভাবো এমন একটা দিন যেখানে তুমি কিচ্ছু ভাববে না। মানে আমরা কি করি, আমরা ধরো শনিবার রবিবার যদি ছুটি হয় একান্তভাবে, তোমার দেখবে রোববারে কি করছো তার একটা প্ল্যানিং শনিবার মাথায় ঘুরতে থাকবে, বা সোমবার অফিসে গিয়ে বা সোমবার তুমি কাজের কর্মক্ষেত্রে গিয়ে কি করবে সেটা কিন্তু গোটা রোববারটাই তোমার মাথায় ঘুরে।
2: ঠিক,
1: মানে রোববার তো আমার তো মনে হয় যে রোববার সেকেন্ড হাফের পর থেকে এটা মাথায় ঘুরতে থাকে যে ভাই সোমবার আমি কি কি করবো, তার প্ল্যানিং শুরু হয়ে গেল।
2: একদম একদম একদম।
1: এবং এটা কি হলো,
2: শুধু মাথায় ঘুরতে থাকে না, এটা একটা মানে টেনশনও হয়, একটা খারাপ লাগাও তো আবার, মানে
1: আর শুরু হয়ে গেল। এইবার তুমি বলবে আচ্ছা আবার যে বলছো তার মানে তুমি কি তাহলে কাজটা পছন্দ করো না? না, সেটা কথা না, কাজটা পছন্দ করি বলেই হয়তো আমি সেই ফিল্ডে পরীক্ষা দিয়েছি, আমি সেই ফিল্ডে চাকরি করছি, সবটা ঠিক আছে, কিন্তু কোথাও তো গিয়ে কোনো কাজ করতে করতে করতে করতে একটা বোরডম চলে আসে, একটা মনোটনি চলে আসে। সেইখান থেকে দাঁড়িয়ে আমরা সবসময় চাই একটা মোমেন্টের পর গিয়ে যে একটু নিজের জন্য কাজ, নিজের জন্য সময়, এবং সেই এই সময়টাই গিয়ে মনে হয় যে দূর আজকের দিনে আমি কিচ্ছু ভাববো না, আমার যদি ইচ্ছে করে আমি এমনি বারান্দায় শুধু বসে থাকবো, আমার যদি ইচ্ছে করে আমি ব্যাক টু ব্যাক গান শুনে যাবো, আমার যদি ইচ্ছে করে আমি ব্যাক টু ব্যাক সিনেমা দেখে যাবো, আমি সেদিনকে একটা খ্যাপামি করবো। এবার এই খ্যাপামির ফুরসত বলো, এই খ্যাপামির স্কোপ বলো, এটা খুব কম পাই, এটাকে মিস করছি।
2: একদম তাই। পরের মেসেজে যাই, আমি তমাল মুখার্জি জনাই মনসা তলা থেকে বলছি, তোমাদের সাথে একটি মজার ঘটনা শেয়ার করছি শোনো। আমি কোনোদিনই কলেজ স্ট্রিট যাইনি, পরশুদিন গিয়েছিলাম আগ্রহবশত কিছু বই কিনতে এবং বই পাড়াটিকে দেখতে। আমার কলেজ স্ট্রিট খুঁজে বার করতেই 1 ঘন্টা লেগে যায়, আমি নিজে কলেজ স্ট্রিট গিয়েছি নিজে রাস্তা খুঁজে, এটাই ভালো লাগছে। সাবধানে বাড়ি ফিরো, শুভরাত্রি।
1: ঠিক আছে, প্রথম পথ চলতে বেরিয়েছো, রাস্তা ভুল হবে তো স্বাভাবিক, কত জায়গায় গিয়ে কত ভুল ভাল জায়গায় চলে গেছি, ও ঠিক আছে, কারেক্ট আছে।
2: সত্যি তাই, মানে আমারও এরকম মনে হয়েছিল, মানে মনে হয়েছিল না, মানে আমার সাথে এরকম হয়েছিল, আমি একদিন অনেকটা ছোট তখন আর কি, তখন ট্রেনে করে যাওয়ার সেই রকম অভ্যেস ছিল না, আমি আর আমার এক বন্ধু অ্যাকচুয়ালি মানে ভুল করে মেন লাইনের বদলে কর্ড লাইনের ট্রেনে উঠে পড়েছি।
1: আচ্ছা।
2: এবং কর্ড লাইনে গিয়ে একটা পরের যখন মানে দেখতে পাচ্ছি যে মেন লাইনে কি হয়েছে, যে ধরো স্টেশনের ডিস্টেন্সটা খুব কম ছিল, কর্ড লাইনে এবার একটা মোটামুটি ধারণা ছিল, এবার মেন লাইনে আগে গেছি কিন্তু কর্ড লাইনে কখনো যাইনি, এবার ট্রেনে উঠে পড়েছি, উঠে পড়ে তো কাউকে তো আর জিজ্ঞেস করিনি তখন, অতটা অ্যানাউন্সমেন্টও শুনিনি, আর ট্রেন এসেছে উঠে পড়েছি জানি ওইদিকেই যাবে, চলে গেছি। এবার যখন স্টেশনটা পার হয়েছে মনে হচ্ছে বাবা এতক্ষণ তো লাগে না পরের স্টেশনটা আসতে, তাহলে কি হলো ব্যাপারটা, তো যাই হোক কাউকে জিজ্ঞেস করিনি। তো ফাইনালি যখন মানে জাস্ট পরের স্টেশনেই নামবো, তো তারপর সেটা যখন হলো না তখন একটা অন্য স্টেশনে গেলাম, তখন মানে প্রথমে তো যেহেতু অনেকটা ছোট ছিলাম, একদম স্কুল লাইফ ছিল তখন, তখন মোটামুটি ধরো আমি ক্লাস 7-8 কথা বলছি, তখন ফোনও ছিল না, ঠিক আছে, এবার খুব ভয় টয় পেয়ে গেছিলাম আর কি সেই সময়তে, তো কি করব না করব, তখন স্টেশনে নেমে স্টেশনটাও সেই সময় বেশ অন্ধকারও ছিল, খানিকটা রাতও হয়ে গেছিল, মানে 9:30 এরকম বেজে গেছিল।
1: হ্যাঁ।
2: তো তারপরে আবার স্টেশনে নেমে কয়েকজনকে জিজ্ঞেস করাতে যে উল্টো দিকে ট্রেন কখন আসবে, তো সেই সময় আর কি, তারপরে উল্টো দিকে ট্রেনে করে আবার সঠিক স্টেশনে যেখানে যাওয়ার কথা, মানে ব্যাকে এসে আবার সঠিক স্টেশনে গেছিলাম। তো যাই হোক, সেটা সেই সময়তে খুব ভয় লেগেছিল, সেই সময়তে মনে হয়েছিল যে এই রে কি হবে না হবে, অনেক টেনশন অনেক কিছু। এখন একটু পিছন ফিরে তাকালে মনে হয় যে এখন যদি চোখ বন্ধ করে কেউ একটা কোনো ট্রেনে চাপিয়ে দেয়, যে বলে যে একটা তোমাকে মানে কোনো একটা চ্যালেঞ্জ দিল এরকম কিছু, যে একটা আননোন স্টেশনে নামতে হবে এবং সেখানে আননোন স্টেশনে গিয়ে তোমাকে কিছুটা সময় কাটাতে হবে, সেখানে কোনো একটা লোকাল দোকানে গিয়ে কিছু খেতে হবে ইত্যাদি ইত্যাদি, মোদ্দা কথা সে সারা দিনটা সেখানে কাটাতে হবে, তুমি ভাবো তো মানে কি ভালোই না লাগবে। যেখানে মানে যাওয়ার আগে কোনো গুগল সার্চ করে দেখা নেই যে ওখানে কি আছে, সেখানে গিয়ে কার সঙ্গে যোগাযোগ করব গুগল সার্চ করে দেখার ব্যাপার নেই।
1: এইটাই এইটাই আমি ঠিক এই এক্স্যাক্টলি তোমার এই জায়গাটাই আমার, আমি এই জায়গাটাকে খুব মিস করি। কারণ দেখবে এখন শ্রমিক আমরা যে কাজটাই করি না কেন, আজকে তুমি যদি বেড়াতেও যাও, ধরো তুমি তোমার ফ্যামিলির সঙ্গে বেড়াতে যাচ্ছ, আমরা এত প্ল্যান করে যাই যাতে গিয়ে কোথাও কোনো অসুবিধে না হয়। হ্যাঁ মানে একদম স্টেপ বাই স্টেপ বাই স্টেপ, আমার বক্তব্য হচ্ছে যদি একটা গোটা বেড়াতে যাওয়া পুরোটা স্টেপ তৈরি হয়ে যায় তাহলে বেড়াতে যাওয়ার চার্মটা কোথায় থাকে?
2: ঠিক তাই, মানে বেশি রিসার্চ করতে গেলে না মানে মজাটা নষ্ট হয়ে যায়।
1: এবং আমি মানে এখন তো গুগলের দৌলতে যেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে কিন্তু আমরা মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া ছোট্ট ফোনে আমরা দেখে নিচ্ছি গোটা জায়গাটা।
2: হ্যাঁ
1: সেই জায়গাটাই তুমি আবার গিয়ে এমনি দেখছো আমাদের কাছে, কিন্তু এখন আর ওই আগে একটা দেখবে যে আগে বেড়াতে যাওয়ার একটা ব্যাপার ছিল যে নতুন কিছু দেখবো
2: নতুন কিছু দেখবো,
1: আমাদের এখন কিন্তু সেই বিষয়টা একদম নেই। কারণ আমরা যাওয়ার আগে প্রত্যেকে সেইটার এতগুলো মানে ইউটিউবের এপিসোড দেখে যাচ্ছি, জায়গাটা কেমন আচ্ছা কোথায় কি এক্সাক্ট খাওয়া পাওয়া যায়, আমি দেখে নিয়েছি ওখানে ফুচকাটা ভালো পাওয়া যায় কি, আমি দেখে নিয়েছি ওখানে একটা স্পেসিফিক মিষ্টি ভালো পাওয়া যায়, আমি আবার ওখানে গেলে লাইন দিয়ে ফেলেছি। হ্যাঁ হয়তো তার পাশের দোকানের মিষ্টিটা অনেক ভালো, কিন্তু ওইটা সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে একটা ভাইরাল হয়ে গেছে, আমি সেই দোকানে গিয়ে লাইন দিয়ে দিলাম না। আমি তোমাকে বলছি এটা আমি নিজে ভুক্তভোগী। আমি রিসেন্টলি বেনারস গেছিলাম, তো বেনারসে গিয়ে ওদের তো প্রচুর চাটের দোকান ওখানে, হ্যাঁ তোমার এই টমেটো চাট, এই পাপড়ি চাট, এই প্রচুর রকমের চাট এবং চাটের জন্য বিখ্যাত বেনারস। তো দু একটা দোকান এমনভাবে ভাইরাল হয়েছে যে দোকানের সামনে কয়েকশো মানুষের ভিড়, এবং যখন তুমি প্রচণ্ড মারামারি করে খাবারটা পাচ্ছ আলটিমেটলি সেই খাবারের যা টেস্ট আমি না হলফ করে বলতে পারি, এবং আমি সেটা প্রমাণ করেছি। আমরা দুটো দোকান জাস্ট ক্রস করে গিয়ে একটা ছোট্ট দোকানে গিয়ে খেয়েছি, তুমি সেই দোকানের টেস্ট ভাবতে পারবে না, মানে বড় দোকানকে বলে বলে দশ গোল দেবে।
2: সত্যি তো এরকম এরকম আমার সাথেও হয়েছে, এরকম আমারও মনে হয়েছে যে এইটা ভাইরাল, মানে এইটার জন্য মানে এত মানুষ লাইন দিচ্ছে, এত ভিডিও হচ্ছে, এত কিছু হচ্ছে এইটা খাওয়ার জন্য, তো সেরকম তো ব্যাপার আছেই। এবং যেটা বলছিলাম আর কি, যে এখন এত বেশি আমরা কোনো কিছু মানে কোথাও ঘুরতে যাওয়ার বলো বা কোনো কিছুর ক্ষেত্রে এত কিছু আগে থেকে জেনে ফেলছি না, মানে নতুন কিছু যে জানবো, মানে আগে যেমন কি ছিল সবটাই একটা কল্পনা ভিত্তিক।
1: ঠিক,
2: ম্যাক্সিমাম যারা একটু রিসার্চ করতো তারা কি করতো, তারা ধরো একটা তাদের বাড়িতে একটা ধরো মানে কোনো ট্রাভেল গাইড কিছু বই আছে, সেই বই পড়ে একটু জানলো, কিন্তু বই পড়লেও আমরা তো আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নই, বা আমরা তো সেরকম কোনো বিশাল বড় মাপের কবি নই যে আমরা মানে আফ্রিকা কোনো দিন গেলাম না অথচ আমরা চাঁদের পাহাড় লিখে দিলাম, এরকম তো নয়। তো আমরা পড়লেও আমাদের মনে ততটা রঙিন ছবি কিছু চোখের সামনে ভাসত না, আমরা মোটামুটি একটা বুঝতে পারতাম যে হ্যাঁ এখানে ঝর্ণা আছে, এখানে ও এই আছে, কিন্তু কোন সিজনে গেলে ঝর্ণাটায় কত জল হবে, হ্যাঁ কোন জায়গাটায় দেখলে, এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যে এখন কি হচ্ছে যে আমরা তো সব দেখে ফেলছি এবং ঘুরতে গিয়ে প্রথম দেখব সেটা দেখার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে আমরা ঘুরতে গিয়ে কখন মানে

0: ফেসবুকে ওটা আপডেট দেব যে আমি এখন ইজ অ্যাট এই অমুক জায়গায়, কখন একটা ওই রকম পাহাড়ের জায়গায় একটা সুন্দর টুপি পরে একটা সুন্দর জ্যাকেট পরে হেঁটে বেড়াবো, একটা সুন্দর রিল হবে, কখন কতক্ষণে আমি সেটা পোস্ট করব।
1: ট্রু।
0: তো আমার মনে হয় যে এবার এইগুলো বলছি বটে, কিন্তু এগুলো থেকে মানে
1: পুরোটা কি বেরোতে আমরাও পারছি, হয়তো পারছি না, কিন্তু তা সত্ত্বেও কোথাও গিয়ে যেন ওই তুমি বলছো না মিস করার কথা, যেহেতু আমরা বলছি এটা কি মিস করছি, মানে পারছি না বলেই তো মিস করছি, মিস তো আমরা সেটাকেই করি যেটা পারছি না, তো মানে পারছি না। তো তুমি এরকম কোন বিষয়টা যেটাকে পারছো না এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটাকে ভাবছো হয়তো করা উচিত বাট করতে পারছো না, সেরকম একটা কিছু বা যেটা মিস করছো ভীষণ রকমভাবে, সেটাই আমাদেরকে জানো 9903655992 তোমার জন্য থাকলো একটা সাউন্ড ট্র্যাক ছোট্ট করে, ভীষণ পছন্দের একটা গান, এখানটা থাকুক, তারপর ফিরছি তোমার কাছে তোমার চুপ কথায়।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা
1: শুনছো, চুপ কথা আর সৌমিক আর অর্জিতের সঙ্গে। এবার 9903659922 তোমার মেসেজ ডিরেক্টলি।
2: আমি সুলক্ষণা মুখার্জি কলকাতার দমদম থেকে বলছি। আমার ঠাকুমা এই বছরের মার্চ মাসের 11 তারিখ পরলোক গমন করেছেন, কিন্তু আজ 3 মাস কেটে গেছে, অথচ আমি ঠাকুমাকে হারানোর শোক কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। এর সলিউশন কি আছে তোমাদের কাছে, যদি প্লিজ কাইন্ডলি বলো আমাকে।
1: সুলক্ষণা দেখো, শোকটা তো মানে ক্ষতি যেটা, সেটা প্রত্যেকের জীবনে আমাদের এই অপূরণীয় ক্ষতি কিন্তু বারবার ফিরে আসে, ঠিক আছে? আমাদের ক্লোজ আত্মীয়রা যখন মারা যান তখন এই অপূর্ণতা, এই ক্ষতিগুলো বারবার হতে থাকে, কিন্তু আমাদের তো সব কিছু জায়গা থেকেই বেরিয়ে আসতে হয়, এবং সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার বেরিয়ে আসার যে সবচেয়ে বড় বিষয়টা তুমি বেরিয়ে আসতে চাইছো, এটাই হচ্ছে সবচেয়ে বড় সলিউশন, ঠিক আছে? নাহলে হয়তো তুমি সলিউশনটা আমাদের থেকে জানতে চাইতে না। অনেকে থাকেন যে আমার যেটা চলছে সেটা চলুক, একটা অদ্ভুত রকম দুঃখ বিলাসিতার পর্যায়ে নিয়ে যান, সেটা তুমি যখন করছো না, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আর দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে যে তুমি যেটা জানতে চেয়েছো যে কি করে তুমি এখান থেকে বেরিয়ে আসতে পারো, তো এই কি করে উত্তরটা হচ্ছে যে তুমি, আমি জানি না তুমি কোন বয়সে বিলং করছো বা তুমি এই মুহূর্তে কি করছো, কি করো, তুমি যে কাজটাই করো না কেন, তুমি ধরো যদি স্টুডেন্ট হও তাহলে তোমার পড়াশোনা, আদার্স যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো, বা তুমি যদি আরেকটু বড় হও তোমার যে যে কাজকর্মের মধ্যে তুমি নিজেকে রয়েছো সেই কাজকর্মগুলোর প্রতি একটু বিশেষ করে ফোকাস করো, এবং একটা বিষয় মনে রাখো যে তুমি যদি ভালো কাজ করো দেন কিন্তু তোমার ঠাকুমা বিষয়টিতে বেশ খুশি হবেন, কিন্তু তুমি যদি কোনো কাজ না করে শুধুমাত্র দুঃখ প্রকাশ করতে থাকো তাতে তোমার কি হচ্ছে, তোমার ডেইলি লাইফে হ্যাম্পার হচ্ছে একটা, তুমি তোমার কাজগুলো সঠিকভাবে করতে পারছো না, মনোনিবেশ করতে পারছো না, সেই জায়গায় কিন্তু ঠাকুমা বেশ কষ্ট পাবেন। তো এই বিষয়টা যদি মাথায় রেখে তুমি তোমার কাজে ফোকাস করো, আমার মনে হয় যে এই যে একটা গভীর দুঃখের মধ্যে তুমি আছো, এই ফেজটা থেকে তুমি কাটিয়ে উঠতে পারবে।
2: সত্যি তাই। তবে আর একটা কথা আমি এখানে অ্যাড করতে চাই যে কিছু কিছু জিনিস, যেমন এইটা, আমরা যদি জোর করে চেষ্টা করি না তাহলে আরও সমস্যার, কারণ ঠাকুমা বলো বা দাদু বলো যাই বলো না কেন, যে কোনো আমাদের যে আমাদের ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার পেছনে যে সমস্ত, হ্যাঁ, ক্লোজ আত্মীয় বলো বা ক্লোজ মানুষজন বলো আমাদের পরিবারের, তাদের কিরম করে ভুলে যাওয়ার চেষ্টা করারও দরকার নেই। তারা থাকুক, তোমার মননে থাকুক, তোমার মনে থাকুক, তোমার মন খারাপে থাকুক না অল্প অল্প করে, কিন্তু

0: দেখতে হবে সেটা যেন তোমার ডেলি কাজের ক্ষেত্রে হ্যাম্পার না করে, বা তোমার যে তোমার নিজস্ব যে রুটিন রয়েছে তোমার, সেটা হতে পারে তোমার খাওয়া দাওয়া, বা সেটা হতে পারে তোমার একদম পড়াশুনো, স্কুল যাওয়া, কলেজ যাওয়া, অফিস যাওয়া, ইত্যাদি যা খুশি হতে পারে, সেটাকে যদি হ্যাম্পার না করে। বাকি তো দেখো, ব্যাপারটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার, যে তুমি বলছো যে 3 মাস হয়ে গেছে, আর আমি বলছি যে 3 মাসই তো হয়েছে, তো একটু সময় দাও। এখানে ওই একই কথা, একটু সময় দাও, টাইম হিলস এভরিথিং, সময় সব কিছু ভুলিয়ে দেয়। তো এরকম হতেই পারে যে 3 মাসে তুমি এরকম, এখন এরকম মনে পড়ছে, এরকম অনেকেরই হয় যে প্রচণ্ড এখন মন খারাপ লাগে, দেখবে তুমি 6 মাস পর একটু মন খারাপটা কম লাগছে, 1 বছর পর আরেকটু কম লাগছে। আবার বয়স যখন তোমার আরও অনেকটা বাড়বে, যখন তুমি আরও অন্যান্য অনেক কিছুর দায়িত্ব তোমার কাঁধে এসে পড়বে, যখন তোমার বয়স প্রায় ধরো আরও 20-25 বছর পরে, তখন দেখবে হয়তো তোমার ডেটটাও মনে নেই, এরকম কিন্তু হতে পারে। তো সবটাই হতে পারে, সবটাই সময়ের উপর, একটু ছেড়ে দাও, নিজেকে জোর করে বোঝানোর দরকার নেই। এটুকুই শুধু বলবো যে দেখো, প্রত্যেকটা প্রিয়জন, প্রত্যেকটা মানুষজন, সমস্ত কিছুই তো কোনো কিছুই অমর নয়, সবটাই বাস্তব, সব কিছুরই একটা কি বলবো, ওই একটু আগে লাভ জাংশনে আমরা বলছিলাম না, যে সব কিছুরই একটা ডেস্টিনেশন থাকে, সব কিছুরই একটা এন্ড পয়েন্ট থাকে। তো সেই এন্ড পয়েন্টটা হয়তো এটাই ছিল, এটাই মেনে নাও।
1: অ্যাবসলিউটলি, সব কিছুরই কোথাও না কোথাও শেষ হয় এবং সেটা মেনে নিতে হয়, খুব খারাপ লাগলেও মেনে নিতে হয়। তো আমরা এই মুহূর্তে আমাদের পরের মেসেজে যাব, সেখানে কে মেসেজ করছে?
0: মেসেজ করছে দীপশিখা, তমলুক থেকে লিখছে, হাই চুপকথা, আমি প্রায় কয়েক মাস পর চুপকথা শুনছি, এখন বিয়ে হয়েছে, আমার সংসারের চাপে শোটা শুনে উঠতে পারছিলাম না, তোমাদের অনেক মিস করেছি, আজ আছি 3টে পর্যন্ত, তোমরা সাবধানে বাড়ি ফিরো।
1: একদম দীপশিখা, তুমি আমাদের সঙ্গে থাকো 3টে পর্যন্ত, অনেক দিন পরে যে তুমি ফিরে এসেছো এইটা খুব ভালো লাগে। মানে চুপকথার এটা বোধহয় একটা ইউনিকনেস, যে ধরো অনেকেই অনেক কারণে ব্রেক পড়ে যায়, কারোর হয়তো পরীক্ষা থাকে, কেউ হয়তো কোথাও একটা লং বেড়াতে গেছে, বা কেউ হয়তো অনেক দিনের জন্য অন্য কোথাও একটা গেছে, কেউ হয়তো এরকম বিয়ের জন্য কিছুদিন শুনতে পারেনি, তারা কিন্তু ঠিক মনে করে ফিরে আসে। এই ফিরে আসাটা ভীষণ ইম্পর্টেন্ট, তার মানে এইটুকু আমরা কনফিডেন্ট থাকতে পারি যে চুপকথা তোমাদেরই শো, এবং সেটা তোমাদেরই সত্যিকারের বন্ধু।
0: আচ্ছা, পরের মেসেজ ব্র্যাকেটে লিখেছে, যেদিন আমি চুপ হয়ে গেলাম, তারপর লিখেছে, একদিন হঠাৎ দেখবে আমি আর তোমাকে খুঁজছি না, মেসেজের অপেক্ষায় নেই, অভিমান করছি না, কিংবা তোমার অনলাইন অফলাইন দেখেও বসে নেই, কারণ মানুষ ক্লান্ত হয়ে গেলে ঝগড়া করে না, অভিযোগও করে না, সে শুধু নীরবে নিজেকে সরিয়ে নেয়। আর বিশ্বাস করো, যে মানুষটা একদিন তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, সেই একদিন তোমার জীবনের সবচেয়ে নীরব অপরিচিত হয়ে যায়। প্রিয় দাদারা, সময় মতো কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফিরো, আছি রাত 3টে পর্যন্ত, ইতি মিষ্টি মেয়ে বলছি, প্রিয়াঙ্কা গড়িয়া থেকে। থ্যাংক ইউ মিষ্টি মেয়ে, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, আমাদেরকে প্রত্যেকটা অনুষ্ঠানে এরকম মিষ্টি মিষ্টি করে আমাদের মেসেজ করার জন্য। সত্যি তোমার এই মেসেজটার ওয়েট আমরা করি, যে কখন মিষ্টি মেয়ে আমাদের মেসেজ করবে।
1: সিরিয়াসলি,
0: যাই হোক, পরের মেসেজ সুদেশনা গুছাইত লিখছে, প্রিয় চুপকথা, আমি সুদেশনা, ক্লাস 9 পড়ি। গত শনিবার আমার খুড়তুতো ঠাম্মি, যাকে আমি ফুলটা আমি বলে ডাকতাম, শারীরিক অসুস্থতার কারণে আমাদের ছেলে চলে গেল। সারাক্ষণই ঠাম্মার কথা মনে পড়ছে, চুপকথা এলো মন ভালো করতে। আজ হঠাৎ করে সন্ধেবেলায় এক টুনটুনি পাখি আমাদের ঘরে আশ্রয় নিয়েছে, ওর সঙ্গে আমি আর বনি অনেকক্ষণ খেললাম, ওর জন্য সিলিং ফ্যানটা চালাইনি, নতুন অতিথিকে সাদরে গ্রহণ করলাম। সারা সপ্তাহ অপেক্ষার পর আসে চুপকথা, আর রবিবার আসে গল্প স্বল্প। মা মেয়ে সঙ্গে আছি, তোমরা ভালো থেকো। সুদেশনা গুছাইত, মা কৃষ্ণা গুছাইত, কুলগাছিয়া, উলুবেড়িয়া, হাওড়া থেকে।
1: একদম, মা মেয়ে ভালো থাকো, এবং এই যে যাদেরকে নিয়ে না, এই যে ছোট্ট ছোট্ট প্রাণীদেরকে আশ্রয় দাও, তাদেরকে ভালোবাসো, তাদের লালন পালন করো, এটা যে কত বড় একটা ভালো কাজ। এবং জানো তো, যারা এই মানে এটা বলা হয় যে তাদের মন খুব নরম এবং মানে ভীষণ রকম তারা উদার, যারা এই পশু পাখিকে ভালোবাসতে পারে মন থেকে, ফেসবুকে রিল করার জন্য নয়, যারা মন থেকে ভালোবাসতে পারে তারা মনের দিক থেকে অনেক বেশি উদার হয়, অনেক ভালো হয়, তাদের সঙ্গে প্রাণ খুলে দুটো কথা বলা যায়। ঠিক এভাবেই থেকো তোমরা। 9903653992 9903653992 এটা আমাদের ম্যাজিক্যাল নাম্বার। আর এই নাম্বারে তুমি দুটো জিনিস করতে পারো, একটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, একটা আমাদেরকে টেক্সট করতে পারো। আর এই টেক্সট আর হোয়াটসঅ্যাপ পড়তে পড়তে, দেখতে দেখতে, তোমার সঙ্গে আড্ডা দিতে দিতে কোথা দিয়ে 1 ঘন্টা 3 মিনিট আমরা ক্রস করে ফেলেছি। এবার একটা ছোট্ট

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে চুপ কথায় আজকে সৌমিক এবং অরিজিৎ তোমার সঙ্গে আছি, এবং তোমার সঙ্গে আছি, সঙ্গে আছি, সঙ্গে আছি বলতে বলতে তো বিগত আমরা প্রায় গত 4 ঘন্টা ধরে বলে আসছি, তো হ্যাঁ 4 ঘন্টা ধরে বলছি এবং আগামী আরও 2 ঘন্টা ধরে বলবো। তাই এখনও যদি তুমি মেসেজ না করে থাকো তাহলে প্লিজ 9903653922 তে

0: টেক্সট বা হোয়াটসঅ্যাপ মেসেজ, যেটা তোমার সুবিধা হয় সেটাই করো। এখন মেসেজ পাঠিয়েছে অনিন্দ। আমি বেলেঘাটা থেকে অনিন্দ বলছি। আমি আমার বাবার ওয়ান ইয়ার ওয়ান মান্থ, আচ্ছা আমার বাবা আমাদের ওয়ান ইয়ার ওয়ান মান্থ মানে এক বছর এক মাস আগে ছেড়ে চলে গেছে, সেই চলে যাওয়াটা আজ খুব মিস করছি এবং করি।
1: অ্যাবসোলিউটলি, মানে এটা তো, এটা কি বলবো, এটা প্রত্যেকের জীবনে প্রত্যেককেই এই মানে এই সময়টাকে ফেস করতে হয়, এবং আমাদের জীবনে আজ না হয় কাল কেউ ফেস করেছে, কেউ ফেস করবে এই মুমেন্ট। এগুলো তো অপূরণীয় ক্ষতি, মানে সত্যিকারের অর্থে অপূরণীয় ক্ষতি। এগুলোই মানে কোনোটাই করা যায় না, মানে না পারবে তুমি জোর করে ভুলে থাকতে, না পারবে তুমি ভীষণ রকম দূরে সরিয়ে দিতে। এটার জন্যে একটাই বিষয়ে ভীষণ রকম কার্যকরী, সেটা হচ্ছে এই সময়। সময় আমাদেরকে হিল করা। একটু আগে শ্রমিক একটা কথা বলছিল যে আজ থেকে প্রায় 10-12 বছর পর তুমি গিয়ে দেখবে সময় তোমায় এমন একটা জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে, সংসার তোমায় এমন একটা জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে যে তুমি হয়তো এই স্পেসিফিক ডেটটাই ভুলে গেছো। সেটা হোক, সেটা কাম্য নয়, কিন্তু সময় আমাদের সেই জায়গাতেও নিয়ে যায়। তো এটা ওই সময়ের ওপরে ছেড়ে দাও, আর তো কিছু করার নেই, নিজের কাজটা মন দিয়ে করো, এটুকুই। এবং এইটা মানে এটা আমি বারবার বলি বা এটা আমি বিশ্বাস করি যে ধরো তুমি মন দিয়ে তোমার কাজটা করছো, এটা না যে গুরুজনেরা আমাদেরকে ছেড়ে চলে যান, এটা যদি আমরা ভাবি যে আমরা যত বেটার কাজ করব তারা তত হয়তো কোথাও না কোথাও থেকে আমাদেরকে বেশি আশীর্বাদ করবেন, কোথাও না কোথাও থেকে তারা বেশি খুশি হবেন, তাহলে না একটা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কাজটা অনেকটা বেটার করতে পারি।
0: ঠিক, একদম তাই।
1: আর হয়তো সত্যি কোথাও না কোথাও থেকে দেখে তারা সেটা খুশি হন। আমরা তো কেউ জানি না যে আফটার ডেথ কে কোথায় যায়, কোথাও যদি কোনো শেপে কোনোভাবে যদি কিছু চিরস্থায়ী থেকে থাকে তাহলে তিনি খুশি হবেন।
0: সত্যি তাই। আসলে মানে তুমি যখন এই লাস্ট কথাটা বললে, সেটা বলতে বলতে আমার মাথায় এই ভাবনাটাই গেল যে এরকমও না আবার কোনো দিন আসে যে আমরা সেটাও আবিষ্কার করে ফেলেছি বা সেটাও জেনে ফেলেছি, সেটাও আমরা কোথায় গুগলে সার্চ করছি যে সত্যি মৃত্যুর পরে কোথায় মানুষ যায় সেটা বেরিয়ে গেছে, মানে সেটা সেটার একটা পথ আছে, সেটা এইভাবে গেলে সেটা জানতে পারা যায়।
1: সেই
0: তাহলে হয়তো মানে ব্যাপারটা মৃত্যুতেও ব্যাপারটা মৃত্যু হলো না, মানে একটা অদ্ভুত ব্যাপার তৈরি হবে। তবে আমার মনে হয় যে কিছু জিনিস অজানা থাকাই ভালো, কিছু জিনিস অজানা থাকলেই হয়তো তার মাহাত্ম্য অনেক বেশি,
1: সেই
0: গুরুত্ব অনেক বেশি। কারণ দেখবে সেক্ষেত্রে হয়তো কোনো মানুষ হয়তো 100 বছর বেঁচে আছে, তাও তার গুরুত্ব নেই। আরে 100 বছর বেঁচে আছে তো কী হয়েছে, তারপরেও তো তার সঙ্গে কথা বলা যাবে, তারপরেও তো তার সঙ্গে, তো এরকম ব্যাপারটা বাস্তবে না হওয়াই ভালো, সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হবে। যাই হোক, পরের মেসেজ। আমি সাইকেলে উইকেন্ডে কলকাতা ঘুরি, নর্থ কলকাতা ঘুরবো।
1: ভেরি গুড।
0: সাউথে আমার বাড়ি, নর্থ কলকাতা ওয়ার্ল্ড কাপের সময় খুব ভালো লাগে। আর আমার খুব ফেভারিট প্লেস হলো বেলুড় মঠের গঙ্গার ঘাটের ঘাটে রেনি ডেতে। আর মিস করি মিনি বার ফুটবল টুর্নামেন্ট, যেটায় আমি এক সময় খেলতাম পার্ক সার্কাসে স্ট্রিট ফুটবল। শান্তনু যাদবপুর থেকে।
1: শান্তনু, তোমার মেসেজটা পেয়ে আমাদের যে কি ভালো লাগলো,
0: মানে অন্যরকম
1: ভীষণ অন্যরকম মেসেজ। এবং সত্যি সত্যি তুমি দেখো হয়তো আমাদের এই গলার প্রেশার বদলে গেল না, সাইকেলে করে তুমি নিজে থাকো সাউথ কলকাতায়, সেখান থেকে তুমি নর্থ কলকাতা, মানে সেটাও তুমি সাইকেলে করে আসবে, বা সাইকেলটাকে যদি ট্রেনের কোনো ভেন্ডারেও নিয়ে আসো, এসে তুমি তোমার স্পেসিফিক একটা স্টেশনে নেমে সেখান থেকে হয়তো সাইকেলে সাইকেলে ঘুরবে। এবং বেলুড় মঠের কথা বলেছো, বৃষ্টির দিনে বেলুড় মঠের গঙ্গার ঘাট, তার সঙ্গে তোমার সেই মিনি বার ফুটবল, স্ট্রিট ফুটবলে যেটা হতো আর কি, আমরা অনেক সময় খেলতাম চটি দিয়ে গোল হতো, ঠিক আছে, দুপাশে চটি লম্বা
0: চটি লম্বা
1: হয়ে গেল, সেই চটির মাঝখান দিয়ে গোল হচ্ছে, কখন একটা দিকের বার ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, কে পা দিয়ে ঠেলে ছোট করে দিল, হ্যাঁ কখন বড় হয়ে যাচ্ছে কেউ জানতো না, কিন্তু গোল পোস্ট বারবার তৈরি হতো, কত স্মৃতি তৈরি হতো তার সঙ্গে সঙ্গে এই সব কিছু। এবং তুমি না সিরিয়াসলি এক ঝটকায় আমাদের দুজনকে, আমাদের অনেক ছোটবেলায় তুমি নিয়ে চলে গেলে,
0: সত্যি তাই। এবং সব থেকে ভালো লাগতো যে গোল পোস্টের কথা বলে ক্রিকেটের ক্রিকেট খেলায় আর কি, সেটা হচ্ছে যে ধরো পার্টিকুলার কারো একটা কোনো একটা বন্ধুর ব্যাট আর কি, তার ব্যাটে খেলা হচ্ছে, তাকে আউট করা।

0: যাবে না,
1: না সে তো ব্যাট নিয়ে চলে যাবে,
0: আউট করলে সে ব্যাট নিয়ে চলে যাবে।
1: তারপর আরেকটা বিষয় হতো, সেই বল যদি ড্রেনে পড়তো যে মারতো তাকে ধুতে হতো,
0: সেই ধোবে,
1: সেই জন্য বল কেউ মারছে না, সবাই এক রান নিচ্ছে, চার মারছে না ভাই, বল ড্রেনে পড়ে গেলে মানে এই এইগুলোই হচ্ছে ছোটবেলার স্মৃতি। এবং এই স্মৃতিগুলোকে আমরা দেখো, এগুলো তো আর আমরা কেউ জোর করে বাঁচিয়ে রাখিনি, এগুলো কিন্তু বেঁচে আছে। এই সময় সময়ে কিন্তু আবার কখনো এমন একটা জায়গাকে টাচ করে দিল যে কথাটা বেরিয়ে চলে এলো, আমরা কেউ এক মিনিট আগে অব্দি জানতাম না আমাদের ছোটবেলার এখন বার পোস্টের কথা উঠবে।
0: সত্যি তাই,
1: তো এই একটা মেসেজ আমাদেরকে সেই জায়গাটা নিয়ে গেল। তো আলটিমেটলি লাইফে সমস্ত কিছু সময়ের উপর ডিপেন্ড করে, এবং যত তুমি ম্যাচিওর হবে, যত তুমি একটু একটু করে এগোবে, একটা একটা করে দিন এগোবে, তত তুমি দেখবে, বুঝতে পারবে যে সময় ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি দেখবে তোমার লাইফে তোমার ধরো ডেভেলপমেন্ট, তোমার উন্নতি, তোমার সমস্ত কিছু তুমি হয়তো চেয়েছ একটা সময় থেকে, মানে আমি কথার কথা বলছি, তুমি হয়তো মানে 2016 সালে দাঁড়িয়ে তুমি চেয়েছ যে ভাই আমার একটু ডেভেলপমেন্ট হোক, আমার সব কিছু ঠিকঠাক হোক, তুমি তার জন্য প্রচণ্ড পড়ছো, প্রচণ্ড লেবার দিচ্ছ, সব কিছু করছো, টাইম কিন্তু সেটা হয়নি। তোমার ডেভেলপমেন্ট যদি 2021 কোথাও নির্ধারিত হয়ে থাকে, সেটা 2021 হবে, সে তখন কোভিডই হোক আর যাই হোক।
0: সত্যি তাই,
1: হ্যাঁ, এবং এটা কিন্তু চিরসত্য যে সময়কে আমরা কেউ স্ট্রেচ করে না মানে পেছোতে পেরেছি না এগোতে পেরেছি, সে তার সময় মতো ঠিক আমাদেরকে জায়গাটা করে দিয়েছে, সেই সময়টাই আমাদের ফ্লারিশ হয়েছে। তাই আমি এটুকু বুঝতে পারি যে কোনো কাজের প্রতি ডেডিকেশন নিয়ে তুমি যদি লেগে থাকো, একটা না একটা সময় বলে না মানে কালকে হবে, হবে
0: কাল কিসনে দেখা।
1: হ্যাঁ,
0: যাই হোক, পরের মেসেজ। হাই চুপ কথা, দুই দাদা তোমরা কেমন আছো? আজ আমরা একটা বন্ধুর কথা বলবো, তার নাম রাজু। 26 জুন তার বার্থডে ছিল, তোমরা তাকে উইশ করে দিও 3:00 পর্যন্ত সময় মতো কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফিরো, হেমাল মান্ডি ফ্রম টালিগঞ্জ লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড স্কুল। আচ্ছা হ্যাঁ রাজু, আচ্ছা রাজু লায়া বোধহয় তার পুরো নাম লিখেছে। হ্যাঁ রাজু, তোমাকে জানাই যে অনেক অনেক অনেক শুভ জন্মদিন, অনেক অনেক অনেক শুভকামনা তোমার জন্য রইল, তুমি খুব খুব খুব ভালো থাকো, আজকের দিনটা সহ সারা বছর ভীষণ ভালোভাবে এনজয় করো, নিজের পছন্দের কাজ করো, হাসি খুশি থাকো, সব থেকে বড় ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আর খুব ভালো থাকো আর কি, হাসতে থাকো তাহলেই হবে।
1: এইটা খুব ইম্পর্টেন্ট কথা বললে শ্রমিক, যে হাসতে থাকো, মানে আমাদের রিসেন্টলি যেটা হচ্ছে যে আমরা তো হাসতে ভুলে যাচ্ছি ক্রমাগত, এত আমাদের মনটাকে জিলিপির প্যাচ করে ফেলছি, এত নিজেরা দুই দুয়ের অঙ্ক মেলানোর চেষ্টা করছি, আলটিমেটলি অঙ্ক তো মিলছে না, আর এই অঙ্ক মেলাতে গিয়ে আমরা যেটা করছি, আমরা কিছু ভুলভাল কাজ করে ফেলছি। এবং লাস্ট দুদিনে এমন একটা খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যে ঘটনাটা মানে দুটো ঘটনা রাদার, কোনো ঘটনাটাই কাম্য নয়, কোনো ঘটনাটাই কাম্য নয়। এবং আমরা মেন্টাল স্টেটের কোন জায়গায় বিলং করছি যে আমরা একটা ছোট্ট ঘটনাকে এত বড় করে ফেলছি, এবং সেটা করার পরও নিজেদের মধ্যে কোনো অনুশোচনাই থাকছে না, উল্টে আমরা সেটাকে ঢাকবার জন্য একটা অদ্ভুত অদ্ভুত কথা বলছি।
0: সত্যি তাই, মানে জানি না বেটা, হয়তো কিছু কিছু মানুষ হয়তো তাদের মানসিক সুস্থতা ঠিক নেই, হয়তো কিছু কিছু মানুষের জানি না তাদের হয়তো প্রপার ট্রিটমেন্ট দরকার, কারণ সত্যি কথা বলতে যে চুপ কথার প্ল্যাটফর্মে আমরা অনেক কিছু বলি, অনেক সাজেশান দিই, অনেক সলিউশন দেওয়ার চেষ্টা করি, কিন্তু একটা কথা তো মানতেই হয় যে আমরা কোনোটাই এখানে এই হট সিটে যে আর যেই বসুক না কেন, সে কখনোই খুব এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারবে না, সে তার জীবনের একটা এক্সপিরিয়েন্স থেকে সে যা যা জীবনে দেখেছে, তার আমাদের পথ চলতে গিয়ে যা যা আমরা হোঁচট খেয়েছি, আমরা ধাক্কা খেয়েছি, সেখান থেকে আমরা যেটুকু যা শিখেছি, সেটুকু আমরা যা আমাদের জীবনে যা লেসন এসেছে, সেই সব থেকে একটা এক্সপিরিয়েন্স থেকে তার সঙ্গে কথাগুলো ভাগ করে নেওয়া।
1: ঠিক,
0: কিন্তু এটা মনে হয় যে এইসব ঘটনাগুলো আরও বেশি করে দেখলে যে এই এক্সপার্ট ওপিনিয়ন মানে কতটা ইম্পর্ট্যান্ট, মানে বিশেষ করে ধরো মানসিক ডাক্তারের কথাই যদি বলি, কোনো সাইকোলজিস্টের কথা যদি বলি, কোনো সাইক্রিয়াটিস্টের কথা যদি বলি, কত ইম্পর্ট্যান্ট, কারণ এমন কিছু নৃশংস ঘটনা আমাদের সমাজে, এই দুটো ঘটনা হয়তো আমাদের চোখের সামনে এসেছে, এরকম অনেক ঘটনা আছে যা হয়তো আমাদের চোখের সামনে আসেও না, তো তাদের কতটা ট্রিটমেন্ট দরকার। যাই হোক, সেই সব কথা নয়, আবার অন্য কোনো টেক্সটের উত্তরে হবে। পরের মাস টেক্সট পাঠিয়েছে সৌম চৌধুরী। আচ্ছা, লিখছে, মানুষের টাকায় এত লোভ যে তারা মানুষ নিজের মানুষ চিনতে পারে না, কারণ তারা টাকায় অন্ধ। আমার মেজো জেঠুও তাই করেছে, পাশ দিয়ে গেলেও কথা বলে না, কেমন আছি না আছি, সে টাকায় অন্ধ হয়ে গেছে। এটা হয়তো কোনো পারিবারিক ব্যাপারের কথাও বলছে, মেজো জেঠুর কথা যখন বলছে। কি বলবো এর উত্তরে, কারণ প্রত্যেকটা পরিবারে দেখো, একটা পরিবার মানে বলে না যে হাতের পাঁচটা আঙুল তো সমান নয়, সে মানে আমাদের নিজেদের হাতেরই পাঁচটা আঙুল সমান নয়, তো আমরা কি করে এটা এক্সপেক্ট করব যে আমি যা ভাবছি, আমি যেরকমভাবে ভাবছি, বা আমি আমার মা বাবা যেরকমভাবে ভাবছে, বা আমার মা বাবা, আমার স্ত্রী, বা আমার ভাই, বা আমার দিদি, যেই হোক না কেন, আমাদের ফ্যামিলিটা যেভাবে ভাবছে, তার সঙ্গে একই সঙ্গে যে আমার জেঠু বা আমার কাকু বা আমার পিসি, যাই বলো না কেন, মাসি, তো তারাও একই রকমভাবে ভাববে, তার তো কোনো বাধ্যবাধকতা নেই, তার কোনো নিয়মও নেই, তার কোনো সিলেবাসও নেই। সুতরাং প্রত্যেকটা মানুষ যেমন ইন্ডিভিজুয়াল ভাবার স্বাধীনতা রয়েছে, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল কিছু চাহিদা পূরণের স্বাধীনতা রয়েছে, সবটাই প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল স্বাধীনতা তো রয়েছেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার কে কীভাবে জীবনকে দেখছে, এটা তো আমরা কন্ট্রোল করতে পারি না। কিছু কিছু মানুষ দেখবে যারা হয়তো অল্প টাকা উপার্জন তাদের, কিন্তু তারা সেই অল্প টাকা নিয়ে ভীষণ খুশি আছে, ভীষণ হাসি তাদের আছে। আবার দেখবে, যেমন আমি খুব একটা কমন এক্সাম্পল যদি দিই, সেটা হচ্ছে ধরো তুমি কোনো সময় যদি অফিস টাইমে তুমি যদি কোনো লোকাল ট্রেনে যাতায়াত করো, যারা ডেলি প্যাসেঞ্জারই করে, তুমি দেখবে, মানে আমি এটা দেখি আর কি, মানে আমি জানো তো এরকম কখনো ট্রেনে বা খুব কমই আমি হেডফোন ইউজ করি, আমার আমার ভালো লাগে,
2: হ্যাঁ, অবজার্ভ করতে,
0: একটু অবজার্ভ করতে ভালো লাগে। তো আমি দেখি যে যে মানুষগুলো ধরো ডেলি প্যাসেঞ্জার প্যাসেঞ্জারই করছে, যাদের হয়তো পোশাক আশাক অতটাও বেশি ব্র্যান্ডেড নয়, যাদের গা থেকে হয়তো অতটাও সুন্দর দামি পারফিউমের গন্ধ বেরোচ্ছে না, তারা যতটা মানে দেখে হয়তো অতটা বোঝা হয়তো যায় না, কিন্তু মোটামুটি আমরা একটা আন্দাজ করতে পারি যে তারা কোথায় চাকরি করতে যাচ্ছে বা কোথায় কাজ করতে যাচ্ছে। তারা যতটা না খুশি, যতটা না হাসি খুশি থাকে, যতটা না চেঁচিয়ে কথাবার্তা বলছে, বা ধরো মানে চেঁচিয়ে কথাবার্তা বললেই সেটা খুব ইয়ে, আমি সেটা বলছি না,
2: বাট স্টিল
0: হ্যাঁ, মানে তারা নিজেদের লাইফে কতটা খুশি, তারা এই যে জার্নিটা, সে লোকাল ট্রেনে হোক, প্রত্যেক স্টেশনে থামছে উঠছে, গরমের মধ্যে জার্নি করছে, তা সত্ত্বেও তারা এত খুশি নিজেদের মধ্যে, এত খুশি নিজেদের হয়তো একটা সামান্য কোনো একটা মানে একটা ব্যাড জোকস, আমি ননভেজ জোক বলছি না, একটা ব্যাড জোক, মানে যে ব্যাড জোকসটার মধ্যে হয়তো কোনো সার্কাজম নেই, যে ব্যাড জোকসটার মধ্যে হয়তো বিশাল কিছু ইনার মিনিং নেই, একটা সামান্য ব্যাপার, সেই ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে তারা এত খুশি। অথচ যে ভদ্রলোক বা যে ভদ্রমহিলা খুব একটা দামি পারফিউম, একটা খুব দামি ব্র্যান্ডেড শার্ট, একটা সুন্দরভাবে মানে ওয়েল কি বলে ওয়েল ম্যানার্ড হয়ে অফিস যাচ্ছে, সেরকমও ধর একটা গ্রুপ আছে, তারা যখন আলোচনা করছে তাদের আলোচনাটা না একটু মানে কি বলবো তোমায়, প্রথম হচ্ছে শেয়ার বাজার আজকে বাড়লো না কমলো, এই এত লোন এটা কিভাবে শোধ করব, বা এত মানে এত সমস্যা, কখনো কখনো আলোচনা এরকম আসে, যদি মাসে দুবার স্যালারি পেতাম খুব ভালো হতো, এই স্যালারিতে চলছেই না, মানে তাদের গল্পের বিষয়বস্তু হচ্ছে সমস্ত কিছু টেনশন কেন্দ্রিক, সমস্ত কিছুর মধ্যে একটা মানে অখুশি হওয়ার প্রবণতা। কিন্তু আমি সেটাই দেখেছি যে যাদের একটু অল্প কিছু রয়েছে না, তারা অনেক বেশি খুশি রয়েছে তাদের জীবনের, কারণ আমাদের মানুষের তো এরকম হয় না, মানুষের এক্সপেকটেশনের কোনো শেষ নেই, মানুষের পাওয়ার কোনো শেষ নেই, আমরা যত চাই আমরা তত পেতে চেষ্টা করি, আরও পাবো আরও, মানে এই আরোটার কোনো শেষ নেই, মানে ভালোর তো কোনো শেষ নেই। তো সেই রকমই যে আমরা যদি একটু ছোটোখাটো জিনিসের প্রতি খুশি থাকি না, একটু ছোটোখাটো জিনিসের প্রতি একটু হ্যাপি থাকতে শুরু করি, যেমন একটু আগে একটা মেসেজ পড়লাম যেটা পড়েই আমাদের ভীষণ ভালো লাগলো, যে একটা বাড়িতে টুনটুনি পাখি এসেছে, সে তার

0: জন্য পাহাড়া চালায়নি। তুমি কল্পনা করতে পারো যে এই গরমকালে এখন কিরকম লেভেলের গরম পড়ছে, প্রত্যেকটা দিন সে পাখা চালায়নি শুধুমাত্র একটা টুনটুনি পাখির জন্য। তো এটা মানে এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। তো আমরা যদি এই ছোটোখাটো জিনিসগুলোকে নিয়ে একটু খুশি থাকি না, তাহলে দেখবে আমাদের জীবনের মানে কি বলবো আনন্দটা, যেটা আমরা আগে হয়তো ওই একই কাজ করে পাচ্ছিলাম, সেই আনন্দটার গুরুত্বটা অনেক বেড়ে গেছে, ইম্পর্টেন্সটা অনেক বেড়ে গেছে এবং তার ব্যাপ্তিটা অনেক বেড়ে গেছে।
1: সৌমিক এতক্ষণ ধরে যে এতগুলো কথা বললো তার মধ্যে থেকে, মানে ও যেভাবে বুঝিয়েছে আমি সেটাকে আর ডাবল করে বলতে চাই না, আমি শুধু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ও বললো ই দেখবে যারা একটু কম টাকা এত হাসি খুশি থাকে। এটা বলতে গিয়ে মনে পড়লো যে আমরা দুজন এত কম টাকা এত হাসি খুশি আছি।
0: একটা গান চালাও। হ্যাঁ, অনেকক্ষণ কথা হয়ে গেছে, আমারও একটু একটু জল তেষ্টা, একটু নয় অনেকটা জল তেষ্টা পাচ্ছে,
1: একটু এখন আরেকবার একটু কফি খাওয়াতে হবে।
0: হ্যাঁ, আরেকবার কফি খাওয়াতে হবে,
1: আমিও খাবো একটু।
0: আমরা ব্যাক টু ব্যাক দুটো গান শুনবো,
1: চলো। এই তো আমি চাই, এটা তো, আর কি শুনবো?
0: আর যদিও রাত হয়ে গেছে তবু আমাদের দুজনেরই, এটা দেখতেই পাচ্ছ, খুব পছন্দের একটা গান
1: বন্ধু তোমায়।
0: হ্যাঁ বন্ধু, তো
1: চলো এই দুটো গান থাকুক, আমরা একটুখানি ফ্রেশ হইনি, তারপর আরও একবার তোমার সঙ্গে একটু এনার্জাইজড হয়ে কথা বলি, কারণ এখনও প্রায় দেড় ঘন্টার বেশি তোমার সঙ্গে থাকছে সৌমিক আর অরিজিৎ। চুপ কথায় 107 FM রেনবোতে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা, চুপ কথায় আজকে সৌমিক অরিজিৎ তোমার সঙ্গে আছি এবং বলতে বলতে প্রায় দেড় ঘন্টা চুপ কথায় প্রায় সময় চলে গেছে। আরও দেড় ঘন্টা আছে তোমার হাতে, আমাদের হাতে, তোমার সঙ্গে গল্প করার সময়ের দেড় ঘন্টা, যে দেড় ঘন্টার জন্য আমরা মানে টোটাল তিন ঘন্টার জন্য আমরা সবাই ওয়েট করে থাকি। শুধু তুমি একা নয়, আমরা যারা স্টুডিওর তে বসে কথা বলছি তোমার সঙ্গে, যারা এই হট সিটে বসে কথা বলছি, তারা প্রত্যেকেই কিন্তু চুপ কথার জন্য আমরা ওয়েট করে থাকি। আর সেই চুপ কথা যেখানে তুমি তোমার মনের কথা আমাদের সঙ্গে শেয়ার করো, তুমি তোমার চুপ হয়ে যাওয়া যে কথাটা কাউকে বলা হয়ে ওঠে না,
2: এক্স্যাক্টলি তাই,
1: ঠিক সেই কথাটা আমাদের সঙ্গে শেয়ার করো 9903653992। তো সেই ম্যাজিক্যাল নাম্বারে এখন একটা মেসেজ। আমি বেলঘড়িয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি। আমি এখন কাজ থেকে ফিরে এসে খেতে বসেছি, আর সাথে তোমাদের শুনছি ও ফ্রান্স ভার্সেস নরওয়ের ম্যাচ দেখছি। আজ খুবই খারাপ একটা ঘটনার সম্মুখীন হলাম। আমি দিনের বেলায় একটা আইটি কোম্পানিতে জব করি ও রাতে বাইক চালাই। আজ রাত 9টার সময় একজন মেয়ে অ্যাপে আমার বাইক বুক করেছিল। আমি মেয়েটিকে নিয়ে বালি ব্রিজ ক্রস করে সবে নেমেছি, হঠাৎ পুলিশ এসে আমার বাইক আটকায়। তখন পিছন ফিরে দেখি যে মেয়েটি হেলমেট খুলে ফেলে বসে আছে। চলন্ত অবস্থায় কখন খুলে ফেলেছে আমি বুঝতেই পারিনি। পুলিশ আমার বাইকে 1000 টাকা ফাইন কাটে। তখন মেয়েটি সেই ফাইন দিতে অস্বীকার করে ও আমাকে বলে, তুই তো পাশ দিয়ে কাটিয়ে চলে যেতে পারতিস। তখন পুলিশ তার নানা কথা শুনে আমার পক্ষে এসে দাঁড়ান এবং মেয়েটিকে ফাইন দিতে বাধ্য করেন। বিশেষ করে তুই শব্দটা আমার খুবই গায়ে লাগলো।
2: দীপজ্যোতি, তুমি যেহেতু আমাদের সবসময় মেসেজ করো এবং এই এই শব্দ প্রক্ষেপণ না, মানে খুব ছোট থেকে আমরা একটা কথা শুনে তো বড় হয়েছি যে শব্দ ব্রহ্ম। হ্যাঁ, মানে কিছু জিনিস যেমন যেটা বেরিয়ে গেলে আর ফেরে না, তার মধ্যে একটা সবচেয়ে বড় বিষয় হলো শব্দ। তুমি যদি একবার কোনো শব্দ মুখ দিয়ে তোমার বেরিয়ে যায়, সেটাকে কিন্তু তুমি আর ফেরত নিতে পারো না। তারপর তুমি যতই সরি বলো না কেন, সেই শব্দটা যেটা বেরোনোর বেরিয়ে গেল, ফেরত নিতে পারবে না। এবার দেখো, এই যে তুই এইটা বলা, এটা না তোমার ছোট হওয়া বা তোমার অপমানিত হওয়ার থেকে সে কতটা নিচ, সেটা তোমার কাছে প্রমাণিত হয়ে গেল। এটা পেয়ে মানে আমি দীপজ্যোতি তোমাকে একটা কথা বলছি যে এটা শুনে অ্যাটলিস্ট তুমি কষ্ট পাওয়াটা, মানে কষ্ট পাই প্রথমে, এরকম পাট করে কেউ বললে খুব কষ্ট লাগে, কিন্তু এটা ভেবে তুমি কষ্ট পেও না। তুমি বোঝো যে তুমি দিনের 80% সময়কে ইউটিলাইজ করে তুমি তোমার এবং তোমার পরিবারের পাশে দাঁড়াচ্ছ। আর যে মানুষটি, যে সেই, তাকে মানুষ বলাও ভুল, তার মানুষের আগে একটা অ বসালে বেটার হয়, অমানুষটি যে তোমার বাইকের পিছনে বসে যাচ্ছিল, সে দেখো প্রথমত হচ্ছে এটা তার ক্যারেক্টার ওরিয়েন্টেড কিছু প্রবলেম। সে যখন যাচ্ছে বাইকে করে, প্রথমত হচ্ছে হেলমেট পরাটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। এবার তার যদি কখনো ধরো হতে পারে যে তার হয়তো মাথায় একটু প্রবলেম হচ্ছে, হয়তো কোথাও ঘাম হচ্ছে বা কিছু ডিস্টার্ব হচ্ছে হেলমেটের জন্য, সে তোমাকে বলতেই পারতো যে ভাই বা দাদা একটুখানি পাশটা দাঁড়াও, আমি একটু হেলমেটটা খুলবো। দাঁড়ানো অবস্থায় যদি সে হেলমেটটা খুলে আবার একটুখানি মাথাটা ঠিক করে আবার যদি পড়তো, তাহলে নিশ্চয়ই কোনো পুলিশ তোমাকে কোনো কেস দিত না, এটা হতে পারে না, সে তোমায় বলতেই পারতো। তুমি বাইকটা চালাচ্ছ, এই যে তুমি বালি ব্রিজ দিয়ে চালাচ্ছ, তার মানে সে তখন একটু হাওয়া খাওয়ার জন্য হেলমেটটা টুক করে খুলে দিয়েছে, এবং তারপর ওখানে যে পুলিশ থাকে সেটা সে জানে কি জানে না দেখার দরকার নেই, সে উল্টে পুরো দায়টা তোমার উপর ফেলে দিল। এই কদিন আগে এরকমই একটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে এসেছিল, এই অ্যাপ ক্যাব নিয়ে একটা ঘটনা, এবং সেটার সপক্ষে বিপক্ষে প্রচুর মানুষের দেখলাম প্রচুর মতামত রয়েছে। সপক্ষের থেকে বিপক্ষে দেখলাম লোকজন বেড়ে গেল হঠাৎ করে, যে না মেয়েটার যদি এমন দোষ থেকে থাকে তাহলে তো ছেলেদেরও প্রচুর দোষ, এরকম ব্লা ব্লা ব্লা ব্লা ব্লা। আমি কোনোটার ঠিক ভুলে যাচ্ছি না, আমার বক্তব্য খুব পরিষ্কার যে আমি আমার নারী পুরুষ নির্বিশেষে আমার মধ্যের যে দীনতা বা দৈনতা সেটা যতটা রাস্তায় কম প্রকাশ করা যায় তত ভালো। এটার জন্য আমাকে ছেলে হতে হবে, এটার জন্য আমাকে মেয়ে হতে হবে, এটার জন্য আমাকে বড় চাকরি করতে হবে, এটার জন্য আমাকে বিরাট পড়াশোনা করতে হবে, এগুলো দরকার হয় না। এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মানসিক সুস্থিতি এবং মানসিক উন্নতি, মানসিক একটা বোধের পরিচয়। আর যাদের এটা নেই তারা ভেতর থেকে অত্যন্ত গরিব, অত্যন্ত দৈন্য, সে তারা ওপরে ব্র্যান্ডেড শার্ট থেকে শুরু করে যা কিছু পড়ুক না কেন, তাদের এই মানসিক দৈন্যতাটা ভেতরে চলে আসে তুই কেন পাশ দিয়ে চলে গেলি না এই শব্দবন্ধের মধ্যে দিয়ে।

0: সুতরাং এটা তুমি খারাপ ভেবো না, তুমি তোমার সঠিক পথে এগিয়ে চলো দীপজ্যোতি, এবং তুমি যেভাবে তোমার ফ্যামিলি এবং তোমার নিজের পাশে দাঁড়াচ্ছ, সকাল আইটি কোম্পানিতে জব করছো, রাত্রে বাইক চালাচ্ছ, ইটস কমেন্ডেবল, ইটস ট্রু টু গুড, কুর্নিশ জানাই তোমার এই খাটার ক্ষমতাকে এবং তোমার এই যে কোনো সিচুয়েশনসকে নিজের গ্রিপে নিয়ে আসার এই জেদটাকে। খুব ভালো থেকো, সাবধানে থেকো, রাতে যখন ড্রাইভ করো সাবধানে ড্রাইভ করো। এরকম প্রচুর মানুষজন পাবেন, পাবে তুমি, প্রচুর মানুষের সঙ্গে এরকম আলাপ হবে, আবার দেখবে এমন কোনো মানুষের সঙ্গে আলাপ হলো যে এতটা তোমাকে ভালোবাসলো, সে হয়তো দাঁড় করিয়ে কোনো দিন হয়তো গরমে একটুখানি একটা ঠান্ডা কিছু, বা শীতের দিনে হয়তো ভাই এক কাপ গরম চা খাবে, এমন লোকও কিন্তু তুমি পেতে পারো, এমন মানুষও পেতে পারো,
1: ঠিক
0: সেটাও কিন্তু সেদিন আমাদেরকে জানিও। এটুকুই চুপ কথা চায় যে খারাপটা যেমন জানালে অবশ্যই, কিন্তু ভালো নিশ্চয়ই কখনো না কখনো পাবে, সেটাও জানিও। খুব ভালো থেকো।
1: একদম। পরের মেসেজ, হাই দাদারা, আমি সৃজিতা বলছি। আমি ঘরের ছোট মেয়ে, কিন্তু আমার বন্ধুরা যে পরিমাণ ভালোবাসা পায় আমি তার 1%ও পাই না। ঘরের কোনো প্রবলেম হলে যেন সব দোষ আমারই হয়। কাল আমার মা আর বাবা একটা মেয়েকে অ্যাডাপ্ট করে এনেছে। মেয়েটা আসার পর যেন আমার ভ্যালু আরও কমে গেছে, এখন লাইফটাকে ভ্যালুলেস মনে হচ্ছে। তোমরা প্লিজ কিছু অ্যাডভাইস দেবে, ক্লাস 9 পড়ি আমি, কিছুই বুঝতে পারছি না।
0: সুরেতা, রাত 1:45 তুমি জাস্ট মানে ফিল করালে এখন জাস্ট 12, মানে প্রোগ্রাম সবে শুরু হয়েছে, রওনা ব্যাপার হয়েছে। এটাই চুপ কথা, চুপ কথায় কখন আমরা কীরকম কোন মেসেজটা পাবো, এটা তো একটা মানে নন স্ক্রিপ্টেড প্রোগ্রাম, এখানে তো কোনো স্ক্রিপ্ট থাকে না, এবং একমাত্র এরকম বিনা স্ক্রিপ্টের প্রোগ্রাম সপ্তাহে 2-3 ঘন্টা করে এই শহরের বুকে তার দাবিদার বোধ হয় শুধুই চুপ কথা,
1: সত্যি।
0: এবার সৃজিতা, তোমার মেসেজে আসি। দেখো, আমাদের মানে সৌমিক বা আমার, এই দুজনেরই বা চুপ কথায় আমরা যারাই হটসিটে থাকি না কেন, আমাদের এই ধৃষ্টতা নেই যে আমরা তোমার বাবা মাকে নিয়ে কথা বলবো, মানে আমরা বলতে চাইও না, ঠিক আছে। এইবার দ্বিতীয় কথা হচ্ছে যে তারা, এই যে তুমি বলছো একজনকে অ্যাডপ্ট করে এনেছে, একটি মেয়েকে অ্যাডপ্ট করে এনেছে, একটু তোমাকে একটু ইলাবরেটলি ব্যাপারটা একটা কিন্তু শ্রমিক বোঝানোর বিষয় আছে সৃজিতাকে। একটা হচ্ছে যে কেন এনেছে, এটা প্রথমত বুঝতে হবে। এটা কি সৃজিতা তুমি কিছু জানো এই বিষয়ে, মানে অ্যাটলিস্ট দেখো, অ্যাডপ্ট তো এখন এখন যে প্রসেস বা যে সিস্টেম হয়ে গেছে তাতে এরকম বললেই কাউকে অ্যাডপ্ট করা যায় না, তার জন্য এখন লিগাল প্রচুর রকমের প্রসিজার আছে, সেগুলোর মধ্যে দিয়েই তাকে যেতে হয়। তাহলে নিশ্চয়ই এই প্রসিজারগুলোকে নিয়ে তোমার বাবা মা অনেকদিন আগে থেকে ভাবছিলেন, সেই বিষয়ে তোমার সুমি ক্লাস 9 পড়ো মানে এই বিষয় নিয়ে কথা বলার মতো যথেষ্ট তুমি অ্যাডাল্ট, মানে তোমার সঙ্গে অ্যাটলিস্ট বাবা মায়ের কথা বলা উচিত ছিল, বা তুমি কি কিছু জানতে? যদি জেনে থাকো, যদি বাবা মা কথা বলেন তোমাকে এই নিয়ে, তাহলে তুমি কি তখন তোমার কোনো মতামত জানিয়েছিলে, নাকি পুরো ব্যাপারটা তোমাকে জিরোতে রেখেই করা হয়েছে, তুমি কিছুই জানো না? এটা এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এই আনার পেছনে তাদের কি কোনো বিশেষ কোনো কারণ আছে, সেটা কি তুমি জানো? এটা দ্বিতীয়। তৃতীয়, আমি সব জিনিসের মধ্যে খারাপ না দেখে আমি এটার মধ্যে একটা ভালো দেখছি, যে অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে একটি মেয়ে থাকলে অনেক ক্ষেত্রে, মানে এটাও খুব দীন মানসিকতার, দৈন মানসিকতার পরিচয়, বাট হয়তো একটি পুত্র সন্তানকে তিনি অ্যাডপ্ট করতে পারতেন যদি সেই অর্থে আমি দেখি, সেটাও কিন্তু তিনি করেননি, তিনি আরেকজন কন্যা সন্তানকে অ্যাডপ্ট করেছেন। তাহলে এটার পেছনে কি এমন কোনো বিষয় রয়েছে যে হয়তো তোমার বাবা মার মনে হয়েছে দেখে যে একটি মেয়ে সত্যিই সে খুব অভাগা, সত্যিই তার কেউ নেই, তাই তাদের মনে হয়েছে যে একটা, আমরা তো সবাই সমাজবদ্ধ জীব, সেখানে তাদের হয়তো মনে হয়েছে যে সেই মানুষটিকে তারা যদি অ্যাডপ্ট করেন তাহলে সেই মানুষটি বেঁচে যায় এই যাত্রায়। বিষয়টা কি এমন? তাহলে সেটা কিন্তু একদিক থেকে ভীষণ ভালো একটা স্টেপ। এইবার তোমার যেটা মনে হচ্ছে সৃজিতা, এই তিনটের মধ্যে আমি নট শিওর যে কোনটা, মানে কেন নতুন একটি মানুষকে আনা হয়েছে, সেটা তুমি পারলে সেকেন্ড মেসেজে জানিও। আর দ্বিতীয় কথা হচ্ছে, এবার এই যে তুমি বললে না যে আমার এমনি খুব কম দাম ছিল, এখন আমি আরও ফেলনা হয়ে গেল,

0: এখন আর আমার কোনো অ্যাকসেপ্টেন্স নেই। এইটা না, এটা হচ্ছে দেখো মানে ছোটোবেলায় এটা আমাদের অনেক সময় মনে হয় যে মানে দেখবে বাড়ির বড়রা মানে দাদা বা দিদি থাকলে তারা বলে যে ছোট ভাই বোন বেশি আদর পাচ্ছে, আমি কিছু পাচ্ছি না। কিন্তু আলটিমেট তো সেটা হয় না, একজন বাবা মায়ের কাছে দুজনেই সমানই হয়। এবার যে ছোট হয় সে কি করা যাবে, সে একটু ছোট বলে তার আদর আপ্যায়ন একটু বেশি হয়। হ্যাঁ, এবার তো কিছু করার নেই। এবার তোমার ক্ষেত্রে দেখো বাড়িতে একটি গতকাল নতুন মানুষ এসেছেন এবং তার বয়স কত, সে একদম ছোট কিনা সেটাও আমরা জানি না। সে যদি একদম ছোট হয় তাহলে তাকে নিয়ে খুব স্বাভাবিকভাবেই একটু বেশি তার প্রতি কনসেন্ট্রেশন থাকবে। এই বিষয়গুলো তুমি বাবা আমাকে সিরিয়াসলি ভুল বুঝো না, এবং তুমি যদি আরেকটু ডিটেলে আমাদেরকে জানাও তাহলে তোমাকে একটুখানি হলেও গাইড করতে আমাদের সুবিধা হবে। আমরা তো এখনো আছি প্রায় এক ঘন্টার ওপর, তুমি পারলে আমাদেরকে একটা সেকেন্ড মেসেজ করো। সেটা
1: তো শ্রীতার সেকেন্ড মেসেজের অপেক্ষায় রইলাম, এবার পরের মেসেজে যাই। হাই চুপ কথা, আমি আকাশ বেহালা থেকে। হাই ডিয়ার অরিজিৎ দা, সৌমিক দা, তোমরা কেমন আছো? জানো তো চুপ কথা, আমার জীবনটা একদম এক মুহূর্তে পাল্টে গেল। আমার বাবু মানে আমার বাবা দীর্ঘ 5 দিনের মৃত্যু লড়াইয়ের সাথে লড়াই করে গত 15 জুন আমাদের ছেড়ে, আমাকে আর আমার মনিকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। গতকাল আমার বাবু মানে আমার বাবার শ্রাদ্ধ শান্তির কাজ সম্পূর্ণ হলো, ওই বিষয়ে ডিটেলে লিখেছ। এইভাবে বাবাকে হারাবো জীবনে অনেকটা পথ, অনেক স্বপ্ন ছিল আমার বাবুকে নিয়ে, কিন্তু আমার বাবু এত কষ্ট পেয়ে ছেড়ে চলে যাবে এটা কোনোদিন ভাবিনি। আরও অনেকটা পথ চলার কথা ছিল, মনটা ভালো নেই। যাই হোক, দুই দাদা ভাই তোমরা কিছু খেয়ে নিও, নিজেদের যত্ন নিও, সাবধানে বাড়ি ফিরো, আজ রাত 3টে পর্যন্ত।
0: আকাশ বেহালা থেকে।
1: হ্যাঁ
0: আকাশ, মেসেজটা পেয়ে আমাদেরও খুব খারাপ লাগলো। কি বলি বলো, এই মুহূর্তগুলো তো আমাদের জীবনে আসেই, আমরা না চাইতেও আসে, কারোর আগে আসে, কারোর পরে আসে। সাবধানে থেকো, ভালো থেকো, তোমার ওপরে এখন অনেক দায়িত্ব, সেটা একটুখানি মাথায় রেখো, ব্যাস এটুকুই। আমরা একটা সাউন্ড ব্রেকে যাই, তারপর আমরা আবারও ফিরছি তোমাদের এতগুলো মেসেজ নিয়ে। প্রচুর প্রচুর আনরিড মেসেজ, সেগুলো একটুখানি ঝাড়াই বাছাই করে নিই, না হলে পড়তে পারবো না। তো সেটা পড়ে নিয়ে তারপর তোমার মেসেজ ফিরছি আরও একবার। আর এর মধ্যে তুমি আমাদেরকে তোমার না বলা কথাগুলো মেসেজ করো 9903657999।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা, চুপ কথার সেই একটা আমাদের একটা প্রত্যেকেই আমরা যেরকম যখন যে যখন হট সিটে বসি আমাদের একটা ওই কি বলে না একটা টাইম আছে, ঠিক আছে? সেই টাইমটার পর আমাদের দুটো জিনিস মনে হয়, এক হচ্ছে যে চুপ কথায় আর কতগুলো মেসেজ আছে এবং কতগুলো মেসেজ আমরা মানে আমাদের সবসময় দিয়ে এটা চেষ্টা থাকে যে আমরা যেন সবগুলো মেসেজ পড়তে পারি, আমরা সবগুলো মেসেজ যেন কভার করতে পারি। এবং চুপ কথার মানে প্রত্যেকটা জিনিসেরই তো একটা প্রস কনস যাই বলো না কেন সব কিছুই হয়। এবার চুপ কথা প্রত্যেকটা অনুষ্ঠানই দেখবে কোনো একটা পার্টিকুলার হয়, কোনো মানে লাভ জাংশন যদি হয় সেটাও তো একটা ভালোবাসা কেন্দ্রিক, বা অন্যান্য যে কোনো অনুষ্ঠান বলো সব সবটাই ধরো উইকেন্ড ফিল্মি ফিভার,
2: প্রত্যেকটাতেই আমাদের একটা ভালোবাসা জড়িয়ে থাকে।
1: হ্যাঁ, ধরো উইকেন্ড ফিল্মি ফিভার সেটারও একটা সিনেমা কেন্দ্রিক, সমস্ত কিছুই ওই রিলেটেড। এখন ব্যাপারটা হচ্ছে চুপ কথার ব্যাপ্তিটা এতটাই বড়, সেখানে প্রথম কথা হচ্ছে আমরা প্রত্যেকে চেষ্টা করি যাতে সবার মেসেজ কভার হয়, সবার মেসেজ যাতে পড়তে পারি, কিন্তু প্রত্যেকটা মেসেজের মানে ভ্যারিয়েশনস এত বেশি থাকে না, মানে আমরা এই মেসেজ

0: মেসেজে যে উত্তরটা দিলাম, পরের মেসেজে হয়তো এমন অদ্ভুত কিছু উত্তর আমাদের দিতে হবে, আমরা জানি না কী উত্তর আমাদের দিতে হবে, কিন্তু আমরা চেষ্টা করব যে সবটাই যেন আমরা সঠিকভাবে করতে পারি। আমাদের চেষ্টাটা থাকবে, সবসময় পারি যে এরকমটা নয়, কিন্তু আমরা সবাই প্রত্যেকেই চেষ্টা করি। তাই তোমাকে বলার যেটা হচ্ছে যে অলরেডি দুটো বেজে গেছে, যে এখনও এক ঘন্টা কিন্তু আমাদের হাতে রয়েছে, সেই এক ঘন্টা আমাদেরকে তুমি মেসেজ পাঠাতে পারো 9903659992। এখন মেসেজ পাঠিয়েছে টলিগঞ্জ থেকে বিশ্বজিৎ, লিখছে আর চুপ কথা দারুণ হচ্ছে।
1: আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ
0: দাদারা, তোমরা ভালো থেকো আর আমাদেরও ভালো রেখো, সাবধানে বাড়ি ফিরো তোমরা। আজ আমার দাদা ইন্দ্রজিৎ, তার জন্মদিন, তোমরা আমাদের চুপ কথা পরিবারের তরফ থেকে উইশ করে দিও, ভালো থেকো, টলিগঞ্জ থেকে বিশ্বজিৎ।
1: থ্যাংক ইউ সো মাচ।
0: করবো, উইশ করার আগে একটা কথা আমার ভীষণ ভালো লাগলো, যে কথাটা লিখেছেও, তোমরা আমাদের চুপ কথা পরিবারের তরফ থেকে, মানে ও অলরেডি এটা মানে যে চুপ কথা পরিবারের ও একটা অংশ, যেটা আমরা প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকে বলে থাকি।
1: অ্যাবসলিউটলি বিশ্বজিৎ, তোমার দাদা ইন্দ্রজিতের জন্য, তার জন্মদিনে আমাদের টোটাল টিম, আমাদের টোটাল পরিবার, আমাদের 107 FM রেনবোর গোটা ফ্যামিলির প্রত্যেকের তরফ থেকে শুভ জন্মদিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা জানাই। খুব ভালো থেকো, আজকের দিনটা খুব ভালো করে কাটিও, খুব মজায় কাটিও, প্রচুর পছন্দের খাবার খেয়েও আনন্দ করে কাটিও, কাছের মানুষদের সঙ্গে কাটিও, খুব ভালো থেকো।
0: থ্যাংক ইউ। পরের মেসেজ পাঠিয়েছে প্রিয় চুপ কথা, কেমন আছো দা ভাইরা? জানো তো, নিজের চেনা পৃথিবী থেকে দূরে গিয়ে নিজের মতো করে বাঁচতে শিখছি রোজ। বুঝেছি সবার প্রত্যাশা পূরণ করতে গেলে আমি নিজেকে হারিয়ে ফেলবো, পৃথিবী আমাকে হাজারভাবে বিচার করবে, কিন্তু দিন শেষে নিজেকে ভালো রাখা সবচেয়ে বড় দায়িত্ব। তাই প্রতি সকালে উঠে নিজেকে বলি, ভালো মন্দ মিশিয়ে আমি একজন অসাধারণ মানুষ, যা আমাকে প্রতিটি ধাপে এক এক পা করে এগিয়ে দেয় রোজ। তোমরা খুব ভালো থেকো, সঞ্চারী, পূর্ব মেদিনীপুর।
1: সঞ্চারী, তোমার মেসেজের মধ্যে তো সমস্ত উত্তর আছে, এবং মানে চুপ কথা না কখনো কখনো আমাদেরকে সিরিয়াসলি এটা শেখায় যে কত মানুষ কত জায়গায় কত কনফিডেন্টলি এগিয়ে যাচ্ছে। মানে আমরা একটুখানি মানে 20-19 হলে কিরকম একটা অদ্ভুত রকমের ভয় পেয়ে যাই, অনেকে ভাবি এই রে গেল গেল, একটা রব হয়ে গেল, কি হলো কি হলো। সেখানে একটু আশেপাশে ঘুরে তাকালে আমরা দেখতে পাই যে কত মানুষ আশেপাশের কত কিছু নাকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে হ্যাঁ করে এগিয়ে যাচ্ছে। এটাই তো লাইফের পাওয়া, এটাই তোমাদের কাছ থেকে আমাদেরও শেখা। ভালো থেকো, খুব ভালো থেকো।
0: আচ্ছা, একটু আগে আমরা সৃজিতার মেসেজ পড়লাম, যখন আমরা বললাম যে ওকে লিখে জানাতে, ও লিখছে যে আমায় কিছুই জানানো হয়নি, আমি কমার্স নিয়ে পড়ছি ওনাদের ইচ্ছার বিরুদ্ধে, তাই ওই মেয়েটাকে এনেছে জানো তো, মানে যেন সে সায়েন্স নিয়ে পড়তে পারে। আমি সৃজিতা,
1: এটা কি হয়ে গেল, এটা তো সেই ছেলে ছোটবেলার মতো ব্যাপার স্যাপার।
0: হ্যাঁ, আমার মনে
1: হয় এসেছে সে কি পুঁচকে না, সে তোমার বয়সী।
0: হ্যাঁ, মানে
1: যদি পুঁচকে হয় তাকে এখন থেকে কি করে সে বুঝবে, সে সায়েন্স পড়বে, কমার্স পড়বে, না আর্টস পড়বে, তাই না?
0: হ্যাঁ, যাই হোক, আমরা এটা মেসেজটা ঠিক বুঝতে পারছি না।
1: ছোট ছোট ছোট ছোট করে একটু একটু করে পাঠাচ্ছে, আসলে ও খুব মন থেকে ভেঙে পড়েছে, এটা তো
0: বুঝতেই পারছি।
1: এবার ও না একটু একটু করে পাঠাচ্ছে, এবং ওর যে মান অভিমান, যে রাগ দুঃখ এগুলো ওর বাবা মায়ের প্রতি আছে, সেগুলোর সব একটু একটু করে বহিঃপ্রকাশ হচ্ছে। সৃজিতা, তুমি যদি পারো একটু ডিটেলে আমাদেরকে পাঠাও, সৌমিক আর অরিজিৎ তোমাকে অবশ্যই চেষ্টা করবে অ্যাটলিস্ট তোমার বোঝার মতো করে একটা কিছু উত্তর দিতে, কিন্তু আমাদের বোঝার জন্য তুমি একটুখানি ডিটেলে লিখে পাঠাও, নাহলে তো আমরা বুঝতে পারছি না পুরোটা, তাই না?
0: সত্যি তাই। তার কারণ হচ্ছে মানে ও প্রথম মেসেজে যেরকম লিখেছে যে অ্যাডাপ্ট করার কথা, এবার অ্যাডাপ্ট করার কথা লিখেছে, কিন্তু অরিজিৎ এরকমও অনেক সময় হয় জানো তো, যেটা ধরো যদিও লিখেছে যে কমার্স নিয়ে পড়ছে ও যাতে সায়েন্স নিয়ে পড়তে পারে, এরকম অনেক সময় তো আমরা দেখে থাকি যে ধরো আমাদের বাড়িতে ধরো এরকম হয়তো আমার ধরো কোনো মামার ছেলে রয়েছে বা কোনো পিসির ছেলে রয়েছে, যারা হয়তো একটু সেই রকম একটা খুব ডেভেলপড জায়গায় থাকে না, যেখানে হয়তো প্রপার স্কুলটা ঠিক নেই বা ভালো কলেজ নেই, সে যদি আমাদের বাড়িতে থেকে পড়াশুনো করে সে অনেক বেশি তার কেরিয়ারটা আরেকটু ঠিক হতে পারে।

0: এরকম তো আমরা অনেক সময় দেখে থাকি না, যে সেই সমস্ত ভাই বোনদের ধরো বললো যে তুই যদি, ও যদি তোর এখানে থেকে পড়াশুনো করে তাহলে ও একটু ক্যারিয়ারটা ভালো করে তৈরি করতে পারবে। এটা মানে আমি খুব মানে একদম ভিতরকার কথা বলছি আর কি, ধরো মানে একদম পরিবার কেন্দ্রিক কথা, ধরো সেই ধরো সেই ভদ্রলোক বললেন আর কি, মানে ধরো মামা হলে তো মানে ধরো শালা হবে এরকম একটা ব্যাপার। সেই শালা তার জামাইবুকে বললো যে আপনার কাছে বা তোমার কাছে যদি একটু রাখো আমি এবার সেই শালার হয়তো অতটা হয়তো আর্থিক সচ্ছলতা নেই, সে বললো যে আমি প্রত্যেক মাসে যেরকম যা পারি আমি খরচ তোমাকে পাঠাবো। এবার সেও বললো যে না আমার খরচ লাগবে না, তুমি ওকে এখানে পড়তে পাঠিও। এরকম তো হয়ে থাকে যে আমরা ধরো বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে অনেকে এসে থাকে, যে ধরো একটু শহর কেন্দ্রিক যার বাড়িটা সেখানে হয়তো বেশি ভালো কলেজ রয়েছে, ভালো টিউশন রয়েছে। হ্যাঁ, হয়তো আমার মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না শ্রীজিতার মেসেজটা, হয়তো সেরকম কিছুও হয়তো হতে পারে যে এবার ও তো অনেকটাই ছোট, ক্লাস 9 মানে অনেকটাই ছোট, এবার হয়তো সেখান থেকে একটু ভুল বুঝছে হয়তো কোনো ব্যাপারে, এটাও হতে পারে। যাই হোক, তোমার যদি মনে হয় তুমি আমাদের সঙ্গে একটু ডিটেলে যদি সবটা শেয়ার করতে পারো তাহলে আমরা সবটা বুঝতে পারবো। আর যদি আমি যেটা তোমায় এখন বললাম, এরকম যদি তোমার এক্স্যাক্টলি এরকম সিচুয়েশান কিছু হয়ে থাকে তাহলে অত দুঃখ পেও না। তার কারণ হচ্ছে সব সময় তো সবার সঙ্গে সব কিছু কম্পিটিশান হয় না, বা সবার সঙ্গে সব কিছু ওইভাবেও দেখা উচিত নয়। একটু তুমি একটু একটু ম্যাচিওরলি ভাবার চেষ্টা করো, তুমি এখন তোমার যা বয়স সেই বয়সে তুমি কতটা ম্যাচিওর হতে পারবে বা কতটা ম্যাচিওরলি ভাবতে পারবে এটাও আমরা খুব বেশি দাবি করতে পারি না, তবুও তুমি চেষ্টা করো। পরের মেসেজে যাই, কে পাঠিয়েছে, স্বস্তিকা পট্টনায়ক লিখছে, কোনো অজানা অচেনা শহরের মধ্যে অপরিচিত নতুন নামে থাকতে যাব আমি, নিস্তব্ধ নীরব সম্পূর্ণ নিজের ঘর বানাবো আমি, থাকবে আমার স্বপ্নগুলো, থাকবে একতারার ওই সুর, মন খারাপে গান লিখব, কল্পনায় ভেসে বেড়াবো বহুদূর, থাকবে না পেটের জ্বালা, থাকবে না কারেন্টের মস্ত বড় বিল, আসবে না আর বন্ধুর পাঠানো হাসির কোনো রিল, শোনা যাবে না ফোনের ভেতর মায়ের চিন্তিত কণ্ঠস্বর, আসবে না আর বাবার বকায় কঠিন সেই জ্বর, চলে যাব সেথায় আমি, আসবো না আর ফিরে, ছাড়বো মায়া ছাড়বো শহর, যাব সেই নদীর তীরে, ছড়বো ডিঙি চড়বো হবে, চড়বো ডিঙি ধরবো হাল, দেখবো বেশ কিছু সকাল, নিদ্রাহীন এই চোখে পৌঁছাবো ঠিক স্বপ্নদ্বীপে, স্বপ্নের কোনো শহরে। স্বস্তিকা পট্টনায়ক।
1: স্বস্তিকা, তুমি একটা স্বপ্ন এঁকেছো, এই স্বপ্ন যদি কখনো কারোর ক্ষেত্রে কোনো মুহূর্তে বাস্তবায়িত হয় তাহলে তাকে তো বলবো সেই মানে 2026 দাঁড়িয়েও সে প্রায় স্বপ্ন ছুঁয়ে সেই রাজারানীর গল্পে আমাদের পক্ষীরাজের মতো ব্যাপার স্যাপার হয়ে যাবে। তোমার এই স্বপ্ন মানে তুমি স্বপ্নের মধ্যে দিয়ে আসলে যেটা বোঝাতে চাইছো সেটা হচ্ছে তুমি এই যে প্রত্যেক দিনের প্রত্যেক মুহূর্তের আমাদের যে একটা 2+2 জীবন, এই জীবনটাকে তুমি হয়তো কিছুটা বীতশ্রদ্ধ হই সেই একটা স্বপ্ন দেখছো যেখানে কোনো ব্যারিয়ার থাকবে না। আসলে সত্যি আমরা সেই সময়টা পেতে চাই, সেই স্বপ্নটা দেখতে চাই, কিন্তু আমাদের প্রত্যেক দিনের প্রতি মুহূর্তের এই লড়াইয়ে সেটা দেখা সম্ভব হয়ে ওঠে না। কী করা যাবে বলো, সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে না কখনো আমাদের ভালো সিনেমা, ভালো লেখা, ভালো গান আমাদেরকে সেই ব্রিজটা কমপ্লিট করে। আর সেই ব্রিজে তোমার জন্য এখন রাখলাম কে কে অ্যান্ড সালেম মার্চেন্ট এই গানটা।

বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM

0: চুপকথা, চুপকথায় সমীকার উঠে যেতে তোমার সঙ্গে স্টুডিও ক্লক রাত 2:19 হয়ে 6 সেকেন্ড আর 9903655992 এখনও প্রচুর মেসেজ রয়েছে। তো তার মধ্যে চেষ্টা করছি আমরা যতগুলো পারবো পড়ার। তো এই মুহূর্তে সমীকের হাতে একটা বড় মেসেজ, সেই মেসেজটা আগে পড়ি, তারপর বাকিগুলো যাই।
1: আগেই সরি চেয়ে নিচ্ছি দুবার মেসেজ করার জন্যে। তোমাদের শুনতে শুনতে আজ আমার টানা 2 ঘন্টা পড়া হয়ে গেল। থ্যাংকস চুপ কথা, এইভাবে আমাদের পাশে থেকো। এর আগেও আমি এভাবে পড়েছি, আমাকে সবাই বলে তুই পড়িস না, রেডিওই শুনিস, বাট রিয়েলি দাদা অ্যান্ড দিদি, যাই যেই থাকুক না কেন রেডিওতে, রেডিও না শুনলে আমার ঘুম পেয়ে যায়, পড়াটা আর হয় না। এবার তোমরা বলো তো কী করব। তোমাদের ভাই শিবাশিস। গুড নাইট দাদা ভাইরা।
0: শিবাশিস, একটা কথা তোমাকে বলতে পারি যে তোমাকে অ্যাটলিস্ট সৌমিক আর অরিজিৎ আজকে কর্নিশ জানায় যে আজকের দিনে দাঁড়িয়েও, এই রেলি সর্বস্ব সমাজে দাঁড়িয়েও তুমি যে রেডিওকে আপন করে নিয়েছো এটা সবচেয়ে বড় কথা। এবং রেডিও যে তোমার কাছে অক্সিজেন, রেডিওই যে তোমার কাছে একদম নিজের বন্ধু, সেটা আজ তুমি আরও একবার প্রমাণ করে দিলে যে রেডিও মানুষের কতটা কাছের হতে পারে। তুমি যে আমাদেরকে শুনতে শুনতে তোমার পড়াটাকে এগিয়ে নিয়েছো এবং সেটা যে তুমি বুঝতে পেরেছো যে হ্যাঁ আমি পড়েছি, আমি যেমন রেডিওটাও পাশে সাইড বাই সাইড চলেছে তার সঙ্গে আমি পড়েছি, আমার যে কাজটার জন্য রাত জাগা সেটা আমি করতে পেরেছি, এটাই সবথেকে বড় কথা। খুব ভালো থেকো, এইভাবেই কী বলো মানে ক্রিয়েটিভ যে কোনো কোনো মানে কিছুর সঙ্গে থেকো, এটাই বলার। টেক কেয়ার।
1: কিছু যোগ করবো
0: প্লিজ?
1: সেটা হচ্ছে যে দেখো, এটা প্রত্যেকটা মানুষের তো ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার যে কে কিভাবে পড়াশোনাটা করবে,
0: ফোকাস করবে,
1: হ্যাঁ কার কাজে কতটা কনসেন্ট্রেট সে দিতে পারবে। এক একজনের কনসেন্ট্রেশন পাওয়ার একরকম হয়, এক একজনের কি বলবো নেওয়ার ক্যাপাসিটি এক এক রকম হয়। তো সব মিলিয়ে প্রথম কথা হচ্ছে শিবাশিস, তোমার যেটা বলার সেটা হচ্ছে যে তুমি একটু দেখো আগে যে তোমাকে বাকিরা যখন বলছে যে তুই পড়িস না শুধু রেডিওই শুনিস, তুমি এরকম তো নয় যে তুমি রেডিও শুনছো আর সামনে শুধু বইটা খোলা আছে, তুমি জাস্ট একবার উপর থেকে নিচ অব্দি বইটাকে দেখছো, পাতা উল্টাচ্ছ, এরকম তো নয়। বা নাকি তোমার সিরিয়াসলি পড়াটা আর কি হচ্ছে? যদি সিরিয়াসলি পড়াটা সত্যিই হয়ে থাকে তাহলে তো কিছু বলার নেই, কিন্তু যদি সিরিয়াসলি না হয়ে থাকে তাহলে তোমাকে বলবো যে তুমি একটু ভাবনা চিন্তা করো, একটু যেহেতু এখন পড়াশুনো করছো, জানি না কোন ক্লাসে পড়ো বা কলেজে পড়ো জানি না, যে পড়াটাই করো না কেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে দুটো যদি একটু ব্যালেন্স করে করা যায়, যে সময় আমি পড়লাম সেই সময় শুধুই পড়লাম, রেডিও শুনলাম না, আর যে সময় আমি রেডিও শুনলাম সে সময় শুধুই রেডিও শুনলাম, ইভেন রেডিও শুনতে শুনতে যেন আমি আমার ফোনটাও যেন স্ক্রল না করি, রেডিওতে যে গানটা বাজছে সেটা মন দিয়ে শুনি, বা রেডিওতে যে কথাগুলো, যে যখন যে কথাগুলো বলছে সেই কথাগুলো যেন মন দিয়ে শুনি, যাই হোক না কেন যেটা যদি আমি মন দিয়ে করি। আর এটা তুমি দেখবে বা বিচার করবে কি করে, সেটা হচ্ছে যে তুমি তো জানোই যে তোমার একটা এক্সপেক্টেড কিছু জিনিস রয়েছে, কিছু হয়তো এক্সপেক্টেড, সেটা মার্কস হতে পারে বা পড়া মনে থাকছে কি না সেটাও হতে পারে, যে তুমি কতটা পড়া মনে রাখতে পারছো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তুমি একটু দেখো যে তোমার মার্কসগুলো যেটা তুমি এক্সপেক্ট করছো সেটা আদতেও হচ্ছে কি না, যদি হয়ে থাকে কিছু বলার নেই, আর যদি না হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে যেটা বললাম একটু ব্যালেন্স করে চললে আমার মনে হয় ভালো। তার কারণ হচ্ছে একই সঙ্গে রেডিও শোনা, মানে রেডিও শোনা মানে তো এরকমও যেন না হয় যে শুধু একটা কানে রেডিওটা জাস্ট বাজছেই, আমি শুনছিও না জাস্ট বাজছে কিন্তু আমি আমার মতো পড়ছি, তাহলে তো রেডিওটা শোনার কোনো দরকার নেই বা সেটার কোনো মানে রাখে না আর কি আলাদা করে। কিন্তু যদি তুমি সত্যিই সেটা মন দিয়ে করে থাকো বা মন দিয়ে শুনে থাকো তাহলে আমার মনে হয় যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার দুটোই খুব মন দিয়ে করা হবে। এবার এটা সবটাই তোমার উপর ডিপেন্ড করছে, সবটাই তুমি বিচার করতে পারবে, কারণ আমরা কেউই একথা বিচার করতে পারবো না যে তুমি শুধু রেডিওই শোনো বা তুমি শুধু পড়াশোনাই করো, কারণ আমাদের জীবনে সবটাই দরকার। এবার
0: মানে এটা তোমাকেই ব্যালেন্স করতে হবে যে এক্স্যাক্টলি তুমি কতটা কিভাবে করবে। মানে কোনো সময় হয়তো এরকমটা হতে পারে যে তুমি দু ঘন্টা মানে তিন ঘন্টা চুপ কথা, এক ঘন্টা হয়তো রেডিওটা রেডিওর মতো চললো, তুমি একদম পুরো পড়ে নিলে তোমার যেটুকু পড়া বাকি ছিল রাত্রির, বাকি দু ঘন্টা সময়টা তুমি মন দিয়ে রেডিও শুনলে বা উল্টোটা করলে। মানে সব সময় কি হয় যদি একটা সাউন্ড কানের কাছে চলতে থাকে, এই যে ধরো আমরা কথা বলছি তার সঙ্গে তুমি আবার পড়ছো, এবার পরে অনেকে মনে মনে পড়ে, আবার কেউ বেশ মানে মানে কথা বলে পড়ে, হ্যাঁ মানে সাউন্ড করে পড়ে যাতে সে তার পড়াটাই কানে শুনতে পায়, তো তখন কি হয় দুটো ব্যাপার না ক্ল্যাশ করে যায়। একে আমরা কথা বলছি নয় এখানে গান বাজছে, আবার তুমি পড়ছো, পুরো ব্যাপারটা ক্ল্যাশ করে যায়। সেটা একটুখানি বিষয়টা দেখে নিও যে রেডিও যেন কখনো তোমার এই ভালোবাসার জিনিসটা তোমার কাছে কখনো যেন মানে কি বলবো
1: মানে অসুবিধা না হয়, তার
0: কারণ তৈরি না করে।
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তবে এটা জানো তো, এটা কিন্তু আবার মানে এটা রেডিওর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কোনো গান শোনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু এটা কিন্তু কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শোনার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। কারণ এরকম আমরা অনেক সময় দেখেছি যে ধরো ঘুম আসছে না, এরকম অনেক ডাক্তাররাও সাজেস্ট করেন এখন যে মিউজিক থেরাপি, যে আমরা যদি কোনো একটা ইউটিউবে একটা স্লিপিং মিউজিক চালাই, যে ধরো একটা হালকা ঝর্ণার আওয়াজ, তার সঙ্গে একটা লো একটা ফ্লুট বাজছে, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম আসে এবং এটা কিন্তু খুব এফেক্টিভ। তো যাই হোক, সে সবটাই তুমি একটু দেখে নিও। পরের মেসেজ পাঠিয়েছে সুমিত সোনারপুর থেকে। প্রবলেম প্রবলেম প্রবলেম না, আজ আর প্রবলেম না, যেগুলো হওয়ার হয়েছে, যেগুলো হওয়ার হবে, আমরা কিছু চেঞ্জ করতে পারবো না, শুধু অ্যাকসেপ্ট অ্যান্ড ট্রাই ফর বেটার সিচুয়েশন, এটাই করতে পারবো, সেটাই করে যাচ্ছি। অনেকে আমাদের থেকে অনেক বেশি প্রবলেমে আছে, তাদের প্রবলেমগুলো কমুক, সবাই ভালো থেকো, তোমরা সাবধানে বাড়ি ফিরো, আগের সব ভুলে আমিও ট্রাই করছি, ফর থার্ড টাইম কেরিয়ার নিয়ে রিস্ক নিচ্ছি, তোমরা আশীর্বাদ করো যাতে কিছু না যাতে কিছুটা যেন করতে পারি, বি হ্যাপি বি পজিটিভ। আর তোমার সবটাই তো তুমিই লিখে দিয়েছো, আমরা আর কি বলবো। হ্যাঁ, আমরা অবশ্যই যেটা বলবো যে তুমি সত্যি একদম বেস্ট উইশেস, আমাদের সব সময় তোমার সঙ্গে থাকবে, যে তুমি তোমার ক্যারিয়ারে যে রিস্ক নিয়েছো সেটা যেন একদম সঠিকভাবে
0: এক্সিকিউট করতে পারো, পুরো ব্যাপারটা যেন তুমি যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নটা যেন বাস্তব হয়, এটাই বলবো। আর এই যে একটা কনফিডেন্টের সুরে না তুমি গোটা মেসেজটা করেছো, এইটা আমাদের ভীষণ ভালো লাগলো, যে একদম মানে আমরা তো প্রায় আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি আজকের চুপ কথার আড্ডার, কিন্তু এই যে একটা কনফিডেন্স যে ভাই যেটা হবে সেটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে সেটা থেকে ওভারকাম করে বেরোতে হবে, এই বিষয়টা যদি আমরা আমাদের লাইফে একবার বুঝে নিতে পারি দেন গল্পটা অনেকটা সোজা হয়ে যায়, এটুকু বলতে পারি।
1: পরের মেসেজ পাঠিয়েছে কি সহিষ্ণু সমাদদার। আচ্ছা, আমার নাম সহিষ্ণু সমাদদার, আমি কলকাতা সরসুনা থেকে বলছি। আমি আমার স্কুল ফ্রেন্ড মিস করি, কারণ তার সাথে এখন কথা হয় না, লাস্ট 2016 কথা হয়েছে, এখন ছোট ইয়ারকির জন্য সে রাগ করে চলে যাওয়ার পর আর আমাদের মধ্যে কন্ট্যাক্ট নেই, তখন এত ম্যাচিওর ছিলাম না তাই ঝামেলা ঠিক করা হয়নি, এখন ম্যাচিওর জব করি, খুব মনে পড়ে স্কুলের আড্ডার আরোর কথা, যদি ফিরে পেতাম সেই দিনটা তাহলে সব ঠিক করে নিতাম।
0: সহিষ্ণু, এটুকু বলতে পারি যে যদি কখনো নেচার মনে করে যে তোমাদের আরো একবার ফিরিয়ে দেওয়ার দরকার আছে, তোমাদের দুজনকে এক করে দেওয়ার দরকার আছে, তাহলে নিশ্চয়ই সেই নেচারই কোনো না কোনো দিন এমনভাবে তোমার বন্ধুকে তোমার কাছে এনে দেবে যেদিন তুমি সত্যিকারের এখন ম্যাচিওর অবস্থায় দাঁড়িয়ে সরি বলতে পারবে, এবং সেও তোমার সরিটা শুনে হেসে বলবে সত্যি কি যে করেছিলাম আমরা সেই সময়, এতদিন রাগ করে থাকলাম। আসলে না, রাগ করে যদি কেউ থাকি সেটা যদি একটু লং টাইম ধরে এক্সটেন্ড করে তাহলে না সেটা একটা ইগোতে চলে যায়, এবং তখন মনে হয় যে কে আগে কথা বলবে এটা বোঝা যায় না, হয়তো দুজনেরই দু এন্ড থেকে মনে হচ্ছে যে দূর এইটা কোনো কারণ হলো কথা বললেই হয়, হ্যাঁ কিন্তু তাও না হয়ে ওঠে না, মানে কখনো ইগো থাকে, কখনো হেজিটেশন থাকে, কখনো কনফিউশন থাকে, করব আচ্ছা কি মনে করবে দূর ছাড়ো যেমন চলছে চলুক, এই একটা ব্যাপার। এই ব্যাপারটা কাটতে পারে তখনই যখন একদম হঠাৎ করে সামনাসামনি দেখা হয়ে যায়, তখন না এই ব্যাপারটা কাটে। আমি দেখেছি মানে অনেক মানুষের সঙ্গে মনে হয়েছিল যে সারা জীবন সত্যি আর কোনো কথাই বলবো না, কোনো না কোনো ক্ষেত্রে হয়তো সেটা কর্মক্ষেত্র হতে পারে বা অন্য কোনো ক্ষেত্রে হঠাৎ করে তার সঙ্গে দেখা হয়ে গেল, তারপর না খেলাটা বদলে যায়, তো দেখো যদি তোমার সঙ্গে সামনাসামনি কখনো দেখা হয়, সেই সুযোগটা পাও, অ্যাটলিস্ট সরি বলে সেই ছোটবেলার দিনগুলো ফিরিয়ে আনো আর কি বলি।
1: সত্যি তাই, এবং তুমি সত্যি একটা খুব ইম্পর্টেন্ট কথা বললে এর মধ্যে, যে যদি নেচার চায়, যদি নেচার বলতে পারো, এক্ষেত্রেও সময় বলতে পারি আমরা, এই

এই বেচার বা সময় বা পরিস্থিতি যাই বলো না কেন, সিচুয়েশন সবটাই না একটু চাওয়ার উপর ডিপেন্ড করে। আমরা কেউই এই সময়ের বাইরে নয় বা নেচারের বাইরে নয়। আর এরকম অনেক সময় দেখবে যে, ধরো একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সেটা হচ্ছে যে ধরো একটা মানুষের সঙ্গে তুমি একটা রাস্তা দিয়ে হাঁটতে এক সময়, ঠিক আছে, এবার সেটা তোমার একটা ডেইলি রুটিনের মধ্যে ছিল। এবার তখন এমন ছিল যে ধরো তোমরা একটা কোনো পার্টিকুলার টাইমে, ধরো একটা ইভিনিং ওয়াক করতে, ধরো একটা পার্টিকুলার টাইমে তুমি তার সাথে দেখা করতে, তুমি সেই রাস্তা দিয়ে যেতে, সেও আসতো, দেখা হতো, তোমাদের একসঙ্গে একটা সুন্দর সময় কাটতো, আবার যে যার বাড়ি চলে যেত। এবার ব্যাপারটা হচ্ছে যে ধরো কোনো না কোনো কারণে তোমাদের সেই যোগাযোগটা হয়তো বন্ধ হয়ে গেছে, তোমাদের সেই বন্ধুত্বটা হয়তো এখন আর সেভাবে নেই। তখন যেটা হতো যে ধরো না চাইতেও তখন ধরো তার সাথে তো তুমি শুধু বিকেলে দেখা করতে বা শুধু ইভিনিং ওয়াকে যেতে, তখন দেখবে কোনো কোনো দিন হয়তো সকালেও দেখা হয়ে যাচ্ছে, কোনো কোনো দিন হয়তো তোমার সাথে একটা বেলায়ও দেখা হয়ে যাচ্ছে, একটা অন্য জায়গায় কোনো একটা ব্যাংকে কাজে গেছো তার সঙ্গে দেখা হয়ে গেল, বা ধরো একটা অন্য কোনো একটা দোকানে গেছো তার সঙ্গে দেখা হয়ে গেল। এবার কোনো একটা কারণবশত হয়তো তোমাদের মধ্যে সেই বন্ধুত্বের সম্পর্কটা নেই। এবার তুমি দেখবে যে তুমি এখন যে পার্টিকুলার সময়ে, যে আচমকা দেখা হওয়া তো দূরের কথা, যে পার্টিকুলার সময় তুমি সেই ইভিনিং ওয়াকে যেতে বা যে সময় তোমরা একসাথে হাঁটতে, সেই একই সময় তুমি আবার যখন ওখান দিয়ে যাচ্ছ, কোনোদিন যেন ভুল করেও আর তার সাথে কিছুতেই দেখা হয় না। আর তার মানে আমরা তখন এটা ধরে নিতে পারি বা ভাবতে পারি যে সময় চাইছে না বা নেচার চাইছে না যে তার সাথে আমার দেখা হোক। এই ব্যাপারটা না যদি একটু অ্যাকসেপ্ট করে নেওয়া যায় বা এই ব্যাপারটা যদি একটু বোঝার চেষ্টা করা যায়, আমার মনে হয় সেক্ষেত্রে অনেক কিছুর উত্তর আমরা পেয়ে যেতে পারি। এই নেচারের কথা বলতে বলতে আরেকটা কথা বলে আরেকটা গানের ব্রেকে যাব, সেটা হচ্ছে যে অনেক সময় দেখবে আমরা না নিজেদেরকে, মানে এটা এটা টিপস বলা যেতে পারে একটা, সেটা হচ্ছে আমরা নিজেদেরকে তো খুব অনেকেই খুব বিশাল কিছু, অনেক সময় ধরো একটু কিছু জীবনে করেছি কিন্তু নিজেদেরকে খুব বিশাল কিছু একটা মনে করি। হ্যাঁ, একটু হাম্বড়া ভাব এসে যায় বা একটু ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে দিই কাউকে। ধরো যেমন একটু আগে একটা প্রশ্নের ওই একটা মেসেজের উত্তরে আমরা বললাম যে ওই হেলমেট খুলে হ্যাঁ যে বাইক চালাচ্ছিল আর কি, তো সেক্ষেত্রে আমরা অনেকে এরকম হয়ে যাই যখন আমরা একটু সাকসেস পেতে শুরু করি না, বা ধরো আমাদের ব্যাংক ব্যালেন্স একটু একটু করে বাড়তে শুরু করে, আমরা তখন না একটু নিজেদেরকে একটু বিশাল কিছু মনে করতে একটু একটু করে শুরু করি। সবাই নয়, অনেকেই করি। এর একটা টিপস আছে, যদি কেউ এটা চেঞ্জ করতে চাও, যদি এটা কেউ মানে ভাবতে চাও একটু একটু অন্যরকমভাবে, তাহলে দুটো জিনিস করতে পারো। এক, যদি তুমি কখনো পাহাড়ে ঘুরতে গিয়ে থাকো তাহলে তুমি দেখতে পাবে যে পাহাড়ের কোনো কিনারায় দাঁড়িয়ে যে অ্যাকচুয়ালি আমরা কতটা ছোট। বা তুমি যদি কোনোদিন সমুদ্রে ঘুরতে চাও, তুমি সমুদ্রের পাড়ে কোনো বিচের ধারে দাঁড়িয়ে একবার সমুদ্রের দিকে তাকিয়ে দেখবে যে অ্যাকচুয়ালি আমরা কতটা ছোট। বা ধরো যে আমরা অনেকে হয়তো ফ্লাইটেও যাতায়াত করি, তো ফ্লাইটে যাতায়াত করার সময় কখনো কখনো যদি তুমি এরকমভাবে একবার ভাবতে পারো যে আমি হতে পারি একজন হয়তো বিশাল বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি হতে পারি একজন বিশাল বড় টিচার, আমার প্রচুর নাম, আমি হতে পারি একজন বিশাল বড় একজন কোনো চাকরিজীবী, আমি একজন বড় অফিসার, আমার প্রচুর কিছু ক্ষমতা, আমি হতে পারি আরও অনেক, মানে সমাজের একটা খুব বিশাল বড় কিছু। কিন্তু তুমি যখন ফ্লাইটে, তুমি যত মানে দামি ফ্লাইটেই যাও না কেন, যত তুমি বিজনেস ক্লাস, যত হাই ক্লাস আছে, যত সেখানে ট্রাভেল করো না কেন, তোমার তখন মনে হতে পারে একবারও যে আমার সমস্ত কিছুই, আমার সমস্ত জীবনটাই নির্ভর করছে একটা পাইলটের উপর। যদি পাইলটের 1% কিছু ভুল হয়ে যায়,
আমি এখন মাটি থেকে 30,000 ফুট 40,000 ফুট

0: 50,000 ফুট উপরে আছি, তখন নিজেদের অরিজিনাল পজিশনটা রিয়েলাইজ করা যায়। সেটা পাহাড়ে গিয়ে বোঝা যায়, সেটা সমুদ্রে গিয়ে বোঝা যায়, বা সেটা ফ্লাইটে ট্রাভেল করতে গিয়েও বোঝা যায়। তাই আমরা যখনই আমাদের জীবনে এই ছোটো ছোটো সাকসেসগুলো পেতে শুরু করব, আমরা কখনোই যেন আমাদের মাটিকে না ভুলে যাই, আমাদের পাগুলো যেন মাটিতেই থাকে, তাহলে দেখবে অনেক সমস্যার সমাধান খুব ইজিলি হয়ে যায়। কারণ এরকম অনেক সময় আমাদের মনে হয় যে ধরো একটা প্রবলেম হয়েছে আমাদের জীবনে, যার সলিউশনটা হয়তো খুব সিম্পল, যেটা হতে পারে একটা মানে শর্ট ফর্মে বলতে গেলে ইগো। হ্যাঁ, কিন্তু এরকম একটা ভাব এসে যায় যে আমি সরি বলবো বা আমি এগিয়ে যাব কথা বলতে, আমি তো এই, আমি কেন করতে যাব, আমি তো এই, আমার সাথে যখন আমি রাস্তা দিয়ে যাই আমার সাথে এতগুলো গাড়ি ঘোরে, আমি যখন রাস্তা দিয়ে যাই আমার সঙ্গে এতগুলো লোক থাকে, আমি অফিসে গেলে আমাকে সবাই স্যার স্যার বলে, আমি সরি বলবো, সেই আমি সরি বলবো। এরকম অনেক সময় আমাদের বিভিন্ন মানুষের আর কি এরকম একটু একটু করে ইগো তৈরি হয়। তো এই সব জায়গাগুলোয় গেলে বা এই সব সিচুয়েশনগুলোয় পড়লে তখন বোঝা যায় যে, বা ধরো আর একটা খুব সিম্পল জাস্ট মানে ছোট্ট কথা বলে জাস্ট শেষ করবো, সেটা হচ্ছে যে ধরো যখন আমরা কোনো ধরো সমুদ্র দিয়ে যাই এবং ধরো আমরা একটা নৌকাতেই আছি, আমি যদি ধরে নিই সমুদ্রে অদ্ভুত যেতে হবে না, আমরা একটা নদী দিয়ে যাচ্ছি, আমরা একটা নৌকাতে আছি এবং আমি সাঁতার জানি না, এবং মাঝ নদীতে হঠাৎ করে বান এসেছে, হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি দূর থেকে একটা ঢেউ আসছে যেটা বেশ বড়, যেটা যদি একটু এদিক সেদিক হয় এই মাঝি যদি একটু ঠিকঠাকভাবে মানে আমাকে পারে পৌঁছাতে না পারে তাহলে আমি শেষ, আমার সারা জীবনের উপার্জন করা অর্থ, আমার সারা জীবনের ঔদ্ধত্য, আমার ইগো তখন কিন্তু এক লহমায় বেরিয়ে যাবে। তখন আমি পৃথিবীর যেই হই না কেন আমি মাঝিকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করব যে ভাই তুমি আমাকে যেন তেন প্রকারে নো, আমাকে একটু তীরে পৌঁছে দাও।
1: একদম একদমই তাই আসলে। আর এই যে তুমি রিয়েলাইজেশনগুলো বললে না সৌমিক এত ডিটেলসে, এই রিয়েলাইজেশনগুলো তখনই হয় যখন না মানুষ নেচারের সামনে গিয়ে দাঁড়ায়, এই রিয়েলাইজেশনগুলো যখন হয় যখন মানুষ বেড়াতে যায়। তুমি প্রচুর মানুষকে দেখবে যে একদল মানুষ আছে যারা কোথাও বেড়াতে যেতে চায় না, তারা তাদের কাছে হচ্ছে বেড়াতে যাওয়া মানে খরচ, বেড়াতে যাওয়া মানে সময় নষ্ট, বেড়াতে যাওয়া মানে অর্থনৈতিকভাবে তুমি পিছিয়ে পড়ছো, মানে তোমার খরচ হয়ে যাচ্ছে। আমি এবং আমি এরকম কথা বলতে শুনেছি যে আমি বেড়াতে যাওয়া মানে সেখানে পয়সা খরচ আমার, সময় খরচ আমার, উল্টে আমি অন্য অনেকগুলো মাধ্যমকে আমি বড়লোক করে দিচ্ছি, ট্রেনে যাচ্ছ তাকে বড়লোক করছো, মানে যে ট্রান্সপোর্টটাকে তাকে, হোটেলে যাচ্ছ তাকে বড়লোক করছো, যেখানে খাচ্ছ তাকে বড়লোক করছো। আরে ভাই, তুমি যে অক্সিজেনটা নিতে যাচ্ছ, তুমি যে জীবনের উপলব্ধিটা করতে যাচ্ছ, সেটার তারা কোনো হিসেব করে না,
0: সত্যি
1: একটা অদ্ভুত ব্যাপার। আর যারা করে না তারাই কিন্তু যত রাজ্যের তাদের মাথায় ভুল ভাল ভাবনা এসে হাজির হয়।
0: সত্যি তাই। এবং মানে এই যে ঘুরতে গেলে আমরা বিদেশ তো ছেড়ে দিলাম, আমাদের ভারতে আমাদের নিজেদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং এত মানে বৈচিত্র্যপূর্ণ দেশ, প্রত্যেকটা মানুষের মানে তুমি একদম যদি নর্থের দিকে চলে যাও, মানে আমি অরুণাচলের কথা যদি বলি, একদম একদম এক্সট্রিম নর্থের দিকে যদি চলে যাও সেখানকার মানুষের সঙ্গে, আবার একদম এক্সট্রিম সাউথে তুমি কেরালায় যদি চলে যাও, মানে কত ডিফারেন্স একটা দেশের মধ্যে, কত বৈচিত্র্য একটা দেশের মধ্যে। এবং যারা যারা ঘুরতে যায় না তাদের জন্যই এটা বলার যে তুমি সত্যি জানো না যে তুমি জীবনে ঠিক কী কী মিস করছো। ইভেন আমি আরেকটা জাস্ট ছোট্ট ঘটনা বলে কথা বলি, সেটা হচ্ছে যে অনেকে আমরা এরকম না করি যে ধরো বাইরে গেলেও আমরা যেহেতু বাঙালি আমরা সবসময় চেষ্টা করি একটু বাংলা খাবার খোঁজার,
1: মানে আমারই কমফোর্ট জোনে থাকবো।
0: হ্যাঁ,
1: অন্য স্টেটে গিয়ে তুমি আলু পোস্ত খুঁজছে,
0: আলু পোস্ত খুঁজছে
1: মহা মুশকিল,
0: সব সময়তেই ভাত খুঁজছে এবং ভাত খুঁজলে, এবং তুমি যদি সাউথের দিকে যাও তারা তো মানে প্রায় জলও খায় বোধহয় ওই ইয়ে দিয়ে, কি বলে ওই পাতাটা, কারি পাতা, কারি পাতা দিয়ে। হ্যাঁ, তো তাদের

0: সমস্ত কিছুই কারি পাতা
1: এবং তাদের সবেতে একটা নারকোল তেলের প্রাধান্য, নারকোল তেলের প্রাধান্য, দইয়ের প্রাধান্য বেশি।
0: হ্যাঁ, এবার তাদের ওইটা যদি তুমি টেস্ট নাই করো তাহলে তোমার চেঞ্জটা হলো কোথায়?
1: আমি যদি ওখানে গিয়েও বাড়ির আলু পোস্ত আর আলু ভাজা আলু মানে ডাল খুঁজি, ওখানে গিয়েও আমি খুঁজি কাতলা মাছ, আরে অদ্ভুত বিষয়ের মধ্যে পড়া গেছে। হ্যাঁ, তাহলে তুমি মানে প্রথম কথা হচ্ছে যাচ্ছ কেন? আর দ্বিতীয়ত বিষয়টা না, এই যে আমরা মানে এইটা কেন করি তার কারণ হচ্ছে আমরা বড্ড বেশি ভয় পাই, আমরা কমফোর্ট জোন ছেড়ে বেরোতেই ভয় পাই। এবং এই এবং এটা কিন্তু আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখেছি যে তুমি যতক্ষণ না তোমার কমফোর্ট জোন ছেড়ে বেরোবে তুমি কিন্তু লাইফে কিছু ভালো কিছু করতে পারবে না। এটা ফ্যাক্ট। কিন্তু তুমি যখনই তোমার যত তুমি কমফোর্ট জোনের মধ্যে থাকতে শুরু করে দেবে তার মানে তোমার কিন্তু অলরেডি তোমার মানে অধঃপতন শুরু হয়ে গেছে বা একটা স্ট্যাগনেন্স এসে গেছে।
0: একদম,
1: তুমি এক জায়গায় ঠিক আছে রোজ যাচ্ছ আসছো করছো মাইনে পাচ্ছ বাড়ি চলে যাচ্ছ,
0: একদমই তাই।
1: তুমি যখন ওই কমফোর্ট জোন ছাড়বে তখন ভাই তোমার মধ্যে কিছু করার একটা স্পৃহা তৈরি হবে। তো রাত দেখতে দেখতে কোথা দিয়ে আমাদের এত গল্প করতে করতে রাত 2:40 আর মিনিট 20 মতো তোমার সঙ্গে আছি। 9999 তে তোমার প্রচুর মেসেজ এখনও অবধি রয়েছে অ্যাবসলিউট। এবং সৌমিকের ফোনে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওর মানে ওয়ালপেপারটাই রয়েছে লাইফ বিগিনস অ্যাট দ্য এন্ড অফ ইউর কমফোর্ট জোন। মানে এর চেয়ে সত্যি সত্যি কথা বোধ হয় আর কিছু হয় না। এটা মানে এটা কোট বলা যেতে পারে, এটা যে চুপ কথাটা একটা কোট হয়ে গেল। সত্যি সত্যি যেখান থেকে কমফোর্ট জোনের শুরু হয় সেখান থেকে মানে এন্ড হয় সেখানে লাইফের শুরু হয়। তোমার জন্য ফাড়াবাড়ি গান থাকলো ডাক পিয়ন। আচ্ছা,
0: দারুণ দারুণ
1: দারুণ গান, চলো তাই থাক।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথায় একদম শেষের দিকে আমরা চলে এসেছি, আর মাত্র হাতে 10 মিনিট মতো সময় রয়েছে, তাই খুব বেশি আর অন্য কথা বলে সময় নষ্ট করব না। চটপট যে কটা মেসেজ আমাদের হাতে রয়েছে, যে কটা পড়া হয়নি সেসব পড়ে নি। আমি দানগড় থেকে তনুশ্রী বলছি। দাদা, অনেকক্ষণ ধরে তোমাদের শো শুনছিলাম, খুব ভালো লাগছে। সাবধানে বাড়ি যেও, সাবধানে থাকো আর ভালোভাবে ঘুমিও। সাথে রয়েছি রাত 3টে পর্যন্ত। পরের মেসেজ না, শিবাশিসের মেসেজ তো পড়লাম। আচ্ছা, বল না যে আমাদের চুপ কথা একটা সত্যিকারের পরিবার। তো আমাদের লিখে যে আমাদের চুপ কথার বন্ধু হেমালের বন্ধু রাজুকে শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা জানালাম আমি আকাশ বিহালা থেকে।
2: আচ্ছা,
1: তো এবার একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছি আর কি। আচ্ছা, প্রিয় চুপ কথা, গত সপ্তাহে পরিবারকে সঙ্গে নিয়ে, একটি সিনেমা হলের নাম লিখেছে, সেখানে একটি বাংলা সিনেমা দেখতে গিয়েছিলাম। অনেকেই বলেন এখন আর নাকি মানুষ ভালো বাংলা সিনেমা দেখতে চান না, সবার ঝোঁক নাকি হিন্দি ইংরেজি ছবি বা ওটিটির ওয়েব সিরিজের দিকে। কিন্তু আজ সেই সিনেমা হলের সামনে যা দেখলাম বেশ লাগলো। মেন বিল্ডিংয়ের গেটের বাইরে বিশাল লাইন দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো অন্য কোনো অনুষ্ঠান রয়েছে, পরে বুঝলাম না, ওটা শুধুই সিনেমার টিকিট কাটার লাইন। আর যারা আগেই টিকিট কেটে রেখেছিলেন তাদের জন্য আলাদা লাইন থিয়েটারে ঢোকার, যেটা আচ্ছা সেই হলের মেন গেটের কাছাকাছি পৌঁছে গেছে। ভালো গল্প, ভালো নির্মাণ আর নিজের ভাষার সিনেমার প্রতি মানুষের ভালোবাসা এখনও এতটাই অটুট, এটা চোখের সামনে দেখে সত্যি গর্ব অনুভব করলাম। বাংলা সিনেমা সবসময় এভাবেই উজ্জ্বল নক্ষত্রের মতন বেঁচে থাকুক। শুভজিৎ বেলঘড়িয়া থেকে।
2: একদম শুভজিৎ, থ্যাংক ইউ সো মাচ। এই যে মানে এত রাত্রে তুমি যে একটা এত বড় মেসেজ করলে, এবং যে মেসেজটাতে তুমি একটা এত সুন্দর কি বলবো বিষয়কে অবজার্ভ করে তুলে ধরলে যে বাংলা সিনেমা, এবং সত্যি সত্যি আমরা কথায় কথায় বলি যে বাংলা সিনেমা আর কেউ দেখে না, এই হয় না, তাই হয় না, কিন্তু এটা যে কোনো ভাষার ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোনো কাজকে আমরা সত্যি সত্যি ভালোভাবে ভালোবেসে একটা ক্রিয়েটিভ মাইন্ডে করতে পারি এবং তার ওভারঅল এক্সিকিউশন যদি খুব ভালো হয়, তাহলে সেটা অবশ্যই লোকে দেখবে, টিকিট কেটে দেখবে, লাইন দিয়ে দেখবে, আজকের দিনেও দেখবে। এইটা কিন্তু সত্যি আজকের দিনেও কনস্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ।
1: পরের মেসেজ পাঠিয়েছে আচ্ছা পায়েল সাহা। হাই দাদারা, আমি পায়েল সাহা বলছি, ক্লাস 7 পড়ি। আগামী 5th June তো হয়ে গেছে, আমার বার্থডে ছিল। আচ্ছা, আগামী হবে না তাহলে, হ্যাঁ গত হবে, গত 5th June আমার বার্থডে ছিল। কাল আমার এক বান্ধবীর বার্থডে, ওকে উইশ করে দিও। আচ্ছা, তোমার বান্ধবীকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা, খুব ভালো থাকো, আর তোমাকে বি লেটেড হ্যাপি বার্থডে, তুমিও খুব ভালো থাকো, আর চুপ কথার সঙ্গে থেকো, তাহলেই হবে।
2: মানে এখন যেটা হয় সেটা হচ্ছে একদম শেষ মুহূর্তে প্রচুর মেসেজগুলো আমাদেরকে একটুখানি দেখে নিতে হচ্ছে যে এক্স্যাক্টলি আর কোনটা পড়তেই হবে, এরকম একটা ব্যাপার, কারণ হাতে তো

0: সময় একদমই নেই, আর মাত্র মিনিট ছয়েক মতো আছে। তার মধ্যে কি আর কোনো মেসেজ পড়ার মতো রয়েছে?
1: হ্যাঁ, একটা মেসেজ রয়েছে, এটাই আমরা লাস্ট মেসেজ আজকে পড়ব।
0: আচ্ছা,
1: লিখছে, আচ্ছা জানো চুপ কথা, আজ আমরা জয়ী হয়েও পরাজয়ের মুখোমুখি হয়েছি। নরকের ওই নিম্ন কীটও আমাদের হাতছানি দিয়ে খুঁজে বেড়াচ্ছে। আজ আমি শুধুমাত্র আমার নিজের বিষয়ে লিখছি না, লিখছি এই গোটা জেনারেশনটার, আমার দাদা ভাই বোনেদের জন্য। কেন জানি না মনে হচ্ছে আজ আমাদের কাছে জয়টা হলো সফলতা আর পরাজয় হলো সাফল্য। জীবনে প্রত্যেকের সফলতা তো পেয়েছি, কিন্তু মনের কোণে রয়ে গেছে সাফল্য হওয়ার সেই আবেগ প্রবণতার হাসি। প্রত্যেকের কাছে সফলতা তো আছে, কিন্তু নিজে সফল হওয়ার কোনো আত্মিক কাহিনী নেই। প্রত্যেকটা মানুষ যেন হারিয়ে যাচ্ছে সময়ের এই প্রবাহহীন ঢেউয়ে। আমরা সবাই খুঁজে বেড়াচ্ছি সুখ, আর সেই সুখ খুঁজতে গিয়েই প্রত্যেকেই অসুখে পড়ে যাচ্ছি। মরুভূমির চোরাবালি আর মরিচিকার মতো আমরা যেন জীবনে সুখ খুঁজে বেড়াচ্ছি। সুখের খোঁজে আমরা আরও অন্ধকার গভীরে প্রবেশ করছি। পৃথিবী ছোট হতে হতে লিখেছে রূপম ইসলামের গানের মতো, স্যাটেলাইট আর কেবেলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকাবাক্সতে বন্দী হয়ে আছে। তবে এটা রূপম ইসলামের গান নয়,
2: একদম
1: নবগঠিত জেলা আরামবাগ থেকে। আচ্ছা,
0: শুধুমাত্র টেন্সের তফাৎ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো তোমাকে, যে অনেকেই আমরা সফল হই, সফল হওয়ার চেষ্টা করি, তবে বিষয়টা হচ্ছে অনেকে সফল হয়ে শুধুমাত্র সফলতাটুকুই দেখে, তার মধ্যে মনুষ্যত্বটা বর্জন করে দেয়। আবার অনেক মানুষ রয়েছেন যারা সফলতার সঙ্গে সঙ্গে মনুষ্যত্ব, এই দুটো বিষয়কেই বজায় রাখে। এবং আরও এক শ্রেণীর মানুষ আছেন যারা এই সফলতা পাওয়ার জন্য অন্যকে কোনোরকমভাবে সরিয়ে দিয়ে নিজে শুধুমাত্র ওই পথের দিকে এগোতে চান, যেটাও খুব একটা কাজের কথা নয়। আর সকলকে নিয়ে সফলতার পথে যিনি পৌঁছতে পারেন, তিনি তো আমাদের মানে উদাহরণ তৈরি করেন, তিনি তো আমাদের কাছে সেই মানুষ হন যাকে আমরা ফলো করি। তো আজকের মতো চুপ কথা থেকে সৌমিক আর অরিজিত টাটা বাই বাই বলবে, কারণ চুপ কথাও আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় শেষের পথে। তোমার জন্য একটা আদরে মাখা গান থাকবে, যে গানটা দিয়ে আজকে আমরা চুপ কথা শেষ করব। খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর সবচেয়ে বড় কথা একটাই কথা বলবো যেতে যেতে, যে এই পাশের মানুষের হাতটা সুহাগে আদরে এভাবেই আগলে রেখো।
1: একদম, টাটা।

গানে বাজুক অনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

ঘুরে বলছে স্টুডিওর সময় তিনটে রাত। আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। মাহিদ চৌহানের কণ্ঠে প্রথম গান বরফি ফিল্ম থেকে।

পরেরগণ মিস্টার অ্যান্ড মিসেস মাহি থেকে মোহাম্মদ ফয়াজের কণ্ঠে অনুষ্ঠান শুনছেন 107 FM রেইনবো।

সেনু নিগম এবং আলেখা ইয়াগনিকের কণ্ঠে শুনছি ডিফিউজ ফিল্মের গান। এরপর শুনব সেনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে ওয়াজির ফিল্মের গান। অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবোয়।

শেষ গান শুনব মাহির চৌহানের কণ্ঠে দিল তো বাচ্চা হ্যায় জি ফিল্ম থেকে। অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবো। আপকে লিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল।

আকলি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবো। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে শুনব সেতার বাদন, শিল্পী স্নেহেশ নাগ, তবলায় সুব্রত গুপ্ত, রাগ বিলাস খানি টোরি।

এটা হচ্ছে 107 FM রেনবোয়ে প্রভাতী অনুষ্ঠানে। এখন শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি, তবলায় সৌমেন নন্দী, হারমোনিয়ামে পিন্টু রায়, তানপুরায় দেবল মুখার্জি, রাগ জনপুরী।

0: এতক্ষণ খেয়াল শুনলাম জনপুরীর আগে। শিল্পী ছিলেন পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM।

কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো যোগায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 27 জুন শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজ চিরন্তনী শুরু করব একটি দেশাত্মবোধক গান ইন্দিরা শিল্পী গোষ্ঠীর কণ্ঠে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: খুব ছোটবেলার একটা গল্প বা ঘটনা মনে পড়ছে। আমাদের অনেকেরই হয়তো এরকম ছোটবেলার কিছু কিছু ঘটনা রয়েছে। আসলে আমাদের যখন খুব ছোটবেলায়, তখন তো দূরদর্শন ছিল না, টিভি ছিল না, স্বাভাবিকভাবে কোনো ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়া সেগুলোও ছিল না। আমাদের ছোটবেলার আকর্ষণ ছিল অবশ্যই রেডিও, আর তার পাশাপাশি কখনো কখনো বাড়ি থেকে নিয়ে যাওয়া কোনো নির্দিষ্ট সিনেমা হলে কিছু সিনেমা দেখানো, এবং সেগুলো খুব নির্ধারিত। তো আমরা যখন অনেক সময় খুবই ছোট, যখন ক্লাস 2-3 বা ইত্যাদিতে পড়ি, তখন সাদা কালো ছবির যুগ প্রায়, খুব কমই তখন কালার ছবি আসতো বা কালার ছবি দেখা যেত। তো সেই সময়ের একটা ঘটনা আমার কিন্তু মাঝে মাঝে মনে হয়, ক্ষুদিরাম বসু, 42, সূর্যসেন, এই ধরনের যে দেশাত্মবোধক চলচ্চিত্রগুলো দেখানো হতো, সেগুলো দেখতে দেখতে কখনো কখনো, মানে যখন ইংরেজরা অত্যাচার করছে ভারতীয়দের ওপর, কিংবা তারা সবাই মিলে একসঙ্গে সঙ্গবদ্ধভাবে হয়ে বন্দে মাতরম উচ্চারণ করছে, তখন এই ছোট বয়সের আমার মধ্যেও কেমন একটা অদ্ভুত অনুরণন তৈরি হতো। দেহ শক্ত হয়ে যেত, হাতের মুঠো শক্ত হয়ে উঠত। এই অভিজ্ঞতা কম বেশি আমাদের সবাইরই আছে। আসলে এই কথাগুলো কেন উঠলো বা কেন বললাম, বন্দে মাতরম এই শব্দবন্ধ একটা জাতির জীবনী শক্তি হিসেবে কাজ করেছে ভারত স্বাধীনতার বহু বছর আগে থেকেই। বন্দে মাতরম এদেশের পরাধীনতা থেকে মুক্তির লড়াইয়ের একটা ধ্বনি হয়ে উঠেছে। কালাপানি পেরিয়ে যখন সেই কুখ্যাত সেলুলার জেল, যেখানে নৃশংস অত্যাচারে সহ্য করতে হয়েছে বিভিন্ন বিপ্লবীদের, তাদের সঞ্জীবনী বটিকার মতো কাজ করেছে এই বন্দে মাতরম মন্ত্র, এই একটি স্তোত্র বা বন্দনা গান, যার আয়ুষ্কাল প্রায় 150 বছর। আমরা গতকাল পেরিয়ে এলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মদিন। কেউ কেউ মতান্তরে বলে আজকের দিনও জন্ম, যাই হোক, নৈহাটির কাঁঠালপাড়ায় 1838 সালের 26 জুন তার জন্ম হয়েছিল। তাকে নিয়ে আজকের চিরন্তনী, তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের চিরন্তনী। আর বিশেষ করে যখনই বঙ্কিমচন্দ্রের কথা উঠল বা আসে, তখন বন্দে মাতরম অবশ্যম্ভাবীভাবেই চলে আসে। যেমন কিছু কিছু লেখা, মানে শুধু যুগের সঙ্গে মিলিয়ে চলে তাই নয়, সেই রচনার মধ্যে একটা অদ্ভুত গল্প থাকে, মিথ থাকে, বিতর্ক থাকে। যেমন কাজী নজরুল বললেই বিদ্রোহী কবিতার কথা মনে হয়, সেই নিয়েও কত গল্প, কত মিথ, কত বিতর্ক। তেমনি বঙ্কিমচন্দ্র, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বললেও আনন্দমঠ এবং বিশেষ করে বন্দে মাতরম এই শব্দবন্ধ বা এই গানটির কথা উঠে আসে। এই বন্দে মাতরম লেখার কিন্তু একটা প্রেক্ষাপট আছে, একটা অদ্ভুত অন্যরকম গল্প। সেই গল্প এবং তার পাশাপাশি বন্দে মাতরমের কিছু অংশ আজকে আপনাদের কাছে নিবেদন করব। তবে এই মুহূর্তে দেবব্রত বিশ্বাসের কণ্ঠে একটি গান।

0: 약이 서툴리 모
1: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
2: রাত্রি প্রভাত হইয়াছে সেই জনহীন কানন এতক্ষণ অন্ধকার শব্দহীন ছিল এখন আলোকময় পক্ষীকুজন শব্দিত হইয়া আনন্দময় হইল সেই আনন্দময় প্রভাতে আনন্দময় কাননে আনন্দ মঠে সত্যানন্দ ঠাকুর হরিণ চর্মে বসিয়া সন্ধ্যানি করিতেছেন কাছে বসিয়া জীবানন্দ এমন সময় ভবানন্দ মহেন্দ্র সিংহকে লইয়া আসিয়া উপস্থিত ব্রহ্মচারী অগ্রে অগ্রে মহেন্দ্র পশ্চাৎ পশ্চাৎ দেবালয়ের অভ্যন্তরে প্রবেশ করিল প্রবেশ করিয়া মহেন্দ্র দেখিল অতি বিস্তৃত অতি উচ্চ প্রকোষ্ঠ ঘরের ভেতর কি আছে মহেন্দ্র প্রথমে তাহা দেখিতে পাইল না দেখতে দেখিতে ক্রমে দেখিতে পাইল এক প্রকাণ্ড চতুর্ভুজ মূর্তি শঙ্খ চক্র গদা পদ্মধারী কুস্তব শোভিত হৃদয় সম্মুখে সুদর্শন চক্র ঘূর্ণানুমান স্থাপিত মধু কৈঠব স্বরূপ দুটি প্রকাণ্ড ছিন্ন মস্ত মূর্তি রুধিরা প্লাবিত বত চিত্রিত হইয়া সম্মুখে রহিয়াছে বামে লক্ষ্মী আলুলায়িত কুন্তলা শত দলমালা মুন্ডিতা ভয়ত্রস্থার ন্যায় দাঁড়াইয়া আছেন দক্ষিণে সরস্বতী পুস্তক বাদ্যযন্ত্র মূর্তিমান রাগরাগিনী প্রভৃতি পরিবেষ্টিত হইয়া দাঁড়াইয়া আছেন বিষ্ণুর অঙ্ক পরি এক মোহিনী মূর্তি লক্ষ্মী সরস্বতীর অধিক সুন্দরী লক্ষ্মী সরস্বতীর অধিক ঐশ্বর্যান্বিতা গন্ধর্ব কিন্নর দেব যক্ষ বক্ষ তাকে পূজা করিতেছে ব্রহ্মচারী অতি গম্ভীর স্বরে মহেন্দ্রকে জিজ্ঞাসা করিলেন সকল দেখিতে পাইতেছ মহেন্দ্র বলিল পাইতেছি বিষ্ণুর কোলে কি আছে দেখিয়াছ দেখিয়াছি কে উনি মা মা মা কে আমরা যার সন্তান কে তিনি সময়ে চিনিবে বলো বন্দে মাতরম চলো দেখিবে চলো তখন ব্রহ্মচারী মহেন্দ্রকে কক্ষান্তরে লইয়া গেলেন সেখানে মহেন্দ্র দেখিলেন এক অপরূপ সর্বাঙ্গ সম্পন্না সর্বভরণ ভূষিত জগদ্ধাত্রী মূর্তি মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন ইনি কে মা যা ছিলেন সে কি ইনি কুঞ্জর কেশরী প্রভৃতি বন্য পশু দখল পদতলে দলিত করিয়া বন্য পশুর আবাস স্থানে আপনার পদ্মাসন স্থাপিত করিয়াছিলেন ইনি সর্বলঙ্কার পরিভূষিতা হাস্যময়ী সুন্দরী ছিলেন ইনি বালার কবর্ণাভা সকল ঐশ্বর্যশালিনী ইহাকে প্রণাম কর মহেন্দ্র ভক্তিভরে জগদ্ধাত্রী রূপিণী মাতৃভূমিকে প্রণাম করিলে ব্রহ্মচারী তাহাকে আর এক অন্ধকার সুরঙ্গ দেখাইয়া বলিলেন এই পথে আইসো ব্রহ্মচারী স্বয়ং আগে আগে চলিলেন মহেন্দ্র সভয়ে পাছু পাছু চলিলেন ভূগর্ভস্থ এক অন্ধকার প্রকোষ্ঠে কোথা হইতে সামান্য আলো আসিতেছিল সেই ক্ষীণা আলোকে এক কালী মূর্তি দেখিতে পাইলেন ব্রহ্মচারী বলিলেন দেখো মা যা হইয়াছেন মহেন্দ্র সভয়ে বলিল কালী হ্যাঁ কালী অন্ধকার সমাচ্ছন্না কালিকাময়ী হৃত সর্বস্রা এই জন্য নগ্নিকা আজ দেশে সর্বত্রই শ্মশান তাই মা কঙ্কাল মালিনী আপনার শিব আপনার পদতলে দলিতেছেন হায় মা ব্রহ্মচারীর চক্ষু দিয়া দর দর করে ধারা পড়িতে লাগিল বলো বলো বন্দে মাতরম বন্দে মাতরম। মহেন্দ্র মহেন্দ্র কালীকে প্রণাম করিয়া বলিলেন। তখন ব্রহ্মচারী বলিলেন, এই পথে আইসো। এই বলিয়া তিনি দ্বিতীয় সুরঙ্গে আরোহণ করিতে লাগিলেন। সহসা তাহাদিগের চক্ষে প্রাত সূর্যের রশ্মি রাশি প্রভাসিত হইল। চারিদিক হইতে মধুকণ্ঠ পক্ষী গোল গাহিয়া উঠিল। দেখিলেন এক মর্মর প্রস্তর নির্মিত প্রশস্ত মন্দিরের মধ্যে সুবর্ণ নির্মিতা দশভুজা প্রতিমা নবারুণ রবিকিরণে জ্যোতির্ময়ী হইয়া হাসিতেছে। ব্রহ্মচারী প্রণাম করিয়া বলিলেন, এই মা যা হইবেন। দশভুজ দশদিকে প্রসারিত, তাহাতে নানা আয়ুদরূপে নানা শক্তি শোভিত। পদতলে শত্রু বিমর্দিত, পদাশ্রিত বীর কেশরী শত্রু নিপীড়নে নিযুক্তা দিগ্ভুজা। বলিতে বলিতে সদানন্দ গত গত কণ্ঠে কাঁদিতে লাগিলেন। দিগ্ভুজা নানা প্রহরণ ধারিণী, শত্রু বিমর্দিনী, বীরেন্দ্র পৃষ্ঠ বিহারিণী, দক্ষিণে লক্ষ্মী ভাগ্য রূপিণী, বামে বাণী বিদ্যা বিজ্ঞান দায়িনী, সঙ্গে বলরূপী কার্তিকেয়, কার্য সিদ্ধিরূপী গণেশ। এসো এসো আমরা মাকে প্রণাম করি। তখন দুইজনে যুক্ত করে অর্থ মুখে এক কণ্ঠে ডাকিতে লাগিল, সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। উভয় ভক্তিভাবে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলে মহেন্দ্র গদ গদ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, মার এই মূর্তি কবে দেখিতে পাইব? ব্রহ্মচারী বলিলেন, যবে মার সকল সন্তান মাকে মা বলিয়া ডাকিবে, সেই দিন যেদিন উনি প্রশস্ন হবেন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে আজকের এই চিরন্তনী। আপনারা যারা বার্তা পাঠাবেন তাদের 9903653992 সেই নম্বরে অবশ্যই বার্তাগুলো পড়ব। তবে তার আগে আমরা আনন্দমঠ থেকে শুনলাম কিছু অংশ। বঙ্কিমচন্দ্রের অন্য কোনো লেখা থেকে কখনো কিছু শোনানোর ইচ্ছে রইল, তবে তার আগে একটা গল্প শোনাই আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে বন্দে মাতরম। বন্দে মাতরম কবিতাটি কিন্তু আলাদা করে লেখা হয়েছিল, পরবর্তীকালে এটি আনন্দমঠের সঙ্গে যুক্ত হয়। এই কবিতা লেখার একটা প্রেক্ষাপট, একটি ঘটনা আছে। 1873 সাল, ভারত জুড়ে ব্রিটিশ রাজের লৌহ মুষ্টি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। ঔপনিবেশিক কর্মকর্তাদের প্রিয় খেলা ক্রিকেট। বিভিন্ন যেসব সেনানিবেশ, সেনানিবাস যে শহরগুলো, সেখানে একটা সাধারণভাবে দেখা যেত একটি মাঠে ক্রিকেট খেলা চলছে, আমাদের এখন যেরকম দেখা যায়। তখন ভারতীয়রা যে খুব ক্রিকেট খেলতো তা নয়, তবে বিদেশি যারা সেনারা থাকতো তারা নিজেদের মধ্যে এই ক্রিকেটটা খেলত। 15 ডিসেম্বর শীতের সময় সন্ধ্যায় বহরমপুরের ব্যারাক স্কোয়ার, বর্তমানে যেটা স্কোয়ার ফিল্ড, সেখানে একটা ম্যাচ চলছিল। বহরমপুরের সেনানিবাসের কমান্ডিং অফিসার ভীষণ দাম্ভিক কর্নেল ডাফিনের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা খেলায় মগ্ন ছিল। সে সময় অবশ্যই ইংরেজরা বিভিন্নভাবে ভারতীয়দের হ্যাকল করত, অত্যাচার করত। তাদের এই যে ক্ষমতার ভারসাম্যের যে প্রতিফলন সেটা যেহেতু ছিল না। সে সময় মুর্শিদাবাদ জেলার ডেপুটি কালেক্টর ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

একটা পালকিতে করে বাড়ি ফিরছিলেন। দুর্ভাগ্যবশত শোভাযাত্রাটি একটি পথ দিয়ে যাচ্ছিল, তখন তো নির্দিষ্ট কোনো পথ ছিল না, মাঠের মধ্যে দিয়েই যেতে হতো। সেই মাঠে সেই ক্রিকেট খেলা হচ্ছিল, ক্রিকেট খেলার মাঝখান দিয়ে তাকে যেতে হয়েছিল এবং অনিচ্ছাকৃতভাবেই সেই শান্ত খেলাটিতে বিঘ্ন ঘটেছিল। এই আপাত বিঘ্নে ক্ষুব্ধ হয়ে কর্নেল ডাফিন ঔপনিবেশিক ঔদ্ধত্যের পরিচয় দিয়ে পালকিটিকে থামিয়ে বঙ্কিম চট্টোপাধ্যায়কে টেনে বার করেন এবং জনসমক্ষে চরম অপমান করেন, ঘুষি টুসিও মারেন। এই জঘন্য কর্মকাণ্ডের বেশ কয়েকজন সাক্ষী তখন সেখানে ছিল। প্রিন্সিপাল রবার্ট হ্যান্ড, জর্জ বেনব্রিজ, স্থানীয় রাজ পরিবারের সদস্যদের মতো কিছু বিশিষ্ট ব্যক্তিরা সেখানে ছিল। এটা বঙ্কিমচন্দ্রের খুব খারাপ লাগলো, এই ঘটনাটা খুব স্বাভাবিক, তার তো নিজের কোনো দোষ নেই। তো সেরকম একটা অবস্থার মধ্যে যখন তিনি পড়েছেন তখন তার তো খারাপ লাগবেই। তো এই রকম একটা সময়ে যখন এই ঘটনাটা ঘটল, তিনি ন্যায় বিচারের জন্যে লড়াই শুরু করলেন। কর্নেল ডাফিনের সেই যে ঘটনাটি ঘটেছিল সেখানে তখন প্রিন্সিপাল রবার্ট হ্যান্ড ছিলেন, রেভারেন্ড বার্লো ছিলেন, জর্জ বেনব্রিজ ছিলেন, লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায়, কিছু ব্রিটিশ অফিসার, স্থানীয় কিছু ব্যক্তি, তারা সবাই দেখেছেন বঙ্কিমবাবু অপমানিত হয়েছেন, তার সুনাম নষ্ট হয়েছে। তিনি পরদিন 1873 সালের 16 ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার ম্যাজিস্ট্রেট মিস্টার উইন্টারের আদালতে কর্নেল ডাফিনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করলেন এবং ম্যাজিস্ট্রেট শীঘ্রই সাক্ষ্য দেওয়ার জন্য সমস্ত প্রত্যক্ষদর্শীদের ডেকে পাঠালেন, কারণ উনি বললেন যে এরা ছিলেন। অদ্ভুত ব্যাপার, অধিকাংশ প্রত্যক্ষদর্শী সংঘর্ষের কথা অস্বীকার করলেও অধ্যক্ষ রবার্ট হ্যান্ড সংঘর্ষের কথা স্বীকার করলেন। রাজা যোগেন্দ্র নারায়ণ রায় আর দুর্গাচরণ ভট্টাচার্য কিন্তু বঙ্কিমবাবুর পক্ষ নিয়েছিলেন। বিচারপতি বেনব্রিজ তার সাক্ষ্যের বিরোধিতা করে বললেন যে তার দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি দেখতে পাননি, কিন্তু সে সময়ের অধিকাংশ মুর্শিদাবাদের সকল আইনি প্রতিনিধি যারা তারা বঙ্কিমচন্দ্রকে সমর্থন করেন। অন্যদিকে কর্নেল ডাফিন তার পক্ষে লড়ার জন্য নদিয়ার কৃষ্ণনগর থেকে একজন আইনজীবীকে নিয়োজিত করেছিলেন। আদালতের পরবর্তী শুনানি হল 12 জানুয়ারি 1874। 12 জানুয়ারি সকালবেলা জেলা ম্যাজিস্ট্রেট আদালতের দৃশ্যটি হতবাক করার মতো। প্রকাশ্য আদালতে স্থানীয় ইউরোপীয় সহ প্রায় হাজারখানেক কৌতূহলী দর্শক রায় দানের জন্য অপেক্ষা করেছে, জড়ো হয়েছে। তারা লক্ষ্য করলেন যে বিচারক বেনব্রিজ প্রথমে আদালতে উপস্থিত হলেন এবং ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করলেন, মিস্টার উইন্টারর, আপনি কি অনুগ্রহ করে একবার আপনার চেম্বারে আসবেন, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। কয়েক মিনিট পর কর্নেল ডাফিন এবং বঙ্কিমচন্দ্রকে বিচারক বেনব্রিজের কক্ষে তলব করা হল। সেখানে বঙ্কিমবাবুকে মামলাটি তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, তিনি সেটা প্রত্যাখ্যান করলেন। আবার অনুরোধ করা হল, বঙ্কিমচন্দ্র একটি শর্তে রাজি হলেন, প্রকাশ্য আদালতের সামনে কর্নেল ডাফিনের ক্ষমা চাইতে হবে। কর্নেল ডাফিন তাতে সম্মত হলেন। এইবারে এই যে ঘটনাটি, এই ঘটনাটির পরে কর্নেল ডাফিন যখন ক্ষমা চাওয়ার জন্য হাত জোড় করলেন, তখন আদালত কক্ষে উপস্থিত স্থানীয় দেশীয় যুবকরা হাততালি দিয়ে হাসতে আরম্ভ করল এবং হো হো করে চিৎকার শুরু করল। এই ঘটনাটি 15 জানুয়ারি 1874 সালের অমৃতবাজার পত্রিকার একটা প্রতিবেদন হিসেবে প্রকাশিত হয়েছিল। এরপরে যখন এই সব ঘটনা ঘটল, তখন কিন্তু কর্নেল ডাফিন সহ অন্যান্য যারা ইউরোপীয়, তারা ক্ষিপ্ত হয়ে গেল। তারা গোপনে বঙ্কিমচন্দ্রকে হত্যা করার ষড়যন্ত্র করল। ইতিমধ্যে রাজা যোগেন্দ্র নারায়ণ রায় খবর পেলেন, তিনি বঙ্কিমচন্দ্রকে লালগোলাতে আমন্ত্রণ জানালেন এবং এই ঘটনাটা যেহেতু বঙ্কিমচন্দ্রের মনে একটা খুব মানসিকতায় গভীর প্রভাব ফেলেছিল, তিনি আদালতের